জ্ঞান, পাণ্ডিত্য, বিচক্ষণতা এবং তার সহৃদয়তা সব কিছুর কথা শুনে তিনি তিব্বতের পণ্ডিতদের তার কাছে পাঠান। প্রচুর সোনা, উপহার ইত্যাদি প্রভৃতি তিনি দিলেন। তিনি পড়লেন দীপঙ্কর শ্রী জ্ঞান, তিনি চিঠিটা পড়লেন যে তিনি যেতে অনুরোধ করছেন। তারপরে তিনি তাদের জানালেন যে মার্জনা করবেন, ওনাকে জানাবেন আমি ওনার অনুরোধ রাখতে পারছি না। কেন? তা তিনি বললেন কারণ হিসেবে যে আপনারা ওনাকে বলবেন আমি সোনাও চাই না, আমি সম্মান মানে পূজা প্রতিষ্ঠা অর্থাৎ যশ এটাও আমি চাই না, আর এসব আপনারা ফিরিয়ে নিয়ে যান। তিব্বতে গেলে আমি যে সম্মান পাবো আলাদা করে সেই সম্মান পাওয়ার আমার প্রয়োজন নেই। খুব অদ্ভুত কিছু অবস্থা এরপর তৈরি হলো। তো যাই হোক, সেই রাজা যিনি তাকে একটা শক্তি বাইরের শক্তি এসে আক্রমণ করে, তাকে বন্দি করে, যুবরাজ তিনি আবার চেষ্টা করলেন যদি আসেন দীপঙ্কর তিস্ত্রী জ্ঞান। বিভিন্ন রকম ঘটনা যা যা ঘটেছে সব জানানো হলো তাকে। এবার তিনি ওখানে যেতে রাজি হলেন যে না, ওনাকে এবার তিব্বতে খুবই প্রয়োজন। তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতি যখন হয়েছে, কিন্তু এদিকে তো সমস্যা, বিক্রমশিলা মহাবিহারের অধ্যাপক, ছাত্র, শ্রমণ সবাই অত্যন্ত দুঃখিত হয়েছেন। তারা কিছুতেই তাকে যেতে দিতে চান না, বলেন যে আপনি এখান থেকে চলে গেলে আপনি ভারতবর্ষের বৌদ্ধ ধর্মের চক্ষুস্বরূপ, আপনার অভাবে আমরা ধর্মান্ধ হব, এইরকম একটা। কিন্তু তিনি তখন বললেন না, মানুষের কল্যাণের জন্যই আমি যাচ্ছি, আমার আশীর্বাদ নিয়ে, আমার কর্ম দক্ষতা নিয়ে আমার ওখানে প্রয়োজন, তাই যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর ছোট্ট একটা গল্প পড়ে আমার তো মজা লাগছিল। ওখানে তো খুব ঠান্ডা, তো তিনি ওখানে গিয়ে তাকে চা দেওয়া হয়েছে, তিনি খুব খুশি, মানে বলা যায় সেই হয়তো বা সেই প্রথম বাঙালি চা খাওয়া। তো ওখানকার ওই পানীয় খেয়ে দীপঙ্কর দারুণ খুশি হয়ে বললেন যে আহা হা হা, এই তো অমৃত, এমন উত্তম পানীয় যদি সবাই পেতাম, মানে উনি ও যাদের সঙ্গে ছিলেন এইটা বলে আর কি বলছেন। সেখানে ওখানে গিয়ে তিনি কঠোর পরিশ্রম করলেন, তখন ওনার ষাটার্ধ বয়স। এখানে তিনি প্রচুর বই রচনা করলেন, বোধিমার্গ পঞ্চিকা, বোধিপথ প্রদীপ ইত্যাদি। দেখুন, আমরা কথায় কথায় কিন্তু বুদ্ধদেবের একটা মতের কথা প্রত্যেকে প্রায়ই উচ্চারণ করি, যে মাঝিম পন্থা, যে কখনোই কোনো একটা দিকে বেশি আমরা কঠোর বা আমরা খুব রিজিড হয়ে গেলে সেটা আমাদের অনেক রকম অসুবিধে তৈরি করে। এবং এই মাঝিম পন্থাটাকেই এখন আবার আমরা বলি একটা ব্যালেন্স ফ্যাক্টর, যে ব্যালেন্স করে চলতে হয় জীবনের। আমি কি চাইছি শুধু সেটাই শেষ কথা নয়, আমার কি চাওয়া উচিত, অর্থাৎ উচিত আর ইচ্ছে দুয়ের মধ্যে একটা ব্যালেন্স করা, যে আমার এতটা চাওয়া উচিত, আমার জায়গায় অন্য কেউ হলে এইটা হয়তো আমি বুঝতে পারতাম না। না, এই প্রসঙ্গে না ছোট্ট একটা ব্যাপার একটু বলি, যে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি বিভিন্ন রকম সমস্যায় যখন পড়ি, কিছুতেই হয়তো বুঝতে পারছি না যে কীভাবে কী করা উচিত, এই অবস্থায় আমার কী সিদ্ধান্ত, কী ডিসিশন নেওয়া উচিত, তখন ভাবি আচ্ছা আমার ঠিক এই সিচুয়েশানে আরেকজন পড়েছে, হয়তো আমার কোনো বন্ধু পড়েছে, তাহলে সে যদি আমাকে বলে আচ্ছা কী করা উচিত বলতো এই সময়, আমি তখন আনবায়াস হয়ে তার ক্ষেত্রে কিন্তু বলতে পারবো, কারণ আমি সেখানে আমি আনঅ্যাটাচড। আমাদের অ্যাটাচমেন্ট আমাদের অনেকগুলো না অসুবিধে তৈরি করে, আমি ভেবেছি, আমি বলেছি, আমার ইচ্ছে, আমার চাহিদা, হ্যাঁ, এইগুলো থেকে যখন আমরা বেরিয়ে যেতে পারি না, যে কোনো সিচুয়েশানে অন্য কেউ হলে যা করা উচিত আমি থাকলে আমারও তাই করা উচিত, এইভাবে যখন আমরা ভাবতে পারি তখন দেখবেন কোথাও একটা না ব্যালেন্স চলে আসে আমাদের, মানে জীবনচর্যার ক্ষেত্রে, জীবনবোধের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা অনেকগুলো অসুবিধাকে অতিক্রম করতে পারি খুব সহজেই। তো যাই হোক, এই তিব্বত থেকে নেপাল হয়ে তিনি যখন বাংলার রাজা তখন নয়পাল, ওনাকে একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা বিমল রত্ন লেখ বলেই চিঠিটি বিখ্যাত। তারপরে ১৩ বছর তিব্বতে থাকার সময় ৭৩ বছর বয়সে লাসার কাছে তিনি ১০৫৪ খ্রিস্টাব্দ

বুন সেই সময়টা আমাদের কাছে সবটাই আর কি, মানে খালি অনেকটাই কল্পনা করে নিতে হবে। সেই সময় উনি আর কি দেহত্যাগ করলেন। কিন্তু তিনি, যেমন বেদে এই কথাটা বলা হয়, তিনিই বিদ্যান যিনি সকলকে অন্তরকে অন্তর দিয়ে নিজের মতন করে ভালোবাসেন। এবং দীপঙ্কর শ্রীজ্ঞানতী সেই অর্থে বাংলা মায়ের একজন সার্থক জ্ঞানী সন্তান, যিনি নিজের জ্ঞানের উন্মোচন বা জ্ঞানের বোধ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কৃষ্ণা চট্টোপাধ্যায়ের গলায় শুনছিলাম গানটি। আসলে গানের মধ্যে দিয়েও না এরকম জীবনবোধের অনেক কথা থাকে, যেটা আমরা হয়তো গানগুলো শুনে তার শব্দগুলো আমাদের কী হয়, সুরটা তো প্রথমে অ্যাট্রাক্ট করে, যার ফলে আমরা গুনগুন করে হয়তো গানের সুরটা ভাঁজতে থাকি। কিন্তু তার ভেতরে যে দর্শনটা থাকে সেইটা, বা তার মধ্যে যে কথাটা থাকে সেই কথাটা আমরা যদি মন দিয়ে শুনি, তখন দেখব কিন্তু তার ভিতরে দর্শনটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যায়। তো যাই হোক, ঘড়ি বলে দিচ্ছে 5:40 হয়ে 36:37 করে সেকেন্ডস এগোচ্ছে। বরং আপনাদের মতামত, মহামূল্যবান মতামত, যার জন্য আমি একদম অপেক্ষায় থাকি, তা চলে এসেছে। পড়তে শুরু করি, প্রথমে মেসেজগুলো পড়ি কেমন। কে লিখছেন, হোমরাই থেকে কি এই রে, সেই অ্যাব্রিভিয়েশনের লেখা। যাই হোক, যখন আলোচনা করছেন বলুন কি মহিষাসুরটা কি মহিষ, যাই হোক, আপনার লেখাটা পড়তে একদমই পারা গেল না। এরপরে কে লিখছেন দেখি, গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ চন্দ্রভাগা, চন্দ্রগর্ভ। ও লেখাটাও উল্টো হয়ে গেছে, বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধুর সরসুনা, গুড মর্নিং। হ্যাঁ, আজ অতীশ শ্রীজ্ঞান দীপঙ্কর, তাকে নিয়েই তার জীবনের গল্প। জীবনের গল্পের চাইতেও তার শিক্ষার গল্প, তার কর্মজীবনের কিছুটা সামান্য কিছু, এরকম আরও অনেক গল্প হয়তো আমরা পাব, তার কিছুটা বিষয় নিয়ে আজকে গল্প বলছিলাম। তারপরে কে লিখছেন, বৃষ্টি আজি দুটি পায়ে অঝোর ধারায় ঝরে, এই বৃষ্টির আবেশ এলো আমার হৃদয়ে পড়ে। আচ্ছা, বৃষ্টির এই ছোঁয়ায় আজি শিহরণ জাগে প্রাণে, হৃদয়ে শাখে ভরিয়ে দিলে আজ এই গানে গানে। বাহ, হৃদয়ে আজ সাগরের এই উথাল ঢেউ জাগে, অগ্নিবীণা বাজলো প্রাণে রাগে অনুরাগে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। বাহ, পায়েলের কাব্যচর্চা খুব সুন্দর হচ্ছে, নিশ্চয়ই গল্পটাও ভালো লেগেছে। গল্প নয়, সত্যি সত্যি জীবনের কথা, এই মানুষের মহামানব, মানবেরা তাদের জীবনের কথা শুনলে আমরা হয়তো অনেকটা পথ চলার শুধু প্রেরণা নয়, দিশাও পাই। এবারে কে লিখছেন, শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই সুপ্রভাত। আপনাকেও জানাই সুপ্রভাত। আজ দীপঙ্কর শ্রীজ্ঞানের জীবনের গল্প আর গানের পরিবেশনা সুন্দর হচ্ছে। আজ ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে, উল্টোরথ নিয়ে দু লাইন, মাসির বাড়ি আদর খেয়ে আহ্লাদে মন আটখানা, জিলিপি গজায় জিবে জল উল্টোরথে রথখানা, আজ বাঙালির মন খারাপের দিন, প্রিয় মহানায়কের প্রয়াণ দিবস। অনেকগুলো বছর চলে গিয়েছে, তো তিনি রয়ে গিয়েছেন, এটা সত্যি কথা। আর সেলফ কেয়ার ডে, সেলফ কেয়ারটা না খুব জরুরি, কী কারণে আমরা অনেকেই বলি যে দেখুন, কোভিডের পর আমরা একটা ভীষণ একাকিত্ব বোধে ভুগি, যারা বিশেষত বয়স্ক মানুষ তারা ভীষণ একা বোধ করেন, কেউ তার কাছে যায় না, কেউ তাকে গুরুত্ব দেয় না। তখন না, বিশ্বাস করুন, আজকের এই দিনটা হয়তো তাই সেই ভাবনার সঙ্গে মিলে গেল, বারে বারে মনে হয় আচ্ছা আপনি তো আপনার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে আপনি আমাকে, আপনাকে সময় দিন না, একটু নিজেকে সময় দিন। আর আমাদের সবথেকে বড় বন্ধু রয়েছে বই, এখন আমরা বিভিন্নভাবে সেই বই পড়ার সুযোগ পাই, যারা ইবুক পড়তে অভ্যস্ত হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো, তারা শুনে শুনেও গল্পটা জানতে পারেন, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো করতে পারেন, একটা জীবন আমাদের সত্যি সত্যি জানার জন্য বড্ড ছোট, কিছুই প্রায় জেনে ওঠা হয় না। তাই একাবোধ না করে চলুন সঙ্গী হোক নানান বিষয়ে নানান রকমের জ্ঞান, তাতে মনে হয় আমরা সবাই ভালো থাকব, তাই না? এবার চলে যাই হোয়াটসঅ্যাপের কথায়। ওরে বাস, তাড়াতাড়ি করে পড়তে হবে, প্রচুর হোয়াটসঅ্যাপের কথা লিখেছেন অনেকেই। শুক্র শনি রবির ভোরে চিরন্তনী আনে নতুন আলো, মোটিভেশনের গল্পে জাগে, জীবন করে তোলে ভালো, বা মনের তারে ছুঁয়ে যায় সুরের মিষ্টি গান, চিরন্তনীর প্রতিটি সকাল হয়ে থাকুক অনুপ্রেরণার প্রাণ। সৌভিক লিখেছেন ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত, খুব সুন্দর লিখেছেন। এইটাই জানেন তো, নিজেকে প্রকাশ

বা নিজের মনের কথাটা প্রকাশ করতে পারা, এটাও কিন্তু একটা শেখার বিষয়। সবাই পারি না আমরা, চেষ্টা করে শিখতে হয়। এবার কি লিখছেন? চিরন্তনী স্বপ্ন জাগে প্রভাত আলোর রঙে, বৃষ্টি নামে মেঘের সুরে হৃদয় ভাসে সাত রঙে, মেঘের ফাঁকে প্রভাত আলো হাসে নতুন প্রাণে, চিরন্তনী প্রেম রয়ে যায় বৃষ্টি ভেজা গানে। সুপ্রভাত দিদিভাই, অপেক্ষায় ছিলাম আপনার কণ্ঠ শোনার জন্য। হীরক ভট্টাচার্য বামুনগাছি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। সুপ্রভাত, খুব ভালো থাকুন। জানি না যেরকম বৃষ্টি হয়েছে শুনেছি, এখনও কোথাও চলছে কিনা তাও জানা নেই, আকাশবাণী থেকে বেরিয়ে বুঝতে পারবো। এরপর কি লিখছেন? অর্জুন সিং, আচ্ছা আজকে তামিলনাড়ু নয়, কি সুন্দর লিখেছেন, আজ বাড়ি থেকে শুনছি, হাওড়া আমতা রামচন্দ্রপুর। আপনি লিখেছেন, সুপ্রভা দিদিভাই শুভ রথযাত্রার শুভেচ্ছা, আজকে সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে চিরন্তনীতে আপনার উপস্থাপনায় মন ভালো করে দেওয়ার মতো গল্প শুনছি, বেশ ভালো লাগলো। আসলে প্রত্যেকটি এইরকম গল্প আমাদের জীবনে পথ নির্দেশক। একদম সত্যিই তাই, আমাদের সারাদিনে কত ডিসিশন নিতে হয় বলুন তো, চলতে চলতে এই প্রত্যেকটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই গল্প, এই মানুষরা, এরা আমাদের সত্যি সত্যিই পথপ্রদর্শক, মানে অনস্বীকার্য সত্য এটা। আচ্ছা এবার কি লিখছেন? শ্রবণসাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। জানা অজানা পথে এগিয়ে চলে জীবনরথ, পথ চলার আনন্দে পূরণ হয় জীবনের মনোরথ। বাহ, প্রভু জগন্নাথ দেবের প্রত্যাবর্তন যাত্রা সম্পন্ন হবে আজ, তাই নতুন দিনের আকাশে বাতাসে খুঁজে পাই শুধুই খুশির মেজাজ। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন। বেশ, এগিয়ে চলুন, জানা অজানা পথে নানান কিছুকে আশ্রয় করে আমাদের এগিয়ে চলতে হয়, এগিয়ে চলুন। খুব ভালো থাকুন, সুপ্রভাত আপনাকেও। এবার কি লিখছেন? শুভ সকাল দিদিভাই, খুব বৃষ্টি পড়ছে, কিভাবে এলে কি করেই বা বাড়ি যাবে তাই ভাবছি। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, এদের গল্প শুনবো, অপেক্ষায় আছি। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকরাইল হাওড়া। 5:06 লিখেছেন, শুভ সকাল, কি করে বাড়ি যাব দেখি, হয়তো সাঁতার কাটতে হবে, কাটবো, দেখা যাক, এখনও জানি না, বাইরে বেরিয়ে বুঝতে পারবো কীরকম পরিস্থিতি। শুনেছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সুপ্রভাত ইন্দ্রাণীদি, বৃষ্টি ভেজার সকালে আজকে সুন্দর একটা অনুষ্ঠান শুনতে বেশ ভালো লাগলো। বাঙালি অতীশ দীপঙ্কর একজন বিশ্ববিখ্যাত দার্শনিক হিসেবে পরিচিত, সেই মহান ব্যক্তির জীবন কথা আপামর ভারতবাসী জানা দরকার। ভবানী শঙ্কর রায়, উত্তর চব্বিশ পরগনা। একদম সুপ্রভাত ঠিক বলেছেন, উনি একাধারে অনেক কিছু। আচ্ছা না, লেখাটা না আগে পড়ে নিই, হ্যাঁ, তারপর সময় থাকলে তখন আবার ওনাকে নিয়ে একটু বলা যাবে, প্রচুর এখনও পড়া বাকি। হোয়াটসঅ্যাপ। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী, আজকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের গল্প শুনছি, এর সাথে সুন্দর সুন্দর গান, ভীষণ ভালো লাগছে, ভালো থাকবেন। মাধবী শীল, রহিমপুর, হুগলি। আপনাকেও জানাই সুপ্রভাত, খুব ভালো থাকবেন। এরপর লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি, বিবেকনগর, তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। মাসি দেখি সারা রাত্রি দুঃখিত মনে কাঁদিছে, রিমঝিম রিমঝিম বাড়িধারা বিরামহীন ঝরিছে। সুধাকণ্ঠী, সাথে চিরন্তনী, সপ্তাহের আজ শুরু, মন প্রাণ উঠছে ভরে অতীশ দীপঙ্কর গল্পতরু। বা চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাতে আবদ্ধ এ জীবন, অল্পে তুষ্টি না থাকাতেই তাপিত মোদের প্রাণ মন, আকাঙ্ক্ষা মোদের লাগাম ছাড়া তাই তো জীবন ব্যর্থ, সেই রোগে গ্রাস করলে বাড়ে অযুত স্বার্থ। প্রেরণাদায়ক জীবন কথন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, জীবন দিয়ে বাণীতত্ত্বে সবার বন্ধন ক্ষয় হোক, ধরা থেকে সরুক সবার সকল আকাঙ্ক্ষা ও শোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, তোমা পদে প্রণতি, রথচক্রের মতোই হোক সবার অগ্রগতি। স্যালুট তোমায় সুধাকণ্ঠী, নতুনত্বের আলো, নতুন নতুন বিষয়তে লাগছে ভীষণ ভালো। এখনও যারা আছেন দূরে, আসুন তরা করি সাপ্তাহিক তিনটি দিন চিরন্তনীর বাসর ঘিরে। বাহ, অনেক ধন্যবাদ, কিছু বলার নেই, খুব সুন্দর বলেছেন সুপ্রভাত। এবার কি লিখছেন? সুপ্রভাত ইন্দ্রাণী, স্নেহের বোন ইন্দ্রাণী, এখন প্রচুর বর্ষা হচ্ছে তাই বিছানায় বসে তোমার অনুষ্ঠান শুনছি। আজ মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিন, জন্মদিন নয়, হ্যাঁ, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। সারাদিন উত্তম কুমারের লিপে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান শুনব, এখন তোমার অনুষ্ঠান এক মনে শুনবো। ইতি নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। সুপ্রভাত, ভালো থাকবেন, বৃষ্টি উপভোগ করুন। বৃষ্টি মানেই তো চারিদিকে সবুজের সমারোহ, আর অনেক রঙের, অনেক শেডের সবুজ আমরা দেখতে পাই।
এরপর কি লিখছেন, চিরন্তনীতে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের জীবনের কিছু কথা সুধাকণ্ঠী ইন্দ্রাণী ম্যাডাম নিবেদন করলেন।

এইসব ম্যাডাম ট্যাডাম বলবেন না। আকাশবাণীর শ্রোতা বন্ধুরা সমৃদ্ধ হলেন ভোরবেলা এই ইতিহাস চর্চা ও নির্বাচিত গান খুব ভালো লাগলো। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি, অনেক ধন্যবাদ। সুপ্রভাত, জানি না আপনার ওখানেও বৃষ্টি হচ্ছে কি না, এখানে প্রবল বৃষ্টি। সুপ্রভাত, আচ্ছা দেখি আপনা, আচ্ছা সঞ্জিত রায় লিখেছেন, সুপ্রভাত ইন্দিরা।

রকম বই, সোর্স তো এখানে বসে বলা যাবে না, অনেক রকম বই থেকে আমি সংগ্রহ করেছি এই তথ্যগুলো। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, শুক্র শনি রবি গেলে অপেক্ষা শুরু হয়, চিরন্তনীর কী যে উন্মাদনা না শুনলেই নয়। নিরবিচ্ছিন্ন বর্ষণ সিক্ত শ্রাবণ প্রভাতে অতীশ দীপঙ্করকে নিয়ে আজকে নিবেদন একটা প্রবাদ মনে পড়ে, স্বদেশে রাজা পূজিত হন আর বিদ্যান পূজিত হন সর্বত্র। সাধন ঘোষ, মধ্যমগ্রাম। একদম ঠিক বলেছেন, সুপ্রভাত আপনাকেও। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর। আজ শুক্রবারের চিরন্তনীতে শুনছি অতীশ শ্রীজ্ঞান দীপঙ্করের জীবনী, সাথে গান তো আছেই। খুব ভালো লাগলো, ভালো থাকবেন সবাই এই শ্রাবণের ধারা বর্ষণে। একদম আপনাকেও সুপ্রভাত, আপনিও খুব ভালো থাকবেন। গুড মর্নিং ইন্দ্রাণী দি, এখন আমি মর্নিং ওয়াক করছি আর শুনছি সপ্তাহের প্রথম চিরন্তনী, বেশ ভালো লাগছে। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। একদম আপনার মর্নিং ওয়াক হচ্ছে মানে খুব মানে ওখানে বৃষ্টি হচ্ছে না তার মানে, তাই না? এখানে খুব বৃষ্টি হচ্ছে জানেন তো। ভালো থাকবেন, ভালো লাগে যে যখন সঙ্গে থাকেন এবং হাঁটতে হাঁটতেও লিখতে থাকেন। জীবন দর্শন চন্দ্র গর্ভর গল্প শোনাইলে দিদি ভাই ভালো লাগলো, এখন আমি কৃষিকাজে ডুবে আছি। দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। ভালো থাকুন, সুপ্রভাত। কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, বাহ খুব ভালো লাগলো গল্প ও গান চিরন্তনী, অনেক ধন্যবাদ। অখিল বন্ধু মহাপাত্র, প্রিয় উপস্থাপক ইন্দ্রাণীর সঞ্চালনায় আজকে চিরন্তনী এগিয়ে চলেছে, তবে চিরাচরিত প্রথা মাফিক নয়, চিরন্তনী একেবারে অন্যরকম, খুব সুন্দর। নানান গুরুত্বপূর্ণ তথ্যের সমন্বয়ে আজকে চিরন্তনী আমাদের জীবনবোধের আলো দিতে চলেছে। ইন্দ্রাণীর কথা শুনতে শুনতে রবীন্দ্রনাথের উচ্চশিক্ষা বিষয়ে সুন্দর একটি কথা মনে পড়ে গেল, তিনি বলেছিলেন সামঞ্জস্য বিধানের শিক্ষাই প্রকৃত উচ্চশিক্ষা। এরপর অনেক আচ্ছা, জগন্নাথ, দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর অনেক লিখেছেন, কিন্তু ঘড়ি বলছে ছোট করে পড়লাম, কেমন খুব ভালো লাগলো আজকে অন্য ধরনের চিরন্তনী, আলোজ্বালা চিরন্তনীর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে উল্টোরথের শুভেচ্ছা আপনাকেও। শুভ সকাল, সপ্তাহের প্রথম শুক্রবারে চিরন্তনী, বৃষ্টি ভেজা শ্রাবণের দিন ও রাত, উল্টো রথের শুভেচ্ছা। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, উল্টো রথের শুভ সকাল, সবাইকে উল্টো রথের শুভেচ্ছা। সুপ্রভাত ইন্দ্রাণীদি, আজকে শিক্ষণীয় গল্প শুনলাম, সমৃদ্ধ হলাম, খুব ভালো লাগলো। এখানে খুব বৃষ্টি হচ্ছে, সুন্দর উপস্থাপনা। মেদিনীপুর থেকে ধীনের পাল, আপনাকেও জানাই সুপ্রভাত। আর এরপরে লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, সপ্তাহে প্রথম চিরন্তনী শুনলাম, খুব ভালো লাগলো। আসাম থেকে লিখেছেন আলপনা মণ্ডল, অনেক ধন্যবাদ আপনাকেও। এভাবেই রোজ আমাদের সঙ্গে থাকবেন, আপনারাই আমাদের সত্যিকারের প্রেরণা। আর এরপরে কে আছেন, আচ্ছা, গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো। সাগিনা মাহাতো, সিন্দ্রি চাস রোড, পুরুলিয়া, অনেক ধন্যবাদ আপনাকেও জানাই, গুড মর্নিং। আর আজ আমি ছিলাম চিরন্তনীতে, আগামীকাল আপনাদের সঙ্গে চিরন্তনীতে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য। আরও কিছু কি আছে এসেছে একটু চেক করে নিই হোয়াটসঅ্যাপে, মেসেজে। ও আচ্ছা, মেসেজে, চিরন্তনীতে সব গল্পই খুব শিক্ষামূলক, শুনলে মনের মধ্যে কিছু চিন্তা তো আসেই, আমাদের মনে এখান থেকে অনেকটাই প্রেরণা জাগে, সেটা ঠিক সময় ঠিক কাজে লাগালে তবেই তার সার্থকতা। মৌলি লিখেছেন ঢাকুরিয়া থেকে, অনেক ধন্যবাদ মৌলি, সুপ্রভাত। একেবারে তাই তো, শিক্ষামূলক বিষয় মানেই তো তাই, আমাদের মনের মধ্যে সেটা অন্যরকম একটা ভাবনা জাগাতে সাহায্য করে। অনেক বিষয় পৃথিবীতে, এত এত বিষয়, তো আমরা সব বিষয়ে সত্যি সত্যি শেখার জন্য একটা বিষয়ে সম্বন্ধে শিখতেই বোধ হয় একটা গোটা জীবনে পেরে ওঠা যায় না, সেখানে এত রকমের বিষয়, এত কিছু। আমরা চেষ্টাই করতে পারি, চেষ্টাটুকুই করি নিজেকে নিয়ে এবং জ্ঞান অর্জনকে নিয়ে এবং জীবনবোধকে নিয়ে, যতটুকুনি পারা যায়। আচ্ছা আরেকবার চেক করে নিই, আরও কেউ কি এসেছেন? আচ্ছা হোয়াটসঅ্যাপে কেউ লিখেছেন, আচ্ছা আর কিন্তু কেউ লিখবেন না, কেমন একদম 5:55 হয়ে গিয়েছে। সুপ্রভাত দিদি ভাই, আজ অনেকদিন পরেই পত্রাচার, পুরনো বন্ধুদের আড্ডা, সদস্যগণের অরুণাচল আসাম ভ্রমণ করার সুবাদে বেশ কয়েকটি বৌদ্ধ মঠ আশ্রম দেখার সুযোগ হয়েছিল এই সব প্রাঙ্গণে। চরণযুগল রাখা মাত্র এক অনন্য অদ্ভুত মানসিক প্রশান্তি অনুভূত হয়, সেই এক কথায় প্রকাশ করা বাতুলতা। আমরা তোমাকে এবং আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের অনন্ত জীবনে একবার এইসব বৌদ্ধ মঠের প্রাঙ্গণ যাবার অনুরোধ রইল। শুভজিৎ, সন্দীপন, অশোক, দেবাশিষ, উত্তম, ধানবাদ, হীরাপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। বেশ কিছুদিন বাদে লিখলেন, বেড়াতে ব্যস্ত ছিলেন, বুঝতে পারছি। সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সঙ্গে চিরন্তনীতে আমরা তো আছি, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন।
প্রত্যেক শুক্র শনি রবি নানান রকমের গল্প।

নিয়ে গল্পের ভাণ্ডা নিয়ে আপনাদের কাছে আমরা আসি। আজকের মতো এই পর্যন্তই, আমি ইন্দ্রাণী বিদায় নিলাম। আগামীকাল রুজাল ভট্টাচার্য থাকবেন আপনাদের সঙ্গে। এবার বন্দে মাতরম।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবো শুনছেন ভোরাই আজ পরম আপনার কানের পাশে সকাল 7টা পর্যন্ত রয়েছি পূর্ণ যাত্রার কাহিনী নিয়ে যাত্রা এক অনন্ত চলা এক সূর্য থেকে আরেক সূর্যের দিকে এক প্রভাতে সূচনা আরেক প্রভাতে তার পূর্ণতা ভাবলে অনেক কথাই মনে আসে আর সেই সব কিছুকে এক সুতোয় গেঁথে নিতে পারলেই পূর্ণ হয় যাত্রা জয়তি আচার্যের কণ্ঠে শুনেছিলাম প্রভাত হইল নিশিকানন এবারের শিল্পী প্রমিত সেন

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: ওই যে তিনি, ওই যে বাহির পথে তার রথের চাকা ঘুরতে শুরু করেছে, শব্দ উঠছে ঝনঝন করে, আর তাই যেন রক্তের ভিতর লাগিয়ে দিচ্ছে দোলা। এক চক্র পূর্ণ আবর্তনের পর নতুন করে শুরু হয় জীবন, নতুন পথ চলা, এমনটাই কালের নিয়ম, কেউ তাকে আটকাতে পারে না। এ পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর পাক খাচ্ছে, পাক খাচ্ছে সূর্য, পাক খাচ্ছে গ্রহতারা, নক্ষত্র, ছায়াপথ, গোটা ব্রহ্মাণ্ডই নাকি পাক।

খেয়ে চলেছে একের পর এক। কালচক্র পাক খেয়ে চলেছে, আর সেই আবর্তনেই উচ্ছ্বসিত হয়ে ওঠে প্রাণ আনন্দে, বিপ্লবে, আন্দোলনে। পূর্ণ হয় চক্র এক কাল থেকে আরেক কালে। আসলে আজ উল্টো রথ। 8 দিন আগে মহাপ্রভু জগন্নাথ বেরিয়েছিলেন ভ্রমণে। আমরা লৌকিক মানুষ তাকে লোকায়ত বিচারে বাঁধার চেষ্টা করি, তাই নিজের বাড়ি, মাসির বাড়ি, এমন আদরের নানা স্থানে তাকে আটকে রাখতে চাই। আমরা আমাদের সেই আটকে রাখার মধ্যেই আনন্দ পাই, অথচ এর পিছনে একটা সুন্দর কাহিনী আছে। কাহিনী না, ভাবনা, দর্শন, বোধ, যা আমাদের বুঝতে শেখায় কে আমি, সে আমি, সো আহম। আমাতে আর ঈশ্বরে আসলে নেই কোনো বিভেদ, তিনিই আমি, আমি তিনি। আবার সেই আমিত্বের বিচারেই ঘুরে ফিরে আসে জীবে প্রেমের কথা। পাশের মানুষটিকে কষ্ট দেওয়া মানেও তো ঈশ্বরকেই কষ্ট দেওয়া। তবে এত কিছুর মাঝে ফিরে ফিরে আসে পূর্ণযাত্রার কাহিনী। 107 FM রেনবোয়ে আজ ভোরাইয়ে পূর্ণযাত্রা। সঙ্গী পরম।

হরের মাধব যায় যায় বুঝি আজ ঠোঁটে, আজ শ্রাবণে আমন্ত্রণে দুয়ার খাতে, ক্ষণে ক্ষণে হরের মাধব যায় যায় বুঝি আজ ঠোঁটে, আজ শ্রাবণে আমন্ত্রণে।

শ্যামল প্রাণের কীর্তনে প্রথম যুগের বচন শুনি মনে নব শ্যামল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: রথযাত্রা এক বিরাট উৎসব। সেই রথযাত্রার পিছনে রয়েছে কিছু কাহিনী। এমনিতে পুরীর রথযাত্রাই আসল, কিন্তু গত কয়েক শতাব্দীতে সারা ভারতে সারা বিশ্বে রথযাত্রার এই উৎসব ছড়িয়ে পড়েছে। মনে করা হয়, বিশ্বাস অনুযায়ী, সত্যযুগে অবন্তী নগরে এক পরম ভক্ত রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনিই প্রথম জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। যখন করেছিলেন, তখন স্বয়ং ব্রহ্মা এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। লোকবিশ্বাস অনুযায়ী, মূর্তি প্রতিষ্ঠার সময় থেকেই প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়। সারা বিশ্বেই নানাভাবে রথযাত্রা পালিত হয় এই বিশেষ তিথিটিতে। ভক্তের জন্য পথে নেমে আসেন ভগবান। লোকবিশ্বাস, লোককাহিনী বলছে বন্ধুত্বের কথা। শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা, তখন তার ছোট্টবেলার বন্ধু সুদামা সখা, তিনি এসেছেন একবার দেখা করতে। তিনি তো রাজা নন, তিনি সাধারণ ব্রজবাসী। তার মলিন পোশাক, আলোথালু কেশ, তাকে দেখে মোটেই দ্বারকার রাজার বন্ধু বলে মনে হয় না। তাই প্রহরীরাও ঢুকতে দেয় না প্রাসাদের ভিতরে। কিন্তু কোনোভাবে খবর ঠিক পৌঁছে যায় কৃষ্ণের কাছে। কৃষ্ণ অত্যন্ত দুঃখিত হন, আবেগাপ্লুত হন। আর ঠিক সেই সময়ে তিনি নেমে আসেন পথে। রাজপ্রাসাদের সব ঐশ্বর্য, নিরাপত্তার বেষ্টনী সব ভেঙে তিনি চলে আসেন পথে। তার ভক্ত তাকে ডাকলে তিনি কি না এসে থাকতে পারেন, এমন সাধ্য তার নেই। সুদামা সখা, তার ছোটবেলার বন্ধু, দাঁড়িয়ে আছেন বাড়ির বাইরে, প্রাসাদের বাইরে। প্রহরীরাই তাকে ঢুকতে দিচ্ছে না, এমন কথা জানতে পেরে দৌড়ে নেমে আসেন শ্রীকৃষ্ণ। আর সেই নেমে আসা, ভক্তের প্রতি আকর্ষণে ভগবানের পথে নেমে আসাই রথযাত্রার প্রধান বিষয়। মনে করা হয়, কৃষ্ণের প্রতি ভালোবাসায় ঘোড়াগুলোকে খুলে দিয়েছিলেন ভক্তেরা। তারা মনে করতেন পশুতে নয়, ভক্তের রথ, ভগবানের রথ টানবে ভক্তই। ঘোড়ার বদলে ভগবানের রথ টানতে শুরু করেন ভক্তেরা, সেই রথের যাত্রা। আবার অনেক মতে বিশ্বাস করা হয়, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে কুরুক্ষেত্রের পর বৃন্দাবনের গোপী আর গোপালদের দেখা হয়। যখন দেখা হয়েছিল, তখন ব্রজবাসীদের আনন্দের বাঁধ ভেঙেছিল। দীর্ঘদিন তারা তাদের প্রাণের কৃষ্ণকে দেখতে পাননি, তাই তারা ছুটে এসেছিলেন, ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন নিজেদের বৃন্দাবনে। সেই ফিরিয়ে নিয়ে যেতে চাওয়াই এই রথযাত্রার মূল বিষয়। শ্রীকৃষ্ণ বলরাম আর সুভদ্রাকে ব্রজবাসীরা একটি রথে বসিয়ে নেন। তারপর তারা নিজেরাই রথ টানতে টানতে নিয়ে যেতে শুরু করেন বৃন্দাবনের দিকে। ঘোড়ায় টানে না সেই রথ, সেই রথ টানে ভগবান ভক্তের বেশে, ভালোবাসায় মোড়া সেই আকুতি এগিয়ে চলে জগতের আনন্দে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ভগবান নেমে আসেন পথে, ভক্তেরা আকুল প্রাণে থাকে দাঁড়িয়ে, কোন জানলায় কে যেন অপেক্ষা করে। তার প্রভাতের গৃহকাজ ফুরিয়ে আসে, সে দাঁড়াতে চায় বাতায়ন কোণে, অথচ সে চাবে না শেথা, জানি তাহা মনে। ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে। রবীন্দ্রনাথ লিখেছেন শুভক্ষণ কবিতায়। আসলে এই সাজ সজ্জা, এই প্রস্তুতি সবই তার জন্য।

কে তিনি সত্যি কি আমরা জানি? এক যাত্রা থেকে আরেক যাত্রায় পূর্ণতা পায় জীবন, তাই ফিরে আসেন ভগবান নিজের বাড়িতে। আমরা লৌকিক মানুষেরা তাকে নানা কাহিনীতে গাঁথি। মাসির বাড়ি থেকে আবার নিজের মন্দিরে ফিরে আসেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কেউ কেউ বলেন লক্ষ্মীদেবীকে নিয়ে যাওয়া হয়নি বলে তিনি ভীষণ রাগ করেন আর ঢুকতে দেন না, বলেন ঢুকতে দেবো না বাড়িতে। তখন তাকে নাকি রসগোল্লা খাওয়াতে হয়, এমন লোকবিশ্বাস রয়েছে, এমন আচার পালন করা হয় জগন্নাথ দেবের মন্দিরে। এক হাঁড়ি রসগোল্লা উপহার না দিলে মা লক্ষ্মী ঢুকতে দেন না বাড়িতে। আজ সেই উল্টো রথ, আজও জগন্নাথ দেব নাকি ঢুকতে পারবেন না, ফিরে তো আসবেন বটে উল্টো পায়ে, কিন্তু ঢুকতে পারবেন না। থাকতে হবে বাইরে, ভাঙাতে হবে মান, আর মান ভাঙানোর জন্য হাতে রাখতে হবে এক হাঁড়ি রসগোল্লা। সবই লৌকিক কাহিনী, লোকাচার। আমরা ভগবানকে প্রিয় করে নিতে পারি, প্রিয়কেও করতে পারি ভগবান, তাই কোথাও যেন আনন্দে এতটুকু ভাটা পড়ে না। লক্ষ্মীদেবীর জন্য ভগবান রসগোল্লা নিয়ে এসেছেন ভেবে সে রসে আমরাও বঞ্চিত হই না, জীবন ভরে ওঠে আনন্দে। আর সেই আনন্দের রসেই মজে থাকি আমরা। ভোরাইয়ে আজ রবীন্দ্রসঙ্গীতই শুনছি। এর আগে একটি গান শুনেছিলাম দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, আজ শ্রাবণের আমন্ত্রণে ঋতু গুহর কণ্ঠে শুনেছি জগতে আনন্দ চোখকে, এবার মনোময় ভট্টাচার্য

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: 107 FM রেইনবো শুনছেন ভোরাই। আজ পুনর্যাত্রার কাহিনী, কাহিনী বলছি বটে, আসলে কাহিনী নয়, এখানে ভাবনা চিন্তা, ছেঁড়া ছেঁড়া ভাবনা চিন্তা যখন যেমন মনে আসে। এই যে রথযাত্রা এবং জগন্নাথ দেব, খুব ভালো করে ভেবে দেখলে এ দুয়ের সঙ্গেই আছে ওই যাত্রার মিল, মিল নয় যাত্রার সঙ্গেই যুক্ত এই রথ উৎসব। রথ বললেই বড় বড় চাকার কথা মনে হয়, যা এক প্রান্ত থেকে গড়িয়ে গিয়ে অন্য প্রান্ত হয়ে আবার সেই একই জায়গায় ফিরে আসে তো বটে, কিন্তু তাতে বেশ খানিকটা অগ্রগতি ঘটে যায়। আমাদের দর্শনেও বলা আছে, চক্রবত পরিবর্তনতে দুখানি চ সুখানি চ, সুখ দুঃখ আসবে যাবে, কারণ জীবনটা আসলে চক্রের মতো। আজ যেখান থেকে শুরু করছি, ঘুরতে ঘুরতে এসে অনেক ভালো মন্দ পেরিয়ে আবার সেখানেই দাঁড়াবো, হ্যাঁ এই একটা পূর্ণ চক্রে খানিকটা এগিয়ে যাব বটে। কোথায় এগিয়ে যাব? হয়তো বোধে, হয়তো বিবেচনায়, হয়তো অভিজ্ঞতায়। এরপরে বলি জগন্নাথের কথা। রথের যিনি দেবতা তিনি জগন্নাথ, জগতের নাথ তিনি, তাই জগৎনাথ। কিন্তু জগৎ কি? ব্যুৎপত্তি ব্যাখ্যা করতে গেলে জগৎ শব্দের সঙ্গেও কিন্তু জড়িয়ে আছে সেই গমন শব্দটি। গম ধাতু থেকেই উৎপন্ন হয়েছে এই জগৎ।

শব্দটি সংস্কৃত শব্দ তৎসম শব্দ, বাংলা ভাষায় তৎসম হিসেবেই জগতের ব্যবহার। গম ধাতুর সঙ্গে কিপ কর্তৃবাচ্যে কিপ যোগ করা হলে তাকে বলা যেতে পারে জগৎ, অর্থাৎ যা নিয়ত পরিবর্তনশীল, যা সব সময় এগিয়ে চলেছে, যার এই এগিয়ে চলা সর্বদা গতিমান থাকাই এক এবং একমাত্র ধর্ম। সত্যি তো, বিজ্ঞানেও তো আমরা তেমনই পড়েছি, আবার নিজেদের জীবনেও তো তেমনই দেখেছি। সব সময় গতিমান থাকাই আমাদের জীবনের ধর্ম। কিন্তু কি আশ্চর্য বলুন দেখি, এই শরীরটা কেমন যেন বিশ্রাম চায়, ফিরে আসতে চায় নিজের জায়গায়, নিজের ক্ষেত্রে, নিজের ঘরে, একটা সুন্দর বিছানায় রাতে এলিয়ে পড়ে এই শরীরটা, যা নিতান্তই জড় বস্তু হয়তো, অথচ সেই জড়ের ভিতরেই আছে প্রাণ, নিজের ঘর। সত্যিই কি নিজের ঘর বলে কিছু হয়? যাত্রা তাহলে পূর্ণ হবে কোথায়? জগন্নাথ তো ফিরে আসবেন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে। প্রাণীর যাত্রা, ভক্তের যাত্রা কোথায় পূর্ণতা পাবে, কোথায় ফিরবে মানুষ, কে জানে। শ্রাবণী সেন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনো প্রগ্রহমেব চ। অর্থাৎ আত্মা হলেন রথি বা রথের মধ্যে অবস্থানকারী ব্যক্তি। রথ হল শরীর বা দেহযন্ত্র, আর বুদ্ধি হল সারথি যে চালিয়ে নিয়ে যায় এই রথকে। যে শরীর ক্লান্ত হয়ে পড়ে, ফিরে আসতে চায় নিজের ঘরে, সেই দেহযন্ত্রকে চালিয়ে নিয়ে যায় সারথি বুদ্ধি, আর তাতে আরূঢ় আত্মা। মন লাগামের সঙ্গে তুলনীয়। এসব কথা বলা আছে মোটামুটি কঠোপনিষদে। রথের সঙ্গে শরীর, আত্মা, মন, এদের

এক করেই দেখা হয়েছে। আসলে এই পৃথিবীতে ভোগের বিষয়বস্তু নেহাত কম নয়। আমরা কত কি চাই, একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা। আর সেই ভোগের যাবতীয় অনুষঙ্গ যেন পথের মতো পড়ে থাকে।

বুদ্ধিকে, আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য আছে মন, যা লাগামের সঙ্গে তুলনীয়। সারথি অর্থাৎ বুদ্ধি যদি রথকে ঠিকঠাক লক্ষ্যে পৌঁছে দিতে পারে তাহলেই তার সার্থকতা। কিন্তু সারথির যদি দুষ্টুমি থেকে থাকে, যদি অসংযম থাকে, লাগাম যদি ঠিকমতো পড়ানো না যায়, তাহলে রথ যে কোথায় গিয়ে পৌঁছবে তা কেউ জানে না। রথের এমনই মহিমা। মনে করা হয় এই রথ একবার দেখলে পুনর্জন্ম হয় না। রথের দড়ি, শ্রীধামের রথের দড়ি অর্থাৎ পুরীধামের রথের দড়ি একবার টানতে পারলে যাবতীয় দুঃখ বেদনা থেকেও মুক্তি পাওয়া যায়। তবে এক্ষেত্রেও লোকবিশ্বাস বলে শুধু সোজা রথের দড়ি টানলেই হবে না, যাত্রা পূর্ণ করতে হবে। অর্থাৎ যিনি সোজা রথের দড়ি টেনেছেন তাকে একবার উল্টো রথের দড়িও টানতে হবে, পূর্ণ করতে হবে তাঁর যাত্রা, যাতে সব কিছু মিলে পূর্ণতার দিকেই এগিয়ে যেতে পারে জীবন। ফিরে আসা অথবা এগিয়ে যাওয়া, এই সব কিছুর মধ্যেই কোথাও যেন ওই লাগামের মতো মনটাকে সংযত রাখার প্রয়োজন আছে। মানুষ তাই বিশ্বাস করে এগিয়ে চলতে চলতেও কেউ যেন পিছনের দিকে ডাকে। অমলের জন্য যেমন অপেক্ষা করে সুধা, সুধা বারবার বলে দিতে চায় সুধা তাকে ভোলেনি। এই পৃথিবীর সব কিছু হারিয়ে গেলেও সুধা বুঝি বসে থাকবে অমলের জন্য। অমল চলতে থাকবে রথের পথে, কি জানি কোথায় তার পথের চলা শেষ হবে, কি আছে সে পথের শেষে। ভোরাইয়ে আজ পূর্ণ যাত্রা ছিলাম পরম। ওপার ঘন্টায় দেখা হবে নমস্কার কলকাতায়। তার আগে পথের গান, শিল্পী তৃষিত চৌধুরী।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব এবং সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রোধ আইন 2024 আওতায় দায়ের হওয়া মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্ট ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদ উপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। সমাজকর্মী সোনম ওয়াংচুক 26 দিন পর তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ও জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোসুর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। দিল্লি পুলিশ জানিয়েছে, অপপ্রচার ছড়ানোর অভিযোগে পাকিস্তান ভিত্তিক 480টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বন্ধ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী ও তরুণদের বিভ্রান্ত করার লক্ষ্যে গুজব ও ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য

0: এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি চালু করা হয়েছিল। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো আরেনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং কমনওয়েলথ স্পোর্টের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকার উপস্থিত ছিলেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতায় রয়েছেন আপনি। আজ পরমের সঙ্গে আর গান শুনছিলাম, একটা নমস্কার কলকাতায়। সাধারণত এত পুরনো গান শুনি না, কিন্তু আজকে দিনটাই যে এরকম। যদিও সেই পথের কথায় ছিলাম বলেই পথের ভিতর থেকে এই গানটা বেছে নিয়েছিলাম আমি। আমার ব্যক্তিগতভাবে ভীষণই পছন্দের একটা গান, এ কথা বলতেই হয়।

0: গীতিটার নাম রাজদ্রোহী। আপনারা সবাই জানেন শ্যামল মিত্রের কণ্ঠে শুনছিলাম এই গানটা। ছবিটার কাহিনী শরেন্দ্রেন্দু বন্দ্যোপাধ্যায়ের, 1966 সালে মুক্তি পেয়েছিল মার্চ মাসে, আর সঙ্গীত পরিচালক ছিলেন আলী আকবর খান। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই যে একটা একটা একটা দারুণ সঙ্গীত মূর্ছনা, তা আমাদের কোথায় বিভোর করে রাখে। আর আর একটু যদি ভাবেন, এ তো গেল আমাদের বেতারে গানের কথা, যদি দৃশ্যায়নটা মনে পড়ে একেবারে অন্যরকমভাবে, যেভাবে আমরা দেখতে অভ্যস্ত আমাদের প্রিয় উত্তম কুমারকে, সেরকম নয়। পোশাক আশাকে একটুখানি অন্য ছোঁয়া আছে এবং তার হাঁটা চলাতেও একটু অন্য ছোঁয়া আছে। যেখানে শ্যামল মিত্র বলছেন ওই ডা ডা ডা ডা ডা, সেইখানে যে এমন সুন্দর কোমর নাচান উত্তম কুমার, তা ভোলা যায় না। নাচান কোমর এখনো কি নাচান? না, সে তো কতকাল আগের কথা, অনেক বছর হয়ে গেল তিনি নেই। আজ তার সেই না থাকার দিনটা, যদিও এখন সকাল 7:08 হয়ে 39 সেকেন্ড, 24 জুলাই 2026 সাল। 1980 সালে এই সময়ও তিনি ছিলেন, তিনি শুটিং করছিলেন, বা শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, হয়তো চলছিল ওগো বধূ সুন্দরীর প্রস্তুতি। এই সময়ও ছিলেন উত্তম কুমার। শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন, গভীর রাতে তাকে ভর্তি করানো হয় একটি হাসপাতালে, বেসরকারি হাসপাতালে। তারপর রাত 9:35 তিনি মারা যান, মাত্র 53 বছর বয়সে। আজ 24 জুলাই, আমি একটু ভুল বললাম, ভর্তি তাকে করানো হয়েছিল 23 জুলাই, অর্থাৎ আজ সকালেও এই সময়ও তিনি যে শুটিংয়ে ব্যস্ত ছিলেন এমনটা নাও হতে পারে, মানে নাই আর কি, সে সময় তিনি অসুস্থই ছিলেন। 23 জুলাই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গভীর রাতে, বা 24 জুলাই ভোরের দিকে, অর্থাৎ আজ এই সময় তাকে নিয়ে চিকিৎসকেরা চেষ্টা চালাচ্ছিলেন সুস্থ করে ফিরিয়ে আনার। পথ, যে পথ এগিয়ে যায় তাকে ফিরিয়ে আনা যায় না হয়তো সব সময়, তবু সেই পথ চলার যে ছন্দ, যারা পথে ঘর বেঁধেছেন তারা কখনো কোথাও হারিয়ে যান না। এত বছর পরেও আজও একই রকম রয়ে গেছেন উত্তম কুমার। আজ এই সময় তিনি হাসপাতালে হয়তো ভর্তি ছিলেন, চিকিৎসা চলছিল, বহু বছর পর তিনি নেই, তবু তিনি রয়েছেন আমাদের স্মৃতিতে, আমাদের ভালো লাগায়। কি যেন একটা আছে তার মুখে, হাসিটা দেখলেই মন ভালো হয়ে যায়। নমস্কার, কলকাতায় আপনি রয়েছেন সকাল 10:00 পর্যন্ত, পরম রয়েছে আপনার কানের পাশে।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: নমস্কার, কলকাতায় রয়েছেন আজ পরমের সঙ্গে। শুনছিলাম গানটা পরবাস ছবি থেকে ঈক্ষিতা মুখার্জির কণ্ঠে, ঈক্ষিতার কণ্ঠে শুনছিলাম গান। আর শুনতে শুনতেই যে কথা মনে হচ্ছিল, আজ এই যে পাল তুলে দেওয়া আর পথ, সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আজ উল্টো রথ। হিসেব মতো আজই ফিরবেন নিজের ঘরে জগন্নাথ দেব, কিন্তু ভক্তের মনে রয়ে যাবেন তিনি। সকাল থেকে কথা হচ্ছে ভোরাইতে নিয়ে, আপাতত রয়েছি নমস্কার কলকাতায়। আর আজ শুক্রবার, 24 জুলাই 2026 সাল, গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের 205তম দিন। বছর শেষ হতে বাকি রয়েছে 160টা দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ 7ই শ্রাবণ 1433 সন। দুর্গা পুজো আসতে বাকি রয়েছে ওই 2 মাস 22 দিন মতো। আজকের দিনটা কোথায় কি কেমন সব থাকবে সকাল 10টা পর্যন্ত পরমের সঙ্গে। আপাতত দিনের ডায়েরির পাতা উল্টে দেখে নেওয়া যাক, ইতিহাস কি বলছে। আজকের দিনে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1814 সালে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করেছিলেন পাদ্রি জেমস লং। নীলদর্পণের যে ইংরেজি অনুবাদ, অনেক সময় মনে করা হয়, অনেকেই ভাবেন যে সেই অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু না, এই অনুবাদ আসলে করেছিলেন জেমস লং। আর 1861 সালে সেই অনুবাদের জন্যই তাকে কারারুদ্ধ

করা হয়েছিল। স্বাভাবিকভাবেই ক্ষমতাসীন ব্রিটিশের বিরুদ্ধে, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে যে এক তীব্র প্রতিবাদ নীল দর্পণ, তা যখন ইংরেজিতে অনুদিত হয় তখন ইংরেজ সাহেবরা আরও বেশি বুঝতে পারেন কি লেখা হয়েছে। ফলে জেমস লংকে কারারুদ্ধ করা হয় আজকেরই দিনে 1861 সালে। 1879 সালে মিস্টার ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতির প্রদর্শন করেন। 1879 সালে প্রথম দেখা গেল বৈদ্যুতিক বাতি কেমন হয়। মিস্টার ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতির প্রদর্শন করেছিলেন এই আজকেরই দিনে 24 জুলাই। 1911 সালে আজকের দিনে আবিষ্কৃত হয় মাচু পিচু শহর। মার্কিন অভিযাত্রী পেরুর 16 শতকের ইনকা সভ্যতার অন্যতম প্রতীক এই মাচু পিচু শহরটি আবিষ্কার করেন। 1946 সালে আজকের দিনে সমুদ্রের তলদেশে প্রথমবার পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ বিষয় নিয়ে কথা বলা যেতেই পারে, বলছি না হয় পরে। সমুদ্রের তলদেশে পারমাণবিক বোমার প্রথম বিস্ফোরণ অর্থাৎ পরীক্ষামূলক বিস্ফোরণ 1946 সালে আজকেরই দিনে। আজকেরই দিনে জন্ম হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের। 1824 সালের কথা বলছি। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় একজন সাংবাদিক সমাজসেবক ছিলেন। তিনি তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের অত্যাচারের কথা সবার কাছে তুলে ধরেছিলেন। এখানেও সেই নীলকর সাহেবদের কথা রয়েছে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম আজকেরই দিনে। 1930 সালে আজকের দিনে জন্ম প্রথম বাঙালি মহিলা ইঞ্জিনিয়ার এবং প্রথম ভারতীয় মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা ঘোষ মজুমদারের। ইলা ঘোষ মজুমদার প্রথম ভারতীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। প্রখ্যাত বাঙালি সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজকে। তিনি জন্মেছিলেন 1931 সালে। 1934 সালে আজকের দিনেই জন্ম সঙ্গীতশিল্পী সুবীর সেনের। 1937 সালে আজকের দিনে মনোজ কুমারের জন্ম, ভারতীয় অভিনেতা, বলিউড অভিনেতা মনোজ কুমারের জন্ম আজকের দিনে। 1941 সালে আজকের দিনে জন্ম ভারতের একজন মিসাইল বিজ্ঞানী, প্রখ্যাত মিসাইল বিজ্ঞানী রাম নারায়ণ আগরওয়ালের। 1950 সালে আজকের দিনে জন্ম পরিচালক গৌতম ঘোষের। আর যে কথা বলছিলাম সকালবেলায় প্রথমেই, আজ 24 জুলাই বাঙালির কাছে অবশ্যই একটা বিশেষ দিন, উত্তম কুমারের প্রয়াণ দিবস। মানুষের চলে যাওয়া কখনো কখনো এত গভীর ছাপ রেখে যায় সমাজের মধ্যে, তার ভালোবাসার মানুষের মধ্যে, যে এই চলে যাওয়ার দিনগুলো আমরা ভুলতে পারি না। শোক নয়, উদযাপনও নয়, শুধু মনে রেখে দেওয়া। আর সেই মনে রেখে দেওয়ার মধ্যেই সেই মানুষগুলির অমরত্ব। আজকের দিনেই প্রয়াত হন কালীপ্রসন্ন সিংহ। 1870 সালের কথা। আজকের দিনে প্রয়াণ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক রায়বাহাদুর কৃষ্ণ পালের। 1884 সালে আজকের দিনেই তিনি প্রয়াত হন। বাঙালি কবি অনুবাদক অরুণাচল বসুর মৃত্যু আজকেরই দিনে। 1975 সালে সমিত ভঞ্জ, সমিত ভঞ্জেরও মৃত্যু আজকেরই দিনে। 2009 সালে সঙ্গীতশিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন আজকেরই দিনে। 2020 সালে অমলা শঙ্কর প্রয়াত হন আজকেরই দিনে। আজকের দিনে যেভাবে আমরা এগিয়ে চলি, এগিয়ে যাওয়ার কথা ভাবি, সেভাবেই আমাদের এগিয়ে চলা। দিনটি অবশ্যই শুভ হোক, ভালো হোক, এগিয়ে চলার এই পথ চলতে থাক নির্বিঘ্নে। আরিজিৎ সিং এর কণ্ঠে একটি গান।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা। রয়েছেন আজ পরমের সঙ্গে সকাল সকাল নানা কিছুর পন্থে থেকে। আপনি এই যে বৃষ্টি বাদলা মাথায় নিয়ে উঠে পড়েছেন ঘুম থেকে, হ্যাঁ এটাই যথেষ্ট আর কি। মানে সকালবেলা যখন দেখলাম যে ঘুম ভাঙতে চাইছেন না আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তখন কেমন একটা মনে হচ্ছিল আর একটু ঘুমালে মন্দ হয় না, কিন্তু সেসব তো হওয়ার উপায় নেই। যাই হোক, এসব কথা পরে বলবো, মানে এসব কথা বলবার অনেক জায়গা আছে। কিন্তু যে জিনিসটা বলতে চাইছিলাম ওই জন্মদিনের কথা নিয়ে বলতে চাইছিলাম আজ, জন্মদিন ইলা ঘোষের। ইলা ঘোষ সম্পর্কে একটু বলি, এমন বহু মানুষ আছেন যাদের কথা আমরা সত্যি তেমনভাবে জানি না, আবার হয়তো অনেকেই জানি, সকলে জানি না। প্রথম মহিলা ইঞ্জিনিয়ার, বাঙালি মহিলা ইঞ্জিনিয়ার, এবং সারা ভারতের মধ্যে তিনি প্রথম মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি পড়াশোনা করেছিলেন শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, তখন সেটাই ছিল একমাত্র প্রতিষ্ঠান সেভাবে দেখতে গেলে পশ্চিমবঙ্গের মধ্যে। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ হয়তো এরপরে আইআইটি হয়ে যাবে, যাই হোক। ইলা ঘোষের জন্ম অবিভক্ত বাংলার মাদারীপুরে, বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মাদারীপুরে তিনি আজকের দিনে জন্মেছিলেন, ফরিদপুর জেলার মাদারীপুরে। তার পিতা যতীন্দ্র কুমার মজুমদার ছিলেন বেঙ্গল সিভিল সার্ভিসেস এর একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ছয় বোন দুই ভাইয়ের মধ্যে ইলা ছিলেন অত্যন্ত মেধাবী, সচ্ছল পরিবারের সন্তান, শিক্ষিত পরিবারের সন্তান, ফলে যেমন হওয়ার তেমনই হয়েছেন। খুব ব্যতিক্রম সেখানে কিছু নেই,

কিন্তু তার পড়াশোনা পুরোটাই খুলনায়, নবম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন। পরবর্তীকালে দেশভাগের আগেই তারা চলে এসেছিলেন কলকাতায়, আর তারপর সেখানেই তার পড়াশোনা, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং, শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করেছেন। তার সহপাঠীরাও যথেষ্ট বিখ্যাত মানুষ, অজন্তা গুহ ছিলেন, কিন্তু মানে তিনিও ইঞ্জিনিয়ার হিসেবে, মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে সে সময় তারা দুজন পড়াশোনা করতেন, যেটা যথেষ্ট ব্যতিক্রমী একটা ঘটনা। কিন্তু অজন্তা একসময় আর পড়াশোনা করেননি, তিনি ছেড়ে দিয়েছিলেন। আর হিসেব বলছে সেই সময়, অর্থাৎ তিনি যখন পড়াশোনা করছেন 1947 নাগাদ, তখন তৎকালীন বাংলার যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নিকুঞ্জ বিহারী মাইতি, তিনিই উদ্যোগী হয়েছিলেন মহিলাদের ইঞ্জিনিয়ারিং সহ সব ক্ষেত্রে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য। ইঞ্জিনিয়ারিং পড়তেন ইলা ঘোষ। আর যে কথা বলছিলাম, ভারতীয় এবং ইউরোপিয়ান মিলিয়ে মোট 800 শিক্ষার্থী ছিলেন ভারতবর্ষের মধ্যে প্রথম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একমাত্র ছাত্রী ছিলেন ইলা মজুমদার। 1951 সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তারপর তিনি চলে যান বিদেশে পড়াশোনার জন্য, স্কটল্যান্ডের গ্লাসগো টাস্কোতে গিয়েছিলেন, ইউনেস্কোর সঙ্গেও যুক্ত ছিলেন। যুক্তরাজ্যের কেমব্রিজে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি যোগ দেন 1967 সালে। আইআইটি খড়গপুরের প্রাক্তনী তার দুই পুত্র, যেমন হওয়ার কথা তারা সকলেই ইঞ্জিনিয়ার। কিন্তু বিষয় হচ্ছে এই যে প্রথম হওয়াটা, বাঙালি মহিলাদের মধ্যে প্রথম ইঞ্জিনিয়ার ইলা ঘোষ, আজ তারই জন্মদিন। এই মানুষগুলির কথা আরও বেশি করে বলা দরকার, জানানো দরকার। ইতিহাসটা ভুলে যাওয়ার কোনো জায়গাই নেই, বরং আগামীকে সুন্দর করতে গেলে ইতিহাসের ওপর পা রেখেই এগিয়ে যেতে হবে আমাদের। তাই আজকের দিনের পাশাপাশি আমরা ইতিহাসের দিনগুলোতেও একটু উঁকি দিয়ে দেখতেই পারি। নমস্কার, কলকাতায় রয়েছেন, সকাল 10টা পর্যন্ত থাকবে আর যে পর। এবার পৌশালী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি গান।

0: যাবেন তো বটেই, রথের মেলা আজই হয়তো শেষ হয়ে যাচ্ছে, কিংবা থাকবে আরো কয়েকদিন মেলায়, অবশ্যই যাবেন, কিন্তু ছাতাটা নিতে ভুলবেন না, কারণ আজ তো দেদার বৃষ্টি হবে আজ সারা দিন।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আসলে আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল যে শনিবার পর্যন্ত মোটামুটি বৃষ্টি হবে কলকাতা এবং সংলগ্ন এলাকায়, শুধু সংলগ্ন এলাকায় না, গোটা দক্ষিণবঙ্গে। শনিবারের পর থেকে কলকাতা এবং এইসব এলাকার বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে, আর এই মুহূর্তে আজকে কম হওয়ার কোনো সম্ভাবনাই নেই, বরং খানিকটা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, রাতের তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সাধারণত সারাদিনই আকাশটা মেঘলা থাকবে, আর বৃষ্টি হবে ছিটে ফোঁটা থেকে ভারী মাঝারি সব রকমই হতে পারে, আর এরই সঙ্গে কিন্তু বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনাও রয়েছে, আর যেরকম বলছিলাম যে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে 30-40 কিলোমিটার বেগে, ভালোই লাগবে তাতে। গতকাল অর্থাৎ গত 24 ঘন্টায় কলকাতা এবং সংলগ্ন এলাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ 29.1 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি কম, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 98%, সর্বনিম্ন 84%, বৃষ্টি হয়েছে 52.5 মিলিমিটার গত 24 ঘন্টায়, এমনই রেকর্ড করেছে কলকাতা এবং সংলগ্ন এলাকার বৃষ্টিপাত আলিপুর আবহাওয়া দপ্তর। আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে রয়েছে একটা দারুণ মজার শুক্রবার, এই আজকে উল্টো রথ, এবং যাদের শনি রবিবার ছুটি থাকে তাদের, মানে সেই লাকি মানুষদের আমি অবশ্য খুঁজে পাই না, খুব একটা পাই না, তবু যারা আছেন তাদের জন্য শুভেচ্ছা রইল, যাদের নেই তাদের জন্য রইল সহমর্মিতা, যেমন আমি ভুগি আপনারাও ভুগুন। শনি রবিবার ছুটি যারা পান না তারাও মনে করবেন, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে শনি রবিবার অনেকেই যেহেতু ছুটি পান তাই জন্যে একটুখানি শনিবার কাজের চাপও হালকা থাকে, সেই সব তো আছেই মনের বেদনা। তবে এই যে বৃষ্টি ভেজা সকাল, বৃষ্টি ভেজা দুপুর এবং বিকেল সবটাই আসবে, দারুণ উপভোগ করুন, সঙ্গে থাকতেই পারে আপনার খিচুড়ি আর মাছ ভাজা। তবে এইসব কিছু না থাকলেও গান থাকবে আপনার সঙ্গে, কারণ আপনি তো সঙ্গে রেখেছেন 107 FM রেনবোকে। আপাতত সকাল 10টা পর্যন্ত পরম আছে আপনার কানের পাশে, এই মুহূর্তে ইমন চক্রবর্তী, অমৃত মেঘের বাড়ি।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত আড়াই মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে, তারা এখন কারাবন্দী। গতরাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করা ছিল সরকারের প্রধান দায়িত্ব, সেজন্য অবিলম্বে পরীক্ষা আয়োজন করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। পরীক্ষা সংক্রান্ত দুর্নীতিরোধ আইন 2024 আওতায় দায়ের হওয়া মামলাগুলির শুনানির জন্য দিল্লি হাইকোর্ট ফাস্ট ট্র্যাক আদালত গঠন করেছে। সরকারি পরীক্ষায় অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সঙ্গে জড়িত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ সংক্রান্ত ঘোষণার পরই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি হাইকোর্ট। রাউস এভিনিউ আদালতে বিচার বিভাগীয় আধিকারিক অনুগ্রভার বালিগার নেতৃত্বে এই ফাস্ট ট্র্যাক আদালত কাজ করবে। সমাজকর্মী সোনা মোয়াংচুক 26 দিন পর তার অনশন প্রত্যাহার করে নিয়েছেন। গতরাতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে 26 দিনের অনশন কর্মসূচি শেষ করেন ওয়াংচুক। হাসপাতালে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো এবং লে লাদাখের শীর্ষ কর্তৃপক্ষের বরিষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। অসমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 47। গতকাল আরও 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের 11টি জেলার 7,21,000-এরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। 103টি ত্রাণ শিবিরে 24,124 জন আশ্রয় নিয়েছেন। 255টি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে। আজ উল্টো রথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে জগন্নাথদেব, বলভদ্র ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে। পুরীতে আজ বহুদা যাত্রা বা রথের পুনর্যাত্রা উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে। গুন্ডিচা মন্দির থেকে শ্রীজগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান সুদর্শনের আনুষ্ঠানিক প্রত্যাবর্তন যাত্রা প্রত্যক্ষ করার জন্য দেশ বিদেশ থেকে বহু ভক্ত সমবেত হয়েছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: নমস্কার কলকাতা। আর পরশ পাথরের গানের পর এবার শান, শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটা গান, গানটা রিকোয়েস্টের গান ছিল বটে কিন্তু আমি বাজিয়ে ফেলেছি এমনি এমনি। আর এই গানটা খুব চেনা, গানটা অনেকদিন আগের প্রেমের কাহিনী ছবি থেকে, শ্রেয়া ঘোষাল আর শান।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতায় রয়েছেন আর্য পরমের সঙ্গে। আজ 24 জুলাই, আজকের দিনটা বিশেষভাবে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল।

সেলফ কেয়ার ডে হিসেবে, সেলফ কেয়ার অর্থাৎ নিজের যত্ন নিজেই করুন বিষয়টার মধ্যে অনেকটা মনে হয় যেন ওই কনজিউমারিজম ঠেসে ঠেসে ভরা রয়েছে। আসলে সেলফ কেয়ার বললেই আমরা ভাবি যে একজন সুন্দরী নারী আয়নার সামনে বসে আছেন, রাত্রিবেলা একটু ক্রিম মাখছেন, সকালবেলা বেরোবার আগে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছেন, তারপরে বিভিন্ন রকমের ফেস ওয়াশ ব্যবহার করছেন, আর আরও নানা রকম রূপচর্চা। কিন্তু সেলফ কেয়ার বিষয়টা একেবারেই শুধুমাত্র রূপচর্চার ক্ষেত্রে আবদ্ধ নয়, সেলফ কেয়ার সযত্ন ভীষণভাবে প্রয়োজন। ওই যে ওই সকাল থেকে যা নিয়ে কথা হচ্ছে, যে এই যে যাত্রা যখন পূর্ণ হয়ে যাবে তখন কিছুই রবে না সঙ্গে, শুধু যতক্ষণ আছে এই দেহটা ততক্ষণ তাকে একটু যত্নে রাখা প্রয়োজন, কারণ দেহটাই তো রথ। এই সকাল থেকে বলছিলাম, ওফ, মানে দার্শনিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছে গেলে মানুষ এইভাবে মিলিয়ে ফেলতে পারে দুটো বিষয়কে। যাই হোক, সেলফ কেয়ারের খুবই প্রয়োজন, কারণ বেসিক্যালি যতদিন বেঁচে আছি এই শরীরটুকুই শুধু আছে আমার সঙ্গে, বাকিরা আছেন বটে মালায় গাথা, মানে সুতোয় গাথা একটা মালার বিভিন্ন ফুলের মতো, কিন্তু আসলে আমিটা আমি, আমি সে সো আহম। ঠিক আছে, যাই হোক, আজ সযত্ন দিবস, অর্থাৎ নিজের যত্ন নিজে একটু করে নেওয়া প্রয়োজন বলছে ইন্টারন্যাশনালভাবে পালন করার কথা, আন্তর্জাতিক স্তরে এই দিনটা পালন করা হয় 24 জুলাই, শুধুমাত্র কিন্তু ওই ত্বক পরিচর্যা বা সৌন্দর্য চর্চা নয়। আর সেজন্যেই প্রতিটি মানুষের একটু সচেতন হওয়া প্রয়োজন, বিশেষত এই যে একটা কোভিড অতিমারি আমরা দেখে এসেছি, শুধুমাত্র শারীরিক সমস্যা নয়, একটা বড় অংশের মানুষের মধ্যে মানসিক সমস্যা তীব্রভাবে জাঁকিয়ে বসেছে। আমরা যারা নিয়মিত মানসিক যত্নের কথা ভাবি না, বা ভাবি না যে আমরা, আমার খুব মন খারাপ, আমার খুব বিষণ্ণতা আমাকে গ্রাস করছে, তারাও দেখেছি করোনার সময়, করোনা অতিমারির সময় যখন আমরা ঘরবন্দি হয়েছিলাম, তখন কি জানি কোথা থেকে যেন উদ্বেগ, দুশ্চিন্তা সব কিছু মনের মধ্যে এসে চেপে এমনভাবে বসেছিল, হাঁসফাঁস লাগছিল, মনে হচ্ছিল এই মানুষটা আমি সেই মানুষটা নই, অথবা এই মুহূর্তে আমি যেরকম, আর এটা থেকে আমার বেরিয়ে যাওয়ার কোনো পথ নেই। অনেকেই সে সময় দ্রুত হৃৎস্পন্দন অনুভব করেছেন, শরীরে নানা রকম কষ্ট হয়েছে, তার অনেকখানি শারীরিক, এ কথা সত্যি, দুর্বলতা তৈরি হয়েছিল, কিন্তু মানসিক উদ্বেগ নানাভাবে নানাভাবে ক্রিয়া করেছে, আর আমাদেরকে দেখিয়েছে একটা পথ যে একটু ভালো থাকা প্রয়োজন। আজকে সেই সেলফ কেয়ার ডে, যেখানে আপনি চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন তো রয়েছে বটেই, সেটাও সেলফ কেয়ারের একটা অঙ্গ, চিকিৎসকের পরামর্শ তো নিতে হবেই, তার আগে বিভিন্ন বিষয়ে নিজে সচেতন হয়ে নিজের একটু যত্ন নেওয়া প্রয়োজন। আর সবথেকে বড় কথা কি, আমরা কাজের ফাঁকে আমাদের পরিজনেদের ভালো রাখতে গিয়ে নিজের খাওয়ার কথাটাও হয়তো ভুলে যাই, সেটা করা যাবে না। আর নিজের যত্ন, নিজের পরিবারের যত্নের কথা নিজেকেই ভাবতে হবে। আজ এই মেসেজে পরম সে কথাই জানতে চায়, নিজের যত্ন করতে পারেন আপনি, নাকি কাজের চাপে দীর্ঘদিন নখ কাটতেই ভুলে গেছেন, ভুলে হয়তো জাননি, রোজই ভাবছেন আজ কাটবো কাল কাটবো, অনেকের আবার বার মানামানি থাকে মঙ্গলবার কাটবো না, এই তো বুধবার এলেই কাটবো, ওহো হো বুধবার আবার তো জন্মবার হবে না, ঠিক আছে বৃহস্পতি গিয়ে শুক্রবারে ঠিক কেটে ফেলবো, না হলে সেই রবিবার কাটতে হবে, কিন্তু রবিবার এমন একটা কাজ এসে গেল যে নখটা আর কাটা হলো না। পার্সোনাল হাইজিন, সামান্যতম পরিচ্ছন্নতার বিষয়টা তো অনেকখানি আমরা অবহেলা করে ফেলি, এরকম কি ঘটছে আপনার সঙ্গে আপনি জানাতেই পারেন 9903653992 নম্বরে। পরম আছে আপনার অপেক্ষায়, কিছুই না, আসলে মজার মেসেজের পাশাপাশি আপনি জানাতে পারেন আপনার মনের কথাও, যতটুকু আপনি জানাতে চান অবশ্যই, যতটুকু শেয়ার করলে আপনার মন হালকা হয়, দুজনে মিলে কথা বললে বিষয়টা অনেক সহজ হয়ে যায়। যে দরজাগুলো বন্ধ হয়ে আছে সেই দরজাগুলো টুক করে খুলে ফেলতে খুব একটা অসুবিধা হয় না। আমি হয়তো মনে মনে ভাবছি এটা একটা খুব গোপন বিষয়, এটা একেবারেই কাউকে বলা যায় না বা বলা উচিত না, বাবা এ বাবা এটা কী করে বলবো, এটা তো আমার ভীষণ একটা দোষ, এটা তো আমার একটা সমস্যার জায়গা, কিন্তু বলে ফেললেই বোঝা যায় যে আরে এরকম সমস্যা তো আরও অনেক মানুষের রয়েছে, ফলে বিষয়টা অতটাও কিছু সমস্যার নয়। না, এত সিরিয়াসলিও বলতে চাইছি না, আমি বলতে চাইছি আপনার সেলফ কেয়ারের কথা, আর অবশ্যই আপনি জানাতে পারেন। আপনি যদি মুখে একটু টমেটো টমেটো মেখে থাকেন কখনো বা নিয়মিত মাখেন, সেটাও জানান, টিপস হিসাবে অন্যদের কাজে তো লাগবেই, যাদের চোখের তলায় কালি পড়ে যাচ্ছে তারা কীভাবে তুলবেন, আসুন না বলে

0: আজ খোলা আপনার জন্য, শুধুমাত্র সিরিয়াস মেসেজ নয়, আপনি দিতে পারেন টিপস অন্যরা ভালো থাকবে কিভাবে, কিভাবে উঠবে চোখের তলার কালি, কিভাবে চুল হবে একটু নরম, এসবও আপনি জানাতেই পারেন, সবকিছুই সেলফ কেয়ারের মধ্যে পড়ে। আর জানাতে পারেন একটু গভীর বিষয় আসলে, মানসিক শান্তি, শারীরিক সুস্থতার জন্য আপনি কি করেন, নিজেকে ঠিক কি ভাবেন, কি আর ভাববেন, মানুষই ভাবেন নিশ্চয়ই, হ্যাঁ সে তো বটে, মানুষ ভাবতে হবে সবার আগে, সেটা সবচেয়ে বড় সেলফ কেয়ার। আর সেই জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে একটু ভালো থাকা। রিমঝিমে ধারাতে গানটা শুনতে চেয়েছিল ঢাকুরিয়া থেকে সৌভিক, আর এই মুহূর্তে গান শোনাবো আরও একটা, এবারের গানটা বাজাবো গান মিলন্তিতে, গানটা শুনতে চেয়েছে, এটা কি শুনতে চেয়েছে, এটাও সৌভিক শুনতে চেয়েছে, আরে কি মুশকিল, যাই হোক যেই শুনতে চেয়ে থাকুন, আপাতত আমি শোনাবো, শুনবেন আপনি অবশ্যই শুনবেন আর মন ভালো রাখার চেষ্টা করবেন।
1: গান মিলান্তি, গান
0: গৃহপ্রবেশ ছবি থেকে দেবায়ন বন্দ্যোপাধ্যায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: যত্নের কথায় আছি, নিজেকে যত্নে রাখা, যত্নে থাকা আর ভালোবাসা এই পৃথিবীকে। আপনি কিভাবে নিজেকে যত্নে রাখেন সে কথাই জানতে চেয়েছি। আর একটা ছোট মেসেজ আছে আমার কাছে, রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছেন, আমি নিজেকে যত্নে রাখি, কখনো খুব কাজ থাকলে হয়তো হট করে হয় না, তাই যখনই সময় পাই তখনই যত্ন করি। কী যত্ন করেন সেটা কিন্তু লেখেননি, সেই সমস্ত জানতে পারলে অন্যদেরও তো খানিকটা উপকার হয়। তারাও তো ভাবতে পারেন যে ও আচ্ছা, আমারও তো এই সমস্যাটা আছে, তাহলে একটুখানি ভালো থাকা যায়। এই যেমন চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে লিখে পাঠিয়েছেন, সুপ্রভাত পরম, মানসিক শান্তির একটাই পথ, এফ এম রেনবো শুনে মনে সত্যি শান্তি পাওয়া যায়। এসব শুনলে আমরাও শান্তি পাই। কিন্তু জানেন, সত্যি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করা খুবই প্রয়োজন। বহু বছর আগে এক সময় যখন আমি আরজে হিসেবেই কাজ করতাম FM রেনবো গোল্ডে, সে সময় আমার মা মারা যান। খুব একটা ছুটি নিইনি, কারণ আমার মনে হয়েছিল কাজ করলে ভালো লাগবে। আমাদের এক সিনিয়র উপস্থাপক, অত্যন্ত নাম করা একজন উপস্থাপক, যাকে আপনারা চেনেন, বহুদিনের উপস্থাপক, এই সময় অবসর নিয়েছেন, আমি নামটা বলছি না ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে। একদিন ভোরবেলা এরকম আসছি FM-এ, আমাকে গাড়ি তুলেছে, আমি তাকে তুলতে যাব। জানতেন ওরা সকলেই যে আমার বাড়িতে একটা সমস্যা। আমাকে বললেন যে তুই যা কাজ কর। এই যে একটা ঘন্টা, তখন ছোট ছোট স্লটে অনুষ্ঠান করতাম, এক ঘন্টা যদি কথা বলিস একটা ঘরে, শুধু মাইক্রোফোন আর তুই কথা বলবি, নিজের ইচ্ছে মতো কথা বলবি, দেখবি মনটা একদম ভালো হয়ে গেছে। ওপারে যে মানুষগুলো রয়েছেন, সেই মানুষগুলোর সঙ্গে হয়তো তোর সরাসরি যোগাযোগ হচ্ছে না, তাদের তুই দেখতে পাচ্ছিস না, কথা বলতে পারছিস না, কিন্তু কোথায় যেন একটা তরঙ্গ দৈর্ঘ্য এসে মাথায় বসে আর কি, আর সেখান থেকেই শুরু হয় নতুন করে কাজ। এই বন্ধ ঘরটা ছেড়ে যখন তুই বেরোবি, তখন দেখবি মনটা একদম হালকা হয়ে গেছে। এ কথা একান্ত সত্যি। আমরা যারা মাইক্রোফোনের এপারে কথা বলি, একটা বন্ধ ঘরে একা একা বসে থাকি আর অজস্র কথা বলে যাই, মাঝে মধ্যে গান চালাই, আমরাও শুনি, কখনো একটু একটু নেচে নিই, আমাদের কিন্তু মনটা ভালো হয়ে যায় এখানে এসে। এই ভালো থাকার মুহূর্তগুলো ছোট ছোট করে উদযাপন করে।
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: pmsuryaghar.gov.in.
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায়। আপনি রয়েছে আর যে পরম, আর আজ কথা হচ্ছে নিজের যত্নের বিষয় নিয়ে। আমরা তো ক্রমশ ক্ষুদ্র হয়ে যাচ্ছি, মানে ওই আর কি, আমাদের ফ্যামিলি ছোট হচ্ছে। আর একটা সময় ছিল যখন অনেকে একসাথে বসতেন, অনেকে একসাথে রান্নাবান্না করতেন, কাজ ভাগ বাটোয়ারা করে নিতেন, সময় থাকতো হাতে, আর পরস্পর পরস্পরের যত্ন করার কথাও ভাবতেন। মেয়েরা বেশি রূপচর্চা চর্চা একা একাই যে করতো তা না, সকলে মিলে টিলে করতো, ভাই বোনেরা থাকতো একসঙ্গে যারা পরস্পর খেয়াল রাখতেন না। এসব কথা এমনি এমনি বলছি না, এসব কথা আর সত্যি বলবার জায়গা নেই, কারণ আমাদের সত্যি আর সেই পরিসর নেই যে আমরা সকলে একসঙ্গে থাকবো। আমরা আদৌ থাকতে পারি কিনা, আবার চেষ্টা করা যায় কিনা, সেসব অন্য কথা। যাই হোক, আপাতত যেটা বলতে চাইছি, আজ 24 জুলাই, আজ কাজিন ডে হিসেবে পালন করা হয়। আমাদের দেশে নয়, আমেরিকায় পালন করা হয় ন্যাশনাল কাজিন ডে। কাজিন অর্থাৎ যারা কিনা ভাই বোনেরা, যারা তুতো ভাই বোন, খুড়তুতো, পিস্তুতো, মাস্তুতো, মামাতো, এই তুতো ভাই বোনদের জন্যে একটা বিশেষ দিন উদযাপিত হয় আজকের দিন। আজকে এই 24 জুলাই আজকের দিনেই পালন করা হয়। আর এই কাজিন বিষয়টা অনেক দিন পর্যন্ত যেমন থেকে যায়, তেমন তার সঙ্গে রয়ে গেছে চাইল্ডহুড, অর্থাৎ ছোটোবেলার একটা বিশেষ স্মৃতি। অনেক কিছু, অনেক ভাবনা চিন্তা সব কিছু মিলিয়ে সেই কাজিনসরা কিন্তু অনেকেই রয়ে যায়। কেউ কেউ হয়তো দূরে সরে যান, কেউ দেশের বাইরে থাকেন, কিন্তু আবার অনেকেই থেকে যান একেবারে মনের কাছাকাছি। আজকে দিনটা সেভাবেই পালন করেন ওরা, আমরা অবশ্য করি না সেভাবে, তবে করাই যায়। আমাদেরও তো আসছে রাখি, সেই সমস্ত ভাই বোনেদের যাদের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক নেই, তাদেরকে আবার আরেকটু কাছে টেনে আনার জন্য রাখি পূর্ণিমা আসছে। আর যারা রাখি বানাবেন, বাঁধবেন, তাদের তো আলাদাই আনন্দ। অনেক সময় মানুষ, মানে অনেকেই দেখেছি যারা নিজেরাই রাখি বানিয়ে বাঁধেন, তাদের আনন্দ কিন্তু একটু বেশি আলাদা রকম হয়। যাই হোক, আনন্দ দিতে আপনার কাছে এই মুহূর্তে রয়েছে পরম, জানি না কতটা আনন্দ আপনাদের দিতে পারি, আপনারা জানাতে পারেন সেসব কথা। এই যে ছোটো ছোটো ভুল করে ফেলে পরম, আজকে সকালে উত্তম কুমারের মৃত্যুর বিষয়টা নিয়ে একটা ছোটো ভুল হয়ে গেল। আসলে অসুস্থ হয়েছিলেন উনি 23 তারিখে, অর্থাৎ গতকাল, আজকে না। এইসব ছোটোখাটো ভুল চুক করতে করতে কখন যেন মনে হয় এই যে আপনারা বিষয়টাকে খুব সহজভাবে নেন, কখনো তো বলেন না এই পরম ভুল বলল, এগুলো এক একটা যত্নের মতো মনে হয়। ভুল হতেই পারে, আমাদের প্রত্যেকের ভুল হয়, আর যখন দেখা যায় যে সেই ভুলটায় খুব ক্ষতি হয়নি, পাশের মানুষটা এসে বলছে আচ্ছা ঠিক আছে হয়েছে একটু ভুল, তাতে কী হয়েছে, তখন সেই ভুলের যে ক্ষত, যা বাইরে কম মনের ভিতরে বেশি, তা অনেক বেশি শুশ্রূষা পায়। আবার যদি এমন কোনো মানুষ নাও থাকেন যিনি বলছেন যে কী হয়েছে একটু ভুল হয়েছে, তো তখন নিজেকেই সেই জায়গায় দাঁড় করিয়ে ফেলা উচিত, নিজেকেই বলা উচিত হয়েছে ভুল, তাতে কী হয়েছে। তবে এই কথাটা আমি বিশ্বাস করি তখনই বলা সম্ভব যখন আপনি ভুলটা স্বীকার করবেন। আমরা এমন অনেক মানুষকে দেখি আশেপাশে যারা ভুলটা স্বীকার করেন না, অনেকেই আছেন যারা অন্যের ঘাড়ে ভুলটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, নিজের ভুল হওয়ার পর কোনো না কোনো ছুতো খোঁজেন সেই ভুলটাকে জাস্টিফাই করার জন্য, অন্যের ঘাড়ে একটা দোষ চাপিয়ে দেওয়ার। তাতে কিন্তু নিজের মনের ভিতর একটা ক্ষত তৈরি হয়। খুব ভালো করে ভেবে দেখবেন, সযত্নের ক্ষেত্রে সেটাও কিন্তু অন্তরায়, কারণ আপনি যতই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিন, আপনার ভিতরে যে মানুষটা আছে সে আপনাকে বলে তুমি এটা ঠিক করলে না, তখনই ওই ভুলের ক্ষতটা আরও বাড়তে থাকে, আরও গভীর হতে থাকে, আরও যন্ত্রণাদায়ক হতে থাকে, আর মন খারাপ হতে থাকে। তার চেয়ে ভুলটা স্বীকার করে নেওয়া অনেক সহজ, তাতে নিজের ভিতরের ক্ষতে নিজেই মলম লাগানো যায়। সযত্নে থাকুন, নিজেকে ভালো রাখুন। পরম আপাতত আপনাকে শোনাবে পরপর 3টে গান।

হেমলক সোসাইটি থেকে শ্রেয়া ঘোষাল। শোনা রোদ এই মুহূর্তে নেই, তবু চাওয়ার কোনো অন্ত নেই।

গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। তিনের তিন গানের হ্যাট্রিক শুনছেন, নমস্কার কলকাতায়। এবার অরিজিৎ সিং, জুন বন্দ্যোপাধ্যায়, ছবির নাম মঞ্জু।

0: নমস্কার কলকাতা।
1: নমস্কার কলকাতায় আজকে রয়েছে এমন একটা বিষয় যা নিয়ে আপনি কথা বলতে চাইছেন কিন্তু কি জানি পারছেন কি পারছেন না। বেহালা থেকে উৎপল মাইতি লিখে পাঠিয়েছেন, আমি এমন একটা ব্যবসার সঙ্গে যুক্ত যে কারণে আমাকে সবসময় পরিপাটি হয়ে থাকতেই হয়, আর তাই নিজের শরীর না মানে তাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকি, তাছাড়া নিজেকে খুব ভালোবাসি, শরীরকে খুব ভালোবাসি, তাই শরীরকে ফিট রাখার জন্য যা যা করতে হয় সব করে থাকি।

সুপ্রভাত দিদি, অনেকদিন পর এলে। না, গত সপ্তাহেই এসেছিলাম, আবার সামনের সপ্তাহে আসবো। তা আমি এখন পুরো একা, নিজের ভালো নিজেকে বুঝতে হয়। বাড়িতে ফিরে মোবাইল দূরে রেখে খাবার খেয়ে নিই, বই পড়ি, সকালে গাছে জল দিই, অবলা জীবেদের সাথে মিশি, ওদেরকে খেতে দিই, মন ভালো হয়ে যায়, পছন্দের রান্না করি মাঝে মাঝে, এতেই মানসিকভাবে অনেকটা ভালো থাকতে পারি। নিজের যত্ন করা মানে অন্যের দিকে তাকানো নয়, এমনটাও কিন্তু নয়। রয়েছে আরও একটা মেসেজ, হাওড়া সাকরাইল থেকে লিখে পাঠিয়েছেন, শুভ সকাল দিদিভাই, রথের শুভেচ্ছা নিও আর মনের যত্ন নিই রেডিও শুনে। শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখে পাঠিয়েছিলেন। নমস্কার লিখে পাঠিয়েছেন পায়রাডাঙ্গা রানাঘাট থেকে কৃষ্ণেন্দু বিশ্বাস, লিখেছেন সুপ্রভাত, অনেকদিন পর তোমাকে শুনতে পেলাম, অনুষ্ঠান ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এবার বিষয় বলি, সংসার সমুদ্রে দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের জন্য সেভাবে আর যত্ন নেওয়াই হয় না, বেশ নেওয়া হয় না। পাশাপাশি বসুন্ধরাকে সুস্থ চিরসবুজ রাখার জন্য নানা কর্মকাণ্ড সচল রেখেছি, তাই নিজের জন্য সময় খুব কম। তবে মন ভালো রাখার চাবিকাঠি, সপ্তাহে 5 দিন 40 মিনিট জোরে খানিকটা হাঁটা, গাছের যত্ন আর নির্দিষ্ট সময় মেনে রেডিওর সঙ্গে বন্ধুত্ব করা, এতেই মনের শান্তি আসে, জ্ঞানের দরজা প্রসারিত হয়। কৃষ্ণেন্দু বিশ্বাস লিখে পাঠিয়েছিলেন পায়রাডাঙ্গার রানাঘাট থেকে, বলেছেন সবাইকে ভালো থাকতে, অবশ্যই ভালো থাকবেন, আর মনের ভিতর মনটাকে ভালো রাখা খুব জরুরি। আপাতত নমস্কার কলকাতা, একটা নতুন গান, ছবির নাম আজও অর্ধাঙ্গিনী, শিল্পী রাপূর্ণা ভট্টাচার্য।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময়োপযোগী ও দৃঢ় পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে তিনি লেখেন, সরকারের এই সিদ্ধান্ত প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে ও লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করবে। মালদার বৈষ্ণবনগরের বিএসএফের 17 মাইল সেক্টর হেডকোয়ার্টারে এক জওয়ানের গুলিতে 2 বিএসএফ জওয়ান প্রাণ হারিয়েছেন, গুরুতর জখম আরও একজন। জানা গিয়েছে বিএসএফের 119 নম্বর ব্যাটালিয়নের এক জওয়ান হঠাৎই 71 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের উপর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জওয়ানের। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত কামারহাটির প্রবর্তক জুটমিল লিমিটেড এবং জগত্তল এরিয়ার এআই চাপদানি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামী সোমবার থেকে খুলে যাচ্ছে। গতকাল কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাজ্য সরকার এবং ওই 2 সংস্থার আধিকারিক ও শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে এক ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ উল্টোরত, মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে শ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ নিজ মন্দিরে। রীতি মেনে পুজো অর্চনার পর অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী রথের রশিতে টান দেবেন। ওড়িশার পুরীর জগন্নাথদেবের রথের পাশাপাশি হুগলির মাহেশ, গুপ্তিপাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, বাঁকুড়ার বিষ্ণুপুর, নদিয়ার মায়াপুর ও কলকাতার ইসকন, কোচবিহারের মদনমোহন মন্দিরে উল্টো রথযাত্রায় ব্যাপক জনসমাগম হয়। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণবার্ষিকী আজ রাজ্যজুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে কেওড়াতলা মহাশ্মশানে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি ভবানীপুরে শিল্পীর বাড়িতে গিয়ে মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাবেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও আশপাশের এলাকায় গতরাত থেকেই বৃষ্টি চলেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আর শ্রীনগর ছবি থেকে শুনছিলাম পার্বতী দাস বাউলের কণ্ঠে এই গানটা, যেখানে এই প্রতিবেশীর কথা বলা হয়েছে, কিন্তু তাকে দেখতেই পাননি আপনি। আসলে নিজের দিকে না তাকালে অন্যকে কি আর দেখতে পাওয়া যায়, অনেকটা সেরকমই আমরা আজকে রয়েছি নমস্কার কলকাতায়। আপনি জানাবেন মেসেজ করে আপনার কথা, বলবেন যে কিভাবে কিভাবে আপনি নিজেকে ভালো রাখেন। ঘড়ি বলছে 9:10 হয়ে 6 সেকেন্ড, আছে সময় সকাল 10টা পর্যন্ত আপনি আসবেন। আর এই মুহূর্তে যেটা পরম আপনাকে জানাতে চাইছে সেটা হচ্ছে কেমন থাকবে কলকাতার রাস্তাঘাট, জেনে নেওয়া যাক সরাসরি লালবাজার থেকে। হ্যালো, নমস্কার দাদা। হ্যালো হ্যালো, একটু বোধহয় আমাদের শুনতে অসুবিধা হচ্ছে কোথাও, শোনা যাচ্ছে কি? হ্যালো,
3: নমস্কার।
2: হ্যাঁ দাদা, হ্যাঁ,
3: কন্ট্রোল লালবাজার থেকে বলছি। এখনো পর্যন্ত শহর কলকাতার যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, কোথাও কোনো বড় যানজটের খবর নেই, বা এই মুহূর্তে শহর কলকাতার কোনো রকম মিছিল মিটিংও নেই।
2: আচ্ছা,
3: আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ মিছিল মিটিং বলতে 12টা নাগাদ একটি জমায়েত হওয়ার কথা আর আর এভিনিউতে, যেখানে 800 থেকে 1000 মতো কালেকশন হতে পারে।
2: হ্যাঁ হ্যাঁ।
3: তাছাড়া আজকে উল্টো রাত আছে, ট্রাইগাউন্ড থেকে বেরিয়ে আলবার্ট রোড পর্যন্ত আসবে, এখানে 9 থেকে 10 হাজার মতো ডিভোটি হতে পারে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ছোট বড় রথের প্রসেশন বেরোবে। আমরা সমস্ত ক্ষেত্রেই ট্রাফিকের তরফ থেকে উপযুক্ত ব্যবস্থাপনা রেখেছি, যাতে নর্মাল ট্রাফিকের উপরে বড় কোনো প্রভাব না পড়ে। এছাড়া আর যেহেতু পূর্ব নির্ধারিত বড় কোনো মিছিল মিটিং এর খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই, তাই আশা রাখছি বাকি সময়টুকু শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিক থাকবে। নমস্কার,
2: অনেক ধন্যবাদ। ট্রাফিক ঠিকঠাক থাকবে বলেই জানা যাচ্ছে, তবে ওই যে আজকে তো একটু একটু উৎসব মুখর পরিবেশ আর বৃষ্টি বাদলা হচ্ছে। আর এরই মধ্যে জানিয়ে রাখি যে বন্যা পরিস্থিতি কিন্তু শুরু হয়েছে অসমে। এই মুহূর্তে জানা যাচ্ছে যে বন্যা পরিস্থিতি এতটাই খারাপ যে এখনও পর্যন্ত 47 জনের মৃত্যু হয়েছে, গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে বলে সেখানকার এক আধিকারিক দাবি করেছেন, জানিয়েছেন। 11টি জেলা বন্যা দুর্গত অসমের, আর 7,21,000-এরও বেশি মানুষ এই বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ বৃষ্টির বাদলা যে চলছে সেখানে কিন্তু একটা বিপদ সংকেত তৈরি হচ্ছে, যদিও এবছর বলা হয়েছিল যে এবছর এলনিনো বছর, বৃষ্টির ঘাটতি থাকবে, যদিও ঘাটতি এই মুহূর্তে আছে কিনা সেই হিসেব আমার কাছে নেই, তবে বৃষ্টিতে বিপর্যয় বাড়ছে ধীরে ধীরে, তবে সেটাকে সামাল দেওয়া আদৌ সম্ভব কিনা সেটা অবশ্য বলা যায় না। প্রকৃতির হাতে যা আছে তা আমাদের হাতে নেই, শুধু আমরা যেটা পারি আমরা সতর্ক থাকতে পারি। বৃষ্টি পড়লে সতর্ক থাকাই ভালো, বিশেষত ওই খোলা নালা নর্দমা এবং বিদ্যুতের তার থেকে অবশ্যই সতর্ক থাকবেন। যারা যেখানে যাতায়াত করছেন সাবধানে যাতায়াত করবেন, আর বাড়ির বাচ্চা কাচ্চাদেরও খুব ছোট থেকে এই বিষয়গুলো কিন্তু একটু বুঝিয়ে দেওয়া দরকার। যতই ছোট হোক, যতই আপনি ভাবুন যে ও আর কি বোঝে, ওকে তো সামলে রাখার দায়িত্ব আমারই, সেটা একদমই ঠিক, কিন্তু ওই ছোট্ট শিশুকেও বিপদ সম্পর্কে সচেতন করে দেওয়া জরুরি, কারণ ও নিজে

নিজেকে সবচেয়ে বেশি যত্ন করতে পারবে, নিজেকে ভালো রাখতে পারবে যদিও বিষয়টা সম্পর্কে সচেতন হয়। নমস্কার, কলকাতায় শুনছেন আজকে পরমকে। এই মুহূর্তে শান আর মধুবন্তী, ছবির নাম শেষ বলে কিছু নেই,

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: স্বাধীনতা, আজাদি, এই সমস্ত কথাবার্তা ভারী ভারী হলেও আসলে মানুষের জীবনে ভীষণ প্রয়োজন। কী থেকে যে আমরা স্বাধীনতা চাই আমরা হয়তো অনেক সময় নিজেরাও বুঝতে পারি না। এই যে গানটা শুনছিলাম শাহানার মধুমন্তীর কণ্ঠে, এতে বোঝাই যাচ্ছে গানটা থেকে যে এই দীর্ঘদিনের প্রেম জীবন থেকে বোধ হয় একটা স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে উঠেছে নায়ক নায়িকার মনে, হতেই পারে। আসলে প্রেমটা যদি ঠিক ঠিক জমে না উঠতে পারে তাহলে মনের মধ্যে একটা পরাধীন ভাব আসতেই পারে। কিন্তু সত্যি কি এত সহজ সেসব ছাড়িয়ে যাওয়া? জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। সেই ব্যথা নিয়েই যারা বেঁচে থাকেন তারাও কি একটু একটু যত্ন করতে পারেন না নিজেদের? মেসেজে আপনি লিখে পাঠান, গুরু গম্ভীর বিষয়কে হাস্যরসাত্মক করে তুলতে পারেন, আবার জানাতে পারেন আপনার ভালো থাকার কাহিনী। দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ লিখে পাঠিয়েছেন, কিচ্ছু লিখে পাঠাননি, গান মিলন্তিতে একটা গান শুনতে চেয়েছেন, দেখছি যদি শোনাতে পারি অবশ্যই শুনিয়ে দেব। আর একটা মেসেজ রয়েছে বৌখালী, বাউরিয়া বৌখালী শান্তনু ঘোষ লিখে পাঠিয়েছেন, নিজেকে ভালো রাখতে রোজ সকালে ব্যায়াম করি, আমার বয়স 42, কেউ বিশ্বাসই করতে চায় না, বললে 28 বছর ভাবে এই ব্যায়াম করার ফলে। ওফ, এর চাইতে বেশি ইন্সপিরেশন আজকের মেসেজ থেকে আমি পাইনি। হ্যাঁ, আপনারাও এর ইন্সপিরেশন নিতে পারেন। 42 বছরের শান্তনু ঘোষ, অনেকেই বয়স বলতে লজ্জা পান, আবার অনেকে আছেন যারা বয়স বাড়িয়ে বাড়িয়ে বলেন, ধরুন কারো বয়স 65, কত বয়স বলুন তো, আমার খুব এক্সপেক্ট করেছিল বলবে যে অনেক কম বয়স টয়স হেন তেন, কিন্তু দেখা গেল যখন উল্টো দিকের মানুষটা বলল কত হবে 62 হবে, তখন হয়তো তিনি বলেন না 62 না এই 65 মতো আর কি। আবার এমনও অনেক সময় হয় যে যার 65 তাকে হয়তো বলা হলো কত হয়েছে আপনার, 70 হয়ে গেছে, তখন হয়তো তিনি বললেন না এখনও 70 হয়নি এই 65। কিন্তু বয়স বাড়িয়ে বলার মধ্যে একটা দারুণ মজা আছে, দারুণ আনন্দ আছে। সেদিন একটা মিম দেখছিলাম বুঝলেন, সেখানে বলছে যে কিভাবে 40 বছর বয়সেও আপনি নিজেকে ছোট বলে প্রমাণ করবেন, মানে আপনার বয়স বাড়েনি এরকমটা দেখাবেন। তারপর সেই ভদ্রমহিলা বলছেন বলবেন বাড়িয়ে লোককে যে আমার 50 বছর বয়স, তাহলেই দেখবেন আপনাকে ছোট ছোট দেখতে লাগছে। মানে কি আর বলবো, এইরকম সব ইউনিক আইডিয়া পত্র নিয়ে আপনিও চলে আসতে পারেন পরমের কাছে 9903659992। পরম রয়েছে অপেক্ষায়, আর রয়েছে মেসেজও অপেক্ষা না করিয়ে। এই মুহূর্তে যার মেসেজ আমার কাছে রয়েছে তিনি বহরু ঘোষপাড়া থেকে মাধাই দাস লিখেছেন, বৃষ্টির গান শুনতে চান, বেশ ভালো কথা। আর লিখেছেন যেটুকু যত্ন না নিলেই নয় সেটুকু যত্ন আমি নিয়ে থাকি, আমার কাছে কোনো বার ব্রত, নোকাটা চুল কাটাতে বাধা নেই, আমি যে কোনো দিন ওসব করে ফেলতে পারি, সত্যি কথা বলতে দ্বিধা নেই, আমি মুখে কোনো ক্রিম ব্যবহার করি না, আমার কোনো অসুবিধা হয় না, তবে খাওয়া দাওয়ার দিকে আমি খুবই সচেতন, ভাজাভুজি এড়িয়ে চলার চেষ্টা করি, ফাস্টফুড একেবারে খাই না, এইভাবেই আমি বেশ ভালো আছি। মাধাই দাস লিখে পাঠিয়েছিলেন বহরু ঘোষপাড়া থেকে। আর একটা মেসেজ রয়েছে যাদবেন্দ্র পাণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখে পাঠিয়েছেন, উল্টো রথের শুভেচ্ছা সহ আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন উল্টো রথের। আমি ঘরে অফিসে নিজের টেবিল নিজেই পরিষ্কার রাখি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করি, শুধু দৈনন্দিন কাজের চাপে নিজের নখ চুল কাটার সময় আর হয়ে ওঠে না। আজ সকাল থেকেই অনুষ্ঠান শুনছি, জগন্নাথ দেবের উল্টো রথের যাত্রা নিয়ে অনুষ্ঠান, ভোটাই শুনে ভালো লেগেছে, খুব ভালো লাগলো আমারও, ভালো থাকবেন, আপনিও নখ চুলটা কেটে নেবেন, দেরি করবেন না। দমদম ঘোষ, তা দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষের মেসেজ পড়েছি এর আগে। আর মেসেজ যদি আপনি পাঠাতে চান অবশ্যই পাঠাতে পারেন, কারণ হাতে তো রয়েছে এখনও সময়, ঘড়ি বলছে, ঘড়ি বলছে 9:40 না 9:22 হয়ে 42 সেকেন্ড, ভুলের আজ একটা যেন মানে কি বলবো সীমা পরিসীমাহীন একটা ভুল, আর ভুলের দিকে অনন্ত যাত্রা পরমের যেন চলেইছে। যাই হোক, এসব থাক, একটু ইমোশনাল কথাবার্তা বাদ রেখে আমরা বরং গান শুনে আসি। Can't explain how you feel. Anytime you leave me, eyes ponder. Come on, come on. Spend the money. ছবির নাম ইমোশনাল সাইয়া, আর গান গাইছেন অরিজিৎ সিং, শালমলি, খোড়কর।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতায় রয়েছেন আপনি আজ পরমের সঙ্গে। আর মন ভালো করে দিতে চাইলে নিজের থেকে ভালো সঙ্গী বোধ হয় আর কোথাও পাওয়া যায় না, এরকমটা যদি বলি তাহলে কি খুব ভুল বলা হবে? একেবারেই না হয়তো। এই যে আজকে বলছিলাম কথা যে আজ ন্যাশনাল কাজিন ডে পালন করা হয়, এরই পাশাপাশি এই যে বন্ধু বান্ধবেরা আছে, মানে কাজিনসরা অনেক ক্ষেত্রেই বন্ধু হয়ে ওঠে। আসলে নিজের ভাই বোনের সঙ্গে অনেক সময় বয়সের পার্থক্য থাকে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তুতো ভাই বোনদের সঙ্গেই ভাব বেশি, কারণ তাদের সাথেই বয়সের যোগাযোগটা বেশি হয়। আর সেখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে একটু মনের আদান প্রদানটা ভালোভাবে করা যায়, তার ফলে হাসি মস্করাটাও বেশি হতে পারে, আর তাতেই ওই যে বলছিলাম ক্ষত নিরাময়ের কথা, সেটা কিন্তু মন্দ হয় না। আজকে একটা বিশেষ দিন পালন করা হয়, সেটা খুব মজার দিন। এই বিষয়টা নিয়েও আমি ভেবেছিলাম প্রথমে যে এই বিষয়টা নিয়ে যদি মেসেজে কথা বলি তাহলে কেমন হয়, তারপরে একটু প্রমাদ গুনলাম। হ্যাঁ, মানে বিষয়টার ওই আর কি, আসলে আজকের দিনটা পালন করা হয় টেল অ্যান ওল্ড জোক ডে হিসেবে, একটা পুরনো জোক আপনি বলবেন, এটাই আজকের দিনের বিশেষত্ব। আপনি যান আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা করুন, আর যে মজা করতেন বহু বছর আগে সেই জোকটা আরেকবার বলুন, আর তাতে দেখুন গ্যাদারিংটা কীরকম জমে ওঠে। আমি ভেবেছিলাম এইটা নিয়ে যদি একটু বেশ কিছু জোকস যদি আসে, কিন্তু ঘটনা হলো মানুষের জীবন খুব অদ্ভুত। এই এই যে সূক্ষ্ম বিচারের মাপকাঠি একটা আমাদের হাতে ধরা থাকে, তার একটু এদিক ওদিক হয়ে গেলেই একটু গোলমাল হয়ে যায়, তাই আমি বিষয়টাকে একটু সন্তর্পণে এড়িয়ে গেছি। কারণ এই জোক করা বিষয়টা, কোনো কিছু নিয়ে মজা করাটা একটা খুবই সংবেদনশীল পর্দার উপর নির্ভর করে, তাই কোন পুরনো জোকটা আপনি আজকে আপনার বন্ধুর সঙ্গে করবেন সেটা একটু ভেবে নেবেন, কারণ দেখবেন আবার ওই জোক করতে গিয়ে তাকে কোথাও যেন আঘাত করে ফেলবেন না, কারণ এমন হতেই পারে পুরনো কোনো ঘটনা তার মনে পড়ে যেতে পারে, হতেই পারে তার থেকে তার খানিকটা ইমোশনাল ব্রেকডাউন। তাই সাবধান, সতর্ক থাকবেন। আর অবশ্যই গান আপনাদের শোনাবো, আপনাদের পছন্দেরও কিছু গান তো আছেই। এই মুহূর্তে একটা গান শোনাবো, এই মুহূর্তে গান শোনানোর আগে যেটা করব সেটা হচ্ছে খুঁজে দেখার চেষ্টা করি গানটা কে শুনতে চেয়েছিলেন, কারণ অনেকক্ষণ আগে আগে কেউ কেউ শুনতে চেয়েছিলেন গান, সেই গানগুলো মানে সেই মেসেজগুলো হয়তো আমি হারিয়ে ফেলছি কিনা আমি বুঝতে পারছি না, তাও আমি একবার চেষ্টা করে দেখছি কে পাঠিয়েছিলেন। আপনারা বরং ততক্ষণ গানটা শুনতে থাকুন। আর ঘটনা হলো গান শুনতে শুনতে নাম মনে পড়াটা একটা বড় ব্যাপার, এটা ঠিকই, কিন্তু আলটিমেটলি গান শুনতে পাওয়াটাই কিন্তু আমার কাছে অন্তত সবচেয়ে বড় বিষয়। আর যদি আপনি মনে করেন যে এই গানটা আপনি শুনতে চেয়েছিলেন, পরম হারিয়ে ফেলেছে, ভুলে গেছে, মেসেজটা কোথায় যেন গুলিয়ে ফেলেছে, তাহলে অবশ্যই পরমকে আরেকবার মনে করিয়ে দেবেন এই গানটা আমি শুনতে চেয়েছিলাম।
4: গান মিলান্তি, গান মিলান্তি।
3: শ্রীকান্ত আচার্য,

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ভালো লাগছে শ্রীকান্তর গানটা শুনতে শুনতে হাতে চলে এসেছে একটা মেসেজ, যেটা দেখে সত্যি আমারও মন ভালো হয়ে গেছে। লিখে পাঠিয়েছেন কিষানগঞ্জ থেকে গৌতম দত্ত। আসলে লিখে পাঠানোর থেকে অনেক বেশি পাঠিয়েছেন ছবি, ঘটনাটা সেটাই আমি আর আপনাদের দেখাতে পারছি না, কিন্তু বিশ্বাস করুন ভীষণ সুন্দর। গৌতম দত্ত লিখেছেন, আমার মন ভালো রাখার ওষুধ আমার গাছগুলো, প্রচুর ফুল ফুটেছে বাগানে, অ্যাডেনিয়াম আর সঙ্গে অর্কিডও আছে, শোভা বাড়াচ্ছে। গোলাপি মরু গোলাপের ছবি পাঠিয়েছেন, আর একটা বোধহয় রঙ্গনও দেখতে পাচ্ছি আমি, নাকি এটা রঙ্গন নয়, একই রঙের প্রায়, আমার তো দেখে রঙ্গন মনে হচ্ছে। আর গৌতম দত্ত লিখেছেন যে অর্কিডও রয়েছে, চারটে ছবি আমি পেয়েছি হাতে, আমারই মন ভালো হয়ে যাচ্ছে। তাহলে যারা এগুলো ফুটিয়েছেন, হ্যাঁ অর্কিডের ছবিও দেখতে পেয়েছি, হলুদ সাদা অর্কিডের ছবিও আমি দেখতে পেয়েছি, আর রয়েছে গোলাপি মরু গোলাপ, যারা ফুটিয়েছেন তাদের কতখানি ভালো লাগছে দেখেই বোঝা যাচ্ছে। মেসেজ রয়েছে আরও একটা, পড়ে ফেলি চট করে। গুড মর্নিং পরম, আজ ভোরের বার্তায় জানতে পারলাম জগন্নাথের উল্টো রথ, যাত্রা নিয়ে সোজা পারলাম, জগন্নাথের রথযাত্রা নিয়ে সোজা উল্টো, ও আচ্ছা আচ্ছা, জানতে পারলাম সোজা উল্টো যাত্রী, সম্ভ্রান্তে। আচ্ছা আমার না একটু ওই পড়তে অসুবিধা হচ্ছে। কে লিখে পাঠিয়েছেন দেখি, কে লিখে পাঠিয়েছেন, আনন্দী, আনন্দী লিখে পাঠিয়েছেন কলকাতা থেকে, লিখেছেন দারুণ লেগেছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আর তোমার প্রেজেন্টেশন ভালো লাগছে, থ্যাংক ইউ। আর যেটা একটা গানের অনুরোধ মনে হচ্ছে আছে, তবে আনন্দী কিন্তু লিখে পাঠায়নি যে আনন্দীর আনন্দ কিসে হয়, তবে আনন্দী নিশ্চয়ই এমনিই আনন্দে থাকে, তাই আনন্দীকে আমাদের তরফ থেকে অনেকটা শুভেচ্ছা জানিয়ে রাখলাম। মেসেজ আছে আরও কিছু, কিন্তু তার আগে শুনে আসি চটপট তিনটে গান।
0: FM রেইনবোতে 3 1 3

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: আরি ছবি থেকে মোহাম্মদ ইরফান আর অন্বেষা।

0: FM Rainbow-তে তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: hangama.com থেকে সোনু নিগম, অন্তরা মিত্র, 107 FM Rainbow শুনছেন তিন একে তিন, গানের হ্যাট্রিক।

0: तीन एक तीन तीन एक तीन दानिल हैट्रिक दानिल हैट्रिक सुनछेन नमस्कार कोलकाता
1: नमस्कार कोलकाता
0: 107 एफएम रेनबो ते नमस्कार कोलकाता
1: नमस्कार कोलकाता
2: দিন যাপনের মাঝে মাঝে আমাদের এই যে কথাবার্তা এগোনো পিছনো খানিকটা ক্ষত তৈরি করা আবার সেখানে নিজেদের মলম লাগিয়ে দেওয়া, এটাই তো জীবন। যে পূর্ণ যাত্রার কথা দিয়ে শুরু হয়েছিল আজকে ভোরাই নমস্কার কলকাতায়ও রয়েছি সেই যাত্রা নিয়েই। আসলে যাত্রাই জীবন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা। আর ঠিক যেমনভাবে এই বাঙালি সমাজে যাত্রার একটা মূল্য ছিল, একটা গুরুত্ব ছিল, যাত্রা মানে আমি অভিনয় যাত্রার কথা বলছি, তারাও তো আসলে যাত্রা করতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করতেন, আর সেখানে হতো তাদের পারফরমেন্স। অনেকটা আমাদের জীবনের মতো, জীবনের নানা পর্যায়ে আমরা ঘুরতে ঘুরতে বিভিন্ন পারফরমেন্স দেখাতে দেখাতে চলেছি, আর সেখানেই ওই নিজেকে একটু যত্ন করার কথাও আমাদের ভাবা দরকার। আজ সেই বিশেষ দিনটা যেখানে সেলফ কেয়ার নিয়ে একটা সচেতনতা তৈরি করার চেষ্টা চলে, সারা বিশ্ব জুড়ে মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আগে নিজের কথা একটু ভেবে নিন। এমন কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে যেগুলোর জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, হাসপাতালে ভর্তি হওয়ার তো দরকার নেই, আপনি একটু নিজের যত্ন করলেই সেক্ষেত্রে আপনার সুবিধা হতে পারে। বিশ্বের যাবতীয় বড় বড় রোগগুলোর নাকি আসল কারণ লাইফস্টাইল, নিজের জীবনচর্যার মধ্যে খানিকটা পরিবর্তন আনতে পারলে অনেকটা সুস্থ থাকা যায় বলছেন বিজ্ঞানীরা, বলছেন ডাক্তারেরা। আর ঠিক সেই কারণেই আজকের এই সেলফ কেয়ার ডে, নিজের দিকে একটু তাকান, নিজেকে একটু যত্ন করুন। শরীরে মনে সুস্থ থাকার জন্য নিজের যত্নের খুবই প্রয়োজন। মেসেজ রয়েছে একটা, সুপ্রভাত পরম, নদিয়া শান্তিপুর থেকে বাবুল বলছি। আমি মনে করি শরীরের যত্ন যত্নের থেকেও আমাদের অনেক বেশি প্রয়োজন মনের যত্ন নেওয়া, কারণ আমাদের মনের ভালো মন্দ সব কিছু আমাদের শরীরে প্রকাশ পায়। আমরা যখন খুব দুশ্চিন্তা করি, যখন উদ্বেগে থাকি, তখন চোখ মুখ দেখে বোঝা যায়। ঠিক তেমনই আমরা মনের সুখ থাকলে, আমাদের মনের সুখ থাকলে, শান্তি আনন্দ থাকলে শরীরে ফুটে ওঠে। তাই সর্বপ্রথম মনের যত্ন নেওয়া প্রয়োজন। শিশু বৃদ্ধ যুবক সকলের বয়স নির্বিশেষে নিজের মনকে ভালোবাসতে হবে। একদম খাঁটি কথা লিখেছেন, লিখেছেন বাবুল, নদিয়া শান্তিপুর থেকে লিখে পাঠিয়েছেন, ঠিক লিখেছেন। একটা মেসেজ রয়েছে, সেটা ওই ছন্দের মেসেজ, লিখে পাঠিয়েছেন শ্রাবণী শুভেচ্ছা সহ শঙ্করচন্দ্র দেবারাসাত থেকে। যোগাসন হাঁটাহাঁটি সাদেহের ছাদ বাগান, যোগাসন হাঁটাহাঁটি সাদেহের ছাদ বাগান, লেখালেখি বই পড়া আর আছে দোকান, রেডিও আছে, তোমরা আছো ভালো থাকার পাসওয়ার্ড, তাই থাকছি ভালো সারাটা দিন, থাকছে ভালো হার্ট। ওফ, কি আর বলবো, আরও মেসেজ আছে, মেসেজ ঢুকছে কিন্তু, কিন্তু এইটা কিন্তু ঠিক নয়, একেবারে শেষের দিকে এসে এত মেসেজ। সুপ্রভাত পরম লিখে পাঠিয়েছেন শ্যামসুন্দর, দেখেছেন কি কাণ্ড, শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে লিখে পাঠিয়েছেন সুপ্রভাত পরম। কাজের আগে ভাবি মনে হচ্ছে কি ঠিকঠাক, অন্য কেউ ভাবছে কি আমি মস্ত বড় দুর্বাক, সঠিক পথে সঠিকভাবে চলেছি শান্তিপূর্ণ ধারায়, আমার দ্বারা পরের ক্ষতি স্বপ্নেও যেন না ভাবায়, বন্ধুর পথ অতিক্রমে কষ্ট আসে তেড়ে, সোজা পথে চলি যখন চলি তখনও সততা যায় না ছেড়ে, বেঁচে আছি এইভাবে মাটির ঘরে খড়ের ছাওয়ায়, বাকি জীবন এমনই কাটুক ঈশ্বরের পরম দয়ায়। এ কথা কিন্তু খুব সত্যি, আমিও এটা মনে করি যে নিজের মনের কাছে সৎ থাকতে পারার মতো যত্ন বোধহয় আর কিছুতে করা যায় না। তাই ভালো থাকুন সকলেই। না না, পরম এক্ষুনি যাচ্ছে না, আপাতত একটা গান শোনাচ্ছে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা থেকে সময় হয়েছে বিদায় নেওয়ার। আর পরম চলে যাবে এবার, আর সঙ্গে থাকবে আপনার অন্য আর যে বন্ধুরা, 107 FM রেইনবোকে সঙ্গে রাখবেন আর শুনতে থাকবেন রেইনবো। আপাতত নমস্কার কলকাতা থেকে পরম যেতে যেতে অবশ্যই রেখে যাবে একটা গান, আর সেই গান আপনি শুনতে শুনতে ভালো কাটান গোটা দিনটা, আপনার সপ্তাহান্তটাও হয়ে উঠুক দারুণ সুন্দর। দেখুন যদি এই সপ্তাহান্তে নিজের একটু যত্ন করার সুযোগ পান, সুযোগ না পেলেও সুযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। আপাতত যে গানটা রয়েছে আপনার জন্য, সেই গানটাও অভিমান ছবি থেকে, সৃজিতা মিত্র এবং দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকুশোর দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বৈঠকের পর সাংবাদিকদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং দুদেশের জনগণের মধ্যে দৃঢ় সম্পর্কের উপর ভিত্তি করে ভারত ও রোমানিয়ার ঘনিষ্ঠ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব 7 দশকেরও বেশি সময় অতিক্রম করেছে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ওড়িশার উপকূলবর্তী APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল কুশার প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দ্রুতগতি সম্পন্ন ও অধিক উচ্চতায় বৈদ্যুতিন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা চালিয়েছে। এই নিয়ে টানা 13 দিন ইরানের উপর হামলা চালালো আমেরিকা। লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা স্বীকার করার পর ওই অঞ্চলে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আরেকটি গুরুত্বপূর্ণ নৌ চলাচল পথে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হুথিদের সতর্ক করে বলেছেন, বাণিজ্যিক জাহাজের উপর হামলা অব্যাহত থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ফ্রান্স 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রথম দেশ হিসেবে এই নিষেধাজ্ঞা অনুমোদন করল তারা। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানান, নতুন শিক্ষাবর্ষ শুরুর সময় থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার জেরে 20,000-এরও বেশি বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্দো শহরের কাছাকাছি প্রায় 3,400 হেক্টর বনভূমি পুড়ে গেছে। অন্তত 800 দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ওড়িশার উপকূলবর্তী APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল কুশার প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। দ্রুতগতিসম্পন্ন অধিক উচ্চতায় বৈদ্যুতিন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আঘাত হানে। ভারত ও রোমানিয়া বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা প্রসারের লক্ষ্যে 3টি চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল বুখারেস্টে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রোমানিয়ার রাষ্ট্রপতি নিকোশ উদ্দানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। ফ্রান্স 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রথম দেশ হিসেবে তারা এই নিষেধাজ্ঞা অনুমোদন করল। এর আগে অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও এরাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও আশেপাশের এলাকায় গতরাত থেকে বৃষ্টি চলেছে। আজ সকাল 6:30 পর্যন্ত আলিপুরে 52.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণবার্ষিকী আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজ্য সরকারের তরফে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ উল্টো রথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ নিজ মন্দিরে। রীতি মেনে পূজার্চনার পর অসংখ্য ভক্ত পুণ্যার্থী রথের রশিতে টান দেবেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ঘড়ির কাঁটা কি বলছে? 11:07 হয়ে 16 সেকেন্ডস। এবং আজকে কিন্তু আমরা চলে এসেছি গান্দুরিয়া নিয়ে এই অনুষ্ঠানে। গান্দুরিয়ায় আজকে কিন্তু আমরা শুনব এবং অবশ্যই আপনারাও শুনবেন। কি শুনবেন? আজকে শুনবেন নজরুল গীতি, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। কিন্তু কোন অঙ্গের গান আপনারা শুনবেন সেটা একটু পরে বলি। আমরা তার আগে আরও একটা গান শুনবো। কিন্তু আমরা কারা? আমি মৌসুমী,
1: আমি বিদিশা, আর আপনি শুনছেন 107 FM রেনবোতে গান দরিয়া। স্টুডিওর ঘড়ি যদিও বলছে সময়টা 11:07 হয়ে গিয়ে প্রায় 8-এর দিকে দৌড়চ্ছে, তবে হাতে এখনও সময় অনেকটাই আছে। পুরো বেলা 1টা পর্যন্ত থাকবো বিদিশা মৌসুমী নিয়ে নজরুল ইসলামের গান। তবে হ্যাঁ, আমরা একটু বেছে এনেছি, কারণ নজরুল ইসলামের গানের ঝুড়ি, মানে গানের ডালি, সে তো বৃহৎ, তাতে নানা রকম ফুল আছে। তো তার মধ্যেই একটু অন্যরকম গান, আমরা যদিও তাকে বিদ্রোহী কবি বলে জানি, কিন্তু তাছাড়াও তিনি যে প্রেমের কবি, মরমী কবি, সেই সমস্ত সেই দিকটাকে আজকে একটু তুলে ধরার চেষ্টা করব আমরা। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের গান দিয়ে। এবার যে গানটি শুনব সেই গানের শিল্পী ফিরোজা বেগম। গানগুলি একটু লক্ষ্য করলেই বা শুনলেই বোঝা যাবে যে আমরা ঠিক নজরুলের কোন দিকটা তুলে ধরার চেষ্টা করছি। শুনতে থাকুন।

0: আমরা নজরুলের গানে রয়েছি, আমরা শুনলাম ফিরোজা বেগমের কণ্ঠে গান, এবং গান দুটি গান আমরা অনুষ্ঠানের শুরুতে যে শুনলাম, শুনে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে নজরুলের গান বলতে আমরা যে ধরনের গান বুঝি সেটা বিদ্রোহের গান, জাতীয়তাবোধের গান, প্রেমের গান, এই যে গানগুলির এর ধরনগুলি একটু আলাদা, এর তাল বিন্যাস আলাদা, এর গায়কই আলাদা। এ হলো গজলাঙ্গের গান।
1: এবং কাজী নজরুল ইসলামের তো লেখনী এত ব্যপ্ত বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন আঙ্গিকে, তো সেক্ষেত্রে আমরা আজকে এই গানদরিয়া কিন্তু শুনবো কাজী নজরুল ইসলামের লেখা যে গজল, সে গান আমরা শুনে থাকি, কিন্তু আজকে পুরোটাই আপনাদের একটু শোনানোর চেষ্টা করব। অনেক বিখ্যাত গান রয়েছে, আমরা শুনে থাকি কিন্তু হয়তো বুঝতে পারি না এটা কোন অঙ্গের গান। গজল গানের জগতে মানে কাজী নজরুলকে তো বিদ্রোহী কবি হিসেবেই আমরা সবাই জেনে থাকি, কিন্তু তার যে আরও একটা দিক রয়েছে গজল গানের জগতে, কিন্তু একটা যুগান্তকারী নাম বলা যেতে পারে কাজী নজরুল। এবং সফলভাবেই তিনি কিন্তু ফার্সি, উর্দু এই শব্দগুলো খুব সুন্দরভাবে কিন্তু তিনি ব্যবহার করেছেন সেই গজল গানের মধ্যে। আর আজকে আমরা বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বিভিন্ন আঙ্গিকের গজল গান শুনবো কাজী নজরুল ইসলামের লেখা, এবং কিছু তো বৈশিষ্ট্য থাকে তাই না কি বিদিশা, গানগুলো শুনে বুঝতে পারবো যেগুলো গজল গান। যেমন প্রেম এবং বিরহ, এই কাজী নজরুলের যে গজল রয়েছে তাতে কিন্তু পার্থিব অপার্থিব একটা প্রেমের গভীর প্রকাশ ঘটেছে বলা যেতে পারে যদি আমরা ভালো করে শুনি।
0: একদম, আবার এই যে এক্ষুনি বলছিলাম সুর এবং তালের কথা, উচ্চাঙ্গ সঙ্গীতে যে রাগ রাগিনীর সঙ্গে লোকসুর ও আরবি ফার্সি সুরের অপূর্ব মিশ্রণ কিন্তু তিনি ঘটিয়েছেন এই গজলাঙ্গের গানগুলিতে। আবার যদি সেরকমভাবে বলা যায়, কথা তো তুমি এক্ষুনি বললে গানের শব্দ, গানের কথার ব্যাপারে, ইসলামী গজল প্রেম ছাড়াও ইসলাম ধর্মের নানা ভাব ও বাণী নিয়ে তিনি বহু সুন্দর ইসলামী গজলও লিখেছেন। যদিও গজল বলতে কিন্তু উর্দু এবং ফার্সি এই দুটি ভাষাকেই বোঝানো যায়, মানে গজল এসেছেই সেখান থেকে, তার কিন্তু একদম সফল রূপায়ণ যারা যারা ঘটিয়েছেন বাংলা ভাষায় তাদের মধ্যে নজরুল অন্যতম।
1: অবশ্যই
0: আমরা আরও একটি গানে চলে যাব, এবারে শিল্পী আঙুরবালা দেবী।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: গানটি আমরা শুনছিলাম ডক্টর অনুপ ঘোষালের কণ্ঠে, এবং আমরা রয়েছি নজরুলের গানের সম্ভার নিয়ে আজকের গান দড়িয়ে বিদিশা এবং মৌসুমি। আর আমরা শুনছি এবং শোনাচ্ছি নজরুলের গজল আঙ্গিকের গান। কত রকম গান তো তিনি লিখেছেন, এবং তার লেখা যে গান বলা যায় সেটা 300+, মানে যেগুলো পাওয়া গেছে, পাওয়া যায়নি, হারিয়ে গেছে, এরকম তো আরও কত রয়েছে সে সংখ্যা জানা যায় না। তবে তার গান যে জীবনের সমস্ত আঙ্গিককে স্পর্শ করেছে একথা কিন্তু আমরা বলতেই পারি। এবং নজরুলের নিজের নামে যে গানের বই নজরুল গীতিকা ও নজরুল স্বরলিপি নামে দুটি যে গ্রন্থ, হ্যাঁ, সেই দুটি গ্রন্থে কিন্তু আমরা গজলের উল্লেখ পাই। এবং নজরুল গীতিকা যেটা, সেখানে কিন্তু কবিতার নিজেই তার সঙ্গীতকে ভাগ করেছিলেন 11টা শিরোনামে। পরে আরও 12 তিনি গান লিখেছেন, তার মধ্যে দু ধরনের গান তিনি লিখেছেন, ইসলামী গান এবং শ্যামসঙ্গীত। তার যে গান রচনার ধারাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে প্রথম দিকে তিনি কিন্তু বিদ্রোহী কবি, প্রথম দিকে তিনি লিখছেন জাতীয়তাবোধের গান, দেশাত্মবোধের গান, মানে একেবারে সেই শৃঙ্খল ভেঙে ফেলার গান। তারপর আসলে সেটা তার জীবনধারার সঙ্গেও মিলে গেছে, তাই না? একেবারে শুরুর দিকেই তো সেই পল্টনে যোগদান, মানে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে তার সমস্ত লেখা।
1: আসলে কি বলতো, মানুষকে তো যত মানুষ যত সময় যায় তত পরিণত হয়, তাই তো? তার ক্ষেত্রেও সেটা হয়েছে, এবং তার জন্ম, তারপরে তার লেখা, তারপরে কিছু বছরের জন্য নীরব থাকা, তারপরে তার মৃত্যু। এবং দেখা যায় কবি বা সঙ্গীতকার যাই বলি না কেন, তারপরে যদি আরও তার পরিচয় আমরা দেখি, একাধারে গীতিকার, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক, সঙ্গীত শিক্ষক, সঙ্গীত গবেষক, কি নন। এবং আজকে আমরা কাজী নজরুল ইসলামের যে গজল গান, সেই গান শুনছি। গজল গানের প্রবর্তক শুধু বলবো না কেন, শ্রেষ্ঠ বলা যেতে পারে। আরও অনেক গান শোনানো বাকি রয়েছে, গানগুলো আমরা একটু শুনে নিই।
0: নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা এক্ষুনি একজন পুরুষ শিল্পীর কণ্ঠে গান শুনলাম, এবারে একটু মহিলা কণ্ঠ, ডক্টর অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে এবারের গান।

0: কাজী নজরুল ইসলামের গজল গান আমরা শুনছি, এবং তার আগে কি আমরা যদি এটা ভাবি, তার আগে কি কেউ গজল গান লিখেছেন? লিখেছেন মুন্সী মেহেরুল্লাহ, অতুলপ্রসাদ সেন, শেখ হাবিবুর রহমান, আরও অনেকেই আছেন। কিন্তু বাংলা গানকে, বাংলা গজল যেটা বলি, এইভাবে সম্পূর্ণতা দিয়েছেন কিন্তু কাজী নজরুল ইসলাম, এবং এমন একটা জায়গায় নিয়ে গেছেন, আমরা যে গানগুলো শুনছি বা এর পরেও যে বিদিশা গানগুলো শুনব সেটা কিন্তু এমন একটা জায়গায় নিয়ে গেছেন সেটা নজরুল বলেই সম্ভব হয়েছে।
1: একদম একদম।
0: এবং তার প্রভাবে সেকালেও কিন্তু আরও অন্যান্যরাও কিছু গজল গান লিখেছেন, এস ওয়াজেদ আলীর মতন প্রাবন্ধিকও লিখেছেন, আরও কেউ কেউ লিখেছেন। তবে গজল গানের যদি মানে একচ্ছত্র সাম্রাজ্য যদি কারোর থাকে সেটা কাজী নজরুলের। আর গজল গান কাকে বলবো, আমরা তো শুনছি, একটু কি অন্যরকম নয়? প্রেমের গান, বিদ্রোহের গান, বাচ্চাদের গান, যে যে গান, ভালোবাসা, বিরহ, যে যে গান আমরা কাজী নজরুলের লেখা শুনেছি, কিন্তু এই গানগুলো কি একটু অন্যরকম নয়?
1: একদমই অন্যরকম। মানে যদি আমরা বলি গজল কি, হ্যাঁ, সে একেবারে সেই শুরুর কথা যদি ধরতে হয় তাহলে বলাই যায় যে গজল হচ্ছে ফার্সি প্রেমের গান, এবং পারস্যে এই গীতিধারার উদ্ভব ঘটে এবং তারপর বিকাশ হয় ভারতে। মানে যখন থেকে মুসলিম শাসন শুরু হলো তখন থেকে কিন্তু এই আরব ইরানীয় সাংস্কৃতিক যে রীতির ধারাটা সেটা কিন্তু ভারতের ঐতিহ্যর সঙ্গে মিশে গেল। এটা তো হয়েইছে, মানে সেই শকুন্তল, পাঠান, মোগল এ যে একদেহে আসছে, তাদের সঙ্গে তাদের সংস্কৃতিও আসছে, তাদের সঙ্গীতের ধারাও আসছে, এবং সেইটা মিশে আস্তে আস্তে গজল কিন্তু ভারতীয় সঙ্গীতের সঙ্গে সংযুক্ত হলো।
0: এবং এই যে তুমি ফার্সি শব্দটা বলছো, ফার্সি বা ফরাসি, কিন্তু আমরা এমন কিছু গান শুনবো তাতে কিন্তু উর্দু শব্দ আছে, আরবি শব্দ আছে, বুঝতে পেরেছো? মানে সবেরই একটা সংমিশ্রণ বলা যেতে পারে। যেমন সনেটের কথা বললে আমরা যেমন বলি বাংলাতে মাইকেল মধুসূদন,
1: এরকম
0: বাংলা গানে গজলের কথা বললেও কিন্তু কাজী নজরুল ইসলাম
1: একেবারে। আবার দেখো এই যে

পারস্য প্রেমের যে গান, সেই গানের সঙ্গীতরীতির সঙ্গে ভারতীয় সঙ্গীতরীতি মিলেমিশে কালের পরিবর্তনে কিন্তু আরো নানা ধরনের রাগ রাগ সঙ্গীতের মানে কি বলবো জন্ম দিয়েছে। যেমন ধরো ধ্রুপদ, খেয়াল, টপ্পা, ঠুমরি, এবং এগুলো যেমন রয়েছে তার সঙ্গে কিন্তু গজল আসে, মানে তার সঙ্গে মানে একই সারিতে উচ্চারিত হয় গজলাঙ্গের গানগুলিও। কিন্তু আমরা বরং গানে চলে যাই, বলো, পরপর দুটো গান আমরা শুনবো গজলাঙ্গের গান, নজরুলের গজলাঙ্গের গান নিয়ে আজকের গান দরিয়া সাজিয়েছি আমরা বিদিশা এবং মৌসুমী। আর ঘড়ি বলছে সময়টা এখন 11:40 হয়ে গেছে, থাকছি কিন্তু পুরো বেলা 1টা পর্যন্ত।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: আমরা তো এসেছি গান শুনতে এবং আপনাকে গান শোনাতে, আর নজরুলের গান, নজরুলের গজল গান নিয়েই আজকে আমাদের পথ চলা। নজরুল কিন্তু ফার্সি, আরবি এবং উর্দু তিনটি ভাষাই জানতেন। ফার্সি আর উর্দু খুব ভালো করে তিনি জানতেন এবং গজল ওইসব ভাষার কবিতা, তবে সুর সহযোগে যে তিনি গেয়েছেন সেইগুলো, গজলটিকে, গজলের ধরনটা তিনি নিয়েছেন, ভাষাগুলি কিছু উর্দু ফার্সি ভাষা তিনি নিজ রচিত গজলেও কিন্তু অন্তর্ভুক্ত করেছেন। আবার গজলের বাণী হতে হবে কবিতার, আবার সুর হতে হবে রাগ ভিত্তিক।
1: মানে প্রথমে কবিতা লিখে নিলেন, তারপর তাতে সুর।
0: একেবারেই। যদিও গজলের মূল বিষয় আমরা কিন্তু একদম প্রথমেই বলেছি যে গজলের মূল বিষয় তো প্রেমের গান, তো
1: অবশ্যই,
0: কিন্তু এই প্রেমের গানে সেই প্রেম কখনো পার্থিব, অর্থাৎ প্রেমিক প্রেমিকার কখনো কিন্তু অপার্থিব। ভক্তের, মানে ভগবানের প্রতি ভক্তের যে মানে

0: কি বলবো, তার যে একদম পরিপূর্ণ সমর্পণ সেটা কিন্তু গজলে উঠে এসেছে। অপার্থিব প্রেমের যে গজল, নজরুলের অপার্থিব প্রেমের যে গজল সেইখান থেকে। আর এই যে কবিতার কথা বললে, শের, হ্যাঁ, যেগুলো আমরা শুনি না উর্দু কোনো অনুষ্ঠানে, কবিতার আসরে শের, ছোট ছোট ছোট ছোট মানে দু লাইনে, তিন লাইনে, চার লাইনে,
1: এবং দেখবে প্রথম লাইনটা বলার পর সেটা আবার রিপিট করা হয়
0: একেবারে,
1: তারপরে দ্বিতীয় লাইনে যাওয়া হয়, মানে আবার হয়তো তিন চার লাইন বলার পর আবার একটা লাইন রিপিট করে, চার লাইনটা করে রিপিট করে আবার পাঁচ কি ছ নম্বর লাইনে যাওয়া হয়
0: একেবারে। ওই যে আমরা বলি না যে যে কোনো চারুশিল্পের ওই রস সৃষ্টি এবং রস নিষ্পত্তি, মানে যিনি অভিনেতা বা যিনি শিল্পী তিনি রস সৃষ্টি করলেন এবং সেই রসের অবতারণা ঘটলো এবং সেই রস সিঞ্চিত হতে হতে সেটা দর্শকের মধ্যে বা শ্রোতার মধ্যে পৌঁছলো এবং তার থেকে যখন আমরা সাড়াটা পেলাম তখন কিন্তু ঘটলো রস নিষ্পত্তি। মানে শের যখন বলা হলো তখন ওই যে তার যে পংক্তিগুলিকে বলা হয় আরও একবার করে বলা হয়, তারপরে যখন শেষ পংক্তিটি আসে তখন কিন্তু আসল, মানে কি বলবো, সেই আসল মূল অর্থটা আসে এবং তাতে দর্শকের থেকে যে সাড়াটা পাওয়া যায় সেখানেই ঘটে কিন্তু রস নিষ্পত্তি।
1: এবং এই যে আমরা বলছি আরবি, ফার্সি, এই উর্দু কবিতার ইতিহাসে কিন্তু আমির খসরু প্রথম গজল লিখেছিলেন, তারপর গালিব, আলতাফ হোসেন আলী, মীর তাকি মীর, এরা এরা সব অমর আর কি গজল রচয়িতা। এবং গজলের শেষে অনেক সময় কিন্তু কবি তার নাম উল্লেখ করেন। দেখবে আমরা যখন সেই কবিতা পড়ি বা গান শুনি আমরা তখন বলি না এটা এনার লেখা, বোঝা যায়। কাজী নজরুল কিন্তু সেখানে নিজেকে উল্লেখ করেছেন কবি নামে। এই কথা বলতে বলতে দেখো স্প্যানিশ সাহিত্যের যদি বলি সেখানেও কিন্তু গজল লেখা হয়েছে এবং লোরকার মতন একজন কবি লিখেছেন, কারণ স্পেনীয় সাহিত্যের বড় কবি লোরকা, কারণ স্পেনে কয়েকশো বছরের মুসলিম শাসন ছিল, সেখান থেকে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন এবং লিখেছিলেন। আমরা যে শুধু কাজী নজরুলের কথা বলছি, বাংলা গজল আমরা শুনছি, কিন্তু তার ব্যাপ্তি কিন্তু সারা বিশ্বজুড়ে বিভিন্ন ভাষায়।
0: একটা মানে ধারা, একটা সঙ্গীতের ধারা কোথা থেকে এলো সেটা যদি একটু আমরা না জানি তাহলে তার বিকাশটা বুঝতে তো একটু অসুবিধা হয়, তাই একটু গোড়ার কথা তো বলে নিতেই হয়। যাই হোক, আমরা আবারও একটি গানে চলে যাই, এবারে শিল্পী মামাদ রফি।

স্টুডিওর ঘড়ি বলছে 11:55 হয়ে, মানে প্রায় 56 দিকেই যাচ্ছে, 52 সেকেন্ড। আপনি শুনছেন 107 FM রেনবো, বিদিশ এবং মৌসুমীর সঙ্গে অনুষ্ঠান গানদরিয়া। আর শুক্রবারের গানদরিয়া মানে কাজী সাহেবের গান। কাজী সাহেবের নানা রকম রচনা থেকে, মানে প্রচুর গান তিনি রচনা করেছেন, বিভিন্ন আঙ্গিকের গান তিনি রচনা করেছেন, সেখান থেকে আমরা খুঁজে এনেছি এক মানিক, এক মুক্ত, সে হলো গজল গান। আমরা গান্দরিয়ার প্রথম ভাগ প্রায় শেষ করে ফেলেছি, প্রথম ঘন্টা, আর মিনিট চারেক বাকি আছে, তাই কথা আর না বলে একটা গান দিয়েই আমরা সংবাদ বিরতিতে চলে যাব। তারপর আমাদের কিছু কাজ থাকেই, সেগুলি সেরে চলে আসব গান দিয়েই দ্বিতীয় ঘন্টায়। বিদিশা এবং মৌসুমী রয়েছি আপনার সঙ্গে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন 107 FM রেনবোকে। এবারে যে শিল্পীর গান শুনব, সেই শিল্পী হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণাকে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই উদ্যোগের ফলে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া সম্ভব হবে। আগামী দিনে এ ধরনের অপরাধের ঘটনা যাতে না ঘটে তাও নিশ্চিত করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, শিক্ষার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যারা তাঁদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে সরকার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং জানান, গতরাতে তিনি স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন এবং শিক্ষার্থীদের উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ভারী বৃষ্টি, ভূমিধস এবং ওপর থেকে পাথরের চাই ভেঙে পড়ার কারণে জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়ক এখনও বন্ধ রাখা হয়েছে। এর জেরে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে উত্তর রেলওয়ে গতকাল শ্রীনগর ও শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরার মধ্যে একটি বিশেষ ট্রেন চালু করেছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, জাতীয় মহাসড়কে বিধিনিষেধ থাকায় অত্যধিক যাত্রী ভিড় সামাল দিতে জম্মুর কমার্শিয়াল কন্ট্রোলের অনুরোধে এই বিশেষ ট্রেনটি চালু করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল দিল্লিতে প্রতিবাদরত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি সম্বলিত একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট জানিয়েছে, ভিডিওটি ভুয়ো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। পাশাপাশি পিআইবি আরও জানিয়েছে, ছাত্র প্রতিবাদ নিয়ে শ্রী গোয়েল কোনো মন্তব্যই করেননি। আজ উল্টোরথ, মাসির বাড়িতে আট দিন থাকার পর নবম দিনে শ্রী জগন্নাথদেব বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ নিজ মন্দিরে। রীতি মেনে পুজো অর্চনার পর অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী রথের রশিতে টান দেবেন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা দ্বিতীয় পর্বে চলে এসেছি গান দরিয়ার, এবং আমরা যে গজল গান শোনাচ্ছি কাজী নজরুল ইসলামের, গজল গানের কিন্তু অবশ্যই যেটা থাকে আবশ্যিক অঙ্গ বলা যেতে পারে সেটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের যে কারুকাজ। এখনো পর্যন্ত আমরা যতগুলো গান শুনলাম শাস্ত্রীয় সঙ্গীতের কিন্তু একটা কারুকাজ লক্ষ্য করা যায়, এবং প্রথমে তো তাকে কবিতা হতে হবে অবশ্যই। আগে তো যে কোনো গান তৈরি হয় প্রথমে তো সেটা কবিতা থাকে, তারপরে সুর সংযোজনা হওয়ার পর গান হয়। নজরুলের এই গজল গানকে শনিবারের চিঠি যে গোষ্ঠী তারা নাম দিয়েছিল নজরুলিয়া গজল, তার কয়েকটা বিখ্যাত গজল গানের প্যারোডিও কিন্তু তারা করেছিল। এবং আমরা কথা প্রসঙ্গে বলছি আরবি, ফার্সি, উর্দু, ভারতীয় সঙ্গীতের সঙ্গে পারসিক সঙ্গীতের মিশ্রণ ঘটিয়েছিলেন কিন্তু আমির খসরু। তুরস্কে তার পূর্বপুরুষরা ছিলেন, কিন্তু তিনি জন্মগ্রহণ করেন ভারতে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীতে। গজলের তিনিই পথিকৃৎ বলা যেতে পারে। এই কারণেই একজন সঙ্গীত বিশেষজ্ঞ কাজী নজরুলকে বলেছিলেন বাংলার আমির খসরু। ভাবো,
1: সেই বাংলার আমির খসরুর যে রচনা ভাণ্ডার, রচনার যে মণিমুক্ত তিনি ছড়িয়েছেন তার লেখনীর মধ্য দিয়ে, সেই রকমই কিছু মণিমুক্ত আজ আমরা সংগ্রহ করে এনেছি আপনাদের শোনাবার জন্য। এবারে যে গানটি শুনব সেই গানটির শিল্পী শাকিল। এবং একটা কথা বলি, দেখো যে এই যে তুমি বলছিলে না যে তালের ব্যবহার, রাগের ব্যবহার, খুব পরিচিত পরিচিত তাল, হ্যাঁ, সেগুলি কিন্তু দাদরা, কাহারবা, একদম খুব মানে যারা গান শিখেছেন বা নাচ শিখেছেন তারা জানেন একদম প্রথমেই এই ছমাত্রার আটমাত্রার তাল দুটি শেখানো হয়। হ্যাঁ, সেই তালের ওপরেও কিন্তু আমরা একটি গান শুনলাম বসিয়া বিজনে, গজলাঙ্গের গান যেটি একদম প্রথম দিকে শুনেছিলাম। এই গানটি কিন্তু মূলত এই বসিয়া বিজনে যে গানটি, সেই গানটিকে কিন্তু তৈরি হয়েছিল দাদরা তালের ওপর। এবং আমরা এরকম মানে মাঝে মাঝে গানের কথাও যেমন বলবো, তেমন গানটি কোন তালের ওপর রচিত সেই কথা বললেও ভালো লাগে। বসিয়া বিজনে গানটি কাহারবা তালের ওপর, আটমাত্রা তালের ওপর এই গানটি তৈরি করা। আমরা এবারে গানটি শুনবো শিল্পী শাকিলের কণ্ঠে।

আমরা পরপর গান শুনে যাচ্ছি, শুনিয়ে যাচ্ছি, তাই না বিদিশা? আমরা নিজেরাই বোধ হয়ে থাকছি এই গানগুলো, এই যে একটু আগে বলছিলাম না যে রাগের একটা কিন্তু প্রভাব এই ধরনের গানে রয়েছে, তাই নয় কি? এবং বুলবুল যে গ্রন্থের কথা তুমি একটু আগে কথা প্রসঙ্গে বলছিলে, সেইটা কিন্তু

0: উৎসর্গ করেছিলেন কাজী নজরুল তার বন্ধু দিলীপ কুমার রায়কে, এবং তিনিই ছিলেন নজরুলের এই গজল গানের কিন্তু প্রথম সম্প্রচারক, তাই না? কৃষ্ণনগরে থাকার সময় ১৯২৬ সালে কিন্তু নজরুল মানে প্রথম গজল গান লেখা শুরু করেন, এবং তার পরবর্তীকালে তো আমরা আরও অনেক গান পেয়েছি তার লেখা থেকে। এবং কিশোর বয়স থেকেই শুরু এবং সুস্থতার শেষ দিন পর্যন্ত, কারণ তিনি তো শেষের দিকে অসুস্থ হয়েছিলেন, এই ধারাবাহিকভাবে কিন্তু তিনি লিখে গেছেন। লেটর গানের সেই বিখ্যাত কবিয়াল, আধুনিক বাংলা গানের কিন্তু পরবর্তীকালে মহৎ শিল্পী হয়ে উঠলেন। স্কুলে থাকতে তিনি সতীশ কাঞ্জিলাল, পরবর্তীতে ওস্তাদ কাদের বক্স, মঞ্জু সাহেব, জমিরুদ্দিন খাঁ এদের কাছে শাস্ত্রীয় সঙ্গীতও তিনি শেখেন এবং সেতার শিখেছিলেন চুঁচুড়ার এক ওস্তাদের কাছে। মানে ভাবো, তিনি এগুলো রচনা করেছেন তার লেখনীতে, তার কলমের মাধ্যমে, কিন্তু তিনি নিজেও কিন্তু এগুলো জানতেন, গাইতে পারতেন, কবিতা করতে পারতেন, এই যে তিনটে ভাষা শিখেছিলেন, তাই না? সেতার শিখেছিলেন, মানে সব দিকেই পারদর্শী, সব দিকেই অবাধ বিচরণ
1: একেবারেই। আর সেই বিচরণের যে বিস্তার, সেই বিস্তারের মানে ধারা বজায় রেখে আমরা পরবর্তী গানে চলে যাব, এবারে শিল্পী মান্না দে।

0: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা নজরুলের পরপর গজলাঙ্গিকে গান শুনছি, এবং যত গান শুনছি সময় যত এগোচ্ছে একটা ধারণা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে নজরুলের যে বিদ্রোহী সত্তা তার সম্পূর্ণ বিপরীত কিন্তু এই গজল গানের আঙ্গিক, এই গজল গানের হৃদয়তা যদি বলি। মানে যে মানুষটা, যে মানুষের কলম লিখছে, মানে যে মানুষের কলম লিখছে পাষাণের মানে শৃঙ্খল মোচন করা, হ্যাঁ কারারই লৌহ কপাট লিখছে, সেই মানুষটাই লিখছে পাষাণের ভাঙালে ঘুম। এই এই যে বৈপরীত্য একেবারে, মানে তার কবিতা সত্যি কথা বলতে গেলে তার দেশাত্মবোধক কবিতা কথা না হয় বাদই দিলাম, ছোটদের জন্য যে কবিতা সেই সমস্ত কবিতাও যদি দেখি, আর সেখানে গজল গানের এই যে গভীরতা একেবারে অন্যরকম। মানে তার রচনার যদি অন্যতম মানে কি বলবো উজ্জ্বল রত্ন যদি বলা যায়, রত্নের ভাণ্ডার, সেটা কিন্তু এই গজলের ভাণ্ডার নিঃসন্দেহে, তাই না? আমরা চলে যাই আবারও গানে, এবারে শিল্পী রূপঙ্কর।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা অনুষ্ঠানের অনেকটা সময় পেরিয়ে চলে এলাম। স্টুডিওর ঘড়ি বলছে 12:45 হয়ে 35 সেকেন্ড, আরও 15 মিনিট সময় আমাদের হাতে আছে। তাই ছোট্ট ছোট্ট কথা এবং আরও কিছু বেশি গান মানে শুনিয়ে দিতে চাই আপনাদের। এই যে নজরুলের যে কজল আঙ্গিকের যে গান, সেই গানে কিন্তু আমরা তিনটে গুণ দেখতে পাই। প্রথম যে এতে পারস্যের সুফিবাদ প্রভাবিত যে ঐশী ভাবনা, দ্বিতীয় হচ্ছে উর্দু গজলের প্রভাবে নরনারীর প্রেম, আর তৃতীয় হচ্ছে কখনো কখনো আমরা দেখি যে গানের কথায় আধুনিক বাংলা গান রচনার যে আঙ্গিক, এইসব গুণের কারণে কিন্তু নজরুলের গজল বাংলা গানে একটা নতুন মাত্রা জয় করেছে। এবং সবচেয়ে বড় কথা, নজরুলের গজল না আপামর জনসাধারণ গ্রহণ করেছে। মানে গজল তো একটু বিশেষ শ্রেণীরা শুনতে ভালোবাসেন, তার একটা খুব সর্বজনীনতা যে আছে তা বলা যায় না। কিন্তু নজরুলের আগে যারা রচনা করেছেন বাংলা গজলের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি করে নজরুলের গজল জনপ্রিয়তা পেয়েছে।
1: এবং আমরা ভাষার কথা যখন বলছি, যে তিনটে ভাষার কথা বলা হলো, আরবি, ফার্সি, উর্দু, এমন কিছু গজল তিনি লিখেছেন যেখানে বাংলা এবং উর্দু গানের সংমিশ্রণ, আবার এমন কিছু গজল তিনি লিখেছেন যেখানে বাংলা এবং হিন্দি কথার সংমিশ্রণ আছে।
0: ঠিক ঠিক, আমরা আরও দুটি গানে চলে যাব। প্রথম যে গানটি শুনব সেই গানের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমরা কথা প্রসঙ্গে বলেছিলাম পরীক্ষামূলক বাংলা এবং উর্দু ভাষার সংমিশ্রণ, সেই গানটি শোনাতে শোনাতে আজকের গান দরিয়া থেকে মৌসুমী বিদিশা টাটা বাই বাই আপাতত করছে। দুপুর 2:02 নাটকের দুপুর নিয়ে আবার আমরা আসবো,
1: সঙ্গে থাকবেন।

কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়ক উত্তম কুমারের 47তম মৃত্যুবার্ষিকীতে আজ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রী কিংবদন্তী চলচ্চিত্র তারকার এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী অধিকারী জানান, 3রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত মহানায়কের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। এছাড়া কলকাতা পুরসভা পরিচালিত উত্তম মঞ্চের সংস্কার করা হবে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের ডুবুটি সংলগ্ন রামপুর চেকপোস্টে কর্মরত 2 মোটর ভেহিকলস ইন্সপেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায় নামে ওই 2 আধিকারিকের বিরুদ্ধে একটি পণ্যবাহী ট্রাক আটকে চালকের কাছ থেকে 22,000 টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছেন, প্রশাসন কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করবে না। সড়ক পথের উপর চাপ কমাতে এবং যানজট এড়াতে ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালু করতে চলেছে রাজ্য সরকার। আজ উত্তর চব্বিশ পরগনায় জগদ্দলে এক অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং একথা জানিয়েছেন। মন্ত্রী জানান, একই সঙ্গে দূরপাল্লার ভেসেল পরিষেবাও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার পঞ্চায়েত ও পুরসভাগুলিতে পুলিশ আজও জন্মমৃত্যু শংসাপত্র যাচাই অভিযান চালাচ্ছে। এসআইআর পর্ব চলার সময় এবং আগের সরকারের আমলে এই ধরনের শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। প্রশাসন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই জেলায় 25% জন্মমৃত্যু শংসাপত্রে গরমিল রয়েছে। আজ আয়কর দিবস। 1860 সালের আজকের দিনে ভারতে সর্বপ্রথম আয়কর ব্যবস্থা চালু হয়। আজকের দিনটি উপলক্ষে আয়কর দপ্তর পশ্চিমবঙ্গ ও সিকিমের উদ্যোগে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এই আয়োজিত অনুষ্ঠানে আয়কর দিবস পালনের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্যে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর NTA ও কেন্দ্রীয় সরকার কী কী সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট উভয়কেই হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। বিচারপতি PS নরসিমহা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ মামলার শুনানি চলাকালীন বলেছে, হলফনামায় কেবলমাত্র সাময়িক বা তাৎক্ষণিক পদক্ষেপের কথা নয়, কী কী দীর্ঘমেয়াদী সংস্কার নেওয়া হচ্ছে তারও ব্যাখ্যা থাকতে হবে। পশ্চিমবঙ্গে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়ক উত্তম কুমারের 47তম মৃত্যুবার্ষিকীতে আজ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রী কিংবদন্তি এই চলচ্চিত্র তারকার এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী অধিকারী জানান, 3রা সেপ্টেম্বর থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত মহানায়কের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে।

0: সড়কপথের ওপর চাপ কমাতে এবং যানজট এড়াতে ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালু করতে চলেছে রাজ্য সরকার। আজ উত্তর চব্বিশ পরগনার জগৎদলে এক অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং একথা জানিয়েছেন। মন্ত্রী জানান, একই সঙ্গে দূরপাল্লার ভেসেল পরিষেবাও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আয়কর দিবস। 1860 সালে আজকের দিনে ভারতে সর্বপ্রথম আয়কর ব্যবস্থা চালু হয়। আজকের দিনটি উপলক্ষে আয়কর দপ্তর পশ্চিমবঙ্গ ও সিকিমের উদ্যোগে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আয়কর দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো অ্যারেনায় রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টসের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকারের উপস্থিতিতে রাজা তৃতীয় চার্লস এই গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আজকের নাটক সুন্দরী অবদান, রচনা অগ্নিমিত্র, প্রযোজনা রুবি বাগচি, নাট্যানুষ্ঠান সুন্দরী অবদান।
5: সুদূর অতীতকালের কাহিনী। সুগত বুদ্ধের বোধিলাভের পর 15 বর্ষ অতিক্রান্ত হয়েছে। মগধের রাজধানী রাজগৃহ, লিচ্ছবি রাজধানী বৈশালী এবং কোশল রাজধানী শ্রাবস্তীকে কেন্দ্র করে বুদ্ধের প্রবর্তিত স্বধর্ম এবং শ্রমণ সংঘ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। কিছুকাল পূর্বে সুগত বুদ্ধ রাজগৃহ থেকে শ্রাবস্তী নগরে এসে জেতবেন বিহারে অবস্থান করছেন। তার ধর্মদেশনা শ্রবণের আগ্রহে সংঘারামে আগত নরনারীর সংখ্যা ক্রমবর্ধমান। নগরের সম্পন্ন শ্রেষ্ঠী সুদত্ত, অনাথপিণ্ডদ এবং রাজকোষাধ্যক্ষ মৃগধরের পুত্রবধূ দেবী বিশাখা বুদ্ধের একান্ত উপাসক উপাসিকা। কোশল সম্রাট প্রসেনজিতের পট্টমহিষী দেবী বর্ষকারা এবং রাজভগিনী সুমনাও বুদ্ধের উপাসিকা হয়েছেন। যাগযজ্ঞের পৃষ্ঠপোষক সম্রাটী প্রসঞ্জিত ক্রমশ বুদ্ধের উপাসক হতে চলেছেন। নগরের অন্যান্য শ্রমণ সংঘের প্রভাব প্রতিপত্তি ক্রমশ বিলীয়মান। চতুর্দিকে শ্রমণ গৌতম তথা সুগত বুদ্ধের জয়গানে মুখরিত। সেদিন অপরাহ্নে যথাবিহিত ধর্মদেশনার পর সুগত তার মূল গন্ধকুটি বিহারের সম্মুখস্থ প্রাঙ্গণে ধীর পদচারণা করছেন। সন্ধ্যা সমাগত প্রায়। এক যুবতী শ্রমণী মৃদু পদক্ষেপে তার সম্মুখে এসে দাঁড়ালেন।
6: সৎধর্মের পথ প্রদর্শক পরম সুগত, আমার প্রণাম গ্রহণ করুন।
7: কল্যাণ হোক ভগ্নী। তুমি কে, কি নাম তোমার?
6: ভগবান, এ অভাগিনী অন্য এক সম্প্রদায়ের শ্রমণী, নাম সুন্দরী।
7: নিজেকে অভাগিনী বলছো কেন শ্রমণী?
6: ভগবান, আমি সত্যি অভাগিনী। আমি আপনার কাছে এক প্রার্থনা নিয়ে এসেছি প্রভু।
7: বেশ, বলো কি তোমার প্রার্থনা।
6: প্রভু, আমি সৎধর্মের শরণ প্রার্থিনী। আপনার প্রবর্তিত শ্রমণী সংঘে আশ্রয় দান করে আমার মতো অভাগিনীকে রক্ষা করুন প্রভু।
7: ভগ্নী সুন্দরী, যে মার্গেই হোক তুমি শ্রমণী জীবনে প্রবেশ করেছ, আশা করি একথা নিশ্চয়ই জানো যে সংঘ পরিবর্তন কোনো পন্থারই শ্রমণ অথবা শ্রমণীর পক্ষে বাঞ্ছনীয় নয়।
6: জানি ভগবান, কিন্তু 5 বছর আমার বর্তমান শ্রমণী জীবনে আমি মানসিকভাবে ক্লান্ত, হতাশ, বিধ্বস্ত।

0: আমার বর্তমান বয়স 25 বছর। গৃহী জীবনে আমি ছিলাম এক স্বল্পবিত্ত গৃহস্থের কন্যা। শৈশবে আমি মাতৃহীনা, একটু বড় হতেই অল্পকাল পরে পিতাও চলে গেলেন। চতুর্দিকে লোভ লালসা মদ মাৎসর্য এবং ব্যভিচারের নগ্ন রূপ দেখে আমি শঙ্কিত হয়ে পড়ি। প্রভু, আমার সৌন্দর্যের কারণেই নাকি আমার নাম রাখা হয়েছিল সুন্দরী, কিন্তু অনাথিনী যুবতী অবস্থায় অনুভব করলাম সেই রূপলাবণ্যই আমার কাল। আরো স্পষ্টভাবে অনুভব করলাম সংসারে একাকিনী আমি। শেষ পর্যন্ত হয়তো আমার কৌমার্য, আমার নারী ধর্ম রক্ষা করতে পারবো না। ভীতা হয়ে আমি আচার্য সোমদত্তের নিকট দীক্ষা গ্রহণ করে তার প্রবর্তিত শ্রমণীর সঙ্গে প্রবেশ করলাম, কিন্তু
1: অশ্রু সম্বরণ করো সুগুনি, তুমি তো শ্রমণী সঙ্ঘের নিরাপদ আশ্রয়ই রয়েছ।
0: না ভগবান, না, নিরাপদ নই। আমি যে সঙ্ঘে শ্রমণী সে সঙ্ঘের লোভ লালসা কামনা বাসনার পঙ্কিলতা গৃহী জীবনের চেয়ে কিছুমাত্র কম নয়। সব কথা আপনার সামনে স্পষ্টভাবে আমি উচ্চারণ করতে পারছি না প্রভু। অবশ্য সব শ্রমণ শ্রমণী ব্যভিচার লিপ্ত নয়, তবু আমি এবং আমার মতো কয়েকজন তরুণী শ্রমণী বর্তমানে ব্যভিচার লিপ্ত শ্রমণদের লক্ষ্যস্থল। আমি গত দুপক্ষকাল প্রতিদিন আপনার ধর্মদেশনা শ্রবণ করেছি ভগবান। আমার হৃদয় স্নিগ্ধ প্রশান্তিতে ভরে উঠেছে। অনুগ্রহ করে এই অভাগিনীকে উপসম্পদা দান করে শ্রমণীর সঙ্গে স্থান দিন প্রভু।
1: আমাকে কয়েকদিন চিন্তা করতে দাও ভগিনী।
0: ভগবান, রাজগৃহে আপনি তো ভিন্ন পন্থার সঙ্গ থেকে আগতা ভদ্রা কুণ্ডল কেশাকে স্বধর্মের সঙ্গে প্রবেশের অনুমতি দান করেছেন, এ অভাগিনী অনুমতি লাভ করবে না প্রভু?
1: ভগিনী, ভদ্রা কুণ্ডল কেশা তাঁর পূর্ব সঙ্ঘের সংস্পর্শ ত্যাগ করে দুই পক্ষকাল রাজগৃহের নির্জন পর্বতরণ্যে কাল যাপন করে তারপর এসেছিলেন, তাই তাকে উপসম্পদা দানে বাধা ছিল না।
0: আমিও তাই করব প্রভু।
1: তোমার মতো কম বয়সী শ্রমণীর পক্ষে সে কি সমীচীন হবে ভগ্নি? নিরাপত্তার প্রশ্ন আছে।
0: নিরাপত্তা কোথায় প্রভু? আমার সঙ্ঘ কি নিরাপদ? আর কিছুকাল সেই সঙ্গে কালযাপন করতে হলে আত্মসম্ভ্রম রক্ষার জন্য হয়তো আমাকে আত্মহনন করতে হবে। সঙ্ঘ থেকে মুক্তি লাভের জন্য দুপক্ষকাল আমি নগরের অনতি দূরে মহাবনে নির্জন বাস করতেও প্রস্তুত।
1: ধৈর্য ধারণ করো ভগ্নী, আজ কৃষ্ণা একাদশী তিথি, অমাবস্যা অতিক্রান্ত হলে শুক্লপক্ষের প্রথম দিনে আমার সঙ্গে সাক্ষাৎ করো। সন্ধ্যা হয়ে আসছে, নিজের সঙ্গে প্রত্যাবর্তন করো ভগ্নী।
0: যথা আজ্ঞা ভগবান।

0: আচার্য শ্রমদত্ত আমার অভিবাদন গ্রহণ করুন। আচার্য, শ্রমণী সুন্দরী আজ শ্রমণ গৌতমের ধর্মোপদেশ গ্রহণ করতে যেত বনবিহারে গিয়েছিল,
1: প্রত্যাবর্তন করেছে,
0: কিছুক্ষণ আগে দ্রুত পদে এসে সংঘগৃহে প্রবেশ করেছে।
1: শ্রমণ গৌতম মায়া মন্ত্র বলে দুর্বার বেগে আকর্ষণ করছে কুঞ্জরক। যুবতী জানে না যে শ্রমণ গৌতম ভণ্ড, প্রতারক, হঠযোগী। শ্রমণী সুন্দরীকে আর প্রশ্রয় দিলে তারও সর্বনাশ, আমাদের শ্রমণ সংঘেরও সর্বনাশ।
0: আপনি যথার্থই বলেছেন আচার্য। শ্রাবস্তী নগরে এমনকি সমগ্র কোশল রাজ্যে আমাদের আমাদের মতো অন্যান্য শ্রমণ পন্থারও এ যাবৎকালের প্রভাব, প্রতিপত্তি, সমাদর সব কিছু লক্ষণীয়ভাবে হ্রাস পেয়ে চলেছে। এর জন্য সম্পূর্ণ দায়ী ওই শ্রমণ গৌতম।
1: কুঞ্জরক, অবিলম্বে আমাদের ঋত গৌরব পুনরুদ্ধার অবশ্য প্রয়োজনীয়। হঠযোগসিদ্ধ

0: শ্রমণ গৌতম তার সম্মোহিনী বিদ্যায় মগধ সম্রাট বিম্বিসারকে বশীভূত করেছে। বৈশালী রাজন্যবর্গ এবং লিচ্ছবি জাতি প্রায় তার বশীভূত। এবার কোশল সম্রাট প্রসেনজিৎ তার বশীভূত হতে চলেছেন। তার পট্টমহিষী দেবী বর্ষাকারা এবং কনিষ্ঠা ভগিনী দেবী সুমনা শ্রমণ গৌতমের উপাসিকা হয়েছেন। সম্রাটও অবশ্যই তাঁর উপাসকে পরিণত হবেন। কোশল রাজ্যে আমাদের ভবিষ্যৎ মেঘাচ্ছন্ন কঞ্জরক।
1: সোমদত্ত, সোমদত্ত,
0: কি সংবাদ নন্দী?
2: তুমি কি জানো শ্রমণী সুন্দরী আজও যেত বনে গিয়েছিল? কেবল যাওয়াই নয়, শ্রমণ গৌতমের সঙ্গে সাক্ষাৎ, হ্যাঁ এমনকি বাক্যালাপ পর্যন্ত করেছে।
0: যাওয়ার সংবাদ পেয়েছে, কিন্তু সাক্ষাৎ এবং বাক্যালাপ?
2: হ্যাঁ, আমি অন্তরাল থেকে সচক্ষে দেখেছি।
0: বাক্যালাপের বিষয় কি ছিল?
2: শুনতে পাইনি। আমি শ্রমণ গৌতমের মূল বিহার থেকে কিছু দূরবর্তী এক গুল্মের অন্তরালে আত্মগোপন করেছিলাম।
0: না শুনলেও অনুমান করা যায় নন্দিক, পতঙ্গ উন্মত্ত গতিতে বন্যের দিকে ধাবিত হয়েছে। কুঞ্জরক,
3: আজ্ঞা করুন।
0: অন্যান্য শ্রমণ পন্থার জ্যেষ্ঠগণ কি এখনো শ্রাবস্তীনগরে উপস্থিত আছেন?
3: অধিকাংশই আছেন, যোগাযোগ করতে হবে।
0: হ্যাঁ, অবিলম্বে যোগাযোগ স্থাপন করা প্রয়োজন। তুমি যাও, ব্যবস্থা করো।
3: যথা আজ্ঞা আচার্য।
0: নন্দিক,
2: কি বলবে সোমদত্ত, এর প্রতিকার করতে হবে।
0: হ্যাঁ,
2: তোমাকে আমি অনেক পূর্বেই সতর্ক করেছিলাম, কিন্তু তুমি গুরুত্ব দাওনি। ওই দুশ্চরিত্র ব্যভিচারী ভণ্ড শ্রমণ গৌতম আমাদের সঙ্ঘের শ্রমণীকে বশীভূত করতে চলেছে। এখন শ্রমণী সুন্দরীকে রক্ষা করতে পারবে?
0: উত্তেজনা প্রশমন করো নন্দিক, এখন স্থির মস্তিষ্কে চিন্তা করতে হবে। এর প্রতিকার করতে না পারলে আমাদের সঙ্ঘ বিপর্যয় অনিবার্য।
2: এতদিনে উপলব্ধি করেছ, হে ও সুলক্ষণ। শোন সোমদত্ত, কেবল সুন্দরী নয়, আরও দুজন যুবতী শ্রমণী উত্তমা এবং বিমলাও সঙ্ঘের শ্রমণগণকে মান্য করে না। সুন্দরীর পর হয়তো তারাও সঙ্ঘ বিপর্যয়ের কারণ স্বরূপ হবে।
0: নন্দিক,
2: বলো।
0: নন্দিক, আমাকে একান্তে চিন্তা করতে দাও।
2: উত্তম, আমি এখন প্রস্থান করছি।
4: দেবী বিশাখা, আপনি এই সায়ং সন্ধ্যায়?
5: পরম সুগতের ধর্মদেশনা শ্রবণ করে গৃহে প্রত্যাগমন করছি। আজ দুদিন শ্রেষ্ঠী অনাথপিণ্ডকে যেতবনবিহারে দেখতে পাইনি, তাই সংবাদ নিতে এসেছি।
4: দেহ কিঞ্চিত অসুস্থ হয়েছিল ভগিনী, এখন সুস্থ। আশা করি আগামীকাল ভগবানের ধর্মদেশনা শ্রবণ করতে যেতে সক্ষম হব।
5: উত্তম, এ দুদিন তাহলে আপনি নগরেও পরিভ্রমণ করেননি?
4: না ভগিনী, কেন বলো তো?
5: নগরের বিভিন্ন স্থানে প্রাচীর গাত্রে পরম সুগতের নামে অঙ্গার দিয়ে কুৎসিত লেখন দেখা যাচ্ছে। যারা এই গর্হিত কর্ম করেছেন তারা যে কত হীন, কত নিচাস হয় তা ভাবতে পারছি না শ্রেষ্ঠী। সেসব কথা উচ্চারণ করলেও অশুচি হয়ে যেতে হয়।
4: তাদের পরিচয় কি আপনি জানতে পেরেছেন?
5: না না শ্রেষ্ঠী, কিন্তু আমাদের জানতে হবে। সম্রাটের নিকট অবিলম্বে এই ঘৃণ্য প্রচেষ্টার প্রতিকার প্রার্থনা করতে হবে।
4: ভগিনী বিশাখা, আমার মনে হচ্ছে যাগযজ্ঞে বিশ্বাসী ব্রাহ্মণগণই হয়তো এর মূলে আছেন।
5: কি জানি, তবে আমার ধারণা সম্রাট প্রসেনজিৎ পরম সুগতের প্রতি শ্রদ্ধাশীল হলেও এখনও যাগযজ্ঞের পৃষ্ঠপোষক। সুতরাং ব্রাহ্মণগণ সুগতের প্রতি বিদ্বেষ পোষণ করলেও সম্ভবত সম্রাট ক্ষুব্ধ হবেন, এমন কাজ তারা নিশ্চয়ই করবেন না।
4: তাহলে কাদের দ্বারা এই কাজ সম্ভব?
5: জানি না, নগরে এমন বহু গৃহী ব্যক্তি আছেন যারা পরম সুগত এবং তার সঙ্গ সম্বন্ধে হীন ধারণা পোষণ করেন। ভিক্ষুগণ তাদের গৃহদ্বারে ভিক্ষা প্রার্থনা করতে গেলে ব্যঙ্গ উপহাসের সম্মুখীন হন। কিছুকাল পূর্বেও সঙ্ঘের যুবতী ভিক্ষুণীবৃন্দ নদীতে অবগাহন করতে গেলে প্রায় প্রতিদিনই অন্যান্য নারীর উপহাসের পাত্রী হতেন। অবশ্য তার প্রতিকার হয়েছে।
4: হ্যাঁ, আপনি তার প্রতিকার করেছেন তা জানি ভগিনী, কিন্তু এবার তাদের বিদ্বেষের প্রাবল্য যে স্বয়ং সুগতকেই আঘাত এনেছে, এর প্রতিকার কেমন করে হবে?
5: দেখা যাক, প্রতিকার করতেই হবে।
4: পরম সুগত আপনার কল্যাণ করুন।
5: সন্ধ্যা উত্তীর্ণ হলো, হাত চলি।

0: আজ অমাবস্যা তিথি, রাত্রি প্রভাত হলেই আগামীকল্য ভগবান বুদ্ধের পদপ্রান্তে উপস্থিত হওয়ার পরম লগ্ন। তিনি কি এই অভাগিনীর প্রতি বিমুখ হবেন? না না না, তা হতে পারেন না। তিনি করুণা ঘন সম্বুদ্ধ, তিনি নিশ্চয়ই আমাকে সৎধর্মের সঙ্গে প্রবেশের অনুমতি দান করবেন। হে ভগবান, হে করুণা ঘন বুদ্ধ, এই ক্লিন্ন কলুষ ব্যভিচার পঙ্কিল পরিবেশ থেকে আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন প্রভু।
1: সুন্দরী!
0: কে?
1: আমি, আমি শ্রমণ কুঞ্জরব। তদ্গত হয়ে একান্তে অস্ফুট স্বরে কাকে স্মরণ করছিলে?
0: কুঞ্জরক, শ্রমণী সঙ্ঘে কোনো শ্রমণীর পক্ষে প্রবেশের পূর্বে যে তার অনুমতি গ্রহণ করতে হয় সে কথাও বিস্মরণ হয়েছে?
1: তোমার দ্বার তো অর্গল বন্ধ ছিল না, তুমিও কিন্তু সঙ্ঘের পালনীয় আচার বিস্মৃত হয়েছ সুন্দরী। বয়োজ্যেষ্ঠ শ্রমণকে প্রণাম জ্ঞাপন করে তারপর শ্রমণীরা বাক্যালাপ পূর্বে এ রীতি কি তোমার অজ্ঞাত?
0: অজ্ঞাত নয় কুঞ্জরক, কিন্তু যে পুরুষেরা শ্রমণ ধর্ম গ্রহণ করেও ব্যভিচারে সে ধর্মের মর্যাদাকে কালিমা লিপ্ত করে তাদের আমি প্রণাম জ্ঞাপন করি না।
1: আমি আমি ব্যভিচারী? মিথ্যা কথা, মিথ্যা কথা! তোমার স্পর্ধা অভাবনীয়, অমার্জনীয়।
0: বৃথা বাগজাল বিস্তার করো না কুঞ্জরক। কেবল তুমি নও, আরো কেউ কেউ, যে শ্রমণীরা ইচ্ছায় বা অনিচ্ছায় তোমাদের ব্যভিচার সঙ্গিনী হয়েছে তারা জানে তোমরা শ্রমণ ধর্মকে কলুষিত করেছো কিনা।
1: আমরা আমরা ব্যভিচারী, আর যে সাক্ষ্য শ্রমণের আকর্ষণে তুমি বিবশা সে আদর্শ শ্রমণ। নগরের বিভিন্ন পথে প্রাচীর গাত্রে নগরবাসী গৃহীগণ ওই শ্রমণ গৌতম সম্বন্ধে অঙ্গার লেখনে কোন অভিমত প্রকাশ করেছে দেখনি?
0: দেখেছি, শ্রমণ গৌতম ভণ্ড, কপট, হঠযোগী, ব্যভিচারী। এই তো কুঞ্জরক, সে কীর্তি নগরবাসীর না তোমাদের?
1: আমাদের হবে কেন? যা সত্য নগরবাসীরা তাই লিখেছে। সেই কপট শ্রমণের অখ্যাতি আজ সমগ্র শ্রাবস্তী নগরীকে মুখর করে তুলেছে।
0: হীন চক্রান্তের রচনা সেই কুৎসা।
1: হীন চক্রান্ত? শ্রমণ গৌতম সম্বন্ধে তুমি এতদূর মোহগ্রস্তা যে প্রকৃত সত্যকে স্বীকার করতেও দ্বিধা।
0: তার প্রসঙ্গ থাক, তুমি তুমি কি বলতে এসেছো বলো।
1: কিছুকাল যাবত প্রতিদিন অপরাহ্নে তুমি যেত বন বিহারে গিয়েছো, কয়েকদিন পূর্বে সেই শ্রমণ গৌতমের সঙ্গে সাক্ষাৎ করেছ, এমনকি বাক্যালাপ পর্যন্ত করেছ। কেন নীরব, কেন উত্তর দাও।
0: তোমার এই প্রশ্নের উত্তর দানে আমি বাধ্য নই।
1: তুমি তো কোনো কিছুতেই বাধ্য নও, সঙ্ঘের শ্রমণীগণের মধ্যে একমাত্র তুমি দুর্বৃত্তা, তুমি শ্রমণী পরিচয়ের অযোগ্যা।
0: কুঞ্জরক, কুঞ্জরক, তুমি বেশ ভালো করেই জানো যে শ্রমণী ধর্মকে আমি কলুষিত করিনি, আমার জীবৎকালে তা হবে না, সেজন্যই আমার উপর তোমাদের এত আক্রোশ। তুমি তুমি তুমি যেতে পারো।
1: আমি অবশ্যই যাব, কিন্তু তোমাকে যা জানাতে এসেছি তা জানিয়ে যাই। আচার্য সমদত্তের নির্দেশ, আমাদের সঙ্ঘে শ্রমণী হয়ে ওই কপট ব্যভিচারী শ্রমণ গৌতমের সান্নিধ্য তুমি কোনো মতেই করতে পারবে না।
0: হে ভগবান, হে পরম সুগত, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো প্রভু। আমি আজই গভীর রাত্রে সঙ্ঘ ত্যাগ করে মহাবনে পলায়ন করব, এক রাত্রি অরণ্যে নির্জন বাস, কাল সকালেই যেন তোমার পদপ্রান্তে গিয়ে লুটিয়ে পড়তে পারি প্রভু। প্রভু আমাকে শক্তি দাও, শক্তি দাও প্রভু, শক্তি দাও।

0: অশোক, অশোক শীঘ্র এসো। অশোক,
1: কি হয়েছে পুণ্ডরীক?
0: এক শ্রমণীর মৃতদেহ পাওয়া গেছে।
1: কই ওই কোথায়?
2: আরে যেতবন বিহারে সরোবরের তীরে।
1: তুমি কোথায় সংবাদ পেলে ভাই?
2: কয়েকজন আজীবিক শ্রমণ যেতবনে যাচ্ছেন, তারা বলে গেলেন।
1: চলো চলো চলো চলো।
3: শ্রেষ্ঠী, আমাকে কিঙ্করি সংবাদ দিল আপনি ব্যস্তভাবে প্রাতঃকালে এসেছেন।
2: ঘোর দুর্বিপাক ভগিনী, ঘোর দুর্বিপাক। প্রত্যুষেই আমি সংবাদ পেলাম যেতবন বিহারের সরোবরের তীরে নাকি এক যুবতী শ্রমণীর মৃতদেহ পাওয়া গেছে।
3: সে কি শ্রমণী? কি আত্মহত্যা করেছেন?
2: কিছুই জানি না ভগিনী বিশাখা, কেবল শুনলাম সরোবরের পূর্ব তীরে মৃত্তিকা খনন করে প্রথিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
3: কি বলছেন আপনি?
2: যা শুনেছি তাই বলছি ভগিনী, অবিলম্বে যেতবন বিহারে যেতে হবে।
3: আমিও যাবো শ্রেষ্ঠী।
2: আমি বড় বিভ্রান্ত বোধ করছি। শুনলাম সরোবর তীরে অন্যান্য পন্থার অনেক শ্রমণ এবং বহু সংখ্যক গৃহী সমবেত হয়েছেন।
3: কারা কারা মৃত্তিকা খনন করে ওই শ্রমণীর মৃতদেহ উদ্ধার করছেন? সেই শ্রমণবৃন্দ ও অথবা নগরবাসীগণ?
2: জানি না ভগিনী।
3: হ্যাঁ, যেতবনে না যাওয়া পর্যন্ত স্পষ্টভাবে কিছুই বোঝা যাবে না।
2: আপনার কি বিলম্ব হবে?
3: না না না, আমি প্রস্তুত, চলুন।

0: শান্ত হন, শান্ত হন নগরবাসী ভদ্রবৃন্দ, শান্ত হন। এতকাল যাবৎ শ্রমণ গৌতম শ্রাবস্তী নরনারীকে প্রতারণা করেছেন। আপনারা সকলেই জানেন শ্রমণ গৌতম ইন্দ্রিয়জয়ী, কিন্তু প্রকৃত সত্য তা নয়। তাই যদি সত্য হতো তাহলে আমাদের শ্রমণী সংঘের সুন্দরী নাম্নী শ্রমণীর এই মৃতদেহ আজ আমাদের দেখতে হতো না। সুন্দরী আমাদের শ্রমণী পন্থার এক নিষ্ঠাবতী শ্রমণী। কিছুকাল যাবৎ শ্রমণ পন্থার কয়েকটি জটিল তত্ত্ব সম্বন্ধে জিজ্ঞাসু হয়ে তিনি বিভিন্ন পন্থার শ্রমণ শ্রমণীর সঙ্গে তত্ত্বালোচনা করতেন। শ্রমণ গৌতমের তত্ত্বালোচনা শ্রবণের আগ্রহে তিনি এই জেতবনবিহারেও আসতেন। হয়তো তার বিশ্বাস ছিল যে সাক্ষ্য গৌতম যথার্থ শ্রমণ, কিন্তু হায়, সে যে কত বড় মিথ্যা তা তিনি অনুমান করতে পারেননি। এই মৃত্তিকালিপ্ত মৃতদেহ দেখে আপনারা বুঝতে পারবেন না এই যুবতী শ্রমণী কত রূপবতী।
1: সোমদত্ত, সোমদত্ত, কয়েক মুহূর্ত অপেক্ষা করো। শ্রমণীর মুখমণ্ডলের মৃত্তিকা অপসৃত করে আমি দেখাচ্ছি।
0: উত্তম, তাই করো নন্দিক। এইবার এইবার এইবার আপনারা প্রত্যক্ষ করুন। আরো শুনুন, এই অভাগিনী শ্রমণী গতকল্য অপরাহ্নে এই জেতবন বিহারে এসেছিলেন, কিন্তু নিজের সঙ্গে আর ফিরে যেতে পারেননি। গতকল্য ছিল অমাবস্যা তিথি, রাত্রির সূচিভেদ্য অন্ধকারে তার নারী ধর্ম লুণ্ঠিত হয়েছে।
1: এবার আমাকে বলতে দাও। কেবল তাই নয়, নিজের ব্যভিচারে নিদর্শন গোপন করতে এই নিষ্পাপ শ্রমণীকে হত্যা করে তার মৃতদেহ মৃত্তিকায় প্রথিত করতেও শ্রমণ গৌতমের দ্বিধাবোধ হয়নি। আপনারাই বলুন, এই কি শ্রমণের ইন্দ্রিয় জয়ের পরিচয়? এরই নাম সদ্ধর্ম?
0: দেবী বিশাখা, আসুন আসুন, আপনাদের আরাধ্য শ্রমণ গৌতমের নিষ্ঠুর কীর্তি প্রত্যক্ষ করুন।
2: আপনাদের অভিযোগের প্রত্যেক কথা আমার কর্ণগোচর হয়েছে।
0: অভিযোগের প্রত্যেকটি কথাই সত্য।
1: শ্রেষ্ঠী অনাথ পিণ্ডত, ভদ্রে বিশাখা, আমাদের এই অভিযোগের সম্মুখীন হয়ে আপনারা হয়তো মর্মাহত হতে পারেন, ক্রুদ্ধ হতে পারেন।
2: মর্মাহত আমরা অবশ্যই হয়েছি, কিন্তু ক্রুদ্ধ হইনি। পরম সুগত আমাদের ক্রোধরূপ জয়ের অনুশাসন দান করেছেন। আমার কয়েকটা প্রশ্ন আছে।
0: এরপরেও প্রশ্ন?
3: প্রশ্নের উত্তর না পেলে মনের সংশয় কেমন করে দূর হবে ভগিনী বিশাখা?

0: আপনি প্রশ্ন করুন।
1: বেশ, করুন প্রশ্ন, কিন্তু আমরা অধিক বিলম্ব করতে অক্ষম। শ্রমণীর মৃতদেহ নিয়ে নগর পরিক্রমা করে তারপর আমরা সম্রাট প্রসেনজিতের নিকট উপস্থিত হব।
2: এই ঘৃণ্য অপরাধের দণ্ডবিধান চাই।
3: আপনারা শান্ত হন, এই ঘৃণ্য অপরাধের দণ্ড অবশ্যই প্রার্থনীয়। আপনাদের অভিযোগ, এই শ্রমণী গত রাত্রিতে এই জেতবন বিহারেই নিহত হয়েছেন, তাই না?
1: নিগৃহীতা এবং নিহত।
3: শ্রমণ সমদত্ত, আপনাদের সঙ্গে কি শ্রমণ শ্রমণীগণ সংলগ্ন গৃহে রাত্রিবাস করেন?
1: আপনার ন্যায় নারীর মুখে প্রশ্ন বিস্ময়জনক। আপনি কি জানেন না প্রত্যেক সঙ্ঘেই শ্রমণ এবং শ্রমণীগণের বাসস্থান সর্বদাই পৃথক এবং কিঞ্চিত দূরবর্তী থাকে?
3: আমিও সেইরূপই জানি, সেই জন্যই মনে প্রশ্ন যাচ্ছে। শ্রমণী যে রাত্রিকালে আবাসে প্রত্যাবর্তন করেননি সে সংবাদ আপনারা জানতেন?
1: হ্যাঁ জানতাম, না না সঠিক জানতে পারিনি।
3: রাত্রিকালে শ্রমণ শ্রমণীগণের সাক্ষাৎ হওয়ার কথা নয়, আমি আপনার উক্তির শেষাংশকে সঠিক ধরে নিচ্ছি। রাত্রিকালে অনুপস্থিতা এ শ্রমণী কোথায় আছেন তা জানা যদি আপনাদের পক্ষে সম্ভব না হয়ে থাকে, তাহলে উষালগ্নে আপনি কেমন করে জানলেন যে নিরুদ্দিষ্ট শ্রমণী নির্গৃহীতা এবং নিহত হয়েছেন? উপরন্তু তার মৃতদেহ ওই জেতবন বিহারের সরোবরের তীরে প্রথিত করা আছে।
2: আমরা সংবাদ পেয়েছি, সমদত্ত বৃথা বাক্যব্যয় কালাতিপাত নিরর্থক, চলো আমরা যাত্রা করি।
3: আর আর একটুক্ষণ অপেক্ষা করুন শ্রমণ।
2: কেন, আপনার মনে সংশয় আছে?
3: সে প্রশ্ন পড়ে, এখানে অন্যান্য সম্প্রদায়ের আরো কয়েকজন শ্রমণ উপস্থিত রয়েছেন দেখছি। আপনাদের বিভিন্ন সম্প্রদায়ের শ্রমণবৃন্দ নিশ্চয়ই এক স্থানে বাস করেন না? আমি বিস্মিত হয়ে ভাবছি, ভিন্ন ভিন্ন স্থানে বাস করা সত্ত্বেও প্রত্যেকেই এই উষালগ্নে এই সংবাদ পেলেন এবং মৃত্তিকা খনন যন্ত্র হাতে এই বিশাল সরোবরের এই নির্দিষ্ট স্থানেই সমবেত হলেন।
2: হ্যাঁ, কিন্তু এতে অপরাধ কোথায়?
3: অপরাধের প্রশ্ন নয় শ্রবণ, এটা এটা জিজ্ঞাসা। আপনাদের মধ্যে কেউ কি গতরাত্রে এই জেতবনে রাত্রিবাস করেছিলেন?
1: অবশ্যই নয়, আমাদের কোন শ্রমণ গৌতমের বিহারে রাত্রিবাস করতে আসবে কেন?
3: উত্তম কথা, আপনারা নিজ সঙ্গেই রাত্রিবাস করেছেন। উষালগ্নে শ্রমণীর মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই খরিত্র নিয়ে যাত্রা করলেন এবং নির্দিষ্ট স্থানে মৃত্তিকা খনন করে শ্রমণীর মৃতদেহ উদ্ধার করলেন।
2: খনিত্র আমাদের সংঘগৃহেই থাকে ভদ্রে।
3: শ্রমণবৃন্দ, পরম সুগত সম্পর্কে আপনাদের অভিযোগ তিনি হঠযোগ সিদ্ধ।
1: অবশ্যই,
3: কিন্তু কিন্তু আমি দেখছি শ্রবণ গৌতম অপেক্ষা হঠযোগ সিদ্ধ শক্তি আপনাদের অধিক। নিরুদ্দেষ্টা শ্রমণী যে নিহত হয়েছেন এবং তার মৃতদেহ এই বিশাল সরোবরের পূর্ব তীরে ওই নির্দিষ্ট স্থানে প্রথিত রয়েছে, এই তত্ত্ব অবশ্যই আপনারা রাত্রিকালীন নিজ আবাসে থেকেই হঠযোগ বিদ্যায় বলে জানতে পেরেছিলেন, নতুবা খনিত্র নিয়ে ছুটে আসবেন কেন?
1: আমরা হঠযোগী নই।
4: শ্রমণবৃন্দ, কয়েকদিন যাবৎ নগরের বিভিন্ন প্রাচীর গাত্রে পরম সুগতের নাম উল্লেখ করে যে সকল ঘৃণ্য অসুচি কুৎসা প্রচার করা হয়েছে সে প্রচেষ্টাও কি এই হীন ষড়যন্ত্রের অংশ?
1: আপনার অভিযোগ ভ্রান্ত। শ্রেষ্ঠী, সমবেত শ্রমণ ও নগরবাসী বৃন্দ, অনেক কাল হরণ হয়েছে, আর বিলম্ব নয়, মৃতদেহ নিয়ে রাজ সমীপে যেতে হবে। চলো চলো।
5: ধীর গৌতম, ধীর গৌতম, ধীর গৌতম।

0: ভগবান,
1: এসো শ্রেষ্ঠী অনাথ পিণ্ডত, এসো ভগ্নী বিশাখা।
0: ভগবান, এ কি হলো? ওই শ্রমণেরা যে ঘৃণ্য কুৎসিত মিথ্যা রটনায় মুখর হয়ে নগরে প্রবেশ করলেন।
1: সৃষ্টি বর্ষ

0: বর্ষা ঋতু ভিন্ন, অন্য ঋতুতেও তো কোনো কোনো সময় প্রবল ঝঞ্ঝার সৃষ্টি হয়। মনে করো এও সেইরূপ এক অকাল ঝঞ্ঝাবাহিত প্রাকৃতিক দুর্যোগ।
1: আমাদের মন যে কোনো ক্রমে শান্ত হচ্ছে না প্রভু, আপনার আশীর্বাদে এই কুৎসিত ঘটনার রহস্য আমাদের নিকট উন্মোচিত প্রায়। আপনার নাম কলঙ্কিত করবার হীনতম অভিপ্রায়ে হতভাগিনীকে হত্যা করে তার মৃতদেহ সরোবরের তীরের মৃত্তিকায় প্রোথিত করে রাখা হয়েছিল এই বিষয়ে আমি প্রায় নিশ্চিত।
2: হ্যাঁ হ্যাঁ, ভগিনী বিশাখার সঙ্গে আমিও একমত। যারা এই কাজ করেছে তারাই আজ প্রত্যুষে এসে মৃত্তিকা খনন করে মৃতদেহ উত্তোলন করেছে।
1: আমি অত্যন্ত বিচলিত বোধ করছি প্রভু।
2: এই জঘন্য ষড়যন্ত্রের অন্তরালবর্তী প্রকৃত সত্য যতদিন না শ্রাবস্তির নরনারীর নিকট উন্মোচিত হয় ততদিন নগরবাসী যে আপনার প্রতি অসম্মান প্রদর্শন করবে।
1: কেমন করে কোন উপায়ে তা হবে কিছুই বুঝতে পারছি না।
0: ভগ্নী বিশাখা, তুমি প্রখর বুদ্ধিশালিনী, তোমার চিত্তবৃত্তিও সবল, তোমার পক্ষে এরূপ বিচলিত হওয়া অনুচিত। জনমানসের স্বাভাবিক প্রবণতাই এইরূপ যে কোনো রটনাকে বিচার বিবেচনা ব্যতি রেখেই বিশ্বাস করতে ভালোবাসে। হয়তো আজ তারা বিভ্রান্ত, কিন্তু চিরদিন তো বিভ্রান্ত থাকবে না। মৃতাশ্রমণীর জন্য আমার চিত্ত ভারাক্রান্ত। কয়েক দিবস পূর্বে সে সৎধর্মের উপসম্পদা লাভের ব্যাকুল আবেদন নিয়ে আমার নিকট আগমন করেছিল। আমি তাকে অমাবস্যা উত্তীর্ণ হওয়ার পর সাক্ষাৎ করতে বলেছিলাম।
1: সেই জন্যই কি তাকে অমাবস্যার রাত্রিতেই প্রাণ দিতে হলো?
2: এরা শ্রমণ, এরা সত্যের সাধক।
0: যথার্থ সত্য অবশ্যই একদিন উন্মোচিত হবে সৃষ্টি, চিত্তক্ষোভ প্রশমন করো।
1: ভগবান, আপনার চিত্ত নির্মোহ, নিরাসক্ত, নির্মল, কিন্তু আমরা গৃহী, আপনার ন্যায় নির্বিকার চিত্ত কি করে আমাদের হতে পারে? নগরে এতক্ষণে কি হচ্ছে কে জানে। ভগবান, আমার একটি বিনীত নিবেদন আছে, যতদিন পর্যন্ত এই মিথ্যা কলঙ্কের অপনোদন না হয় ততদিন ভিক্ষার জন্য আপনি নগরে গমন করবেন না। আমার গৃহ থেকে প্রতিদিন আপনার এবং সংঘারামের সকল শ্রমণ শ্রমণীর আহার্য পরিবেশিত হবে।
2: কেবল আপনার গৃহ থেকে কেন ভগিনী, আমার গৃহ থেকেও আহার্য পরিবেশিত হবে, দায়িত্ব আমরা সমভাবে ভাগ করে নেব।
0: হয় না, আমরা যদি ভিক্ষার্থে গৃহীগণের দ্বারে উপস্থিত না হই তাহলে মিথ্যা রটনা জনমানসে আরও দৃঢ়মূল হবে। অভিযোগকারীগণের লক্ষ্যস্থল তো আমি, অন্যান্য শ্রমণ শ্রমণীগণের জন্য তোমাদের প্রস্তাব হয়তো সাময়িকভাবে অনুমোদন করতে পারি, কিন্তু আমাকে যেতেই হবে। যারা বিদ্রুপ করতে চায় তারা আমাকেই করুক, লাঞ্ছনা করতে চায় সে লাঞ্ছনা আমার উপরেই বর্ষিত হোক।
3: তুমি যাই বলো ভাই অশোক, আমি বিশ্বাস করি এ ঘটনা সম্ভব। শ্রমণ পন্থার বিভিন্ন সংঘেই শ্রমণ শ্রমণী গলের ব্যভিচার প্রচলিত আছে।
4: কিন্তু পুণ্ডরীক, শ্রমণ গৌতম এবং তাঁর সঙ্গের শ্রমণ শ্রমণীগণকে দেখলে শ্রদ্ধার উদ্রেক হয় ভাই। তাঁদের সঙ্গে যাবৎ কিন্তু একটি ব্যভিচারের ঘটনাও ঘটেনি।
3: আহা, ঘটেছে কি না তা কি সঙ্ঘের বাহির থেকে আমরা জানি? এবারে শ্রমণী যুবতী নিহত হয়েছে বলে সব কিছু জানা গেল। তাও কোনো সাধারণ ভিক্ষু শ্রমণ নয়, স্বয়ং শ্রমণ গৌতম। তুমিও তো সেদিন প্রত্যুষে জেতবনে উপস্থিত ছিলে। শ্রমণ সোমদত্ত এবং শ্রমণ নন্দিক সবই ব্যাখ্যা করেছেন।
4: হ্যাঁ তা করেছেন, কিন্তু দেবী বিশাখা যে প্রশ্নগুলি করেছিলেন তার সদুত্তর তো তাঁরা দিতে পারেননি।
3: আরে উত্তর তো দিয়েছেন, আবার কি দেবেন?
4: আমার তো তারপর থেকে সংশয় উপস্থিত হলো। সত্যি তো

0: যাদের সঙ্গের ওই শ্রমণী রাত্রিকালে এবং জেতবন বিহারে নিহত হয়েছে, অধিকিন্তু তার মৃতদেহ সরোবরের তীরে প্রতীত আছে। এ সংবাদ অতি প্রত্যুষে তারা কেমন করে পেলেন? তারা এতই নিশ্চিন্ত যে শ্রমণীকে অনুসন্ধানের কোনো চেষ্টা না করে একেবারে ক্ষণিত্র হাতে নিয়ে সোজা জেতবনে এসে উপস্থিত হলেন।
1: আরে কিভাবে সংবাদ পেয়েছেন তার জেনে লাভ কি? সংবাদ যে পেয়েছিলেন এ কথাই যথেষ্ট?
0: না না পুণ্ডরীক, যথেষ্ট নয়।
1: তুমি শ্রমণ গৌতমের ভক্ত, তাই এই বাস্তব ঘটনাকে স্বীকার করে নিতে পারছো না অশোক?
0: তার ঘটনা অবশ্যই বাস্তব, কিন্তু কিন্তু এই ঘটনাকে আমি স্বাভাবিক বলে মনে করতে পারছি না ভাই পুণ্ডরীক।
1: তোমার সন্দেহ নিয়ে তুমিই থাকো, ঘটনা যদি সত্য না হবে তাহলে শ্রমণ গৌতমের সঙ্ঘের শ্রমণ শ্রমণীগণ ভিক্ষার্জনে নগরে আসছেন না কেন? লজ্জায় ঘৃণায় তাদের মাথা নিচু হয়ে গেছে, বুঝলে?
0: কি জানি ভাই, তবে যার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বয়ং কিন্তু এই দুদিনই নগরে এসেছেন।
1: হ্যাঁ, কটুক্তি ধিক্কার কত কিছু বর্ষিত হচ্ছে, কিন্তু তিনি নির্বিকার, সহ্য শক্তি আছে বটে।
0: তিনি নির্বিকার শ্রমণ বলেই শুনেছি ভাই।
1: ও, তোমার ভক্তি একেবারে অবিচল।
0: না না না না, আমার ভক্তির কথা নয় পুণ্ডরীক, ভক্তির কথা নয়, আমার সংশয়ের নিরসন হয়নি। যাই হোক, এখন চলো ভাই, অনেক বিলম্ব হয়ে গেছে, চলো
1: চলো চলো চলো।
2: সম্রাট?
3: কে? ও, মহারানী, এসো।
2: সম্রাট কি চিন্তামগ্ন?
3: হ্যাঁ, শ্রমণ গৌতম সম্বন্ধে চিন্তা করছি।
2: সুলক্ষণ, সম্ভবত দেবী বিশাখা সাক্ষাৎ করতে এসেছিলেন।
3: হ্যাঁ, একটু আগেই তিনি চলে গেলেন।
2: হ্যাঁ, দেবী বিশাখা আমার সঙ্গে সাক্ষাৎ করে তারপর আপনার নিকট এসেছিলেন। তার বক্তব্য কি বিস্তারিতভাবে আপনি শুনেছেন?
3: শুনেছি।
2: তার অনুরোধ কি আপনি রক্ষা করবেন?
3: করব, আজই গূঢ় পুরুষদের নিয়োগ করব। কিন্তু
2: কিন্তু কি সম্রাট?
3: সমগ্র শ্রাবস্তী নগরে গুঞ্জন, নগরবাসীগণ শ্রমণ গৌতমের প্রতি বিমুখ, আমি নিজেও বিমূঢ়।
2: নগরবাসী সকলেই পরম সুগতের প্রতি বিমুখ নয় সম্রাট। সেই ঘটনার পর আজ চার দিন হয়ে গেল। তিনি প্রত্যেক দিনে ভিক্ষার্থে নগরে আগমন করছেন, অনেকেই তার প্রতি কটুক্তি বর্ষণ করেছে, আবার বহুজনেই তাকে সহস্রত্থ প্রণাম জ্ঞাপন করেছে, গৃহপতিগণ ভিক্ষা দান করেছেন।
3: এ সংবাদ তুমি কার কাছে পেয়েছো বর্ষাকারা?
2: দেবী বিশাখা আমাকে বলেছেন।
3: ও,
2: দেবী বিশাখা এবং শ্রেষ্ঠী অনাথ পিণ্ডদের গৃহ থেকে অন্যান্য শ্রমণ শ্রমণীগণের আহার্য প্রতিদিন জেত বনবিহারে প্রেরিত হচ্ছে, কিন্তু স্বয়ং সুগত নিজের জন্য সে ব্যবস্থায় সম্মত নন। সম্রাট কি ওই কুৎসিত রটনায় সত্যই বিশ্বাস করেন?
3: না না, বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বর্ষাকারা। আমি সম্রাট প্রসেনজিৎ, আমি রাজ্যপালক, আমার কর্তব্য নিরপেক্ষ থাকা।
2: কোশল সম্রাট প্রসেনজিতের পক্ষে নিরপেক্ষতাই অবশ্যই কাম্য, কিন্তু আমার মনে হচ্ছে সুগত বুদ্ধ সম্বন্ধে আপনি হয়তো কিঞ্চিত উদাসীন।
3: তাঁর সম্বন্ধে আমি উদাসীন?
2: কারণ তিনি যাগযজ্ঞ ক্রিয়া এবং পশু বলিদানের বিরোধী?
3: না না, এ তোমার ভ্রান্ত ধারণা মহারানী। শ্রমণ গৌতমের পন্থা ভিন্ন দেখে আরো 62 সংখ্যক শ্রমণ পন্থার অস্তিত্ব হয়েছে, তাদের অধিকাংশই যাগযজ্ঞের বিরোধী, তবুও আমার রাজ্যে তাঁদের বিচরণ এবং বসবাসের অধিকার রয়েছে। হ্যাঁ, এ কথা সত্য যে আমি শ্রমণ গৌতমের উপাসক এখনো হইনি, কিন্তু তুমি তাঁর উপাসিকা, স্নেহের সহোদরা সুমনা তার উপাসিকা। আমি তো তোমাদের কোনো বিরুদ্ধাচরণ করিনি, উপরন্তু তোমাদের সঙ্গে কতবার শ্রমণ গৌতমের ধর্মদেশনা শ্রবণ করতেও গিয়েছি।
2: তাঁর জ্যোতির্ময় মূর্তি দেখে আপনার কি মনে হয়নি তিনি এই জাগতিক সকল কামনা বাসনার ঊর্ধ্বে বিরাজমান?
3: হ্যাঁ, হয়েছে হয়েছে মহারানী। সেই কারণেই তো তাঁরই অনুরোধে গত বর্ষে আমি যজ্ঞে পশু বলি থেকে বিরত ছিলাম।
2: সম্রাট, যিনি যথার্থ জিতেন্দ্রিয়, যার দিব্য

0: জ্যোতির্ময় মুখমণ্ডলের প্রতি দৃষ্টিপাত করলে শ্রদ্ধার আবেগে মস্তক নত হয়, হৃদয় আপ্লুত হয়।
1: মহারানী,
0: তার নামে এই ভয়ঙ্কর কুৎসিত অপবাদে আমাদের সকলের হৃদয়কে বিদীর্ণ করেছে।
1: মহারানী,
0: আপনি আপনি অবিলম্বে গূঢ় পুরুষ নিয়োগ করুন, যত সত্য সম্ভব প্রকৃত সত্যকে জানা প্রয়োজন।
1: বেশ, আমি আজই গূঢ় পুরুষ নিয়োগ করব। মহারানী,
2: ভগিনী বিশাখা, আপনি এ সংবাদ শুনেছেন যে আজ দ্বিপ্রহরে ভিক্ষা গ্রহণ সমাপনের পর সংগ্রামে প্রত্যাবর্তনের সময় কোন দুর্বৃত্ত পরম সুগতের দেহে লস্যাঘাত করেছে?
0: হ্যাঁ, আমি শুনেছি সৃষ্টি। হ্যাঁ সৃষ্টি, ভিক্ষু আনন্দের মুখে সংবাদ আমি শুনে এসেছি। এরা ভীরু কাপুরুষ, দুর্বৃত্ত, আমি সহ্য করতে পারছি না। চেনা সৃষ্টি, কবে যে সত্য উন্মোচিত হবে?
2: অশ্রু সম্বরণ করুন ভগিনী। আপনি তো রাজপুরী থেকে জেনে এসেছেন যে সম্রাট গূঢ় পুরুষ নিয়োগ করেছেন, তারা নিশ্চয় রহস্যভেদ করতে সক্ষম হবে। আমাদের প্রতীক্ষা করা ভিন্ন উপায় নেই।
0: কতদিন প্রতীক্ষা করব সৃষ্টি? শুক্লপক্ষের আজ পঞ্চমী তিথি, ঘটনার 5 দিন অতিবাহিত হয়ে গেল।
2: ভগিনী বিশাখা, পরম সুগত সেদিন বলেছিলেন বর্ষা ঋতু ভিন্ন, অন্য ঋতুতেও কোনো কোনো সময় প্রবল ঝঞ্ঝার সৃষ্টি হয়। এও সেরূপ অকাল ঝঞ্ঝাবাহিত দুর্যোগ। এই দুর্যোগ দূর না হওয়া পর্যন্ত প্রতীক্ষা করতেই হবে। ভগিনী, ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে নগরের নরনারী সেদিন শ্রমণ সমুদত্ত এবং তার সঙ্গীগণের রটনায় বিশ্বাস করেছিল। কিন্তু এই কদিনে একটি বিপরীত ধারা স্পষ্ট হয়ে উঠেছে। আমি নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পেয়েছি, বহুজনের মনে এই রটনার সত্যতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
0: তাদের সুমতি হোক, আপনাকে একটা কথা ভুলেই গিয়েছি বলতে, আমি সংবাদ পেয়েছি আরও 2 জন যুবতী শ্রমণী ওই একই সঙ্গ থেকে 2 দিন আগে নিরুদ্দেষ্ট হয়েছে।
2: সে কি, তারাও কি নিহত?
0: কি জানি, তবে তাঁদের নিয়ে অবশ্য নগরে কোনো বিক্ষোভ নেই। কে জানে, তারাও নিজের সঙ্গ ত্যাগ করে সদ্ধর্মের সঙ্গ আশ্রয় লাভের উদ্যোগ করেছিল কিনা। তাদের পরিণতি হয়তো কোনো দিন জানা যাবে না।
2: চিন্তা করে হৃদয়কে কেবল ভারাক্রান্ত করা ভগিনী।
0: জানি সৃষ্টি, আমি আমি সর্বদা এই কথাই ভাবছি, যত সত্তর সম্ভব পরম সুগতের নামে এই অসুচি অপবাদ খণ্ডন হোক। তার ভাস্বর দীপ্তিতে সমগ্র শ্রাবস্তী আবার উজ্জ্বল হয়ে উঠো। নমস্তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য।
2: নমস্তস্য ভগবতো অরহতো সম্মা।
3: কৌশল সম্রাট প্রসেনজিতের জয় হোক।
1: ও হিরণ্যবর্মা, এসো। কি সংবাদ হিরণ্যবর্মা?
3: সকল গুপ্ত রহস্যই উন্মোচিত হয়েছে সম্রাট। গতকাল গভীর রাত্রিতে নগরের এক সঙ্গীকালয় থেকে মত্ত অবস্থায় 5 জন গুপ্ত ঘাতককে বন্দী করা হয়েছে।
1: 5 জন গুপ্ত ঘাতক?
3: হ্যাঁ সম্রাট, শ্রমণী সুন্দরীকে হত্যা করে তার মৃতদেহ জেতবন বিহারের সরোবরের তীরে মৃত্তিকায় প্রথিত করে রাখার জন্যে অর্থের বিনিময়ে তাদের নিয়োগ করা হয়েছিল।
1: নিয়োগ করা হয়েছিল? আশ্চর্য। নিয়োগকর্তাকে?
3: শ্রমণ সোমদত্ত এবং অন্যান্য মার্গের কয়েকজন শ্রমণ। গুপ্ত ঘাতকেরা সেসব কথা স্বীকার করেছে।
1: তাহলে দেবী বিশাখার অনুমানই যথার্থ। হিরণ্যবর্মা, তারা কি কথা স্বীকার করেছে?
3: বলছি সম্রাট, গুপ্ত ঘাতকদের স্বীকৃতি ভিন্ন আমরা অন্য সাক্ষ্যও পেয়েছি। শ্রমণী সুন্দরীর মৃত্যু

0: দুদিন পরে এক গভীর রাত্রে শ্রমণ সমদত্তের শ্রমণী সংঘ থেকে অন্য দুজন যুবতী শ্রমণী পলায়ন করেছেন। আমার অনুচরবৃন্দ মহাবনের নির্জন গভীর অঞ্চলে তাদের সাক্ষাৎ পেয়েছে। তাদের বক্তব্য অনুসারে শ্রমণী সুন্দরী ছিলেন যথার্থই নির্মল চরিত্র নারী। সঙ্গে ব্যভিচারের পঙ্কিলতা দেখে তার মোহভঙ্গ হয়। তিনি দুই পক্ষকালের অধিক প্রতিদিন অপরাহ্নে জেতবন বিহারে গিয়ে শ্রমণ গৌতমের ধর্মদেশনা শ্রবণ করে আসতেন। সম্ভবত তিনি শ্রমণ গৌতমের শ্রমণী সঙ্গে যোগদানের জন্য ব্যাকুল হয়েছিলেন, তাই তাকে নিজ সঙ্গে প্রবল বাধার সম্মুখীন হতে হয়।
1: তারপর তারপর থামলে কেন বলো?
0: অমাবস্যার দিন প্রাতঃকালেও তাকে সতর্ক করা হয়েছিল। তখন তিনি গভীর রাত্রিতে মহাবনে পলায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আত্মগতভাবে সে সংকল্প মুখে উচ্চারণও করেছিলেন। পলাতকা শ্রমণীদ্বয় সে কথা শুনেছেন। সম্ভবত তার প্রতি ক্রুদ্ধ কোনো শ্রমণও সে কথা শুনে থাকবেন।
1: সেই কারণেই তাকে নৃশংসভাবে হত্যা করা হলো।
0: হ্যাঁ সম্রাট, শ্রমণ গৌতমের ধর্মপ্রচারের পর থেকে সমগ্র কোশল রাজ্যে, প্রধানত এই শ্রাবস্তী নগরে, অন্যান্য শ্রমণ পন্থার সমাদর ক্রমশই ক্ষীয়মান হতে আরম্ভ করেছিল। তাই শ্রমণ গৌতমের নামে চূড়ান্ত কলঙ্ক লেপনের জন্যে শ্রমণী সুন্দরীকে হত্যা করা হয়েছে এবং শ্রমণ গৌতমকেই দায়ী করা হয়েছে। এ এক সুগভীর ষড়যন্ত্র সম্রাট।
1: অসহ্য, অসহ্য! শ্রমণের চীবরঙ্গে ধারণ করে কেউ এত হীন কর্ম করতে পারে? গৃহীর মনে ঈর্ষা থাকে, অসূয়া থাকে, শ্রমণের মনেও যদি তা এইভাবে থাকে এবং নিষ্পাপ নারীকে হত্যা করতেও তারা কুণ্ঠিত না হয়, তবে তারা কিসের শ্রমণ? হিরণ্যবর্মা, পলাতকা অন্য শ্রমণীর দয় কোথায়?
0: মহাবন থেকে এনে তাদের সুরক্ষিত গৃহে রাখা হয়েছে সম্রাট। তারাও শ্রমণ গৌতমের সঙ্গে যোগদানের জন্যে জীবনের আশঙ্কা সত্ত্বেও পলায়ন করেছিলেন।
1: যেত বনবিহারে শ্রমণীর সঙ্গে তাদের স্থান হবে কি হবে না, সে বিষয়ে শ্রমণ গৌতমী সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। যতদিন তা না হয়, ততদিন তাদের সুরক্ষিত গৃহে স্থান হোক। রাজদ্বারে গুপ্ত ঘাতকগণের যথাযোগ্য বিচার অবশ্যই হবে, কিন্তু শ্রমণ সমদত্ত, সমদত্ত না, শ্রমণের চীবরের প্রতি সম্ভ্রম জ্ঞাপন করবার জন্যই তাকে এবং তার অনুচরবর্গকে প্রাণদণ্ড দেওয়া যাবে না। তাদের সকলকে শ্রাবস্তী থেকে, কোশল রাজ্য থেকে বিতাড়িত করতে হবে, আর বিলম্ব নয়। তুমি যাও হিরণ্যবর্মা।
0: যথা আজ্ঞা সম্রাট।

0: কি কি হলো পুণ্ডরীক?
1: হ্যাঁ তাই তো দেখছি ভাই।
0: হ্যাঁ তবে
2: সোমদত্ত যে এত বড় ষড়যন্ত্র করেছেন তা আমরা বিন্দু বিসর্গ বুঝতে পারিনি। হ্যাঁ
0: দেবী বিশাখার প্রশ্নগুলি শোনার পর থেকে আমার মনে তো বুক কিছু সংশয় দেখা দিয়েছিল। তুমি তো ভাই শ্রমণ গৌতমকে দোষী সাব্যস্ত করে বসে রইলে।
2: দেখছি ভাই বিরাট ভুলই করেছি।
0: তবে
2: আরে বাবা, ওই শ্রমণেরা যে আমাদের গৃহীদের মতো হিংসায় জ্বলে পুড়ে শ্রমণ গৌতমকে এইভাবে হেয় করার চেষ্টা করবে, আগে কি তা বুঝেছি? উফ, কি সাংঘাতিক ষড়যন্ত্র!
0: যাক বাবা, তুমি তো এইবার উপলব্ধি করেছো। হ্যাঁ, দলে দলে নরনারী যে তো বনবিহারের পথে চলেছে। চলো পুণ্ডরীক, আমরাও ওই শ্রমণ গৌতমকে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসি।
2: চলো চলো ভাই,
0: চলো চলো, বলো জয়।

0: এসো ভগ্নী বিশাখা, এসো শ্রেষ্ঠী অনাথ পিণ্ডদ।
1: ভগবান, দুর্যোগের ঘনঘটা সম্পূর্ণ তিরোহিত, আকাশ নির্মল,
0: সর্বজীবের কল্যাণ হোক।

অগ্নিমিত্র রচিত সুন্দরী অবদান নাটকটি এখানেই শেষ হল। অভিনয়াংশে বুদ্ধ, শ্যামল ঘোষ, অনাথ পিণ্ডত, কপিল বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ, অঞ্জন বিশ্বাস, সোমদত্ত, অরুময় বন্দ্যোপাধ্যায়, নন্দিক, বিকাশ সরকার, পুণ্ডরিক, সুরজিৎ চক্রবর্তী, হিরণ্যবর্মা, রণেন্দ্র চক্রবর্তী, বর্ষাকারা, ক্যামিলিয়া গুহ, বিশাখা, জয়শ্রী সেন ও সুন্দরীর ভূমিকায় সুমিতা বসু, সূত্রধার সুবীর মণ্ডল, সম্পাদনা শুভ্র প্রকাশ দে ও অভিজিৎ চক্রবর্তী, প্রযোজনা রুবি বাগচী।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং কংগ্রেস জনতা পার্টি সিজেপি নেতাদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক চলছে। বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ জাতীয় স্তরের পরীক্ষায় অনিয়মের অভিযোগ নিয়ে চলতি আন্দোলনের প্রেক্ষিতে হওয়া এই বৈঠকে অভিজিৎ দেবকে, দীপক বালিয়ান, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা সিজেপির প্রতিনিধিত্ব করছেন।

0: এই বিলের উদ্দেশ্য হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন ১৯৭১-এ আরও সংশোধনী আনা। বিলটি পেশ করার আগেই সিপিআইএম নেতা জন ব্রিটাস এবং সিপিআই নেতা সন্তোষ কুমার বিলটির বিরোধিতা করেন। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ গোয়ালিয়রে এক ভাষণে বলেন, শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী, সরকার এবং সমগ্র জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্বীকার করেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অনিয়ম হয়েছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করতে নাগরিকদের স্বেচ্ছায় কর দেওয়ার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ ১৬৭তম আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে এখনও বহু ক্ষেত্রে আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে, এরা বন্ধ করা দরকার। তিনি কর প্রশাসন ব্যবস্থাকে নাগরিক বান্ধব করে তোলার কথা বলেন। পশ্চিমবঙ্গে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়ক উত্তম কুমারের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে আজ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রী কিংবদন্তী এই চলচ্চিত্র তারকার এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ পূর্ব রাজস্থান, গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আজ পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কেরালা, মাহে এবং তেলেঙ্গানায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: অনির রেডিও শুনছ ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
3: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
4: PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, PM সূর্যঘর.gov.in।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। বেশ, উইকেন্ড ক্যাফে নিয়ে চলে এসেছি আমি রাজীব, আর আমার সঙ্গে রয়েছে,
1: ইয়েস আমি রয়েছি সঙ্গে বিহু। আর আজকে শুক্রবারের বিকেলবেলা, আজকে সারাদিন মানে বিগত বেশ কিছুদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা দেখছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল পুরোপুরি ডুবে গেছে। তবে তার মধ্যেও এই যে উইকেন্ড মানে শুক্রবারের বিকেল, আজকে তোমাদের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ রয়েছে। সেই সারপ্রাইজটা কি সেটা তো অবভিয়াসলি আমরা বলবো, কিন্তু তার আগে এই যে বৃষ্টি, আমি কেন জানি না রাজীবের সঙ্গে শো হলেই আমি দেখি বৃষ্টি হয়। মানে আগের সপ্তাহেতেও, মানে আগের আগের সপ্তাহেতেও উইকেন্ড ক্যাফেতে আমাদের একজন স্পেশাল গেস্ট ছিলেন মানে সেকেন্ড আওয়ারে, এই সপ্তাহেতেও কিন্তু একজন স্পেশাল গেস্ট থাকবেন অন এয়ার লাইভে 5টা থেকে মোটামুটি 6টা এবং আরও একটু বেশি সময় ধরে আমাদের সঙ্গে তিনি আড্ডা দেবেন। এবং সেই যে স্পেশাল গেস্ট, তাকে তোমরা ভীষণ ভীষণ ভালোবাসো, একদম মিলেনিয়াল থেকে শুরু করে জেনজি বা মিলেনিয়ালের আগেও যারা রয়েছেন তারা প্রত্যেকে ভীষণ ভালোবাসো। একটা ছোট্ট গেস্ট তোমাদের মানে একটা ছোট্ট হিন্ট দিতে পারি, তিনি একজন বিখ্যাত গায়ক প্লাস লিরিসিস্ট। কে তোমরা কিন্তু আমাদেরকে লিখে জানাতে পারো,
2: একেবারে সেই লিখে জানাবে। কিন্তু তার আগে তোমাকে বলি, ওয়েদারের যা অবস্থা সেই জন্য আমাদের মনের একটু গুজারিশ অন্যরকম। তো গুজারিশটা কী সেটা আপাতত গান শুনি, গান শুনে এসে না হয় তোমাকে বলবো যে ওয়েদার চারিদিকে কীরকম, বা আগামীকাল বা তার পরের দিন মোটামুটি উইকেন্ডটা কেমন থাকবে। আপাতত জাভেদ আলি, এনজয় করো।

0: একেবারে জাভেদ আলীর গান শুনলাম, কিন্তু তার সাথে বাইরে যা ওয়েদার, যেরকম একটু আগে বিহু বলছিল যে আমার আর বিহুর শো হলে এই যে বৃষ্টি বাদলার একটা ব্যাপার হয়, সেরকম মোটামুটি পশ্চিমবঙ্গের রাজ্যের মোটামুটি সবকটা জেলাতেই বলতে পারো, যেমন বলছি আর কি দক্ষিণ দিনাজপুর মালদা এই দুটো জেলা, তার সাথে ইস্ট বর্ধমানের প্রায় বেশ কিছু অংশ, তার সাথে পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়ার বেশ কিছু অংশ, এবং সর্বোপরি মেদিনীপুর ঝাড়গ্রামের অনেকটা অংশ, এবং মেদিনীপুর বলতে পশ্চিম এবং পূর্ব দুটো মেদিনীপুরেই। এবার পুরো যে জেলাগুলোর নাম বললাম, এই জেলাগুলোতে আগামী 2-3 ঘন্টার মধ্যে মোটামুটি বজ্র বিদ্যুৎ সহ যার যেটা হয় আর কি ঝড় বাদলের একটা আশঙ্কা রয়েছে, এবং 30-40 কিলোমিটার বেগে একটা ঝড় আসতে পারে। তো এই সিচুয়েশনটা এড়ানোর জন্য যারা মাঠে কাজ করছো, যারা ঘাটে রয়েছো, যারা বিভিন্ন জায়গায় রয়েছো, বাড়ির ছাদের নিচে রয়েছো বা যে কোনো জায়গায় রয়েছো, যারা অসুরক্ষিত জায়গায় রয়েছো, তারা প্লিজ সুরক্ষিত জায়গায় চলে যাও, এবং আগে নিজে বাঁচতে হবে, আশেপাশে সবাইকে বাঁচাতে হবে, তারপরেই না সবকিছু হবে, আমরা এগিয়ে যেতে পারবো। এনিওয়ে অনেক জ্ঞান দিলাম বিহু,
1: না জ্ঞান না, একদম তোমাদের জন্য চিন্তা হয়, এই কারণেই এতবার করে তোমাদের সাবধান করা। যাই হোক, যেটা বলছিল রাজীব এবং বিহু, যে আজকে আমাদের 5টা থেকে তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ রয়েছে, একজন আসছেন স্টুডিওতে, তিনি অন দ্য ওয়ে, একটু আগে গানের মাঝে তার সঙ্গে কথা হলো আমাদের, তিনি বললেন যে আমি এসে যাবো আর কিছুক্ষণের মধ্যে, তিনি এসে গেলেই সরাসরি আমরা চলে যাব লাইভে তাকে নিয়ে। জিজ্ঞেস করেছিলাম যে তিনি কে, আর হিন্ট হিসেবে বলেছিলাম যে তিনি লিরিসিস্ট এবং তিনি ভীষণ পপুলার একজন মিউজিক ডিরেক্টর, একজন লিখেছেন রূপঙ্কর বাগচি, শর্মিষ্ঠা লিখছ সাকরাইল হাওড়া থেকে, না শর্মিষ্ঠা রূপঙ্কর দা নন, তবে আরেকটু ভাবো, আরেকটু ভাবো,
0: কাছাকাছি গেছে, অনেকটা কাছাকাছি
1: একদম। যাই হোক, অনেক অনেক মেসেজ আসছে তোমাদের, বৃষ্টি নিয়ে অনেক অনেক মেসেজ আসছে, অনেকেই বলছেন যে দারুণ ওয়েদার, এই ওয়েদারে লং ড্রাইভ যদি হয় তাহলে মন্দ হয় না। লং ড্রাইভের কথায় যখন হলো, তখন তোমাদের জন্য রইল এই গানটা, যে গানটা গেয়েছেন শ্রেয়া ঘোষাল আর অনুপম রায়।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেল

0: এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
2: একেবারে উইকেন্ড ক্যাফেতে ফিরে এসেছি বিহু আর রাজীব, আর চলছে জমজমাট আড্ডা। আর এই আড্ডায় তোমাদেরকে যেটা জিজ্ঞেস করেছিলাম যে মোটামুটি আমাদের পরের ঘন্টায় মানে 5টা থেকে একজন গেস্ট আসতে চলেছেন, তো কে সে?
3: অনেকজন অনেক রকম উত্তর দিয়েছে, যেমন ধরো অ্যান্ডি লিখছো রাঘব চট্টোপাধ্যায়, আরেকজন গোলাকশন খাতুন পাঞ্চলা হাওড়া থেকে লিখছো, জিত গাঙ্গুলি, আবার সুভাষ চক্রবর্তী লিখছো অনুপম রায়। একটা কথাই বলবো যে এই তিনজনের মধ্যে যে তিনটে নাম সামনে এসছে একটা নাম সঠিক, কোনটা বলবো না, কিপ গেসিং, কারণ আর মাত্র আধ ঘন্টা, আর তারপরেই স্টুডিওতে একেবারে লাইভ যাব আমরা। আর একটা কথা, নাম্বারটা তো তোমরা জানোই, 9903653992, আরেকবার বলছি 9903653992, এই নাম্বারে তোমরা কিন্তু সেই মানুষটাকে সরাসরি প্রশ্নও করতে পারো। যদি তোমার প্রশ্ন ভালো লাগে তার, তাহলে সেই প্রশ্ন তোমার নাম এবং লোকেশন সহকারে আমরা কিন্তু অন এয়ার পড়ব, এবং আমাদের যিনি গেস্ট তিনিও চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার।
2: একেবারে সেই প্রশ্ন তো চলবে, তার সাথে তোমাকে বলবো যেটা, দেখো এখন উইকেন্ড শুরু হয়ে গেছে এবং উইকেন্ডে আমাদের অনেক সময় প্ল্যান থাকে, একটু বাড়ির বাইরে যাব, একটু ঘুরবো বেরোবো, তো এরকম একটা জায়গার সুলুক সন্ধান দেবো, কিন্তু আপাতত একটা গানে যাব, গান থেকে ফিরে এসে সরাসরি সেই জায়গায় তোমাকে নিয়ে যাব।
3: একদমই, আর পাঠশালায় আজকাল অনেক কিছু হচ্ছে কিন্তু।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে এই যে আমি আর বিহু রয়েছি এবং তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে পাঁচটা থেকে কোন গেস্ট আমাদের এই হট সিটে বসতে চলেছে। প্রচুর মেসেজ আসছে।
2: মোটামুটি দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত ভোটে নিরিখে এগিয়ে আছেন রাঘব চ্যাটার্জি, অনুপম রায় পেয়েছেন তিনখানা ভোট, রূপঙ্কর বাগচি তো না আমি অলরেডি বলেই দিয়েছি, জিৎ গাঙ্গুলি পেয়েছেন দুখানা ভোট, রাঘব চ্যাটার্জি এগিয়ে আছেন, কিন্তু রাঘব চট্টোপাধ্যায় কি নাকি অন্য কেউ সেটা তো এখনো বলবো না, আরেকটু ওয়েট করবো তোমাদের মেসেজের, আর তারপর ফাইনালি রিভিল করব যে আজকে পাঁচটা থেকে হট সিটে কে থাকছেন। কিন্তু এই ব্রেকে যাওয়ার আগেই রাজীব আমাদেরকে কি যেন বলছিল।
1: হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যখনই শুক্রবার আসে, যখনই উইকেন্ড শুরু হয়ে যায়, আমাদের মনটা চাই একটু এই শনি রবি ছুটি রয়েছে তো একটু ঘুরে আসে, ঘুরে আসতে কাছে পিঠে থেকে, তো রবিবার দিন রাতের দিকে ফিরলে হয়, তো এরকমই একটা জায়গা খুব কাছে, কলকাতার খুব কাছে, মোটামুটি তুমি ট্রেনে চড়ে মোটামুটি 25-20 মিনিটের মধ্যে হাওড়া থেকে তুমি শ্রীরামপুর পৌঁছে যেতে পারো। এবং শ্রীরামপুরে অনেকের বাড়ি আমি জানি, কিন্তু তাও যেহেতু একটা ড্যানিশ একটা কি বলবো উপনিবেশ ছিল একসময়, তার ছাপ কিন্তু এখনও রয়ে গেছে, এবং আই এম শিওর অনেকে কিন্তু সেই এক্সপিরিয়েন্স গ্যাদার করেনি। তাদের জন্য বলি যে তুমি যদি শ্রীরামপুর যাও তুমি কিন্তু অনেক কিছু দেখতে পাবে। সেখানে ড্যানিশ গভর্নমেন্ট হাউসের বাইরের একটা অংশ রয়েছে, সেটা গিয়ে তুমি এনজয় করতে পারো, দেখতে পারো। এছাড়া গঙ্গার ধারে তুমি একটা বিকেল কাটাতে পারো, যে বিকেলটা তোমার কাছে খুবই স্মরণীয় হয়ে উঠবে। তো এই ধরনের জিনিসপত্র তুমি মোটামুটি তোমার উইকেন্ডে একটা দিন কাটাতেই পারো। এছাড়াও দেখো, যারা কম সময় ইতিহাস, নদীর সৌন্দর্য, পুরনো ইউরোপীয় স্থাপত্য এবং শান্ত পরিবেশ একসঙ্গে উপভোগ করতে চাও, তারা কিন্তু শ্রীরামপুরে একদিন গিয়ে কাটাতেই পারে। এবং শ্রীরামপুরে প্রচুর মানে প্রাইভেট লজ রয়েছে, তো সেখানে তুমি থাকতেই পারো, থেকে আবার তুমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন মানে কলকাতায় তোমার ঘাঁটিতে ফিরে আসতে পারো।
2: তার মানে আজকে উল্টো রথ, আর উল্টো রথে তো ডেফিনেটলি তোমাদের রথের মেলায় আমরা নিয়ে যেতে পারবো না, শ্রীরামপুরেও নিয়ে যেতে পারবো না, তবে বিহু আর রাজীব যেটা করতে পারবে তোমাদেরকে মেলার গান তো শোনাতে পারবে।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
2: একদমই তুমি শুনছো উইকেন্ড ক্যাফে। আর দেখতে দেখতে দেখো কিরকম একটা ঘন্টা কেটে গেল। আসলে যখন কোনো কিছুর জন্য আমরা বিশেষভাবে অপেক্ষা করি তখন কিভাবে ঘড়ির কাঁটা দৌড়ায় বুঝতেই পারি না, তাই না?
3: একদমই তাই। যেমন শাহাবুদ্দিন লিখছো নচিকেতা চক্রবর্তী, মৌসুমী লিখেছো জিৎ গাঙ্গুলি, অর্ণব বিরাটি থেকে লিখেছো অনুপম রায় আসছেন, আর পূর্বাশাও লিখেছেন অনুপম রায় আসছেন আজকে। যাই হোক, আর কোনো সাসপেন্স রাখবো না, তোমাদেরকে ফাইনালি বিহুয়ার রাজীব রিভিল করছে, ইয়েস অর্ণব, ইয়েস পূর্বাশা, তোমরা ঠিক আজকে 5টা থেকে আমাদের স্টুডিওতে লাইভ থাকবেন অনুপম রায়। তোমরা কিন্তু আমাদেরকে মেসেজ করতে পারো 9903653992। এছাড়াও আমাদের ফেসবুক পেজে গোটা

0: আজকে আমাদের লাইভ শো, সেটা কিন্তু তোমরা দেখতে পারো, শুধুমাত্র শোনা নয়, আমাদেরকে দেখতেও পারো থ্রু আউট দ্য শো।
1: এক্স্যাক্টলি, আমি পেজ দুটো একটু বলে দিই, 100.1 FM গোল্ড কলকাতা, আর একটা পেজ হচ্ছে আকাশবাণী কলকাতা। এই দুটো পেজে কিন্তু আমরা লাইভ থাকবো, তোমরা তাড়াতাড়ি জয়েন করো।
0: বৃষ্টি পড়ছে বাইরে টিপটিপ করে, অনুপম রায় আসছে, আর এই গানটা যদি না হয় তাহলে অন্যায় হয়, ভারী অন্যায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়েছে। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছেন, এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারের সুপারিশ করেছে তারা। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা পঞ্চম দিন লোকসভা সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয়েছে, রাজ্যসভাও আগামী সোমবার পর্যন্ত মুলতবি হয়ে গেছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনোরকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনোরকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত উদ্যোগ বিকাশ যোজনা রসায়ন বা ভাব্যা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল, মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি সিসিইএ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বাল্লারি গুন্তাকুল শাখায় রেলের তৃতীয় ও চতুর্থ লাইন স্থাপনের বিষয়টি অনুমোদন করেছে। এজন্য খরচ হবে 1,264 কোটি টাকা। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং একথা জানান। রাজ্যের পুরো পরিষেবাকে আরও প্রযুক্তি নির্ভর ও সর্বজনীন করে তুলতে রাজ্য সরকার চলতি মাসের শেষেই সব পুরো এলাকায় স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ওয়েল, ঘড়ি কাটা বলছে এখন 5:07 হয়ে গেছে, আর যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম, তোমরা শুনছো 107 FM রেইনবো, রয়েছি বিহু আর রয়েছে রাজীব। আর যাকে নিয়ে কথা বলছিলাম, অনেক অনেক অপশনস তোমরা দিয়েছিলে, কে আসছে গেস করেছিলে, একদম লাস্ট মোমেন্টে আমরা বলে দিয়েছি যে আজকে আমাদের স্পেশাল গেস্ট নান আদার দ্যান অনুপম রায়। অনুপমদা, প্রথমেই তোমাকে অনেক অনেক ওয়েলকাম, আজকে তুমি তোমার সময় বার করেছো, আমাদেরকে সময় দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সেই কারণে আকাশবাণীর সঙ্গে তোমার মোটামুটি সম্পর্কটা এখন অনেক দিনের হয়ে গেছে, মানে বেশ কিছু অনুষ্ঠানে তোমাকে আমরা পেয়েছি থ্যাঙ্কফুলি। কেমন লাগে বারবার এখানে আসতে বলো?
2: তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং আজকে এই আড্ডাটায় আহ্বান জানানোর জন্য আমি সত্যি সত্যি খুবই আনন্দিত। আর অনেক জায়গাতেই যাই, কিন্তু আকাশবাণীতে আসার একটা আলাদা মাধুর্য আছে, একটা আলাদা ভালোবাসা কাজ করে। এই বিল্ডিংয়ে প্রবেশ করা মাত্রই এত স্মৃতি, মানে এত কি বলবো, এত দিনকার এখানকার একটা এস্টাবলিশমেন্ট, এবং এখানে এত শিল্পী এসেছেন, এতভাবে গানের চর্চা হয়েছে, সেখানে ঢুকলেই একটা মনের ভেতরটা ভালো লাগে।
3: আর একটা কথা বলো, এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাইরে বৃষ্টি পড়ছে, কখনো রোদ হচ্ছে, তো নিজের গলাটাকে প্রথমত আমি বলবো যে একদম প্রফেশনাল সিঙ্গার হিসেবে মানে ঠিক রাখো কিভাবে, মানে যেটা তুমি বললে আজকে হয়তো আমাদের এত লিসনার শুনছে, এত ভিউয়ার আমাদের দেখছে। ইনফ্যাক্ট আমরা দুটো পেজে রয়েছি আজকে, 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে লাইভ রয়েছি, তো তোমার কথা শোনার জন্য সবাই ওয়েট করে আছে। এবং তুমি তোমার গলার যত্ন কিভাবে নাও, যার জন্য মানে আমরা একবারে মানে কি বলবো, আমরা মূর্ছিত হয়ে যাই।
1: এক্স্যাক্টলি,
2: দেখো এগুলো না বলা খুব সহজ, কিন্তু কিভাবে যে নেওয়া হয় সেটা আমিও ঠিক জানি না, মানে কিভাবে রাখা উচিত। এক হচ্ছে আমি খুব কম কথা বলি, আমি একটু আস্তে কথা বলি, আমার ভলিউম খুব কম কথার, চিৎকার চেঁচামেচি কম করি, আমি নিয়মিত রেয়াজ করি। আমার মনে হয় রেয়াজ নিয়মিত করলে গলার মাসলের বোধহয় কিছু একটা উপকার হয়, যার ফলে চট করে গলা খারাপ হয় না। আর আর যেটা আর কি, যে আমি স্মোক করি না, সেটার থেকে একটা সুবিধে পাওয়া যায়। খুব ভিড় জায়গা যেখানে প্রচুর লোক চেঁচামেচি করছে আমি অ্যাভয়েড করি, এই করে হয়ে যায়, আর বাকিটা ভাগ্য।
1: এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে খুব ভিড় জায়গায় ধরো তোমার কারোর উপর রাগ হলো, আমার প্রশ্ন হচ্ছে তুমি রাগটা তাহলে তোমার বহিঃপ্রকাশ কি করে হয়? মানে
2: আমার সব লেখাতে হবে, কোনোদিন একটা গান বেরোবে হয়তো বা কোনো একটা কবিতা
3: বেরোবে। অনুপমদাকে আমরা কখনো রাগতে দেখিনি,
2: না না,
1: রাগেন তো বটেই, কিন্তু বহিঃপ্রকাশটা হয়তো অন্যরকম হয় না?
2: হ্যাঁ, মানে তোমাদের সামনে তো আমি রাগ দেখাবো না, রাগ দেখানোর নিজস্ব স্থান আছে
1: ডেফিনেটলি। আর অনুপমদা, এই যে আমরা আজকে ডেফিনেটলি তোমার অনেক অনেক কথা শুনবো, কিন্তু তার আগে কিন্তু আমরা লিসেনার্সদেরও বলেছি যে তোমাকে তারা আজকে সরাসরি প্রশ্ন করতে পারে, নাম্বারটা আরেকবার বলে দিই, 9903653992, 9903653992 তে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করতে পারো, কারণ অনুপম রয় রয়েছেন ডাইরেক্ট স্টুডিওতে লাইভ। আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা করার থাকে, অনেক অনেক মেসেজ আসতে শুরু করেছে, মেসেজও আবার ফিল্টার করতে হবে আমাদের। একটু ফিরি একটু তোমার প্রথম দিকের কথা, যেটা অনেক মানুষই জানেন না, তোমার প্রফেশন একদম অন্যরকম ছিল, পড়াশোনায় ভালো ছিলে, এবং তারপরে যা হয় পেশাগত তাগিদে অন্য একটি চাকরি কর্পোরেট জব করতে গেলে, এবং সাডেনলি তোমার মনে হলো যে কর্পোরেট জব নয়, আমি ফুল টাইম সঙ্গীত শিল্পী হব, মিউজিক ডিরেক্টর হব, বা তোমার অন্য প্ল্যান, পুরোপুরি একটা মাসমাহিনের চাকরি থেকে একটা অনিশ্চয়তার পথে পা বাড়ানো, এই ডিসিশনটা নেওয়ার আগে কি অনেক দিন ধরে প্রিপারেশন নাকি হুট করে প্ল্যানিং?
2: অনেক দিন ধরেই প্ল্যান চলছিল, কারণ আমি পড়াশোনা করতে ভালোবাসতাম ডেফিনেটলি, এবং যাদবপুর থেকে পড়ে যখন চাকরি করতে ঢুকি তখন আমার মনে হয় যে চাকরিটা বোধহয় আমি সারা জীবন করতে পারবো না। আমার আসলে অনেক রকমের সমস্যা আছে, আমার মানে ওই আমাকে সেট টাস্ক দিলে সেটা করতে হবে, এবং আমাকে রিপোর্ট করতে হবে যে কীরকম হচ্ছে কাজ, এগুলোতে একটু বোধহয় সমস্যা হয়, যার ফলে আমি ভাবছিলাম যে কীভাবে চাকরি ছাড়া যায়। তা দেখলাম আর কি পারি আমি করতে, যা কিছু পারি তার মধ্যেই গান বানানো, গান গাওয়া, এটাকেই একটু শান দিতে থাকি, এবং চেষ্টা করতে করতে 6.5 বছর আমি চাকরি করেছি আর কি, একদিনের ব্যাপার নয়। এবং তারপর একদিন মনে হয় যে যখন একটু সাড়া পেলাম মানুষের, তখন আমি চাকরিটা ছাড়তে পারলাম।
1: আর এই যে আমাদের যা হয় মানে মিডল ক্লাস ফ্যামিলিতে যখন সন্তান বলে যে বাবা মা আমি চাকরি ছেড়ে আমি একটা অন্য কিছু করতে চাই, প্রথমেই যেটা আসে যে কী করবি, আর সেটা যদি পারফর্মিং আর্টস হয় মানে সত্যি কথা বলতে এটা অনেকেই ফেস করেন, মানে বাবা মারা যে খুব একটা আনন্দিত হন তা নয়। তোমার ক্ষেত্রে কী হয়েছিল?
2: আমার বাড়িতে সবাই খুব খুশি ছিল, তার একটাই কারণ হচ্ছে আমি তো দীর্ঘদিন প্রবাসে ছিলাম, এবার এই প্রবাস থেকে কলকাতা ফিরছি, বাড়িতে থাকব, এটার মধ্যে একটা মাধুর্য ছিল। এবং তার সঙ্গে আর একটা ব্যাপারও ছিল, দেখো একটা ছেলে, একটা বাচ্চা ছেলে যখন বড় হয় তার তো পরিবার কি শেখাচ্ছে সেটা খুব গুরুত্ব নেয় তার জীবনে। আমি যে পরিবারে জন্মেছি সেখানে আমি বুঝেছি যেটা, যে প্রায়োরিটি হচ্ছে পড়াশোনা, গান বাজনা, বই পড়া, সাহিত্য ধর্মী কিছু থাকা। সুতরাং এই যে এই তিন চার রকম জিনিসের মধ্যে আমি যদি থাকি তাহলে আমার বাড়ির মানে আপত্তির খুব একটা কিছু নেই। আমার মাও দীর্ঘদিন রবীন্দ্রসঙ্গীত চর্চা করেছেন, অ্যালবাম রেকর্ড করেছেন, সুতরাং তিনিও জানবেন আর কি যে ভালোবাসাটা কোন জায়গায়। বাবাও সঙ্গীত ভীষণ ভালোবাসে। এবার এটা আমার ভাগ্য যে

0: এই পরিবারে জন্মেছি যার ফলে আমার সুবিধে হয়েছে, মানে এটা হতে পারে যে যে পরিবার সঙ্গীতকে প্রায়োরিটাইজ করে না, সবাই সব পরিবার তো সেটাকে সমান গুরুত্বভাবে দেখে না
1: এবং অ্যাফোর্ডও করতে পারে না। আমার মনে হয় কোথাও গিয়ে হয়তো মানে পয়সাটাও তো দরকার।
0: হ্যাঁ হ্যাঁ, সেটাও সত্যি, সেটা ডেফিনেটলি সত্যি। তবে আমি এখানে ইমোশনের কথাটাই বেশি বলবো যে আগে পরিবারকে সেই পেশাটাকে গুরুত্ব দিতে হবে, যদি গুরুত্ব না দেয় তাহলে কিন্তু আমার স্ট্রাগল হতো, কিন্তু আমার স্ট্রাগলটা হয়নি একটাই কারণে যে আমার পরিবার আমার সঙ্গে অ্যালাইন ছিল আর কি।
1: তুমি ব্লেসড সেক্ষেত্রে।
2: হ্যাঁ, তুমি ইমোশনের কথা বলছিলে, তো সেখানে দাঁড়িয়ে তোমার কাছে জানতে চাইবো যে তোমার গান কি মানুষকে বদলায় নাকি শুধু মানুষের ভেতরের অনুভূতিগুলোকে ভাষা দেয়?
0: দেখো, গান আমি যে গানগুলো তৈরি করছি সেগুলো তো আমি আমার নিজের অনুভূতিগুলোকে ভাষা দেওয়ার চেষ্টা করছি, এবার সেগুলো কিছু ক্ষেত্রে মানুষের সঙ্গে মিলে যায়, তখন সেটা রেজোনেট করে যেটাকে বলে।
1: যাই হোক, আবার একটু আমরা ওই সময়টা ওই টাইম ফিরে যাই,
2: মানে অটোগ্রাফ টাইমটা।
1: হ্যাঁ, অটোগ্রাফ আসছে, তখন অটোগ্রাফ আসেনি, তুমি অন্য শহরে ছিলে, কলকাতায় তুমি ব্যাক করলে, তোমার কি ইন্ডাস্ট্রিতে চেনা পরিচিতি ছিল?
0: মানে আমি চিনতাম কিছু মানুষকে, রূপক গড্ডাকে চিনতাম, সিধুদাকে চিনতাম, আরও কিছু শিলাজিৎদাকে চিনতাম, এগুলো সব মানে আমার চেষ্টাতেই আর কি আমি গিয়ে আলাপ করে চেনা, মীরদাকে চিনতাম, ওইটুকুই ছিল আর কি।
1: কি হলো মানে প্রথমে এলে তুমি একদমই নিউ কামার, মানে তুমি যে অনুপম নয় সেটা তোমাকে তখনও তুমি প্রমাণ করতে পারোনি। সবাই জানে যে যেমন আসে সবাই অনেকটা স্বপ্ন নিয়ে, এরম একটি ছেলে ঠিক আছে শেষ, এবং তারপর এই সৃজিৎ মুখার্জি অনুপম রায় ব্যাপারটা হ্যাপেন্ড কি করে, মানে মাঝের জার্নিটা আমরা অনেকেই জানি না।
0: মাঝের জার্নি বলতে আমাদের মানে ডেবিউর আগের জার্নিটার কথা বলছো?
1: হ্যাঁ হ্যাঁ, তোমার অটোগ্রাফ ডেবিউর আগে যে তোমার,
0: হ্যাঁ তখন আমি ব্যাঙ্গালোর শহরে থাকতাম এবং নিয়মিত গান চর্চা করছি, গান লিখছি এবং সেই গানগুলো নিয়ে কি করব বুঝে উঠতে পারছি না, অ্যালবাম রেকর্ড করার চেষ্টা করছি, কারণ তখন তো জানতাম না যে বাংলা ছবির গান এতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, কারণ তখন মূলত সবাই অ্যালবামই শুনতো, আর সেটা খুব যে সাড়া পাচ্ছিলাম তা নয়, আমি বিভিন্ন জায়গায় ওই একটা সিডি নিয়ে, ডেমো সিডি যেটাকে বলে আর কি, বিভিন্ন অ্যালবাম কোম্পানির কাছে কাছে ঘুরেছি, খুব মানে পজিটিভ কোনো রিয়াকশন পাইনি, তাই জন্যেই হয়তো অতদিন আটকে ছিল গানগুলো, এবং তারপর যখন ছবির মাধ্যমে গান প্রকাশ পেল আর কি, তখন একটা অদ্ভুত কাণ্ড হলো, এবং তবে থেকেই বোঝা গেল যে গান মানে এখন বাংলা ছবিতে গান করতে হবে, কারণ অ্যালবামের ভূমিকা ভীষণ কমে যাচ্ছে।
1: তোমার কি মনে হলো না যে কোথাও গিয়ে, মানে আমি জানি না, ছবির গান নিঃসন্দেহে একটা ভালো ব্যাপার, একটা অন্যতম মাইলস্টোন, অনেক বেশি মানুষের কাছে পৌঁছয়, কিন্তু অ্যালবামের গানের যে নিজস্বতা বা স্বকীয়তা, মানে ঠিক আছে অনুপম রায়ের একক অ্যালবাম এবং তারপর ছবির গানে সেখানে বহু মানুষের পার্টিসিপেশন, সেইটা কোথাও গিয়ে ইনার কনফ্লিক্ট?
0: হ্যাঁ দেখো, আমরা তো যেভাবে বড় হয়েছি আমরা তো সব আর্টিস্টদের অ্যালবাম শুনেই বড় হয়েছি, সুতরাং অ্যাম্বিশন যদি বলো আমার ওটাই ছিল, আমি আমার ভাগ্যের জোরে আর কি ছবির জগতে প্রবেশ করেছি, এবং সেখানে প্রবেশ করে আমি মানুষকে নিরাশ করিনি, যার ফলে বারবার কাজ করতেই থেকেছি, এই গত এই মাসেও ইনফ্যাক্ট আজও অর্ধাঙ্গিনী ছবির গান মুক্তি পেয়েছে, ছবি মুক্তি পেয়েছে, ছবি তো ভীষণ ভালো চলছে, যা আগের বারের চাইতেও ভালো চলছে যা শুনছি, সুতরাং সেগুলো রয়েছে, কিন্তু ভেতরে কোথাও একটা ওই অ্যালবাম করার খিদে থেকে যায়, যেটার জন্যই আমি তোমাকে আজকে সকালে বলছিলাম আর কি যে এই পুজোতে আমার নতুন অ্যালবাম আসছে এবং তার একের পর এক গান আমি রিলিজ করছি এবং যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি।
1: আসবো আমরা পুজোর কথা নিয়ে, কিন্তু তার আগে সোমা হাওড়া থেকে একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন করেছে যে দাদা ভাই আমাকে আমার মতো থাকতে দাও, তুমি যখন লিখছিলে তোমার ঠিক কি অবস্থা, মানসিক অবস্থা কাজ করছিল যে ওরকম একটা রিলেটেবল গান তুমি আমাদের জন্য লিখে ফেললে?
0: দেখো তোমাকে বলি যে গানটা তো আমি ভাবিনি যে এত মানুষ শুনবে, এটা নিজের ডায়েরি লেখার মতনই আমার নিজের অনুভূতি লিখে রাখছিলাম, আমি লিপিবদ্ধ করছিলাম, এবং আমার মনে আছে পরিষ্কার একটি সকালবেলা আমি উঠে, তখন আমি ব্যাঙ্গালোর শহরেই থাকি, হঠাৎ করে এই সুরটা এবং লাইনটা, অনেকেই প্রশ্ন করে যে গানের কথা আগে আসে না সুর আগে আসে, একসাথে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে, এই দুটো একই সঙ্গে এসেছিল, মানে একটা সুর হয়েই একটা কথা একসঙ্গে কথা সুর আমার মধ্যে আসে এবং আমি প্রথম চারটে লাইন লিখে ফেলি, তারপর দেখি হুহু করে তারপরের চারটে লাইনও লিখতে পারছি, এই করে করে কিছু দূরে গিয়ে আমি আটকে যাই, তারপর আমাকে একটি কাজে বেরোতে হয়, কিন্তু যতক্ষণ কাজে বেরিয়েছি মানে কাজে ছিলাম আর কি, বারবার মনে হচ্ছিল বাড়িতে একটা আধখানা লেখা গান পড়ে রয়েছে। তা বাড়ি ফিরে এসে সন্ধ্যাবেলার মধ্যেই গোটা গানটাই

0: সম্পূর্ণ লিখে ফেলা হয়।
1: তো এর সাথে আরেকটু জানতে চাইবো যে গানটা আমাদের মোটামুটি নাড়া দিয়েছিল, আমরা মোটামুটি ফ্রিজ খুলছি, তোমার গান মনে পড়ছে, ফ্রিজ বন্ধ করছি, যা জিনিসপত্র দেখছি তার মধ্যে ভাত খাচ্ছি, তার মধ্যে তোমার গানের রিফ্লেকশন পাচ্ছি, মানে তোমার শব্দগুলোও সেরকম ছিল। এক্ষেত্রে একজন গায়ক হিসেবে তুমি, আমরা আগে দেখতাম যে সুর করছে অন্য মানুষ, গান গাইছে অন্য মানুষ, তারপরে পরবর্তীকালে কিছু কিছু সিঙ্গার দেখলাম তারা নিজেরাই গান করছে, নিজেরাই লিখছে, নিজেরাই ইয়ে করছে, এই যে প্রসেসটা তুমি বললে যে মানে তুমি দুটো সুর করলে, দুটো লিখলে, দুটো সুর করলে, দুটো মাথায় এলো, এবার যদি অটোগ্রাফের ওই পার্টিকুলার ওই গানটাই, মানে যেটা আজকে তোমাকে একটা নিঃসন্দেহে একটা অনেক দূর এগিয়ে দিতে বা মাইলস্টোন করতে সাহায্য করেছে, সেই গানটা কোনোভাবে কি কোথাও ফরমাইশি গান ছিল, নাকি ওটা একেবারে তোমার নিজের লেখা যেটা পরবর্তীকালে মুভিতে ব্যবহার হয়েছে?
2: ওটা
1: অনেকে জানে কি জানি না, জানি না ব্যাপারটা,
2: ওটা একদমই ফরমাইশি গান না, এটা আমার নিজের ভেতর থেকে বেরিয়ে আসা গান। এবং যেটা করতে হয়েছিল ছবির জন্য, আমাকে আরও দুটো স্ট্যান্জা এক্সট্রা লিখতে হয়েছিল, ওই আমার জন্য আলো জ্বেল না কেউ, আমি মানুষের সমুদ্র, এইগুলো আমি পরবর্তীতে লিখি, প্রথম দিকে ওটা লেখা ছিল না। আর কিন্তু মানে যোগ হয়েছে আর কি, বিয়োগ হয়নি গানটার থেকে।
3: তুমি কখন বুঝলে যে তুমি অনুপম রয় হয়ে গেছো, মানে তোমার এই মানে হয় না, মানে ঠিক আছে, মানে আমাকে মানুষজন চিনছে এবং মানুষজন সেই রকম ভালোবাসাটা দিচ্ছে, এটা তোমার কখন রিয়েলাইজেশন হলো, কোন গানের পরে?
2: এটা ভালোই জিজ্ঞেস করেছে, এগুলো মানুষ একদিনে তো বোঝা যায় না। যে তোমার প্রশ্নটা হচ্ছে কবে বুঝতে পারলাম যে আমি বিখ্যাত হলাম আর কি, এটা বলতে পারো আজ থেকে 16 বছর আগে 2010-এর পুজোতে, কারণ আমি নিয়মিত বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরোই, আনন্দ হয়, ঘুরে বেড়াই রাস্তায় রাস্তায়, আমরা বন্ধুরা আবার সবাই মিলে মুদিয়ালির পাশ দিয়ে হাঁটছি, হঠাৎ মনে হলো যেন একদল মানুষ আমায় চিনতে পেরেছে এবং তারা আমার সঙ্গে এগিয়ে আসছে আমার সঙ্গে কথা বলতে, এবং তখন আমি বুঝতে পারলাম যে এইবার বোধ হয় আর আমার পুজোয় ঠাকুর দেখতে বেরোনো হবে না, কারণ ওই রকম একটা কেওস সৃষ্টি হয়ে গেলে তো তখন মুশকিল হয়।
3: তো কি বলতো, মানে বন্ধু বান্ধব না তখন খুব লেখফুল করে, আমি জানি না, মানে তোমার কি?
2: হ্যাঁ হ্যাঁ, আমি তো বন্ধু বান্ধবদের সঙ্গেই ছিলাম, তারা কি আমায় ছেড়ে দিয়েছে মনে হয় তোমার?
3: তুমি তো এখন বিশাল বিখ্যাত হয়ে গেছিস, সময় তো আর ইয়ে করো, মানে এইগুলো চলতেই থাকে।
1: সেটাই কি সেরা পুজো ছিল, মানে হয় না একটা আলাদা পুজো, যে পুজোটা তোমার একটা অন্য মাত্রা দেয়,
2: অন্যরকম পুজো ছিল একটা। হ্যাঁ,
3: কারণ মিস করো ওই জীবনে,
2: আগের জীবনের স্বাধীনতা মিস করি। আর আমি যখন কলকাতার বাইরে যাই, অন্য কোনো মলে ঘুরে বেড়াচ্ছি বা কোনো স্টোরে গিয়ে সাধারণ মানুষের মতন জিনিসপত্র কিনছি, কি যে আরাম দেয় সেটা আর বলে বোঝাতে পারবো না, কারণ আমি তো সেটা এখানে পারি না। না
3: কিন্তু মানে বিদেশেও তো বাংলা গানের মানে প্রচুর দর্শক রয়েছেন, শ্রোতা রয়েছেন, এবং সেখানেও তো অনুপম রয়কে বহু মানুষ চেনে।
2: হ্যাঁ, বাঙালি বা ভারতীয় হলে একটা চেনার সুযোগ আছে।
3: মানে তুমি যখন 2010-এর কথা আমরা বলছিলাম, ধরো তার আগে বাংলা গানের আমি জিৎ গাঙ্গুলির একটা, মানে জিৎ গাঙ্গুলি বেশ কিছু ভালো ভালো গান আমাদের দিচ্ছিলেন, কিন্তু সেই গানগুলো একটু অন্য রকমের ছিল, কমার্শিয়াল মুভি, দেব কোয়েল, জিৎ, শুভশ্রী সবাই নাচছেন, গান হচ্ছে বিদেশের লোকেশন। তারপরে অটোগ্রাফ হ্যাপেন্ড এবং অনুপম রায় এলেন, তার কিছুদিন আগে ইন্দ্রদীপ দাশগুপ্ত তো লেছক্কার করেছিলেন মিউজিক, কিন্তু অনুপম রায় একটা পুরো একটা অন্য জনরা, মানে ওটা একেবারেই আলাদা, সৃজিত মুখার্জি অনুপম রায় কম্বিনেশন। এতগুলো কথা বলার একটাই কারণ, সৃজিত মুখার্জি কতটা স্ট্রিক্ট পরিচালক এবং তার সঙ্গে ক্রিয়েটিভ ডিফারেন্স হয় মানুষের, সেটা আমরা দেখেছি, স্পেশালি আমরা যারা ওনার সঙ্গে বহুদিন ধরে আর কি দেখেছি ওনাকে কাজ করতে। তোমার সঙ্গে সৃজিত মুখার্জির ক্রিয়েটিভ ডিফারেন্স হয়েছে কোনোদিনও?
2: হ্যাঁ, আমাদের মূলত ক্রিয়েটিভ ডিফারেন্সই হয়। এবং
3: কি হয় মানে তারপরে শর্ট আউটটা কে করে?
2: শর্ট আউট বলতে একটা মিডল গ্রাউন্ডে আসার চেষ্টা হয়, কিন্তু ওটা অনেকটাই সৃজিতদার কোর্টে থাকে আর কি। যখন আমি কাজ শুরু করেছিলাম তখন বয়সও আরও অল্প ছিল, রক্তও গরম ছিল, অনেক বেশি ঝগড়াঝাটি হতো। আমার মনে আছে স্টুডিওতে, মানে রেকর্ডিং স্টুডিওতে বসে আর কি, আমি সম্পূর্ণ বিপরীতধর্মী কথা বলছি আর সৃজিতদা কিছুতেই সেটা মানবে না, এবং লাস্টে একটা সময় গিয়ে আমি হাল ছেড়ে দিই। সেটা এখন ছবিতে কাজ করতে গেলেও আমার বিশ্বাস একই রকম হবে, শুধু আমার যে ইন্টেন্সিটিটা ছিল, আমি যে পরিমাণে ঝগড়া করতাম সেটা অনেকটা কমে গেছে।
3: আমাদের খুব ইচ্ছা করে দেখতে অনুপম রায় ঝগড়া করছেন, যাই হোক সেটা আমাদের দেখার সৌভাগ্য হবে না।
1: কিন্তু শেষে আমি বলবো যে যেটা বেরোতো সেটা একটা মাস্টারপিস বেরিয়েছে, সেটা আমরা মানে পেয়েছি, উদাহরণ পেয়েছি। আচ্ছা, একটা সবসময় একটা তোমার ওপর একটা ইয়ে হয়, মানে লোকজন, আমি জানি না তোমার কানে পৌঁছয় না কিনা, কিন্তু আমাদের কানে আসে যে অনুপম রায়ের ম্যাক্সিমাম গানে একটা বিষণ্ণতা কাজ করে, এইটা কিভাবে তুমি পার্সোনালি যদি একটু একটু আমাদের ইলাবোরেট করে বলো?
2: আমার বিষণ্ণ গানগুলো মানুষ বেশি কানেক্ট করে, আনন্দের গানও থাকে সবসময়।

0: যে সেগুলো মানুষের আনন্দ দেয় সেটা বলবো না, হয়তো আমার আনন্দের বহিঃপ্রকাশটা প্রচুর মানুষের আনন্দের বহিঃপ্রকাশের সঙ্গে একরকম নয়, যার ফলে ওগুলো কিছু মানুষের মধ্যে সীমিত থাকে, কিন্তু আমার যে দুঃখ পাওয়াটা সেইটা খুব একটা সর্বজনীন ব্যাপার আছে তার মধ্যে, এবং যার যেটা মানে অল পারভেডিং বলা যেতে পারে। আর একটা ব্যাপারও আছে, পরিচালকরাও আমার কাছে এসে যে ধরনের গান চান আর কি, সেগুলো মূলত দুঃখের গান।
1: তোমার মনোটোনাস লাগে না, মানে মনে হয় না যে মানে কেন একই ধরনের গান?
0: হ্যাঁ, আমারও মনে হয় যে আমি একটা অন্যরকম গান করার যদি সুযোগ পাই তাহলে কেন করব না আর কি।
1: অনুপমা যদি একটা আইটেম সং গিফট করে আমাদের,
0: আইটেম হয়তো আমি পারবো না, সেই দক্ষতা আমার নেই, কিন্তু একটা যথেষ্ট আনন্দের গান আমি দিতেই পারি আর কি, এবং সেরকম প্রচুর গান আমি তৈরিও করছি।
1: বা সেটা কি এই পূজোয় যে অ্যালবামটা বেরোবে সেখানে কি তার কোনো রিফ্লেকশন আমরা পেতে পারি?
0: কিছুটা, কিন্তু মূলত এটা ব্যথার অ্যালবাম আর কি, অ্যালবামটার নামই ব্যথা নেই।
1: বা ব্যথা নেই তো, মানে
2: ব্যথা নেই একদমই।
1: যাই হোক, অনুপম দা একটা অনুরোধ, আরে বাবারে গান গাওয়ার অনুরোধ আসছে প্রচুর।
2: হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলি তোমাদের, যে দেখো আমরা তো গায়ক স্বয়ং এখানে বসে আছে এবং গান সব জায়গায় চলে, কিন্তু অনেক সময় কি হয় নিজের কথা বলার একটা স্পেস চাই, তো আমরা এই জায়গাটা তৈরি করেছি যাতে তার কথা শুনবো।
1: না, গান তো আমরা ডেফিনেটলি একটা শুনবো, তবে এখন নয়। একজন আবার খুব ইন্টারেস্টিং কমেন্ট করেছেন, আনোয়ার লিখেছেন যে অনুপম দার পাঞ্জাবিটা ফাটাফাটি, কারণ আমাদের লাইভ হচ্ছে আমাদের ফেসবুক পেজে 100.FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতার পেজে লাইভ হচ্ছে, সেখানে আমাদের দেখাও যাচ্ছে, মোটামুটি কমপ্লিমেন্টও আসছে।
2: আচ্ছা, প্রেম নিয়ে তো তোমার প্রচুর গান আছে, দুঃখ প্রেম, এবার যদি প্রেমের একটু ডিভিশন করি যে গানে প্রেম এবং বাস্তবে প্রেম, দুটোর মধ্যে কোনটা টাফ এবং টাফেস্ট?
0: বাস্তবে প্রেমটা অনেক কঠিন, গানে প্রেম তো সহজেই আসে।
1: ডিপ, এটা হচ্ছে ডিপ উপলব্ধি করতে হবে,
0: গভীরে যাও, গভীরে যাও,
1: মানে কথা এইভাবেই হয়। যাই হোক, না এই যে তুমি একটু আগে রিজেকশনের কথা বলছিলে না, মানে বলছিলে যে অনেক জায়গা থেকে রিজেকশন পেয়েছো, জেনারেলি কি হয়, মানে যারা এরকম স্বপ্ন নিয়ে যান তাদেরকে কি বলেন? কিছুদিন আগে অনির্বাণ দা, মানে অনির্বাণ চক্রবর্তী দা একটা কথা বলছিলেন যে যদি কেউ বলে, আকাশবাণী ইন্টারভিউতেই বলেছেন যে যদি কেউ বলে যে ঠিক আছে তোমাকে পরে জানাবো, তখন তার মানে সেই কাজটা আর হচ্ছে না আর কি। তো এই পরে জানাবোটা তোমার ক্ষেত্রে?
0: আমার ক্ষেত্রে একদম একই, মানে এক্স্যাক্টলি তাই ঘটেছিল। আমি তো তখন কত বয়স আমার, 25-26 বছর বয়স, ওই অডিও সিডিটা নিয়ে, তখন সিডি হতো আর কি, সিডিতে রাইট করে 8টা গানের দিয়ে আসতাম ক্যাসেট কোম্পানিগুলোতে, এবং ভদ্রলোক পোলাইটলি বলতেন আমাকে, যেমন আমি বারবার ফোন করতাম আর কি, উদ্গ্রীব হয়ে ফোন করতাম, ওটা কি শুনলেন, কিছু জানালেন? তো উনি বলতেন তোমায় পরে জানাচ্ছি। এবার আমি ওনার কথাটা বিশ্বাস করতাম যে উনি বোধহয় পরে জানাবেন। এক বছর কেটে যাওয়ার পরে আমি মানে বুঝতে পারলাম না, পরে জানাবে মানে হচ্ছে কোনোদিনই জানাবেন না, এবার ওটা পোলাইটলি বলা হয় আর কি। তা আমি জানি না, আমি নিজেও সেটার দাসত্ব করছি কিনা এখন।
1: আমি ওটাই বলছি, মানে এখন তো ধরো তোমার কাছে অনেক নতুন জেনারেশন নিশ্চয়ই কাজ পাঠায় এবং বলে অনুপম দা একবার দেখবেন, কিভাবে হ্যান্ডেল করো, মানে তাদেরকে কি বলো? না
0: দেখো, সত্যি কথা বলতে সব শোনা সম্ভব নয়। আমি যখন সময় পাই আমি ডেফিনেটলি শুনি, কারণ আমিও না নতুন কণ্ঠস্বর নতুন মিউজিশিয়ানের খোঁজে থাকি, আমি যদি পেয়ে যাই তাহলে আমারই কাজে লাগবে, তাই জন্য আমি শুনি। কিন্তু সত্যি যেটা কথা সেটা হচ্ছে সবসময় সব শোনা সম্ভব হয় না, আর যতটা পারি পোলাইটলি উত্তর দিই, এবং সব তো ভালো হয় না যা শুনি আর কি, বা পছন্দ হয় না, ভালো বলাটা উচিত হবে না, আমার পছন্দ হয় না, কিন্তু সেগুলো সবসময় জানানো যায় না, কারণ সেও কষ্ট করে পাঠিয়েছে, তারও দুঃখ হবে, দুঃখ লাগবে। আমি তো অন্য মানুষটিকে জানি না, আমি যদি আমার কাছের মানুষ কাউকে জানতাম যে সে পাঠিয়েছে তাকে আমি বলতে পারবো, কিন্তু সবসময় অপরিচিত মানুষকে দুম করে কিছু বলা যায় না।
1: ইন্ডাস্ট্রিতে এমন কোনো গান, মানে তুমি ধরো সুর দিয়েছো ভীষণ পপুলার হয়েছে, পরে তোমার শুনে মনে হয়েছে যে এই সুরটা আমি এরকম না করে এরকম করলে হয়তো আমার বেশি ভালো লাগতো?
0: আমার হাত থেকে যে মানে গুলি বেরিয়ে গেছে আর কি, সেটাকে আমি আর সেটা নিয়ে ভাবি না। আমি কনস্ট্যান্টলি ভাবি হচ্ছে যে এরকম প্রচুর সুর আছে, প্রচুর গান আছে, যেগুলো আমার মনে হয়েছে যে গানের তো একটা শরীর থাকে এবং পুরো গানটা ভালো নয়, এই জায়গাটা ভালো আর এই জায়গাটা এতটা দুর্বল, তাই জন্য গানটা বোধহয় মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তখন আমি চেষ্টা করি কি, যেটাকে মনে হয় যে একটু শক্তিশালী সেটাকে রিইউজ করে আর নতুন একটা গান তৈরি করার, যাতে মনে হয় যাতে আমি আরেকটু বেটার তৈরি করতে পারি আর কি জিনিসটা।
1: ডেফিনেটলি। তুমি কি মানে কম্পিটিটিভ, প্রতিযোগিতায় বিশ্বাস?
0: হ্যাঁ হ্যাঁ ভীষণ।
1: এই টলিউডে তোমার,
0: দেখো সঙ্গীতের কম্পিটিশনটা না খুব অদ্ভুত কম্পিটিশন, মানে জীবনের যদি বলো আর কি, খেলাধুলা, স্কুল জীবন এগুলোতে আমি যথেষ্ট কম্পিটিটিভই ছিলাম আর কি, কিন্তু সঙ্গীতের কম্পিটিশনটা একটু অদ্ভুত। কারণ এটা তো আমি ধরো গান বানাচ্ছি, আমি তো কারোর সঙ্গে কম্পিটিশন দেওয়ার জন্য গানগুলো বানাইনি, আমি তো কোনো কম্পিটিশনে পার্টও নিইনি যে সিঙ্গিং কম্পিটিশন থেকে যেরকমভাবে গায়ক গায়িকারা উঠে আসেন, আমি তো নিজের খেয়ালে গান বানিয়েছিলাম এবং নিজের তাগিদে বানিয়েছিলাম। এরপর যখন গানটা মানুষ শুনছে আর কি, তখন আমার মনে হয় না আমার আমার শ্রোতার সঙ্গে যোগাযোগ ছাড়া আর কোনো কম্পিটিটিভ জায়গা আছে এর মধ্যে অন্য কোনো শিল্পীর সঙ্গে। তুমি যে প্রশ্নটা করছো যে কম্পিটিটিভ কি না, হ্যাঁ আমি কম্পিটিটিভ, কিন্তু আমার কোনো শিল্পীর সঙ্গে কম্পিটিশন নেই। কারণ আমার বিশ্বাস হচ্ছে যে আমাদের সবারই প্রয়োজন আছে, যতজন শিল্পী আছেন সবাইকেই দরকার। কারণ একটা মানুষ সকাল থেকে রাত অবধি শুধু আমার গান তো শুনবে না, সে কিছুক্ষণ আমার শুনবে, তারপর একজন অন্য আর্টিস্টের গান শুনবে, তারপর আরেকজনের শুনবে, এটাই স্বাভাবিক। আমি যদি মানে কি বলবো অথরিটেরিয়ান হই এবং আমি যদি আমার মানে মনোপলি সৃষ্টি করার চেষ্টা করি, সেটা কোনোদিন সম্ভব না, সঙ্গীতে সম্ভব নয়।
1: ডেফিনেটলি। তাই যাই হোক, আপাতত বোধহয় আমাদের একটা অ্যাডে যেতে হবে, অ্যাডের পরে আমরা ফিরে আসছি। অবশ্যই এখনও কিন্তু অনুপমদা বেশ কিছুক্ষণ রয়েছেন আমাদের সঙ্গে, দেখতে থাকুন শুনতে থাকুন 107 FM রেইনবো।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: तुमी सुनछो वीकेंड कैफे 107 FM रेनबो ते। वीकेंड कैफे, वीकेंड कैफे।
4: হ্যাঁ, আমরা আবার ফিরে এলাম ক্যাফে আনপ্লাগড ডে। তো অনুপমদা আমাদের সাথে রয়েছে,
5: আমি প্রশ্নটা করব, ওটা কন্টিনিউশন।
4: হ্যাঁ, তারপরে আমি একটা আরো একটা জিনিস ভেবে রেখেছি।
5: বেশ, হ্যাঁ হ্যাঁ, যেটা প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন হচ্ছিল, আমি অনুপমদাকে জিজ্ঞেস করেছিলাম যে ইন্ডাস্ট্রিতে তোমার প্রতিযোগী বা কম্পিটিটর তুমি কাকে ভাবো। অনুপমদা খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। তবে হ্যাঁ, মানে একটা জিনিস আমার জানতে ইচ্ছে করে, এইটা কি হয় কখনো যে কোনো একজন সঙ্গীত শিল্পী বা মিউজিক ডিরেক্টর একটি গান বানালেন এবং অনুপম রায়ের মনে হলো, ইস, আমি কেন এটা পারলাম না, মানে এটা কেন আমার মাথা থেকে বেরোলো না, এই ব্যাপারটা হয়
6: না? সেরকম হয় না। আমার যেটা হয় যে আমরা তো অনেক গান শুনে বড় হয়েছি এবং আমরা যে এখন গান বানাতে চাই, আমরা যা শুনেছি সেরকমই একটা কিছু বার সেখান থেকে ইনফ্লুয়েসড হয়ে বানাতে চাই। আমরা নতুন কিছুই করি না, আমরা মানে রিপ্যাকেজ করি আর কি, যারা সৃষ্টি করি, কারণ আমার ভেতরে যা ঢুকেছে সেটাই বেরোবে। এবার এইরকম ক্ষেত্রে প্রচুর এরকম গান হয় যেগুলো আমি আজকেই মানে ইনফ্যাক্ট মানবেন্দ্রবাবুর কিছু গান শুনছিলাম, বনে নয় মনে মোর, আমার মনে হয় এটা নচিকেতা ঘোষের সুর। এটা শুনতে শুনতে মনে হচ্ছিল এরকম একটা গান যদি বানাতে পারতাম, এরকম একটা সুর যদি তৈরি করতে পারতাম, এগুলো মনে হয়। কিন্তু সেগুলো আর কি বলবো, যেগুলো এত রিপিটেটিভ লিসনিংয়ের পরে এখনও শুনে যায় যে গানগুলো, সেখান থেকেই বেশি মনে হয়।
4: কিন্তু একটা টাইম ফ্রেম বলে বিষয় হয়,
6: ঠিক
4: তুমি যে গানটার কথা বলছো সেই গানটা ধরা যাক আজ থেকে খান 40-50 বছর আগের, ঠিক আছে, আর আজকে ধরো 26 আরও বেশি পুরনো। এই যে সময়ে সময়ে শতাব্দীতে শতাব্দীতে গানের ফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তুমি চাইলেও এখনও যদি তুমি ভাবো যে সলিল চৌধুরীর স্টাইলে একটা গান করবো, ওই রকম প্যাটার্নে একটা গান তুমি খাপ খাওয়াতে চাও, ছবিতে যদি সেই প্লটটা না থাকে তুমি ইদার ওখানে পারবে না। অথবা তুমি যদি প্রাইভেট অ্যালবাম, তোমার নিজস্ব একক যে সোলো অ্যালবাম, সেখানে তুমি যদি ফিট করাতে চাও, এবার তোমার একটা কনফিউশন তো হয়, মানে
6: সেক্ষেত্রে ঠিক কথা বলছো যে সময়ের সঙ্গে সঙ্গে সুরের ধারাটা ভীষণ পাল্টে যায়। এবং যে গানগুলো তৈরি হয়ে এসছে, ধরা যাক এই গানটাই যে আমি একটু গাইছি আর কি, আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো, কাছে এসে দূরে দূরে থাকবে, মনের সুরভি তুমি মনেই লুকায়ে বলো রাখবে। এটাও মানবেন্দ্রবাবুর গান। এবং এর যে প্যাটার্নটা আর কি, আমি জানি না এরকম সুর বানালে মানুষ এখন গ্রহণ করবে কিনা আর কি।
5: মানে তুমি কি বলছো, মানে মানুষের টেস্ট বাদ বদলে গেছে নাকি নিউ জেনারেশন যারা, তারা মানে অনেক ক্ষেত্রেই দেখেছে তাদেরকে বলতে স্লো, মনোটোনাস লাগে, ভালো লাগে না, মানে কেন হলো এটা, জেনারেশন গ্যাপ?
6: সাউন্ড, হ্যাঁ জেনারেশন গ্যাপ তো বটে, সাউন্ড খুব দ্রুত পাল্টায়। সঙ্গীত তো শুধু কথা শোন নয়, তার সঙ্গে যন্ত্রানুষঙ্গ যেটাকে বলে আর কি, সেগুলো ভীষণভাবে পাল্টে গেছে এবং আধুনিক হয়েছে বলা যেতে পারে, প্রচণ্ডভাবে ওয়েস্টার্নাইজড হয়েছে জিনিস গান বাজনা আমাদের, যার ফলে ওই, এটা আমি এক্সপ্লেন করতে পারবো না, যেটা আমার ভালো লাগছে সেটা মানে এখন সবার ভালো লাগবে কিনা।
4: মানে স্টেজে উঠে অনেক সময় আসে না যে দাদা এই গানটা গাও, এদিকে তোমার গাইতে ইচ্ছে করছে না ওই গানটা,
6: না সেরকম হয় না, কারণ আমরা স্টেজে একদম পুরো প্রফেশনালি উঠি, তো আমাদের একটা সেট লিস্ট থাকে যে আমরা এটাই শোনাতে যাই, আমি আগে থেকেই প্ল্যান করা থাকে যে আমরা যে 20টা গান শোনাবো কি শোনাবো।
5: একটা প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন এসেছে, তার মধ্যে এটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, দিশানি করেছো আরামবাগ থেকে, লিখছে যে অনুপমদা তোমার কাছে জানতে চাই তোমার জীবনের সবচেয়ে কঠিন না কোনটা ছিল। কঠিন না,
6: কঠিন না, যেটা সত্যি কঠিন না সেটা আমি পাবলিকলি বলতে পারবো না, আর বানিয়ে যদি বলতে হয় যে কঠিন না কোনটা, সেটা হচ্ছে ওই চাকরি ছাড়ার মুহূর্তেই, কারণ আমি তো একটা, আমার কেরিয়ার ভালোই যাচ্ছিল আর কি, উজ্জ্বল কেরিয়ারই ছিল, এবং আজকে আমার বন্ধুরা যে জায়গায় দাঁড়িয়ে আছে চাকরির জীবনের আর কি, সেটার প্রতি আমার একটা আকর্ষণও আছে, কারণ টেকনোলজির নতুন কাজকর্ম হয়, এবং আমি তো একদম হার্ডকোর টেকে ছিলাম আর কি, এবং সেইখানে যে এতটা এগিয়ে গেছে, এবং 16 বছর হয়ে গেছে আমি কর্মজীবন থেকে দূরে, সেই নাটা আমার মাঝে মাঝেই আমাকে, আমার কঠিন বলেই মনে হয় যে না, আমি ওই দিকে আর কোনো প্রোগ্রেস করব না, আমি সম্পূর্ণ আমার বাকি জীবনটা সঙ্গীতে দেব।
5: যখন টলিউডে এরকম একটা সময়, সবাই বলছেন যে কাজের অভাব, এবং অনেকেই বলছেন যে, বলার কিছু নেই, আমরা দেখতেই পাচ্ছি সেইভাবে সেই সংখ্যায় ছবি হিট নয়, এবং ছবি তৈরিও হচ্ছে না, মানে খুব একটা হলেও সেগুলো হিট হচ্ছে না, এরকম একটা অনিশ্চয়তা পৃথিবীতে, অনুপম রায়ের নিশ্চয়ই তিনি তার সেই সামর্থ্য রয়েছেন বলেই তিনি এই স্বপ্নটা দেখার মানে ইয়ে পাচ্ছেন, মানে বল পাচ্ছেন, কিন্তু সবার তো সেই সামর্থ্যটা হয় না। সেক্ষেত্রে তুমি তোমার নতুন জেনারেশনদের কী বলবে, মানে শুধুমাত্র মিউজিকের তাগিদে বা নিজের স্বপ্নের তাগিদে এরকম একটা সিকিউরিটি ছেড়ে কি এই মুহূর্তে টলিউডের যে অবস্থা বেরিয়ে আসা উচিত?
6: দেখো, টলিউডের আশায় কিন্তু আমি আসিনি, আমি এসেছি আমি গান বাজনা নিয়ে থাকতে চাই বলে, সঙ্গীত জীবনে। বাট এই সঙ্গীতের একটা বড় জায়গা রয়েছে, লাইভ অনুষ্ঠান রয়েছে, অ্যালবামের জায়গা রয়েছে বা সিঙ্গেলের জায়গা রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, ফিল্ম রয়েছে, নাটক রয়েছে, অনেকভাবে সঙ্গীত আমাদের, আমি সঙ্গীতে সমুদ্রে ঝাঁপ দিয়েছি বলতে পারো। টলিউড কথাটা বললে, একটা টলিউড ইজ আ পার্ট অফ দ্য এন্টায়ার মিউজিক ইন্ডাস্ট্রি। এখন যদি কেউ সঙ্গীতে জীবন কাটাবে বলে ভাবে আর কি, সঙ্গীত নিয়ে, তাকে আমি কোনোভাবে নিরাশ করতে চাইব না, কারণ সে কী সঙ্গীত করতে চাইছে, সঙ্গীতের অনেক রকমের ধারা রয়েছে। যদি কেউ ক্লাসিক্যাল মিউজিক চর্চা করেন, তার কিন্তু সারা জীবনই থাকবে আর কি, কারণ সে এতটাই সময় দিয়েছে সঙ্গীতের পেছনে, তার ক্লাসিক্যাল মিউজিকের জায়গাটা সবসময় থাকবে, কারণ সে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করবে, কখনো রেকর্ডিং করবে। এবার যদি কেউ পপুলার মিউজিক করে, ফিল্ম ডিপেন্ডেন্ট মিউজিক করে, তার জায়গাটা এই মুহূর্তে আর কি টলিউডের কথা যদি বলো, হ্যাঁ একটু দুর্বল তো বটেই, কারণ এখন যে গ্রোথটা আমরা দেখেছিলাম গত, এটা আবার ইন্ডাস্ট্রির কথা যে গ্রোথ বলে একটা থাকতে হয়, যেখানে প্রফিট মেকিং একটা ইন্ডাস্ট্রি, সেই গ্রোথটা গত দশকে আমরা দেখেছিলাম, এই কোভিডের পর থেকে সেটা একটু মুশকিলে পড়েছে, যার ফলে এখন একটু অনিশ্চয়তার জায়গা রয়েছে, কিন্তু তা বলে সারা জীবন যেরকম থাকবে তা তো নয়, আবার নিশ্চয়ই ভালো হবে।
5: বেশ আশাবাদী এই বিষয়ে, বেশ ভালো লাগছে সেই কারণে। আমি একটা কথা জিজ্ঞেস করবো, মানে তুমি কি মানে এইভাবে মানুষকে দুঃখ দিয়ে কথা বলো না, মানে তুমি কি ভেবে চিনতে যে শব্দ প্রয়োগগুলো করো সেগুলো বেশ সুন্দর, মানে খুব রেগে গেলেও আমার মনে হয় অনুপম রায় যে খুব একটা

0: দুর্মুখ হয়ে যাবেন বা বাজে কথা বলে ফেলবেন, এরকম বোধ হয় হয় না? না
1: দেখো, তোমরা আমাকে অতটা রাগিয়ে দাওনি এখন।
2: আচ্ছা, তুমি একটু আগে বলে যে টেক থেকে তুমি দূরে, তুমি সার্কিট ডিজাইন করতে, তো আমি যদি খুব না ভুল হয়ে থাকি তো ইনফরমেশনটা ঠিকই পেয়েছি?
1: একদম একদম ঠিক কথা।
2: আজকে তুমি রাতের পর রাত জেগে বা অনেকটা টাইম দিয়ে ধরা যাক একটা গান করছো, কিন্তু এমন একটা দিক আসছে যেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারা কোনো একদিন যদি অনুপম রায়ের মতো গান লেখে বা একদম অবিকল সেই রকম গান করে, এবং যারা গানটা কেনে অনুপম রায়ের থেকে, তারা যদি সেটাতে চুক্তিবদ্ধ হয়ে যায়, তো সেক্ষেত্রে সেই দিনটার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছ তুমি?
1: এত ভাবা তো যায় না, তবে হ্যাঁ, এরকম নির্বোধের মতন কাজ মনে হয় না কেউ করবে। যদি গান দরকার হয় আমাকেই নিশ্চয় বলবে। এখনো মেশিন সেই জায়গায় পৌঁছায়নি যেখানে
0: তোমার এআই ভার্সন আছে ইউটিউবে,
1: আছে কিন্তু সেটা আর কি
0: ওই খারাপ লাগে।
1: এবার ব্যাপারটা হচ্ছে যে ওটা উন্নতি করতে পারে কিনা দেখা যাক। আমার বিশ্বাস যে অতটাও সহজে হবে না আর কি। এই ক্রিয়েটিভ প্রসেসে না এমন কিছু র্যান্ডামনেস আছে যেটাকে ধরা বোধ হয় মেশিনের পক্ষে ভীষণ ভীষণ কঠিন।
2: কঠিন ব্যাপার
0: তো ডেফিনেটলি। কিন্তু সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে একটা ভালো প্রশ্ন করেছেন, লিখছেন যে এখনকার অনেক শিল্পী মতো অনুপম রায়ও কি গান রিমেক করতে চায়, নাকি তার মনে হয় না যে গান রিমেক করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে?
1: দেখো, সবসময় যে আর্টিস্টরা গান রিমেক করতে চায় তা নয়, এটা ইন্ডাস্ট্রি রিমেক করতে চায়। ইন্ডাস্ট্রি বলতে হচ্ছে প্রডিউসাররা, যারা আর্টিস্ট তো প্রডিউসার এবং জনতার মধ্যে একটা মাধ্যম। আর্টিস্টের ইচ্ছে যে সবসময় তা হচ্ছে তা নয়, কিছু আর্টিস্ট ডেফিনেটলি চাইবে, কিন্তু ইন্ডাস্ট্রি যদি মনে করে যে কোনো ফিল্ম যদি মনে করে যে আমরা পুরনো একটা গানকে রিমেক করে আনতে চাই নতুনভাবে, বলিউডে আকছাট দেখা যাচ্ছে আজকাল, তাহলে সেই শিল্পী, আমরা যদি সঙ্গীত পরিচালনা করি, আমাকে যদি বলা হয় যে ওই গানটাকে রিক্রিয়েট করা, তাহলে আমাদের করতে হতেই পারে। এবং রবীন্দ্রসঙ্গীত যেভাবে ছবিতে ব্যবহার করা হয়, রবীন্দ্রসঙ্গীত রিক্রিয়েট করাই আর কি, আমাকে তো কিছু করতে হচ্ছে না। রবি ঠাকুর লিখে গেছেন, সুর করে গেছেন, সেগুলোকে আমাকে রিপ্যাকেজ করে মানুষকে পরিবেশন করতে হচ্ছে। আমি যে খুব উৎসাহী এই কাজটা করার জন্য তা ঠিক নয়, কিন্তু আমাকে এমন পরিস্থিতিতে পড়তে হতেই পারে যেখানে আমাকে এই কাজটা করতে হতে পারে।
2: আচ্ছা, এখনকার দিনে যে একটা রিল ভাইরাল করতে হবে, যে 30 সেকেন্ডের একটা খেলা বা 4 সেকেন্ড 5 সেকেন্ড যেন তোমার গান বা তোমার ইয়ে শোনে, এই যে একটা প্রতিযোগিতা একটা পুরো ওয়েব জুড়ে, এই ব্যাপারটা কি মাথায় থাকে তোমার যখন কোনো গান তুমি বা তোমাকে যখন কেউ ফরমাইশ করছে যে এরকম একটা ব্যাপার থাকতে হবে, একটা ক্যাচি ব্যাপার?
1: মনোগ্রাহী যদি কথাটা আমি ব্যবহার করি আর কি, আমি যখন বানাচ্ছি আমার কিন্তু মনে মনে একটা ইচ্ছে আছে গানটা যেন মনোগ্রাহী হয়। আমি এমন একটা গান বানাচ্ছি যেটা কেউ, আমি চাই কেউ না শুনুক তা তো নয়, আমি চাই মানুষ শুনুক। এবার কিভাবে শুনবে এটা না আমাদের হাতে থাকে না। আজকে আমরা রিল নিয়ে কথা বলছি, আগামী 5 বছর বাদে আমরা অন্য কিছু নিয়ে কথা বলবো, কিন্তু গানটাকে তো সেটাকে সব কিছু ছাপিয়ে মানুষের মনে থাকতে হবে। তাই আমি খুব একটা রিল নিয়ে চিন্তিত নই। আমার বহু গান যেগুলো খুব একটা রিল ফ্রেন্ডলি নয়, কারণ রিল ফ্রেন্ডলি যেন তুমি যেটা বললে 5-6 সেকেন্ডেই একটা মানুষকে হুক করতে হবে, সবসময় তা হয় না, কিন্তু তবু সেই গানগুলো নিয়ে রিল তো হচ্ছে। আজকে বোবা টানেল নিয়েও রিল হচ্ছে, যেটার আমি জানি না যে কোথায় রিলের যোগ্যতা আছে সেই গানটার মধ্যে, না হুক আছে না হুক স্টেপ আছে, কিছুই নেই, কিন্তু
0: মানুষ কানেক্ট করতে পারে।
2: এবং পাহাড়ের গান বলতে গেলে অনুপম রায়ের মানে ম্যাক্সিমাম গান সেখানে ইউজ হয়।
0: যাই হোক, হ্যাঁ, কোনটা যেটা বলছিল তুমি রিলের কথা,
1: না না ওই আমি, হ্যাঁ আমি অতটা বদার্ড নই রিল নিয়ে।
0: হ্যাঁ, মানে এখানে অনেকেই অনেক কিছু লিখছেন যে অনুপম রায়ের জীবন বৃত্তান্ত যতই শুনছি মোহিত হয়ে যাচ্ছি। মাধাই দাস লিখছেন বহুরূপ হোসপাড়া, পরপর পরপর মেসেজ আসছে, কিন্তু আমাদেরও প্রশ্ন করতে হবে। বলিউডে যখন তুমি গেলে, বলিউডেও তুমি তোমার একটা ক্যারিয়ার আমরা দেখলাম যে তুমি গানের সুর দিলে, পিকুর গান ভীষণ হিট হলো, তুমি তখনও আসুনি স্টুডিওতে, আমরা পিকুর গানই শুনছিলাম আর কি, চালিয়েছিলাম, কারণ ভালো লাগছিল, মানে জানি সংটা বেশ আজকের আবহাওয়ার সঙ্গে খাপ খাচ্ছিল। একটু বলিউড এক্সপিরিয়েন্সটা বলো, সেখানে যদিও মানে ভীষণই তোমার পরিচিত একজন মানুষের সঙ্গে তুমি কাজ করেছো এখানে, তাও মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কতটা প্রফেশনাল?
1: বলিউডে দেখো কাজ করার এক্সপিরিয়েন্স সব জায়গাতে একই রকম। আমরা যখন গান বানাচ্ছি তখন হিন্দি গান বানাচ্ছি না বাংলা গান বানাচ্ছি, ওরমভাবে তো কাজ করি না, সব গানের সমান যত্ন থাকে। বলিউডে পারিশ্রমিক একটু বেশি, কারণ যেহেতু অনেক মানুষ শোনে, অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। এই গত বছরও ইনফ্যাক্ট এই 2026 দুটি ছবি রিলিজ হওয়ার কথা,

0: কিন্তু সেগুলো আমাদের হাতে নেই, যার ফলে আমরা বলতে পারি না। কারণ তুমি যে টলিউডের কথা বলছিলে যে ইন্ডাস্ট্রি হয়তো একটু সমস্যায়, ছবি সেরকম তৈরি হচ্ছে না বা চলছে না, যদিও আজও অর্ধাঙ্গিনী খুবই চলছে, কিন্তু একটা ছবি দিয়ে তো ইন্ডাস্ট্রি বিচার করা যায় না। বলিউডেরও কিন্তু সেরকমই অবস্থা, বলিউডেরও একটু দুর্বল অবস্থা, নতুন ভালো গান নতুন ভালো ছবি সংখ্যায় খুব কম।
1: এরকম তো বহু গান আছে তোমার, আমি কালকেই তোমার একটা গান শুনছিলাম, মিউজিক ভিডিও ইনফ্যাক্ট, সেই গানটা যদি আমি লাইকসের নিরিখে দেখি খুব যে বিশাল কিছু একদম মার্কেটারি লাইকস নেই, কিন্তু গানটার অসম্ভব ভালো মিউজিক ভিডিওটাই। এরকম হয় যে মানে গানটা প্রচণ্ড, প্রত্যেকটা গানই তোমার সন্তান, বাট স্টিল মানে অ্যালবামগুলো তো আরও বেশি নিজের সন্তান হয়, কারণ ওখানে অনেক বেশি ওইটা থাকে না যে এই সময়ের মধ্যে অনুপম রায় আপনাকে এতগুলো এই সুরগুলো দিতে হবে, এই বাধ্যবাধকতাটা থাকে না। তারপর যখন গানগুলো তুলনামূলক কম ভিউজ হয়, এই ভিউজ কি তোমাকে ভাবায়
0: না? দেখো, আমি যদি বলি না ভাবায় না, সেটা কিছুটা মিথ্যে কথা বলা হবে, কিন্তু ভিউ ভেবে গান তৈরি করা খুব মুশকিল। ভিউ এখন জনপ্রিয়তার একটা মাপকাঠি, আগে যেটাকে বলা হতো যে ক্যাসেট সেল বা সিডি সেল, কত বিক্রি হয়েছে সেই সংখ্যাটা আর কি, গোল্ড ডিস্ক পাচ্ছে আর্টিস্ট, সিলভার ডিস্ক পাচ্ছে, এগুলো তো আমরা শুনতাম, তো অনেক ভালো বিক্রি হয়েছে। সমস্যা হয়ে গেছে যে এই বিক্রি, এই সংখ্যা তত্ত্ব যেই চলে আসে না, এখানে জল মেশানো হয়, এবং সেটা আমরা বিভিন্ন যে ক্ষেত্রে দেখে থাকি আর কি, যে পরীক্ষার নম্বরই হোক বা কোনো একটা প্যারামিটার দিয়ে কিছু একটা বিচার করতে গেলে যে একটা দেশ কীভাবে প্রোগ্রেস করছে তার যে সংখ্যা, সেখানে জল মেশানো হবে। এবার এই যে ভিউজ, এখানেও জল মেশানো হয়, তার কারণ হচ্ছে বড় বড় যারা, বড় ইন্ডাস্ট্রির প্লেয়ার যারা থাকে, তারা অনেক সময় এইগুলো কিনে ফেলে, এই ভিউ মানে কিনে ফেলে কথাটা বলা ভুল হবে, তারা একটা মার্কেটিং বাজেট স্পেন্ড করে, যার ফলে অনেক মানুষের কাছে পৌঁছায়, এবং ওই একটা ভিউ, ছ সেকেন্ডের ভিউ বা 10 সেকেন্ডের ভিউ, সেটা গুনে ফেলে, গোনা হয় যে আর একটা ভিউ, যার ফলে একটা মানে ওই প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউওয়ালা যে গানগুলো আমরা দেখি সব সময় যে সেগুলো সত্যি তা নয়, যার ফলে আমরা যারা ইন্ডাস্ট্রির ভেতরের লোক,
1: টলিউডে বক্স অফিসের মতো না
0: অনেকটা, বক্স অফিস নম্বরও কিন্তু বিশ্বাসযোগ্য নয় সব সময়,
1: টলিউডে বক্স অফিসের,
0: এটা টলিউড কেন, এটা বলিউড হলিউড সব জায়গাতেই একই, সংখ্যা তত্ত্ব আসলেই মানুষের একটা জল মেশানোর প্রবৃত্তি হয়। এবার তাই জন্যে আমি বলতে পারি যে আমার চ্যানেলে যে ভিউগুলো আছে, আমি একটা টাকাও খরচা করি না প্রমোশনের জন্য, আমার সবকটা ভিউই অর্গ্যানিক, এবং সেই সংখ্যাগুলো যদি দেখো সেগুলো বিশ্বাসযোগ্য, এবং কোনো গান যদি সত্যি সত্যি খুব বেশি মানুষের কাছে পৌঁছায়, খুব জনপ্রিয় হয়, আমার তো ভালো লাগবেই।
1: এই গানের কথা বলতে বলতে রিসেন্টলি তোমার একটি গান রিলিজ করেছে যেটা মোটামুটি ভালো পারফর্ম করছে জুলাই, এবং আজকে জুলাইতেই রয়েছি আমরা, তো জুলাইয়ের রেসপন্সটা, ভাবনাটা এবং পুরোটা নিয়ে যদি একটু আমাদেরকে ছোট্ট করে।
0: হ্যাঁ, আমি এটা নিয়ে বলতে খুবই উৎসাহী, কারণ আমার নতুন অ্যালবাম আসছে, ব্যথা নেই, এবং এই ইন্ডিপেন্ডেন্ট কাজের কথা বলার সব জায়গায় স্কোপ হয় না। আমি অ্যালবামের এখন অবধি, জুলাই ছিল 5th গান, আমরা এর আগে 4টে গান মুক্তি পেয়েছিল, এবং সবকটারই মানে নাশিতোষ্ণ একটা রেসপন্স আর কি, খুব উৎসাহী। একটি গান অবাস্তব প্রেম, সেটা ভালো চলেছিল মোটামুটি, হঠাৎ করে জুলাই এসে আমাদের মনে একটু আশা জাগিয়েছে, কারণ এই গানটা যেরকম সাড়া পেয়েছে আমরা যতটা ভেবেছি তার চাইতে বেশি। এই যে রিলের কথা বলছিলে, জুলাইয়ে হাজার হাজার রিল তৈরি হচ্ছে, নর্মালি আমার গানগুলোর আর কি 30টা রিল 40টা রিল এরকম হয়ে পড়ে থাকে আর কি যখন বেরোয়, এর প্রায় 3000 রিল তৈরি হয়ে গেছে, এবং মানুষ ভীষণভাবে পছন্দ করেছে গানটা। এবার আমরাও বিভল থাকি যে আগের গানটা কেন পছন্দ করলো না, এইটা কেন পছন্দ করলো, এবং জুলাইয়ের ভাগ্যটা এমনই যে গত বছর এটা সিঙ্গেল হিসেবে রিলিজ করার কথা ছিল, আমাদের গান তৈরি ছিল, কিন্তু সেই সময় আমি যেভাবে চাইছিলাম সেভাবে করতে পারছিলাম না, যার ফলে আমরা আটকে দিই, এবং গানটার নাম এমন জুলাই যেটা বছরের অন্য কোনো মাসে রিলিজ করলে করতে পারিনি, তাই জন্য এক বছর বস্তা মানে আমার বস্তায় পড়া ছিল গানটা। এই বছর যখন এলো, এই আমাদেরকে খুবই আশা দিয়েছে যে তাহলে মানুষ ফিল্মের বাইরেও গান শুনতে আগ্রহী। ইনফ্যাক্ট যে দ্রুত গতিতে এর স্ট্রিমস এগোচ্ছে, যে ভিউজ বাড়ছে, ভিউজের কথা যখন হচ্ছে, সেটা আমাকে একটু উৎসাহই দিচ্ছে।
2: আচ্ছা, ধরো এই উৎসাহ তো পাচ্ছ তুমি, মানে যখন ভালো বলছে লোকে, ভালো কমেন্ট আসছে, কিন্তু এর সাথে সাথে জুড়ে থাকে না একটা জিনিস, সেটা হচ্ছে সমালোচনা বা ট্রোল, এই ব্যাপারটা, এগুলো যখন আসে জীবনে এবং আজকের মানে মুহূর্তের মধ্যে সবার কাছে ছড়িয়ে যায়, এতটা মানে এত ইজি একটা স্প্রেডিং প্ল্যাটফর্ম বলে, তো সেখানে দাঁড়িয়ে কিভাবে মানে নিজেকে আবার ওই একটু মেরামত করো?
0: দেখো, ক্রিটিসিজম খুবই দরকার,

0: কারণ আমরা তো সবসময় বুঝতে, আমাদেরও চারপাশে যারা থাকে আর কি, সবাই আমাকে বলে খুব ভালো হচ্ছে। এবার এই খুব ভালো হচ্ছে বলাতে একটা সমস্যা হয়, কারণ সবসময় তো খুব ভালো হয় না। এইটা ধরিয়ে দেওয়ার জন্য ক্রিটিসিজম খুব দরকার, এবং আমার চারপাশেও ভীষণ ক্রিটিক্যাল লোকজন থাকা দরকার। সেটা পেরিয়ে তারপর যখন সমাজ মাধ্যমে যাচ্ছে বা মানুষের কাছে পৌঁছাচ্ছে, তাদের ফিডব্যাকও খুব গুরুত্বপূর্ণ যে তারা কি মনে করছে। যদি কেউ লেখে দাদা গানটা ভালো লাগেনি, আমি কিন্তু সেটা ভালোভাবেই গ্রহণ করব যে এই গানটা এই ভদ্রলোকের ভালো লাগেনি, এই হয়তো আমার অন্যান্য গান শোনে। আমি তখন বোঝার চেষ্টা করি এই কোন গান শোনে, কোনটা তার ভালো লাগে, কী টাইপের গান শোনালে একে এর ভালো লাগতে পারে, এই অ্যানালিসিসগুলো করি। এবং ক্রিটিসিজমের আমার ডায়ালগের খুব দরকার আছে, মানে আমি গান বানিয়েই চলেছি, আমি পরোয়াই করি না যে কে কি বলছে, সেরকম ঠিক নয়। আমি যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম পাই তাহলে খুব ভালো লাগে। এগুলো তো বিখ্যাত মানুষদের ফেস করতে হয়, এটা খুব শুধু আর্টিস্ট বলে নয়। আজকে যখন এই ইংল্যান্ড হেরে গেল, যখন তখন কোচ কিভাবে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, সেই তুশেলকে তো মনে হলো একদম শেষ করে ফেলালো, যে মানুষ এতটাই জানে খেলা সম্বন্ধে যে ইংল্যান্ডের হেড কোচকে পর্যন্ত এরকম অপমান করা হচ্ছে, জার্মানির হেড কোচকে অপমান করা হচ্ছে, প্লেয়ারদের কনস্ট্যান্টলি অপমান করা হচ্ছে। পেনাল্টি মিস করলে তো ছেড়েই দাও, তার তো আর বোধ হয় ক্ষমা নেই কোনো। এগুলোকে নিয়ে তো আমাদের বেঁচে থাকতে হবে। এবার এইগুলো নিয়ে যদি খুব বেশি মাথা ঘামিয়ে, তাহলে তো এই প্রফেশনেই আসা উচিত নয়।
1: ঠিক,
2: ডেফিনেটলি।
1: আচ্ছা, ধরা যাক 16-17 বছর আগের তোমার যে উদয় আমাদের সবার মধ্যে, এই রকম উদয় আমরা খুব বেশি দেখতে পাই না। ইটস ট্রু একদম, যে একটা গান এলো বা একটা কিছু হলো সেইটা একেবারে ছড়িয়ে পড়লো, এইটা অনুপম রায়ের জীবনে হয়েছে, এটা আমরা সবাই মানি, মানে এক বাক্যে মানি। ঠিক, যদি আমি এই এই ফ্রেমে আবার ফিরে আসি, এই সময় এখন প্ল্যাটফর্ম বলতে যদি ইউটিউব বলি আর তার সাথে কয়েকটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে, লোকজন নতুন গান বানাচ্ছে, মিউজিক করছে, তারা সেখানে আপলোড করে দিচ্ছে। তোমার আশাটা কিন্তু সিনেমার একটা একটা বড় ছবিতে তুমি গানের সুযোগ পেয়েছিলে,
0: তখনও জানতো না ছবিটা কেউ বড়, ওটা একটা ছোট ছবি হিসেবেই দেখা হয়েছিল, পরবর্তীতে ছবিটা বড় হয়েছে, গানটা বড় হয়েছে।
1: তো প্রশ্নটা এই জায়গা থেকেই, এখন দাঁড়িয়ে যদি এই শুরুটা হতো অনুপম রায়ের ক্ষেত্রে, তো সেটা কতটা ডিফিকাল্ট বা কতটা চ্যালেঞ্জের মুখে অনুপম রায়কে পড়তে হতো, নাকি আদৌ পড়তে হতো না, মানে অতটাও কনফিডেন্স এখনো তোমার মধ্যে আছে, সেই সেই গরম রক্ত?
0: দেখো, এটা কনফিডেন্সের ব্যাপার নয়, এটা তো মানে সবকিছু যে আমি করেছি এরকম ব্যাপার তো নয়, এটা তো সেই সময় অনেক কিছু জড়িয়ে থাকে, সেই সময়কার রাজনৈতিক পরিবেশ, সেই সময়কার অর্থনৈতিক পরিবেশ, সেই সময়কার মানুষের মন, এই সব মিলিয়ে একটা অদ্ভুত মানে একটা অপার্থিব একটা জিনিস শক্তি কাজ করে মনে হয় এরকম কিছু ঘটনা ঘটানোর জন্য। এবং এখনও যদি এরকম কোনো ট্যালেন্ট আর কি, যে গান তৈরি করছে, সুর করছে, সে যদি থাকে এই সময় বাংলায়, তারও সেই সেই একই জিনিস ঘটতে পারে, অবিশ্বাস্য কিছু নয়। তার রুট হয়তো ছবি নাও হতে পারে, সবাই যে ছবির গান করে জনপ্রিয় হয়েছে তা তো নয়, এত এত শিল্পী আছেন, তারা বিভিন্নভাবে বিভিন্ন লোক তাদের উদয় হয়েছে, নতুন কোনো মাধ্যম দিয়ে হবে।
1: কিন্তু এই যে সাস্টেন, এই যে ব্যাপারটা মানে টিকে থাকা, এইটাকে কিভাবে দেখো, মানে এটা তো ওই
0: এটা পরিশ্রম, এটা কিন্তু একটা গান জনপ্রিয় হতেই পারে, স্পার্ক অফ কি বলবো, একটা মোমেন্টারি স্পার্কে খুব ভালো কিছু তৈরি করে নেওয়া যায় এবং সেটা মানুষের ভালো লাগতে পারে, গ্রহণযোগ্যতা থাকতে পারে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, রোজ রোজ একই জিনিস করা, এবং এইখানটাতেই দরকার হচ্ছে যে পরিশ্রম, মানে আমি যে তুমি যে আমার কথা বলছো যে আমার যে গুণ, যে ট্যালেন্ট যার মাধ্যমে আমি গান তৈরি করেছি, বাকিটা কিন্তু ওই ওই ইন্সপিরেশনটা যদি বাদ দাও, বাকিটা পুরোটাই পারস্পিরেশন, প্রত্যেক দিন গান তৈরি করা, নিয়মিত গান তৈরি করে যাওয়া, এবং এটা পরিশ্রম।
2: গত বছর মোটামুটি এই সময়টাতেই, তখন ওই ধুমকেতু রিলিজ করবে তার আগে তোমার সাথে আমার কথা হয়েছিল, তুমি বলেছিলে যে বহু গান বাড়িতে বস্তাবন্দি হয়ে পড়ে আছে এখনো, মানে সেই গানের সংখ্যাটা বেড়েছে নাকি তার মধ্যে বেশ কিছু?
0: হ্যাঁ হ্যাঁ, গানের সংখ্যা ভালোই বেড়েছে, গানের সংখ্যা এখন বেড়ে প্রায় 700 কাছাকাছি, 700 পেরিয়ে গেছে, আমি জানি না লাস্ট গোনা হয়নি।
2: কি মানে তাদের ভবিষ্যৎ কি?
0: তাদের ভবিষ্যৎ কিছু পরিচালক ডিসাইড করবেন, কিছু আমি ডিসাইড করব, আর বাকি কিছু জনতা ডিসাইড করবেন।
2: মানে আপনাদের বলছি, অনেকেই ভাবেন না যে এত গান বানাচ্ছি, এত কিছু ক্রিয়েটিভ কাজ করছি, কী হবে এটার, কী হবে। অনুপম রায়ের বাড়িতেও 700 মতন গান কিন্তু রয়েছে, যেগুলো একেবারেই নতুন, আনরিলিজ, সেগুলো আমরা আশা করছি ভবিষ্যতে নিশ্চয়ই কোনো না কোনো দিন আমরা শুনতে পাবো বলে। ঠিক যেমন ধূমকেতুর গানগুলো আমার প্রচণ্ড প্রিয় এবং পেয়েছি। যাই হোক, একটুখানি আবার ফিরি, আমার অতীতে ফিরতে বেশ ভালো লাগে। সেটা হচ্ছে যে এখন একটা বয়সে পৌঁছেছ, ধরো যদি 20 বছর আগে ফেরো এবং সেই অনুপম রায়ের সঙ্গে এই অনুপম রায়ের দেখা হয়, কে কাকে কি প্রশ্ন করবে, তো দুজনের মধ্যে কি কনভারসেশন হতে পারে?
0: দেখো, আজ থেকে 20 বছর আগে আমি কিন্তু কি বলবো, গান নিয়ে জীবনযাপন করতে চাই, আমি আজকের অনুপম রায়কে দেখলে বিশ্বাস করতে পারতাম না আর কি, সেই বয়সে যদি দেখতাম আর কি। আর সেই সময়ের ছেলেটিকে দেখলে আমার যেটা মনে হতো যে বড্ড অস্থির এবং এর চোখে অনেক রকম স্বপ্ন, বেশ কিছু স্বপ্ন স্বপ্নভঙ্গ হবে, বেশ কিছু স্বপ্ন সফলও হবে, কিন্তু আর একটু স্থিরতা দরকার।
2: তো সেই ছেলেটি কি আজকের অনুপম রায়কে দেখলে মনে মনে খুশি হবে যে হ্যাঁ কিছু করেছে জীবনে?
0: হ্যাঁ, সে একটু তো মানে বলছি না, মোর দেন হোয়াট হি কুড ড্রিম অফ।
2: জীবনে শ্রেষ্ঠ কমপ্লিমেন্ট কার কাছ থেকে পেয়েছো এবং কি পেয়েছো? মানে সবটা কমপ্লিমেন্ট মানেই ভালো হয়, কিন্তু তাও যেটা মনে থেকেছে তোমার।
0: দেখো, আমরা হচ্ছি কমপ্লিমেন্টের কাঙাল,
2: একদমই
0: বেশিরভাগ মানুষই তাই, আমিও মানে অন্যরকম কেউ নই, সাধারণ মানুষের মতনই। এবং আমার সবচেয়ে ভালো লাগতো, আমার বলছে বলে যে ক্লাস 6-7 যখন অঙ্ক করতাম, আমাদের ছিলেন স্যার, ছিলেন মিস্টার হালদার, উনি আমাকে খুব সাহায্য করতেন আর কি, যে গুড, ভেরি গুড এইসব লিখতেন আর কি, যে 6টা ফ্যাক্টরাইজেশন দিয়েছেন হয়তো, সেগুলো করে খাতায় গুড, ওই যে গুড পাওয়ার লোভ একটা যে, এবং ওই তুমি কম্পিটিটিভ কথাটা বলছিলে, আমাদের স্কুলে রীতিমতো কম্পিটিশন হয়ে যেত যে হালদার স্যারের কাছে কটা গুড পেয়েছে কে, কটা ভেরি গুড পেয়েছে কে, এবং সেইটার জন্য একটা তাগিদ থাকতো, এবং ওইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ ওই স্যার নিয়মিত অঙ্ক করিয়ে করিয়ে না অঙ্কের ভীতিটা অনেকটা কাটিয়ে দিয়েছিলেন।
2: তোমার শিকড়ের সঙ্গে যোগাযোগ আছে, মানে বলতে চাইছি পুরনো বন্ধু, পুরনো পাড়া, পুরনো মানুষজন, মানে তাদের কাছে তুমি, তোমার ডাকনাম কি?
0: আমার ডাকনাম অনেক আছে আর কি,
2: তোমাকে কি বলে,
0: আমাকে ম্যাগনেট বলে অনেকে চেনে।
2: ম্যাগনেট,
1: ম্যাগনেট মানে চুম্বক।
2: এটার গল্প এটা শুনবো আমরা, এটা
0: এটা আমার বাবার কীর্তি। আমার ছোটবেলায় বাবার বক্তব্য, আমি এতটাই আকর্ষণীয় ছিলাম যে আমাকে নাম দেওয়া হলো ম্যাগনেট, যে আমি সবাইকে আকর্ষণ করছি আর কি।
2: আরে লাভলি।
1: এবং এই নামটা তোমার মানে ক্যারি হয়েছে আর কি?
0: হ্যাঁ, যখন আমার টিনেজ ছিল আমি খুবই অপ্রস্তুত হতাম, যখন এক গুচ্ছের লোকের সামনে বাবা বা মা ম্যাগনেট বলে ডেকে উঠলো আর কি, আমি একটু অসুস্থ,
1: মানে এনজয় করতে না আর কি, পাবলিকলি এনজয় করতে।
0: দেখো, ওই ওই বয়সটা একটা অদ্ভুত বয়স আর কি, টিনেজে মানুষ কিছুই এনজয় করে না, সব কিছু খারাপ লাগে, তো ওই সময় আমি খুবই একটু সংকোচ হতো আর কি। কিন্তু পরবর্তীতে যখন দেখি যে গান নামটার মধ্যে একটা ইউনিকনেস আছে, তখন ভালোই লাগে।
1: আচ্ছা, অনেক কাজে তো তুমি সাফল্য পাও, সাফল্য আসে, যেরকম বলছিলে যে কমপ্লিমেন্টের কাঙাল, সব ঠিক আছে, কিন্তু যখন ব্যর্থতাগুলো আসে বা খুব বড় ব্যর্থতা এখনও পর্যন্ত ফেস করেছো, যেটা মনে হচ্ছে যে এটা একটা ব্যর্থতা এবং এটাকে তুমি কনসিডার করছো, না এটাকে ওভারকাম করতে হবে, বা এটা একটা ব্যর্থতা?
0: হ্যাঁ হ্যাঁ, এবার দেখো কীভাবে দেখা হয়, এখানে দুরকম জিনিস আছে মানুষের, একটা হচ্ছে পার্সোনাল লাইফ আর একটা হচ্ছে প্রফেশনাল লাইফ। প্রফেশনাল লাইফে আমি খুব একটা বড় ব্যর্থতা এখন অবধি দেখিনি, ভবিষ্যতে কী লেখা আছে আমি জানি না, কিন্তু ব্যক্তিজীবনে তো অনেক রকম ওঠা পড়ার মধ্যে দিয়ে যায় এবং সেখানে ব্যর্থতা এসেছে, বহুবার এসেছে, এবং সেই সময়টা আমার মনে হয় যে, তুমি জিজ্ঞেস, তোমার প্রশ্নটা কী ছিল
1: যে
0: কীভাবে ডিল করি, সেটা হচ্ছে যে চুপ করে থেকে।
2: চুপ করলে কি সমস্যার সমাধান হয়?
0: একটু সময় দিতে হয়, টাইম ইজ আ ভেরি গুড হিলার, টাইম অনেক কিছু সারিয়ে তুলতে পারে।
2: আমি আমি জানি টাইম হিলস এভরিথিং মানুষজন বলে, কিন্তু একই সঙ্গে আমার মনে হয় কমিউনিকেশন ইজ অলসো ইম্পর্টেন্ট। মানে যদি কমিউনিকেশন না হয় দুটো মানুষের বা দুজন বন্ধুর যাই হোক না কেন, কোথাও গিয়ে একটা মিসকমিউনিকেশন তৈরি হয় এবং দূরত্ব আরো
0: না। এটা তুমি বলছো যে আমি প্রশ্ন হচ্ছে যে আমি ব্যর্থতাকে কিভাবে ডিল করছি, আমি ব্যর্থতা ডিল করছি নীরবতা দিয়ে।
2: আমি বলছি যে মানে ব্যর্থ হলে তুমি চুপ করে নিজের মধ্যে নিজেকে
0: কিছু সময় দিলে অনেক সময় ওভারকাম করা যায় বলে মনে হয়।
2: এগুলো ইন্ট্রোভার্ট মানুষদের অন্যতম বৈশিষ্ট্য যেটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব
1: না। অনেকে আবার এরকম আছে যে ব্যর্থতাটাকে সে একটা মানে রাইভাল একটা ব্যাপার হিসেবে নিয়ে নেয় এবং সেটা থেকে আরেকটা কিছু নতুন সৃষ্টি হয় শিল্পীদের ক্ষেত্রে, এরকম হয়েছে?
0: ব্যর্থতা দিয়ে প্রচুর প্রচুর সৃষ্টি হয়, মানে খুব বড় একটা ইন্সপিরেশনের কাজ করে ব্যর্থতা, এবং এটা মনে হয় মানে সবার ক্ষেত্রেই সত্যি। কারণ ভেতরে তো অনেক রকমের রাগ দুঃখ অভিমান একসঙ্গে দানা বেঁধে থাকে, সেটার আউটলেট খোঁজে মানুষ। এবার কী করতে পারে মানুষ সেই সময়? এবার যে কিছু তৈরি করতে পারে, সৃষ্টিশীল মানুষ যদি হয় তার

0: অনুপমদার সঙ্গে আর বেশিক্ষণ সময় আমরা পাবো না, নিউজ ব্রেকে যাবো। তবে নিউজ ব্রেক থেকে ফিরে এসে আরও তোমাদের দু তিনটে প্রশ্ন নেবো, আর তারপর আনফর্চুনেটলি আমাদেরকে টাটা বাই বাই বলতে হবে। যাই হোক, আপাতত নিউজ ব্রেকের পালা। কিন্তু তার আগে যেটা হচ্ছে যে অনেক কটা প্রশ্ন এসছে, তার মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু লিখেছেন অনুপমদার পাঞ্জাবিটা ভীষণ সুন্দর। আরেকজন লিখছেন, আমাদের যেহেতু একটু টাইম আছে সেই কারণে নিউজ ব্রেকের আগে বলছি, মেসেজটাই হারিয়ে ফেললাম আমি, দেখো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার যুগে যে কোনো সেলিব্রিটিকে যা হোক কিছু বলে ট্রোল করার জন্য ট্রেন্ড বানিয়ে ফেলেছেন। ট্রোলিংয়ের শিকার হলে অনুপম রায় কী করেন, সেটা অলরেডি অনুপম রায় কিন্তু বলেছেন। অভিজিৎ পাল চৌধুরী লিখেছেন সোদপুর থেকে, লিখতে থাকুন আমাদেরকে আপনাদের যা যা লেখার, লাস্ট 10-15 মিনিটই সময় পাবো আমরা, 10 মিনিটের মতো।
1: তোমরা সবাই সাথে থাকো 100.1 FM গোল্ড কলকাতায় পেজটাতে তো লাইভ চলছেই, আর তার সাথে চলছে আকাশবাণী কলকাতা এই পেজটাতেও লাইভ চলছে। আপাতত তো একটা ছোট্ট সুইপার বাজাচ্ছি, কারণ আমাদের একটা নিউজ ব্রেকের সময় হয়ে এসেছে।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে।
3: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, CJP 3টি প্রধান দাবি পেশ করেছে, এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারের সুপারিশ করেছে তারা। আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের কাজ আজও বিঘ্নিত, উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোন রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোন রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। অভিজিৎ দীপকের মৃত্যু হয়েছে বলে একটি সংবাদপত্রে প্রচারিত খবরের সত্যতা দিল্লি পুলিশ খারিজ করে দিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের দাবি সম্পূর্ণ ভুল এবং দীপকে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন। যে বা যারা এ ধরনের বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচার করছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বনদপ্তর সুন্দরবন উপকূলে যৌথ অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন ভারতীয় মাছ ধরার নৌকা আটক করেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা কার্তুজ। গত 22 জুলাই মাঝ সমুদ্রে ওই নৌকায় তল্লাশি চালিয়ে নৌকার আরোহী 4 ভারতীয় অস্ত্র পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি রোধে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকার বিধানসভায় একটি বিল আনতে চলেছে। আগামীকাল এ সংক্রান্ত পঞ্চায়েত সংশোধনী বিল বিধানসভায় পেশ করা হবে। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয় প্রকল্প নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বিবৃতি দেবেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, আমরা ফিরে এলাম। অনুপম দা আমাদের সাথে রয়েছে, রাজীব বিহু রয়েছি, আর আমরা একেবারে আমাদের আড্ডার, আনপ্লাগড আড্ডার একেবারে শেষের দিকে চলে এসেছি। একটা জিনিস আমার ভীষণ জানতে ইচ্ছে করছে অনুপম দার কাছে, সেটা হচ্ছে যে একজন শিল্পীর কি সামাজিক বা রাজনৈতিক বিকাশ, মানে যে রাজনৈতিক যে নিজের মতামত সে বিষয়ে কথা বলার নৈতিক দায়িত্ব রয়েছে, সে যতই আর কি বিষয়টা থেকে এড়িয়ে যাক, আমরা কোনো কারোর নাম নেওয়ার দরকার নেই, কিছু নেওয়ার দরকার নেই, জাস্ট তোমার ওপিনিয়ন কি বা তোমার, তুমি কিভাবে দেখো?
4: দেখো, এগুলো খুবই ব্যক্তিগত ব্যাপার, এটার কোনো মানে সংবিধানের নিয়ম নেই যে সবাইকে একরকম হতে হবে। প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা আলাদা, প্রত্যেক মানুষের বহিঃপ্রকাশ আলাদা। যে যেমন করে বহিঃপ্রকাশ করতে চায় সে সেরকম করবে, কোনো লিখিত আইন নেই এটার জন্য।
1: আচ্ছা, তুমি কি মনে করো যে তোমার যে এই সাফল্যর মধ্যে কোথাও তুমি একটা জায়গায় বন্দী হয়ে গেছো বা সেখান থেকে আর একটু বেরোতে পারছো না?
4: এটা ভালো প্রশ্ন করেছো, যে এটা ভীষণভাবে মানুষকে ট্র্যাপ করে দেয়। কারণ সাফল্য মানে হচ্ছে যে কোনো একটা জিনিস মানুষ পছন্দ করেছে, এবং প্রবণতা হয় যে বারবার সেই একই জিনিস যেটা মানুষের পছন্দ হয়েছে সেটাকে পরিবেশন করা। কিন্তু জীবনটাকে যদি এত মানে ইম্পর্টেন্টভাবে না দেখে, নিজের মতন করে বাঁচতেই না পারি,

0: তাহলে আর লাভ কি হলো? কারণ আমি তো ঝুঁকি নিতে পছন্দ করি, এর আগে প্রমাণ দিয়েছি আর কি, এবং ভবিষ্যতেও যে ধরনের গান তৈরি করব বা যে ধরনের সাহিত্য চর্চা করব, আমার বিশ্বাস যে আমি সারা জীবনই ঝুঁকি নিতে থাকব।
1: আচ্ছা, এমন একটা প্রশ্ন যে মানে তুমি যেখানে যাও সেখানে সবাই তোমাকে করে কিন্তু তুমি একদমই চাও না, সেই প্রশ্নটার সম্মুখীন তুমি হবে, এরকম কিছু আছে?
0: না, এর সেরকম কিছু নাই। দেখো, আমরা তো সবসময় আর তোমাদের মুখোমুখি আসি না, তোমাদের যা প্রশ্ন আসে সেগুলো তুমি করো, আমি হাসি মুখেই উত্তর দেব।
1: বেশ বেশ, দারুণ।
2: কোথাও গিয়ে মানে হাসি মুখে উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমার কি কোথাও গিয়ে এটা মনে হয় তুমি পলিটিক্যালি কারেক্ট? এবং এটা কিন্তু একটা গুণ, এটা কিন্তু গুণ।
0: দেখো, পলিটিক্যালি কারেক্ট থাকার চেষ্টা করি আমরা, সবসময় কি পারি? সবসময় পারি না, আমাদেরও ভুল হবে, আমরাও বেফাস কথা বলবো, এবং আমার মনে হয় যে বয়স হলে আরও বেশি বলবো। সুতরাং চেষ্টা করি সবসময় যে সফল হব তা তো নয়।
1: আচ্ছা, তুমি সিঙ্গার, অরিজিৎ সিংও সিঙ্গার, তো অরিজিৎ সিংকে সারা ভারতের একটা অন্যতম জায়গা দেওয়া হচ্ছে এই মুহূর্তে, এবং সেটা আমরা সবাই স্বীকার করি। তোমার প্রচুর ছবিতে অরিজিৎকে দিয়ে তুমি গান করিয়েছো, সেই এক্সপিরিয়েন্স কিরকম, যেটা যেটা তুমি কোথাও বলোনি? মানে আমরা ওই আনপ্লাগড ব্যাপারটা চাই আর কি।
0: বলা হয়েই যায় এত জায়গায় সাক্ষাৎকার দিই। অরিজিৎ যখন প্রথম এসেছিল, ও প্রথম প্লেব্যাক করেছিল আমার সঙ্গে হাইওয়ে বলে একটি ছবি হয়েছিল সুরিন্দর ফিল্মসে, খেলা শেষ বলে একটি গান।
2: ঠিক,
0: তখন ও মাঝে মাঝেই কলকাতা আসতো এবং কলকাতায় রেকর্ডিং করেছি আমরা যে স্টুডিওতে। পরবর্তীতেও আরেকটি গান গিয়েছিল, সেটাও স্টুডিওতে রেকর্ড হয়েছিল। গত 10 বছর তারপরে বোধহয় বা 8 বছর আর ওকে কোনোদিন স্টুডিও আসতে হয়নি, কারণ ওকে গান পাঠিয়ে দেওয়া হতো, ও গান গেয়ে পাঠিয়ে দেয়। তা আর এবং সাধারণত আমার কিছুই বলার থাকে না, ও যে গানটা গিয়ে পাঠায়, যখন বাউন্ডুলে ঘুরে গিয়ে পাঠালো আর কি, যে এটা আরেকবার গা বা এটা অন্যরকম করে গা, সেটার কোনো স্কোপও রাখে না। এবং এখন তো অবসর নিয়েছে, এখন আর সেই সুযোগ হবে কিনা জানি না, তবে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো।
1: ভালো তো বললে, এবার যেটা মনে হয় যে এটা আরেকটু হতো বা ভালোর বাদ দিয়ে কিছু
0: ফোন টোন ধরলে ভালো হয় আর কি,
1: এটাই জানতে চাইছি।
2: এটা অনেকেরই অভিযোগ অরিজিৎ সিং কে নিয়ে, যাই হোক, সেই জন্যই তিনি অরিজিৎ সিং। আমরা না মানে একটা কথা আমি শেষ করব, কিন্তু তার আগে ইন্ডাস্ট্রিতে একটা কথা খুব কমন, ডিপ্রেশন। অনেকেই বলেন যে যেহেতু কাজের অভাব বা বিভিন্ন কারণে মানুষের মধ্যে ডিপ্রেশন হয় এবং সেখান থেকে মানে বেরিয়ে আসলে তো খুবই ভালো, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অত্যন্ত আনওয়ান্টেড কিছু ঘটনা সম্মুখীন হতে হয়। অনুপম রায়ের ডিপ্রেশন হয়, যদি হয় তাহলে সে কিভাবে বেরিয়ে আসে?
0: দেখো, ডিপ্রেশনটা না খুব কঠিন শব্দ, এটা একটা মেডিকেল টার্ম হয়ে গিয়েছে এখন।
2: কিন্তু আমি বলছি না, মানে আমি ডিপ্রেশনই বলছি আর কি।
0: ডিপ্রেশন তো আমি তো, তাহলে তো ডাক্তার দেখাতে হবে জানার জন্য যে আমার আদৌ হয়েছে
2: কিনা। মানে তোমার মানে সাইকোলজি মানে কাউন্সেলিং বা এই জাতীয় কিছু?
0: কাউন্সেল, হ্যাঁ কাউন্সেলিং আমি গেছি, সেটা অন্য কারণে, ঠিক ডিপ্রেশন নয়।
2: আচ্ছা আচ্ছা, ভালো, আমরা শেষ করব, কারণ আর আমাদের বেশি সময় নেই। কিন্তু অনুপম রায় যখন স্টুডিওতে আছেন তখন গান না দিয়ে তো আমরা শেষ করতে পারবো না অনুপমদা। হ্যাঁ, আমি আজকে কোনো বলবো না যে এটাই তোমাকে গাইতে হবে, তোমার যেটা ইচ্ছা,
1: মানে নিজের পছন্দের।
2: হ্যাঁ, আমাদেরকে শুনো।
0: ঠিক আছে, তাহলে জুলাই মাসে জুলাইয়ের গান শোনাই।
2: বেশ, শুনি।

0: আমার
1: ভীষণ ভালো লাগলো, আমি তো বললাম যতবারই আমার এই অল ইন্ডিয়া রেডিওতে আসি আমার খুব ভালো লাগে।
2: থ্যাংক ইউ সো মাচ অনুপম দা আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপাতত অনুপম রায়কে এখানেই আমাদের টাটা বাই বাই করতে হবে, কিন্তু তোমরা থাকো, কারণ 6:30 অবধি বিহু আর রাজীব থাকবে নিয়ে উইকেন্ড ক্যাফে। অনুপম রায় এখন টাটা নিচ্ছেন ঠিকই, কিন্তু তার গান আমাদের সঙ্গে কিন্তু থাকছে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, উইকেন্ড ক্যাফের একেবারে শেষ লগ্নে চলে এসেছে বিহু আর রাজীব।
2: ইয়েস, ঘড়িকাটা বলছে এখন 6:22। এতক্ষণ আমাদের স্টুডিওতে ছিলেন অনুপম রায়, আর আপাতত আমাদের পালা তোমাদের কাছ থেকে টাটা বাই বাই বলার, কারণ 6:30 অবধি আমাদের অনুষ্ঠান চলবে। কিন্তু এই যে বৃষ্টি ভেজার দিনে তোমাদের জন্য রইল ব্যাক টু ব্যাক দুটো সুন্দর সুন্দর গান। আবারও দেখা হবে, সবাই খুব ভালো থেকো, টাটা
1: টাটা।

0: আকাশবাণী কলকাতা FM রেইনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে CJP বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। CJP 3টি প্রধান দাবি পেশ করেছেন, এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা। আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন। রাজ্য সরকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ সমীক্ষা করে দুর্নীতির সঙ্গে যুক্ত ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। বিধানসভায় আজ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেটের জবাবী ভাষণে দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার বলেন, কোথায় কত কাজ হয়েছে, কত টাকা খরচ হয়েছে তার সমস্ত তথ্য বিধায়কদের দেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, আগামী 15 দিনের মধ্যে অনিয়মের অভিযোগে FIR দায়ের, গ্রেপ্তারি এবং বিল অনুমোদনকারী আধিকারিকদের সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হবে। সাধারণ মানুষের কাছে খুব কম মূল্যে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। আজ বিধানসভায় নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের বাজেটের ওপরে আলোচনার জবাবী ভাষণে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগে প্লেট প্রতি গ্রাহককে 5 টাকা এবং রাজ্য সরকার ভর্তুকি বাবদ 5 টাকা দিত। বর্তমানে রাজ্য সরকারের ভর্তুকির হার বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। এছাড়া যেসব ক্যান্টিনে এখনও বসে খাওয়ার জায়গা নেই সেখানে চেয়ার টেবিলের ব্যবস্থাও করা হবে বলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। এই মুহূর্তের খবর শেষ হল।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দাওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। সিজেপি তিনটি প্রধান দাবি পেশ করেছেন। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা। আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে তিনটি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। রাজ্য সরকার জল জীবন মিশনের কাজের পূর্ণাঙ্গ সমীক্ষা করে দুর্নীতির সঙ্গে যুক্ত ঠিকাদার ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। বিধানসভায় আজ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাজেটের জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী অজয় কুমার পোদ্দার বলেন, কোথায় কত কাজ হয়েছে, কত টাকা খরচ হয়েছে তার সমস্ত তথ্য বিধায়কদের দেওয়া হবে। সাধারণ মানুষের কাছে খুব কম মূল্যে রান্না করা খাবার পৌঁছে দিতে রাজ্য সরকার মা আহার প্রকল্পে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করেছে। আজ বিধানসভায় নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল একথা জানান। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। আগামী সপ্তাহে বিলটি সংসদে পেশ করা হয়।

0: আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই এনটিএ এর এই পদক্ষেপ। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আর এক দফা আলোচনা করবে বলেও জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয় বিরোধীদের প্রবল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ নিয়ে টানা পঞ্চম দিন সারা দিনের জন্য মুলতবি হয়ে গেছে। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের প্রতিবাদে আজ কলকাতার ধর্মতলা রণক্ষেত্র হয়ে ওঠে বেশ কিছু বাম ছাত্র সংগঠন। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয়। শান্তিপূর্ণ মিছিল ধর্মতলা আসতেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় জুতো, লাঠি, জলের বোতল ছোড়া। এরপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিজেপি কলকাতায় বাম ছাত্র সংগঠনগুলির আন্দোলনের নিন্দা করেছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানিয়েছেন, এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ এবং যাদের জন্য তারা এই আন্দোলন করছে সেই নিট পরীক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। রাজ্যে উত্তম কুমারের নামাঙ্কিত একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মহানায়কের 47তম প্রয়াণ বার্ষিকীতে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে মুখ্যমন্ত্রী আজ কিংবদন্তি এই চলচ্চিত্র তারকার আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো।
2: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার only destination, Love Junction, 107 FM Rainbow Day.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন অনলি অন 107 FM রেইনবো। আর আজকে লাভ জাংশন নিয়ে অপরূপা আর অরিজিৎ আমরা দুজন। শুক্রবারের রাত 9টা মানেই তো একটু ভালোবাসার দিন, যেখানে ভালোবাসা কেমন আছে না আছে, ভালোবাসা ভালোবাসার মধ্যে কতটুকু মন্দবাসা মিশে গেছে, নাকি ভালোবাসা একদম দারুণভাবে সুন্দরভাবে দিন যাপন করছে, সব কিছুর একদম হাল হাকিকত জানতে চলে আসি আমরা। আর আজকে তো এই হালকা বৃষ্টি বৃষ্টির মাঝে যখন শুক্রবার আসে, একে তো উইকেন্ড, তার উপর এরকম বৃষ্টি, তার উপর একটু ভালোবাসা যখন উস্কে দেওয়া যায়, তখন তো মনে হয় যে চলো জীবন মানে বোধ হয় এটাই।
2: তার উপর স্টুডিও যখন অপরূপা, তখন জীবন মানে সত্যি সত্যি এইটাই। বা তোমার জীবনের যারা যারা অপরূপারা রয়েছে বা যারা যারা অপরূপ রয়েছে, সেই সমস্ত তাদের নিয়ে অনেক সময় এই মিষ্টি করে তখন আর অপরূপা ডাকতেও হয় না, কখনো আবার মিষ্টি করে অপরূপ ডাকতেও হয় না। এই মিষ্টতার মধ্যে অনেক সময় একটুখানি একটা তিক্ততা চলে আসে, মনে হয় যেন আর একজন কাউকে বোধহয় একটু বেশি ভালো লাগছে এই মুহূর্তে, মনে হচ্ছে ঠিক তোর সঙ্গে বা তোমার সঙ্গে আমার ঠিক জেল করছে না। এবার প্রচুর টার্ম এখন মার্কেটে ঘোরাফেরা করছে, গুগল করলেই প্রচুর প্রচুর টার্মস পাওয়া যায়, যে টার্মসগুলো নিজেদের সব পক্ষে যুক্তি দেওয়ার জন্য একদম ঠিকঠাক, মানে এইরকমভাবেই টার্মগুলোকে ইউজ মানে তৈরিও হয়তো সেই কারণেই হয়েছে, যাতে অ্যাটলিস্ট রাতে তুমি যখন মানে ঘুমোতে যাচ্ছ বা একা ফিল করছো, সেই সময় এই শব্দগুলোকে তুমি যদি একটুখানি বিশ্লেষণ করো, দেখবে যে হ্যাঁ ব্যাপারটা আচ্ছা, হ্যাঁ তাই তো আমি এটাই করছি। কিন্তু বলো, ভালোবাসায় কি আদৌ এত ক্যালকুলেশন, এত শব্দ প্রয়োগ? কিংবা মন খারাপ থাকলে তাকে ফোন বা মেসেজ না করে শুধুমাত্র হ্যাঁ আমি ঠিক করেছি এটা বোঝার জন্য এদিক ওদিক থেকে বিভিন্ন লোকের কোট পড়া, এদিক ওদিক থেকে বিভিন্ন সিনেমা দেখা, যেগুলো আমার স্বপক্ষে কথা বলেছে সেইগুলোকে নিয়ে বাড়াবাড়ি করা, আদৌ কি সেগুলোর দরকার আছে? আমি রিসেন্টলি একজনকে দেখলাম, তার কোনো কারণে বোধহয় মোস্ট প্রবাবলি অপরূপা ব্রেকআপ হয়েছে, ঠিক আছে?
1: আচ্ছা,
2: এটা তো কারুর জানার কথা নয়, মানে সে কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আছে, আমার সঙ্গে তার সিরিয়াসলি ডিরেক্টলি কোনো যোগাযোগ নেই, কিন্তু তার ফিডগুলো আমার কাছে আসে।

তো যে মানুষটা একটা টাইম পর্যন্ত আমি দেখতাম বেশ মানে সাজ্জে গুজ্জে ছবি দিচ্ছে, এখানে যাচ্ছে ছবি দিচ্ছে, অফিস করছে তার ছবি দিচ্ছে, এই সমস্ত কিছু দিচ্ছে, একটা ঠিকঠাক ব্যাপার স্যাপার, হঠাৎ করে একটা সাডেন চেঞ্জে দেখলাম তার প্রত্যেকটা ছবি বা প্রত্যেকটা পোস্টের ওপরে বেশ একটু দুঃখে ভরা কথা, একটু একাকিত্ব নিয়ে কথা। আবার একাকিত্ব মানে হেরে যাওয়া নয়, একাকিত্ব মানেই খারাপ নয়, একাকিত্বকেও এনজয় করা যায়, এই সমস্ত কথাবার্তা। দেখো, কেউ চলে গেলে আমি হাহুতাশ করব, হাত পা ছড়ে কাঁদবো সেটাও নয়, মানে মানে সে যদি কোনো কারণে আমরা একসঙ্গে থাকতে নাই পারি, এরকম একটা সিচুয়েশন হয় বা ব্রেকআপ হয়, তখন এমন নয় যে আমি আমার লাইফটাকে পুরো গোল্লায় পাঠিয়ে দেবো, সেটাও নয়। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় দিয়ে এগুলোকে আদৌ কি প্রমাণ করার চেষ্টা যে আমি খুব ভালো আছি, এইটা কেন আমাকে দেখাতে হবে? সবটাই কি সোশ্যাল মিডিয়াতে দেওয়াটা ঠিকঠাক? আমি জানি না। তুমি কি মনে করো, তোমার কাছে এই মুহূর্তে ভালোবাসা নিয়ে কি অবস্থার মধ্যে তুমি যাচ্ছ, সেগুলো আমাদেরকে জানাও 9903655992 তে। বাট অপরূপার অরিজিত অলওয়েজ চায় আমার তোমার ভালোবাসাটা ভীষণ কালারফুল থাকুক, আমার তোমার ভালোবাসাটা ভীষণ গভীরতা পাক।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে। লাভ জাংশন অপরূপার অর্চিতের সঙ্গে 107 FM রেইনবোতে আর শুক্রবার রাতে শুধু আড্ডা তোমার সঙ্গে, ভালোবাসা নিয়ে 9903650992 আমাদের 10-ডিজিটের ম্যাজিক্যাল নাম্বার, যে নাম্বার প্রচুর মানুষের ভালোবাসার সাক্ষী, যে নাম্বার প্রচুর মানুষের বিচ্ছেদের সাক্ষী, যে নাম্বার প্রচুর মানুষের মন ভালো এবং মন খারাপ দুজনেরই সাক্ষী। অনেক সময় আমরা এটা বলি যে 9903650592 এই নাম্বারটা বোধ হয় অনেকটা সেই পুরীর সমুদ্রের মতো, যেখানে আমাদের অনেকের নস্টালজিয়া রয়েছে, অনেকের নতুন চাকরি পাওয়ার গল্প রয়েছে, অনেকের ইভেন হানিমুনের গল্প রয়েছে, অনেকের সম্পর্ক তৈরি হয়ে সেই সম্পর্ক আবার দূরে চলে যাওয়ারও গল্প রয়েছে। আর এই মুহূর্তে আমাদের কাছে যে গল্পটা রয়েছে সেটা সৌর্যর।
1: সৌর্য খুব সুন্দর করে লিখে পাঠিয়েছে, আমি ক্লাস 8-এ পড়ি, গানগুলো খুব সুন্দর হচ্ছে আর অপেক্ষা করছি আজকের লাভ শর্টের জন্য। খুব ভালো থেকো তোমরা সৌর্য, ফ্রম গড়িয়া বোধ হয় না? হ্যাঁ গড়িয়া।
0: সৌর্য থ্যাংক ইউ সো মাচ, অ্যাবসলিউটলি তোমার পছন্দের লাভ শর্ট আজকে তো অবশ্যই হবে। এবং এই লাভ শর্ট বলতে মনে পড়ে গেল, এই ভালোবাসা নিয়ে না আমরা দেখবে অনেক সময় একটু মন খারাপ হলে বেশি লেখালেখি হয়, ওই বলে না মনে ব্যথা না পেলে কবিতা বা ক্রিয়েশন তৈরি হয় না, তো সেরকম আমি বলছি না কিছু লেখার জন্য তোমার মনে ব্যথা হোক, বাট স্টিল যদি কখনো কিছু একটু লিখতে ইচ্ছা করে, হয়তো তোমার কাছের মানুষটাকে কিছু একটু লিখে পাঠিয়েছ, সেটাই দেখো না একটু বড় করে আমাদেরকে গল্প আকারে লিখে পাঠিয়ে দাও। জাস্ট হ্যাশট্যাগ দিয়ে লাভ শর্ট লিখে আমাদেরকে পাঠিয়ে দেবে, পাঠানোর নাম্বারও মানে ঠিকানা একই 9903650992, কিন্তু এখন সেই নাম্বারে একটা বড় সড়ো হোয়াটসঅ্যাপ।
1: হ্যাঁ, প্রিয় তুলিকা দিদিমণিকে কেউ একজন মেসেজ করেছেন, লিখেছেন
0: অবিশ্বাস্য, আমাদের মধ্যে তো কেউ তুলিকা নেই,
1: মানে যেটা লিখেছেন তার নাম দিয়েছেন অবিশ্বাসের মেঘ।
0: আচ্ছা,
1: কাছেই আছিস বান্ধবী হয়ে, মন তো মানে না তো, সবাই খোঁটা দেয় আমায় নিয়ে, বাড়ায় ব্যাকুলতা, অন্যের মেয়ের গল্প সাজিয়ে হাসে যে চেনা মুখ, তুইও কি পারিস বিশ্বাস করতে, পাস কি তাতে সুখ, আমারে বুকে তুই ছাড়া বলো অন্য কে আর আছে, সবটুকু প্রেম জমা রেখেছি শুধু তোরই কাছে, বাইরে দেখাই হাসি খুশি মুখ, ভেতরে কাঁদি মন, তোর অবহেলা তীর হয়ে বিঁধছে সারাক্ষণ, সবাই তো বুঝেছে মনের কদর, তুই কেন বুঝিস না, মিথ্যে খোলসে আটকে রেখে কেনই নিশানা, চোখের আড়ালে গোপন চলুক আমাদের এই গান, নামের আড়ালে হারিয়ে না যাক ভালোবাসার টান, ভুল বুঝিস না আগলে রাখিস মনের গোপন ঘরে, সব ঝড় শেষে আবার আসব শুধু তোরই হয়ে, তো একমাত্র হর্ষ।
0: হর্ষ বা হর্ষ যাই বলো না কেন, তোমার জন্য আই হোপ তুলিকা হয়তো ওয়েট করবে, বা যদি সেই সিচুয়েশন তৈরি না হয় হয়তো সেই দূরত্বের কথাই বলছো, তবে দূর থেকে আগলে রাখা এটাও কিন্তু একটা ভালোবাসার পার্ট বলতে পারো, কারণ বেসিক্যালি ভালোবাসার না অনেকগুলো ডাইমেনশন থাকে।
1: একদমই তাই।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার একটাই ডেস্টিনেশন, সেটা লাভ জাংশন। আর সেই লাভ জাংশন অপরূপার যেহেতু তোমার সঙ্গে, স্টুডিও ক্লক রাত 9:26 হয়ে 15 সেকেন্ড।
2: আর এই সময়টায় যখন প্রায় আমরা একটু একটু করে আধটা ঘন্টা পার করলাম তোমার মেসেজ, আমাদের কথা সব নিয়ে এবং সুন্দর সুন্দর গানের মাঝে, এবার আমাদের জানিয়ে দেওয়ার সময় হয়েছে যে আজকের লাভ শর্ট প্রথমবারের জন্য তুমি কিন্তু শুনবে ঠিক 9:30 সময়, তার মানে দ্বিতীয়বার ঠিক 10:30 এবং তৃতীয়বার ঠিক 11:30 সময়।
1: অ্যাবসলিউটলি। এবং এই লাভ শর্টের পরে অপরূপার অরিজিৎ ফিরবে তোমার কাছে তোমার কিছু মেসেজেস নিয়ে, এবং আমরা এরই মধ্যে আজকে অনেকগুলো, আমি জানি না এটা ডাবলের মানে কি না, যে তোমরা প্রচুর মেসেজ অলরেডি পাঠিয়ে ফেলেছো এবং সেই মেসেজের মধ্যে আমাদেরকে একটু খুঁজে নিতে হচ্ছে যে কিছু কিছু মেসেজ আমাদের মনে হচ্ছে যে একটুখানি পড়তে হবে, একটু ডিটেইলিং দরকার রয়েছে। তোমরা অনেক কিছু আমাদের কাছ থেকে জানতে চেয়েছো। এবার দেখো, আমরা তো আর ভালোবাসায় পিএইচডি করিনি, কিন্তু যেটুকু করেছি সেটা হচ্ছে যে হয়তো মেবি আমাদেরকে যারা পাঠাচ্ছ তারা ভরসা করছো, এবং আমাদের যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যেটা চুপ কথা এবং লাভ জাংশন দুটোরই প্লাস পয়েন্ট, আমরা কোনো জাজ করি না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা নিউট্রালি তুমি যাতে ভালো থাকতে পারো তার একটুখানি কিছু বলতে পারি, এইটুকু মাত্র। আর একটা বড় সড়ো মেসেজ তার মধ্যেই,
2: একটা সুন্দর বড় সড়ো মেসেজ যেখানে প্রকৃতি প্রেম সব মিলেমিশে একাকার। লিখছো, নিস্তব্ধ রাঙা বিকেলে নিবিষ্ট চিত্তে একলা বসে যখন ভাবি, তখন পাখির চোখ থেকে ঠিকরে আসা আলোর মতো এক উজ্জ্বল মাধুর্যপূর্ণ সাহিত্য জগতের সন্ধান পাই, যেখানে নৈসর্গিক প্রেম রবির ধারার মতো রামধনুর প্রতিবিম্ব স্বরূপ ঝরে পড়ছে, আর ক্রমে অবজ্ঞা করে চলেছে কুটিল নিয়তি ও স্বার্থকে। জ্যোৎস্না ধারার সমতুল্য ভালোবাসা সাহিত্যের প্রতি আমার বুকের ভেতরের জোয়ারকে তীব্র তন্দ্রায় আচ্ছন্ন করে রঙিন আলোয় আলোকিত করেছে। সে কি ভিজে না শুকনো, সে কি আলগা না শক্ত, সে কি সত্য না গল্প, তার সঠিক অবয়ব নির্ধারণ করা বড্ড গোলমেলে। তাই শূন্য দৃষ্টি শুধু যে পেতে চায় বা ডুব দিতে চায় তাই নয়, আত্মসমর্পণেও হারিয়ে যেতে পারে। পিউপা ঘোষ আমাদের খুব সুন্দর একটা মেসেজ পাঠিয়েছে,
1: মিষ্টি করে একটা পিউপা মেসেজ পাঠিয়েছে আমাদের। তোমার নামের মতোই তোমার মেসেজটাও ভীষণ মিষ্টি, আর ঠিক যেরকমটা কথা দিয়েছিলাম আমরা মোটামুটি আর একটুখানি বাকি রয়েছে এই সপ্তাহের লাভ শর্ট শোনাবো, কিন্তু তার আগে আরও একটা বেশ বড় মেসেজ, এটা পড়বে নাকি?
2: হ্যাঁ, এটা পড়া যেতেই পারে, আমরা
1: নাকি এখন একটা ছোট মেসেজ পড়ে নেবে,
2: আরেকটা ছোট মেসেজ দেখতে পারি যদি থাকে, না হলে বড় মেসেজ নিয়েও আমরা, আচ্ছা
1: আচ্ছা পড়ে নাও, বড়টাই
2: পড়ে নি, তাই তো। ডিয়ার লাভ জাংশন, আজ আমি ভীষণ ভীষণ হ্যাপি। রিঙ্কু খান আমাদের হাওড়া আন্দুল থেকে বলছো, কারণ গত 1 বছর 1 মাস 21 দিন বাদে আমার পুরনো ভালোবাসা ফিরে পেলাম। গত সপ্তাহে আমার ওই দীঘায় গিয়েছিল, আর আমি ওকে না বলে ওখানে গিয়ে ওর সঙ্গে মিট করি। তারপরে অনেক কান্নাকাটি, অভিমান আর চোখের জল, তারপরে শুধুই ভালোবাসা। তারপরে সানডে আবার দক্ষিণেশ্বর গেলাম, ওখানেও বেশ কিছুটা সময় কাটালাম। খুব ভালো লাগছে নিজেকে এইবারে একটু একটু করে সাজাতে ইচ্ছে করছে। গত বছর ঠিক এই শ্রাবণ মাসের কোনো এক স্যাটারডে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ব্রেকআপ হয়ে যায়। আজ আবার ও তোমাদের রেনবোর স্টেশনে ফিরে পেলাম আমার ওকে। থ্যাংক ইউ ডিয়ার লাভ জাংশন, আর তোমরা প্রে করো যাতে আমরা আমার এই ভালোবাসা আর হারিয়ে না যায়।
1: আরে রিঙ্কু, তুমি তো কামাল করে দিয়েছো, মানে আমরা ভীষণ খুশি হয়েছি। এই তুমি বেশ কিছুদিন ধরে আমাদের একটা দুঃখ মেসেজ পাঠাচ্ছিলে, সেখান থেকে রিঙ্কুর আর দুঃখ নেই। রিঙ্কু একদম মানে সারামার মতো গিয়ে একদম সোজা দীঘায় চলে গেছে, সারপ্রাইজ ভিজিট করেছে, এবং তোমাকে এটা কিন্তু সাধুবাদ জানাতে হবে যে তুমি কিন্তু সবসময় খবর রেখেছো যে তোমার সেই ও কবে এদিক ওদিকে যাচ্ছে, মানে সেখানে তুমি এই যে চলে গেছো, আমি হলে বোধহয় পৌঁছতে পারতাম না, বুঝেছো? কিন্তু তুমি এই যে সমস্ত ইগোটিগোকে জলাঞ্জলি দিয়ে তুমি পৌঁছে গেছো, দ্যাটস গুড। এবং রিঙ্কুর এই মেসেজ থেকে একটা মেসেজ তো অলওয়েজ আমরা তোমাদেরকে দিতেই পারি, যে অনেক ক্ষেত্রে না মন থেকে চাইলে সেই ভালোবাসা

হয়তো আরেকবার ফিরে পাওয়ার চান্স থাকে। তো এই মুহূর্তে রিঙ্কু যেমন তার ওকে ছাড়া থাকতে পারছে না, ঠিক সেরকম অরিজিৎ সিং বলছে জিয়া তুই ছাড়া। তো জিয়াকে নিয়ে আমরা ঠিক 2 মিনিট 22 সেকেন্ড পর ফিরছি আমাদেরই লাভ শটে, আজকের জন্য প্রথমবার।

0: আজকের লাভ শর্টসে অপরূপার লেখা প্রথম প্রেম, গল্পের ন্যারেশনে রাজীব, অন্যান্য চরিত্রে বিহু, অনির্বাণ, আত্রেয়, উজ্জ্বল, অভিপ্সা ও সৌমিক। শুরু হচ্ছে লাভ শর্টস প্রথম প্রেম।
1: কিছু সম্পর্কের শুরুটা ভালোবাসি শব্দ দিয়ে শুরু হয় না, হয় একটা টিফিন ভাগ করে খাওয়া দিয়ে, একসঙ্গে স্কুল বাস মিস করা দিয়ে, কিংবা পরীক্ষার আগে শেষ মুহূর্তের নোটস আদান প্রদান দিয়ে। পল্লবী আর সৌমিকের গল্পটাও ঠিক সেই রকমই। দুজন দুজনকে ক্লাস টু থেকে চেনে, প্রায় ১১ বছরের বন্ধুত্ব। এত বছরে ওদের দুজনের দুজনকে ছাড়া আর কাউকে খুব একটা দরকারও পড়েনি। বেস্ট ফ্রেন্ড, এই পরিচয়টাই যেন যথেষ্ট ছিল। তবে পড়াশোনার ক্ষেত্রে দুজনের কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই যেমন মাত্র এক নম্বরের জন্য কেউ কারো চেয়ে পিছিয়ে থাকতে রাজি নয় যেন। আচ্ছা, এই বন্ধুত্বের আড়ালে কি কোনোদিন পুঞ্জীভূত হবে ভালোবাসার মেঘ? সময়ের হাতেই সবটা ছেড়ে দেওয়া যাক। তবে আজ ওদের কলেজের প্রথম দিন, হয়তো আজ থেকেই বদলে যাবে কিছু সমীকরণ।
2: হ্যালো,
3: কিরে এখনো ঘুমাচ্ছিস? আজ কলেজের প্রথম দিন।
2: আরে আমি অনেক আগেই উঠে গেছি,

0: আসলে তোকে একটু টেনশন দিতে মজাই লাগছিল।
1: তুই কোনো দিন বড় হবি না।
0: তুই তো আছিস বড় হওয়ার জন্য।
2: দুজনেই হেসে ওঠে। স্কুলের ইউনিফর্ম নেই, কাঁধে নতুন ব্যাগ, চোখে হাজারটা স্বপ্ন। দুজনেই আজ নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে। কিন্তু একটা জিনিস এখনো বদলায়নি, কলেজের গেটে ঢোকার আগে পল্লবী এখনো অপেক্ষা করছে সৌমিকের।
0: এই এত দেরি করলি কেন?
3: দেরি? আমি তো ঠিক সময় এসেছি, তুই বরং আধ ঘন্টা আগে চলে এসেছিস।
0: উফ, আজকে প্রথম দিন, আজকে তো একটু আগে আসতেই হয়।
3: ঠিক আছে ম্যাডাম, এবার চলুন।
2: নতুন বন্ধু, নতুন মুখ, নতুন ক্লাসরুম, সবকিছুই নতুন। তবু এই ভিড়ের মাঝেও পল্লবীর চোখ খুঁজছে শুধু একজনকে, আর সৌমিক সে অজান্তেই খেয়াল রাখছে পল্লবী যেন কোথাও হারিয়ে না যায়।
4: তোমরা সবাই আজ নিজেদের পরিচয় দেবে এক এক করে।
5: আমি অনন্যা, আমি ভালোবাসি বাগান সাজাতে আর আমার প্রিয় বিষয় বাংলা সাহিত্য।
0: আমি পল্লবী, বই পড়তে খুব ভালোবাসি, আর আর আমার সবচেয়ে ভালো বন্ধু এই ক্লাসেই আছে।
6: সবচেয়ে ভালো বন্ধু?
2: কথাটা শুনে আজ একটু অন্যরকম লাগলো সৌমিকের। মনের মধ্যে কেমন যেন একটা তড়িৎ খেলে গেল। সেদিন বিকেলে কলেজ থেকে বেরিয়ে দুজনেই আগের মতো পাশাপাশি হাঁটছিল। সবকিছু যেন আগের মতোই, তবু কোথাও যেন খুব সামান্য হলেও বদলাতে শুরু করেছে কিছু। বন্ধুত্বের পাতায় নিঃশব্দে লেখা হচ্ছে আর একটা নতুন অধ্যায়, যার নাম প্রথম প্রেম। কলেজে ভর্তি হওয়ার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। নতুন ক্লাস, নতুন বন্ধু, সবকিছুই ধীরে ধীরে ওদের জীবনের অংশ হয়ে উঠছে। পল্লবী আর সৌমিক এখনও একসঙ্গেই কলেজে আসে, একসঙ্গেই বাড়ি ফেরে, কিন্তু আগের মতো সারাক্ষণ আর একসঙ্গে থাকা হয় না। কখনো পল্লবী তার নতুন বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে ব্যস্ত, কখনো আবার সৌমিক ক্রিকেট টিমের প্র্যাকটিসে। সবটাই খুব স্বাভাবিক, তবুও কোথাও যেন একটা অদৃশ্য শূন্যতা দুজনের মনেই নীরবে জায়গা করে নিতে শুরু করেছে। একদিন ক্লাস শেষে পল্লবী গেটের সামনে দাঁড়িয়ে সৌমিকের জন্য অপেক্ষা করছিল। পাঁচ মিনিট, দশ মিনিট, এমন সময় সৌমিকের এক বন্ধু তন্ময়ের সাথে দেখা হলো পল্লবীর।
0: এই তন্ময়, সৌমিককে দেখেছিস রে?
7: সৌমিক মাঠে প্র্যাকটিস করছে।
0: ও আচ্ছা।
2: মুখে শুধু আচ্ছা বললেও মনটা যেন অকারণেই একটু খারাপ হয়ে গেল। অন্যদিকে মাঠে দাঁড়িয়ে সৌমিকও বারবার কলেজ বিল্ডিং এর দিকে তাকাচ্ছিল। মনে মনে ভাবছিল সারাদিন পল্লবীর সঙ্গে ঠিক করে কথাই হলো না। সন্ধ্যায় বাস স্ট্যান্ডে দেখা হতেই পল্লবী হালকা অভিমানী গলায় বলল,
0: আজ তোকে খুঁজছিলাম।
3: আমি ভাবলাম তুই তোর নতুন বন্ধুদের সঙ্গে ব্যস্ত।
0: অকারণে এত কিছু না ভেবে একবার ফোন তো করতে পারতিস।
3: সেটা তুইও একবার করতে পারতিস বল।
2: তারপর দুজনেই হেসে ফেলল। অভিমানটা খুব ছোট ছিল, কিন্তু সেই ছোট্ট অভিমানের মধ্যেই লুকিয়ে ছিল একে অপরকে হারিয়ে ফেলার অদ্ভুত এক ভয়। সেদিন রাতে সৌমিক পল্লবীকে মেসেজ করল,
3: কাল সকাল 9টায় গেটের সামনে দাঁড়াবি কলেজের, আজকের মতো আর দেরি হবে না।
2: পল্লবী সঙ্গে সঙ্গে উত্তর দিল,
0: ঠিক আছে, তবে 5 মিনিট দেরি করলে কফি কিন্তু তোর।
3: ওকে, ডিল ডান।
2: আজ কলেজের নবীনবরণ, মঞ্চে লাইট, মাইকের শব্দ আর ছাত্রছাত্রীদের কোলাহল। পল্লবী আবৃত্তি করতে উঠেছে,

0: রবীন্দ্রনাথের কবিতা। কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে অদ্ভুত এক নরম ভাব। সামনের শাড়িতে বসে সৌমিক তাকিয়েছিল তার দিকে। হঠাৎই বুঝতে পারল, এ যেন শুধু কবিতা নয়, তার সব অসম্পূর্ণ কথাও কোথাও মিশে আছে। কবিতা শেষ হতেই অডিটোরিয়াম হাততালিতে ভরে গেল। পল্লবী নিচে নেমে এলে সৌমিক পল্লবীর কাছে গেল। এমন সময় থার্ড সেমের টপার শাগনিক পল্লবীর কাছে এসে বলল,
1: পল্লবী তুই আমার বৃহস্পতি, আর আমি তোর বলয় হতে চাই।
0: পল্লবী কি বলবে বুঝতে না পেরে একবার শুধু সৌমিকের দিকে তাকায়। সৌমিকও কি বলবে বুঝতে না পেরে অবাক হয়ে দুজনের দিকে তাকায়। পল্লবী নিজেকে কিছুটা ধাতস্থ করে শাগনিককে বলে,
2: বৃহস্পতি তো অনেক দূরের গল্প, আমি পৃথিবী হয়েই আছি, আর আমার চাঁদ ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, আমার সৌমিক।
0: পল্লবী একটা আলতো দুষ্ট মিষ্টি হাসি হেসে সৌমিকের দিকে তাকালো, আর গেটের দিকে এগিয়ে যেতে গিয়ে সৌমিকের ডাকে ঘুরে দাঁড়ালো।
1: যা বললি সেটা কি সত্যি?
2: তোর কি মনে হয়?
1: বলতে পারছি না, লজ্জা লাগছে।
2: তাহলে বলছিস বৃহস্পতি হওয়ার অফারটা অ্যাকসেপ্ট করলে ভালো হতো?
1: তোকে নতুন করে চিনছি, আজ তোকে এই আকাশ নীল রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে রে।
0: পল্লবী কিছু বলল না, শুধু চোখ নামিয়ে নিল। সেই নীরবতায় অচেনা এক উষ্ণতা ছিল। সামনে দাঁড়িয়েছিল শুধু দুই বন্ধু নয়, সদ্য প্রেমে পড়া দুজন মানুষ, যাদের ভেতরে নীরবে একটা নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল। ক্যাম্পাসের লাইট ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। পল্লবী আর সৌমিক পাশাপাশি হাঁটছে। আজ আর কোনো কথা নেই, কিন্তু নীরবতাটাও কেমন যেন ভালো লাগছে ওদের। সৌমিক আলতো করে পল্লবীর হাতটা ধরল, পল্লবী বাধা দিল না। এভাবেই দুই ছোট্ট বেলার বন্ধু একসাথে অনুভব করতে শুরু করল জীবনের প্রথম প্রেম কেমন হয়।

0: লাভ শর্টসে আজ শুনলে অপরূপার লেখা প্রথম প্রেম, গল্পের নারেশনে রাজীব, পল্লবী বিহু, সৌমিক অনির্বাণ, প্রফেসর উজ্জ্বল, অনন্যা অভিপ্সা, তন্ময় সৌমিক ও শাগনিক আত্রেয়।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: সবার আগে বলো যে লাভ শর্টটা কেমন লাগলো, হ্যাঁ সেটা আগে আমাদেরকে লিখে পাঠাও। আরে কোথায় রে ভাই, না 9903605992 একটাই নাম্বার আমাদের, সেই নাম্বারে যেমন ভালোবাসাও থাকবে সেই নাম্বারে এই যে ভালোবেসে অপরূপা লাভ শর্ট লিখেছে, সেই লাভ শর্ট তোমার কেমন লেগেছে, তুমি কতটা ভালোবেসেছো সেটাও তো আমাদেরকে পাঠাতে হবে নাকি?
2: একদমই তাই। আর কেমন লাগলো না লাগলো জানাও, পাশাপাশি তোমার মনের কি এখন অবস্থা, তুমি এখন ঠিক ভালোবাসার কোন শুটটা ধরে এগোচ্ছো সেটাও আমাদেরকে জানাও 9903605992 তে। তোমার মেসেজ হাতে এখন এই মুহূর্তে আমরা,
1: রাইট? হয়তো এটা লাভ শর্ট নয় বুঝলা অপরূপা, কিন্তু লাভ শর্টের থেকেও কম কিছু নয়, একটা বড় সড়ো মেসেজ এবং লেখা বলা যায় মেসেজের থেকেও বড় কথা। লেখাটার নাম শেষ চিঠি। তোমার নামটি আজও আমার নীরবতার সবচেয়ে প্রিয় শব্দ, তবু আর ডাকি না।

0: কারণ জানি যে সব ডাকের উত্তর মেলে না। যে স্বপ্নগুলো আমরা একদিন দুজনে মিলেই এঁকেছিলাম, আজ সেগুলো ধুলো পড়া ডায়ের পাতায় নিঃশব্দে কমে আছে। তুমি হয়তো নতুন আলোয় হাসতে শিখে গেছ, আর আমি পুরনো স্মৃতির জানালায় এখনো সন্ধে নামতে দেখি। কখনো যদি হঠাৎ আমার কথা তোমার মনে পড়ে, জেনে রেখো যে অভিমান নয়, শুধু শুভ কামনাই রেখে গেছি। ভালোবাসা মানে সবসময় একসঙ্গে পথ চলা নয়, কখনো কখনো ভালোবাসা মানে নীরবে দূর থেকে কারো সুখ কামনা করা। তুমি ভালো থেকো, তোমার আকাশ ভরে উঠুক নতুন রঙে, আর আমার আকাশে যদি এক ফোঁটা বৃষ্টি নেমেও আসে, সেটুকু আমি কবিতা বানিয়ে রাখব। তোমাকে আর বিরক্ত করব না, শুধু নীরবে মনে রাখব। আমি রিয়াজুল আমশোল থেকে। আমার ভালোবাসা ছেড়ে চলে গেছে 5 বছর, কিন্তু ওকে আজও অনেকটা ভালোবাসি। যেখানেই থাকুক সুখী থাকুক এই প্রার্থনা করব। এতটা ভালো একটা যে লেখা লিখতে পারে, তার মনটা কতটা ভালো হতে পারে বা মনটা কতটা সফট হতে পারে, সেটা অ্যাটলিস্ট একটুখানি আন্দাজ করা যায়। আমি এটুকু বলবো রিয়াজুল, যে তুমি হারিয়েছ নয়, তোমাকে কেউ একজন হারালো।
1: সত্যিই তাই, এবং তোমার কাছ থেকে আমরা একটা সুন্দর লাভ শর্টও আশা করছি তুমি একটা আমাদেরকে একটা সুন্দর লাভ শর্টও লিখে পাঠাবে। 9903659992 তে আরও একটা মেসেজ, যেখানে তুমি বলছো যে ভালোবেসে বিয়ে করেছি আর আজকে বিয়ের প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু কেন জানি না ভালোবাসাটা যখন একে অপরকে ভালোবাসতাম শুধু দেখাটুকুই হতো সপ্তাহের শেষে, তার চেয়ে এখন একসাথে থেকেও ভালোবাসার সেই উজ্জ্বলতা বা চমক যাই বলো না কেন অনেকটা কম। নামটা আর বলছি না,
0: ঠিক আছে, মানে ব্যাপারটা বোঝা গেছে। ব্যাপারটা হচ্ছে যে মানে বিয়েটা হঠাৎ করেই তোমাদের কাছে একটা অভ্যেস হয়ে গেছে, মানে তোমরা দুজনের কাছে একটা অভ্যেসে পরিণত হয়েছো, যেটা হয়তো আগে ছিল যে হঠাৎ করে দেখা হওয়ার যে একটা রোমাঞ্চ ছিল, একটা ভীষণ রকম এক্সাইটমেন্ট ছিল, সেইটা হারিয়ে গিয়ে যে 24 ঘন্টা তোমাদের এখন দেখা হচ্ছে, একসঙ্গে আছে, বিষয়টা অভ্যেসে পরিণত করে ফেলেছো। তো এই নামহীন গোত্রহীন যে মেসেজটা আমরা পেয়েছি তার জন্য বলছি একটা কথা, যে লাইফটাকে একটু অন্যভাবে নিজেরাই সাজিয়ে নাও। মানে প্রতিদিন 10টা 5টা রুটিনটা কিন্তু আমরাও প্রত্যেকেই ফলো করতে হয়, কিন্তু সেখানে একটু নতুনত্ব আনো। কীরকম? হঠাৎ করে নিজেদের, যদি ফ্ল্যাটে থাকো ফ্ল্যাট, যদি বাড়িতে থাকো বাড়ি, নিজের বাড়ি বা ফ্ল্যাটটাকে একটুখানি অন্যভাবে সাজিয়ে নাও। হঠাৎ করে দেখো যে হয়তো বিছানার এপাশে তোমার একটা টেবিল ছিল, সেই টেবিলটাকে পারলে যদি পসিবল হয় একটু অন্যদিকে সরাও, কিংবা যে কর্নারটা ফাঁকা রয়েছে যাও দুজনে গিয়ে বেরিয়ে গিয়ে একটা পাশের ফার্নিচারের দোকান থেকে সুন্দর একটা ল্যাম্প শেড কিনে আনো, এনে তোমার ওই জাস্ট হয়তো দেখো ফ্ল্যাটের একটা কর্নার ফাঁকা রয়েছে, ওখানটা রেখে দাও। যদি কোনো একটা উইকেন্ডে সন্ধ্যেবেলা একটুখানি ফাঁক পাও, হয়তো কোনো একটা খুব একটা তারা নেই, পরের দিন অফিস যাওয়ার তারা নেই, টিভিতে একটা ভালো ওয়েব সিরিজ দেখো, নট ফোনে, টিভিতে দেখো, ওই ল্যাম্প শেডটা চলে দাও, টোটাল ফ্ল্যাটটা বা বাড়ির ঘরটা অন্ধকার রাখো, সঙ্গে দুটো ধোঁয়া ওঠা চায়ের কাপ বা কফির কাপ রাখো, এবং যেটা তোমরা খেতে চাও, খুব ভালোবাসো, দুজনের পছন্দ, এমনটা নয় যে একই খাবার দুজনকে পছন্দ করতেই হবে, এটা নাও হতে পারে। হ্যাঁ, মানে তো তার ফুচকা পছন্দ হতে পারে, তোমার মিষ্টি পছন্দ হতে পারে, পুরো সব ব্যাপারটা নিয়ে গুছিয়ে বসে একটু নিজেদের মতো করে কোয়ালিটি টাইম কাটাও, দেখবে এই যে সম্পর্কে একটা মানে অভ্যেসের পলেস্তারা পড়েছে না, সেইটা কোথা থেকে ভেঙে যাবে, দেখবে আবারও তখন সেই পুরনো দিনের এক্সাইটমেন্টটা ফিরে আসবে, যে ইয়েস কখন দেখা করবো। আসলে কি জানো তো, আমাদের মনে না অনেক গুপ্তচর থাকে, আমরা সেই গুপ্তচরগুলোর পাত্তা দিই না, অনেক সময় খবর রাখি না, কিন্তু আমরা খবর না রাখলেও ওই মনের গুপ্তচরগুলো আমাদের ঠিক খবর রাখে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশনে তোমার সঙ্গে অপরূপার অরিজিৎ, লাভ জাংশন শুনছো 107 FM রেইনবোতে। দেখতে দেখতে আমরা একটা ঘন্টা পেরিয়ে গেলাম, কিন্তু আরও দুটো ঘন্টা তোমার সঙ্গে রয়েছে। 9903655992 আমাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর, আর সেই কমন ফ্যাক্টরে তোমাদের একটার পর একটা টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ।
2: হাই আর জে ফ্রেন্ড অরিজিৎ ও অপরূপা, শুভ সন্ধ্যা তোমাদের দুজনকে। আজকের লাভ শটটা ভীষণ ভালো লেগেছে আমার। কলেজের সেই রঙিন দিনগুলোর কথা আমার মনে পড়ে গেল। রিঙ্কু শাম্পুই আমাদেরকে বাউরিয়া থেকে লিখছেন।
1: থ্যাংক ইউ সো মাচ।

0: ইউ, থ্যাংক ইউ। এবং আমাদের এই লাভ শর্ট, মানে আমাদের প্রত্যেক সপ্তাহেই যারা যারা আমাদের আর্জেন্টিনা লাভ শর্ট লেখে এবং তারপর সেটাকে যখন তৈরি করা হয়, পুরোটা যখন একটা গল্পের আকারে তোমার কাছে গিয়ে পৌঁছায় এবং তোমরা এতটা তারিফ করো এই বিষয়টার, এটা আমাদের খুব ভালো লাগে এবং আমাদের পরের সপ্তাহের জন্য রেডি করে।
1: সত্যি তাই, একটা খুব বড় সুন্দর মেসেজ। দেখা যাক কি বলছো।
0: আচ্ছা,
1: লিখছো, ডিয়ার লাভ জাংশন, আজ

0: বার রেডিও শুনছি। প্রায় ছ মাস আগে আমি নিয়মিত শ্রোতা ছিলাম। তখন সামনে ছিল মাধ্যমিক পরীক্ষা। এখন সময় বদলেছে, ক্লাস বদলেছে, জীবনও যেন একটু বদলে গেছে। এখন প্রায় প্রতিদিনই টিউশন থেকে ফিরে এক বন্ধুর সঙ্গে হাঁটতে বেরোই। নিজেদের একটা ছোট্ট টার্গেট রেখেছি, প্রতিদিন 10,000 স্টেপ। কিন্তু আজ আর বেরোনো হয়নি। আজ বাড়িতেই আছি, মা বাবা গেছেন রথের মেলায়, পুরো বড় বাড়িটায় আজ আমি একাই। হঠাৎ মনে পড়ল, আজ তো শুক্রবার, তাই রেডিও চালিয়ে বসলাম। আর লাভ জাংশন শুনতে শুনতেই পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেল। আমি একটু অন্যরকম ধরনের ছেলে, কোনো নেশা করি না, আর যেখানেই যাই নিজের বন্ধু সুলভ স্বভাবের জন্য খুব সহজেই সবার সঙ্গে মিশে যেতে পারি। হয়তো এই কারণেই অনেকেই আমাকে সম্মানও করেন। কিন্তু মজার বিষয় হলো, আজ পর্যন্ত কোনো প্রেম করা হয়ে ওঠেনি, কারণ মানুষকে একটু বুঝে শুনেই ভালো লাগে আমার। তবে একজন ছিল, পড়াশোনায় খুব ভালো আর আমার চোখে একদম পারফেক্ট। দুর্গাপুজো একসঙ্গে ঘুরতে যাওয়া, সন্ধেবেলায় ফুচকা খাওয়া, ওদের বাড়ির পাশের সায়েন্স টিউশনে যাওয়া, এসব ছোট ছোট মুহূর্ত আজও মনে আছে। ও আমার থেকে 2 বছরের ছোট ছিল। একদিন বলেছিল, আমার দিকে ফোকাস না করে মাধ্যমিকে ফোকাস করো। তারপর ধীরে ধীরে কথাবার্তা কমে গেল, সময় নিজের মতো এগিয়ে গেল। কিছুদিন আগে আবার হঠাৎ দেখা হলো। ও জিজ্ঞেস করলো, কেমন আছো, পড়াশোনা কেমন চলছে, মাধ্যমিকে কত পেয়েছো? আমিও উত্তর দিলাম, তারপর শুধু একটা ছোট্ট বাই বলে দুজন দুদিকে চলে গেলাম। চাইলেই আমরা দুজন দুজনের ইনস্টাগ্রাম আইডি নিতে পারতাম, কিন্তু নিইনি। হয়তো কিছু স্মৃতি যেমন থাকে তেমনই থাকাই ভালো। আর একটা মজার কথা, এই অনলাইনের যুগেও আমরা কোনো দিন ফোনে কথা বলিনি। ধন্যবাদ প্রিয় আরজেরা, এত বড় লেখাটা সুন্দর করে পড়ার জন্য। একটা অনুরোধ, আমার নামটা বলবে না, শুধু লেখাটা পড়ে শোনাবে, ভাগ্যিস। ইউজুয়ালি আমরা কিন্তু নামকে কোথা থেকে বলছো সেটা আগে বলে দিই, তো ভাগ্যিস তোমার নামটা বলিনি। তোমার নামটা আর তাহলে বললাম না। বেনামি একখানা চিঠি আমাদের কাছে এসেছে, যেটার মধ্যে শুধুই স্মৃতিরও মন্থন এবং বেশ মিষ্টি একটা ব্যাপার।
1: রাইট, মানে আমাদের খোলা ডাকবাক্সতে এরকম প্রচুর মেসেজ জমা হয় যেখানে তোমার নামটা বলতে বারণ করো, সেটা একদম তার মধ্যে কোনো রকম কোনো ভুল নেই। আর এই যে তুমি আজকেও এই ডিজিটাল সময়ে দাঁড়িয়েও তুমি যে একটা ফিজিক্যালি দেখা করা কিংবা সেই স্মৃতিটাকে নিয়ে স্মৃতি যাপন করা, এই বিষয়টা যে গুরুত্ব দিচ্ছ, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আসলে আমরা এখন এক মিনিটের মধ্যে, মানে ওই সেই নচিদা একটা গানে লিখেছিল না, এই তুমি কি আমায় ভালোবাসো, যেই ওদিকের লোকটা বলবে না একটু সময় দাও, আমাদের হাতে ওই সময়টা নেই। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে সেই অন্যদিকে চলে যাওয়ার মতো অন্যদিকে চলে যাই, কারণ আমাদের হাতে বেসিক্যালি এখন সময়টা ভীষণ কম, বা আমরা সময়টা দিতে চাই না। কিন্তু এই যে তুমি সময়টা দিচ্ছ, তুমি স্রোতের উল্টো দিকে হাঁটছো, তুমি যে পার ডে 10,000 স্টেপ হাঁটছো, এইগুলো তোমাকে অন্য অনেকের থেকে আলাদা করেছে। থ্যাংক ইউ সো মাচ, এরকমই থেকো, ভালো থেকো। এবং এই যে তুমি প্রত্যেকটা দিন নিজে একটা টার্গেট সেট করেছো 10,000 স্টেপ হাঁটার, তার মানে তুমি সবার আগে নিজেকে ভালোবাসো। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ জানো তো, নিজেকে যদি আমরা সত্যি সত্যি ভালোবাসতে না পারি, মানে আমার আমার দোষ গুণ এই দুটো নিয়েই যদি আমি নিজেকে ভালোবাসতে না পারি, তাহলে বোধ হয় আমি অন্য কাউকেও ভালোবাসতে পারবো না। কারণ বেসিক্যালি একটা যে কোনো মানুষের ভালো থাকে খারাপ থাকে, আমার ভালো আছে খারাপ আছে, অপরূপার ভালো আছে খারাপ আছে, এই সমস্ত নিয়েই কিন্তু এবার অপরূপা বা আমার যারা খুব ক্লোজ তারা কিন্তু আমাদের দুটো জিনিসকেই ভালোবাসে,
0: ঠিক
1: না হলে কিন্তু তারা, বা এই যে আমরা দুজনে জাস্ট একটু অফ এয়ারে যখন কথা বলছিলাম, কোথা দিয়ে লাভ শটটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, কিন্তু আমরা কথা বলতে বলতে এই যে বিষয়টা, এই যে বন্ডিংটা, এটা তখনই তৈরি হয় যখন আমরা দুজনের ভালো বা খারাপ দুটোকেই অ্যাকসেপ্ট করতে পারি। তোমার জন্য থাকলো আতিফ আসলাম, ফিরছি ঠিক 4 মিনিট 16 সেকেন্ড পর তোমার মেসেজ নিয়ে।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: আমাদের রিল লাইফে শর্টস লং এই যে কথাগুলো চলতে থাকে না, আমাদের ভালোবাসাতেও কিন্তু এর প্রভাব পড়েছে। আমাদের অনেকের ভালোবাসার বয়স হয়তো 2-3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, আবার অনেকের ভালোবাসার বয়স 2 ঘন্টা। এবং প্রচুর এখন সোশ্যাল মিডিয়াতে দেখবে এরকম প্রচুর রিল আসে যেখানে শর্টেস্ট কনভারসেশন বলে একটা রিল চলে এলো, তাতে এমন একটা কিছু জিজ্ঞেস করা হলো, ম্যাচ করলো না, দুজন দুপথে হাঁটা দিল। ব্যাপারটা রিলে আমাদের দেখতে ভীষণ ভালো লাগলেও যেটা বিষয় দাঁড়ায় সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে হয়তো মনে হতে পারে যে আমাদের আরেকটু টাইম দিলে হয়তো ভালো হতো।
1: হ্যাঁ, আরেকটু সময় দিলে তো বেশ ভালোই হতো মনে হয় কখনো কখনো। কিন্তু আবার কখনো কখনো এই আজকের জেনজি যখন দাঁড়িয়ে আছে এইরকম একটা সিচুয়েশনে, যখন মনে হচ্ছে যে এই আছে এই নেই, তাতে কিছু যায় আসছে না, কমিটমেন্ট ফোবিয়া তৈরি হচ্ছে, সব নিয়েই আমার মনে হয় যে যদি ভালোবাসা নিয়ে একটা কনভারসেশন রাখা যায়, যেখানে মিলেনিয়াল থাকবে, যেখানে 90s কিড থাকবে, যেখানে জেনজি বা আলফা থাকবে, বিষয়টা কিন্তু জমে যাবে, বিষয়টা জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। কারণ প্রত্যেকটা জেনারেশনের না ভালোবাসাকে দেখার দৃষ্টিভঙ্গি অনেকটা আলাদা, অনেকটা আলাদা মানে অনেকটা আলাদা। আমরা যদি ভালোবাসায় ভালোবাসা সমান সমান বিরহ খুঁজে পাই, আজকের এই সদ্য যারা প্রেম করছে বা প্রেমে পড়ছে, 6-7-8 পরে ভালোবাসা কী জিনিস বুঝছে, তাদের কাছে ভালোবাসা কিন্তু অনেকটা অনেক বেশি আমাদের থেকে লজিক দিয়ে ভাবার বিষয় হয়ে যাচ্ছে।
0: হ্যাঁ, আমাদের আমাদের সময়টা একটু ভালোবাসা বেশি আবেগপ্রবণ ছিল, মানে কখন তাকে বারান্দায় এক মুহূর্ত দেখতে পাবো তার জন্য তার বাড়ির সামনে দিয়ে মোটামুটি 4-5 বার করে সাইকেল চালিয়েছি, সেটাও হয়েছে। কিন্তু আজকালকার জেনারেশন কখনোই সেটা করবে না, উল্টে তারা ভাববে ওই সময়টা আমি অন্য কিছু হয়তো ক্রিয়েটিভ বা প্রোডাক্টিভ কিছু করতে পারতাম। তারা অনেক স্মার্ট ডিসিশন নেয়, আমাদের মতো অতটা নয়। কিন্তু এই গানটা না সবসময়তেই থাকে আমাদের ভালোবাসার সঙ্গে জুড়ে, সেটা আবেগই হোক আর লজিক্যালি হোক, কারণ গান ছাড়া প্রেম হয় না, প্রেম হয় না গান ছাড়া।
2: রূপা,

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: শুনছো লাভ জাংশন আর 9903655992 তে তোমার মেসেজ। বিচ্ছেদ হবে না কেন? মানুষ এখন ভালোবাসার চেয়ে অহংকারকে বেশি গুরুত্ব দেয়। ভুল বোঝাবুঝি মেটানোর বদলে নিরাপত্তা বেছে নেয়, ক্ষমা চাওয়াকে দুর্বলতা মনে করে, আর সম্পর্ক বাঁচানোর চেয়ে নিজের জেদকে জেতাতে ব্যস্ত থাকে। একজন মানুষ বদলে যাওয়ার আগে অন্যজনকে বদলাতে চায়, কেউ নিজের ভুল দেখতে চায় না, কিন্তু অন্যের ছোট্ট ভুলও সহজে ক্ষমা করতে পারে না, তাই অনেক সুন্দর সম্পর্ক সময়ের আগেই শেষ হয়ে যায়। হাই প্রিয় দাদা আর দিদি, তোমরা কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও। অর্জিতদা, ব্ল্যাক কফি এনেছো তো? সাবধানে বাড়ি ফিরো, রাত 3টে পর্যন্ত আছি। আর মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা ফ্রম কোরিয়া, টেক্সট তো অবশ্যই পড়বো। আর সিরিয়াসলি, তুমি যে কথাটা বলেছো এটা নিয়ে, আমরা লাভ মিটারও একটা উইকে করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমাদের সম্পর্কে এখন ইগো বাড়ছে, আবেগ কমছে। অ্যাবসোলিউটলি তাই, আমরা এই ইগোর বসে অনেক কিছুকে হারিয়ে ফেলছি। এবং এইটার মানে যদি কনক্লুশনে আসতে বলো, সেটার ক্ষেত্রে একটা হয়তো আমাদের না পাওয়াতে কিছু মানে যায় আসে না টাইপস একটা মনোভাব, আর একটা হচ্ছে প্রচুর অপশন, এইটা একটা ব্যাপার। এবং আমাদের কাছে ওই ভীষণ লজিক্যাল একটা ভাবনা চিন্তা করতে গিয়ে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আলটিমেটলি হয়তো আমরা কিছু ইললজিক্যাল ডিসিশনই নিচ্ছি। যাই হোক, সেটা তো যারা নেয় তারা বুঝবে, কিন্তু আমরা চাই যে ভালোবাসায় সময় থাকুক, ভালোবাসায় আবেগ থাকুক, ভালোবাসায় মান অভিমান থাকুক, কিন্তু ভালোবাসা থেকে ইগো শব্দটা একটু বাদ যাক। আর আজকেও কিন্তু আমাদের লাভ মিটার রয়েছে, সেটা আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, তার স্টোরি সেকশনে গেলেই তুমি দেখতে পাবে যে সেখানে রয়েছে আমাদের আজকের লাভ মিটার। এবং সেই লাভ মিটারে ভোট তুমি দিতে পারো, সেখানে একটা টপিক দেওয়া আছে, সেই টপিকে তুমি ভোট দাও এবং তার সপক্ষে বিপক্ষে যাই লিখতে চাও সেটা সেখানকার কমেন্ট বক্সে লিখে দাও। আর এই ভালোবাসায় ইগোটা না থেকে যদি আবেগ বাড়ে, তাহলেই তোমার আমার কাহিনীটা ফার বেটার হয়, তাই না?

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: হ্যালো লাভ জাংশন, কেমন আছো আমার ফেভারিট আর্চারা? আমি ঐশী বলছি। আজ মনটা না একদম ভালো লাগছে না, কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। সন্ধ্যে থেকে একদম পড়তে মন দিতেও পারছি না, ফোন দেখতে ভালো লাগছে না। তোমরা প্লিজ ভালো ভালো গান শোনাও না যাতে মনটা একটু ভালো লাগে, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ ঐশী, এত ছোট্ট করে তোমার নিজের এই মুহূর্তে প্রেজেন্ট মেন্টাল স্টেটটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। মন ভালো নাই লাগতে পারে, তার জন্য কিছু যায় আসে না, মানে এমনটা নয় যে আমাদের শুধুমাত্র ভালোবাসায় বিচ্ছেদ হলেই মন খারাপ হবে, আর অন্য কোনো সময় মন খারাপ হবে না। মন খারাপের হাজার একটা কারণ থাকে, তো সেরকমই নিশ্চয়ই কোনো একটা কারণের জন্য তোমার মন খারাপ, বা অনেক সময় আমাদের হয় যে স্পেসিফিক কোনো কারণ ছাড়াই আমাদের মনটা কেমন যেন হয়, মানে ভালো লাগে না, যাই করছি ভালো লাগছে না। এবং এই যে তুমি লিখছো যে ফোন দেখতেও ভালো লাগছে না, কিন্তু এই যে

মন দেখতে ভালো লাগছে না, পড়তে ভালো লাগছে না, কিচ্ছু ইচ্ছা করছে না, তার মধ্যেও তুমি যে লাভ জাংশন শুনছো, আমাদেরকে তোমার ভালো লাগছে এবং তুমি চাইছো যে একটু মন ভালো করা কিছু সাউন্ড ট্র্যাক প্লে করি, এটার জন্য থ্যাংক ইউ বলি তোমাকে, কী বলবো। তবে একটা কথা বলি যে এই যে মন খারাপ রয়েছে না, সেটাকে তুমি কিন্তু চট করে আজকে রাত্রির মধ্যে ঠিক করে ফেলতে হবে। কেন ঠিক করতে হবে? কারণ এখনও লাভ জাংশন প্রায় দেড় ঘন্টা বাকি রয়েছে এবং জাস্ট এই মোমেন্টে তোমার জন্য একটা পুচকে গান থাকবে, আর তারপর এই সপ্তাহের লাভ শটটা আরও একবার থাকবে, আর তারপর রাত্রির বারোটা থেকে তিনটে আজ কিন্তু নো ঘুম, কারণ এই শুক্র এবং শনিবার রাত বারোটা থেকে তিনটে আমাদের এই শহর কলকাতা রাতে জাগে চুপ কথার জন্য, আর তাই সেটাও থাকবে। সো দ্যাট যদি কোনো ভুল কিছু করে ফেলো তার জন্য যদি মন খারাপ থাকে তাহলে এই গানটা শুধু তোমার জন্য, আর যদি কোনো ভুল ঠিক কোনো কারণ ছাড়া মনটা খারাপ হয় তাহলেও এই গানটা তোমার জন্য, যাতে মনটা ভালো হয়। জাস্ট এই গানটার পর ফিরছি এই সপ্তাহের এই ঘন্টার লাভ শট নিয়ে আরও একবার তোমার কাছে লাভ জাংশনে।

0: আজকের লাভ শর্টসে অপরূপার লেখা প্রথম প্রেম। গল্পের ন্যারেশনে রাজীব, অন্যান্য চরিত্রে বিহু, অনির্বাণ, আত্রেয়, উজ্জ্বল, অভিপ্সা ও সৌমিক। শুরু হচ্ছে লাভ শর্টস প্রথম প্রেম।
1: কিছু সম্পর্কের শুরুটা ভালোবাসি শব্দ দিয়ে শুরু হয় না, হয় একটা টিফিন ভাগ করে খাওয়া দিয়ে, একসঙ্গে স্কুল বাস মিস করা দিয়ে, কিংবা পরীক্ষার আগে শেষ মুহূর্তের নোটস আদান প্রদান দিয়ে। পল্লবী আর সৌমিকের গল্পটাও ঠিক সেই রকমই। দুজন দুজনকে ক্লাস টু থেকে চেনে, প্রায় ১১ বছরের বন্ধুত্ব। এত বছরে ওদের দুজনের দুজনকে ছাড়া আর কাউকে খুব একটা দরকারও পড়েনি। বেস্ট ফ্রেন্ড, এই পরিচয়টাই যেন যথেষ্ট ছিল। তবে পড়াশোনার ক্ষেত্রে দুজনের কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই যেমন মাত্র এক নম্বরের জন্য কেউ কারো চেয়ে পিছিয়ে থাকতে রাজি নয় যেন। আচ্ছা, এই বন্ধুত্বের আড়ালে কি কোনোদিন পুঞ্জীভূত হবে ভালোবাসার মেঘ? সময়ের হাতেই সবটা ছেড়ে দেওয়া যাক। তবে আজ ওদের কলেজের প্রথম দিন, হয়তো আজ থেকেই বদলে যাবে কিছু সমীকরণ।
2: হ্যালো।
3: কিরে, এখনো ঘুমাচ্ছিস? আজ কলেজের প্রথম দিন।
2: আরে, আমি অনেক আগেই উঠে গেছি। আসলে তোকে একটু টেনশন দিতে মজাই লাগছিল।
3: তুই কোনো দিন বড় হবি না।
2: তুই তো আছিস বড় হওয়ার জন্য।
1: দুজনেই হেসে ওঠে। স্কুলের ইউনিফর্ম নেই, কাঁধে নতুন ব্যাগ, চোখে হাজারটা স্বপ্ন। দুজনেই আজ নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে। কিন্তু একটা জিনিস এখনো বদলায়নি। কলেজের গেটে ঢোকার আগে পল্লবী এখনো অপেক্ষা করছে সৌমিকের।
2: এই, এত দেরি করলি কেন?
4: দেরি? আমি তো ঠিক সময় এসেছি, তুই বরং আধ ঘন্টা আগে চলে এসেছিস।
2: আজকে প্রথম দিন, আজকে তো একটু আগে আসতেই হয়।
4: ঠিক আছে ম্যাডাম, এবার চলুন।
1: নতুন বন্ধু, নতুন মুখ, নতুন ক্লাসরুম, সবকিছুই নতুন। তবু এই ভিড়ের মাঝেও পল্লবীর চোখ খুঁজছে শুধু একজনকে, আর সৌমিক সে অজান্তেই খেয়াল রাখছে পল্লবী যেন কোথাও হারিয়ে না যায়।
5: তোমরা সবাই আজ নিজেদের পরিচয় দেবে এক এক করে।
2: আমি অনন্যা, আমি ভালোবাসি বাগান সাজাতে, আর আমার প্রিয় বিষয় বাংলা সাহিত্য। আমি পল্লবী, বই পড়তে খুব ভালোবাসি, আর আমার সবচেয়ে ভালো বন্ধু এই ক্লাসেই আছে।
6: সবচেয়ে ভালো বন্ধু?
1: কথাটা শুনে আজ একটু অন্যরকম লাগলো সৌমিকের। মনের মধ্যে কেমন যেন একটা তড়িৎ খেলে গেল। সেদিন বিকেলে কলেজ থেকে বেরিয়ে দুজনেই আগের মতো পাশাপাশি হাঁটছিল। সবকিছু যেন আগের মতোই, তবু কোথাও যেন খুব সামান্য হলেও বদলাতে শুরু করেছে কিছু। বন্ধুত্বের পাতায় নিঃশব্দে লেখা হচ্ছে আর একটা নতুন অধ্যায়, যার নাম প্রথম প্রেম। কলেজে ভর্তি হওয়ার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। নতুন ক্লাস, নতুন বন্ধু, সবকিছুই ধীরে ধীরে ওদের জীবনের অংশ হয়ে উঠছে। পল্লবী আর সৌমিক এখনও একসঙ্গেই কলেজে আসে, একসঙ্গেই বাড়ি ফেরে, কিন্তু আগের মতো সারাক্ষণ আর একসঙ্গে থাকা হয় না। কখনো পল্লবী তার নতুন বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে ব্যস্ত, কখনো আবার সৌমিক ক্রিকেট টিমের প্র্যাকটিসে। সবটাই খুব স্বাভাবিক, তবুও কোথাও যেন একটা অদৃশ্য শূন্যতা দুজনের মনেই নীরবে জায়গা করে নিতে শুরু করেছে। একদিন ক্লাস শেষে পল্লবী গেটের সামনে দাঁড়িয়ে সৌমিকের জন্য অপেক্ষা করছিল। পাঁচ মিনিট, দশ মিনিট। এমন সময় সৌমিকের এক বন্ধু তন্ময়ের সাথে দেখা হলো পল্লবীর।
7: এই তন্ময়, সৌমিককে দেখেছিস রে?
8: সৌমিক মাঠে প্র্যাকটিস করছে।
7: ও আচ্ছা।
1: মুখে শুধু আচ্ছা বললেও মনটা যেন অকারণেই একটু খারাপ হয়ে গেল। অন্যদিকে মাঠে দাঁড়িয়ে সৌমিকও বারবার কলেজ বিল্ডিং এর দিকে তাকাচ্ছিল। মনে মনে ভাবছিল, সারাদিন পল্লবীর সঙ্গে ঠিক করে কথাই হলো না। সন্ধ্যায় বাস স্ট্যান্ডে দেখা হতেই পল্লবী হালকা অভিমানী গলায় বলল,
7: আজ তোকে খুঁজছিলাম।
4: ও হ্যাঁ, আমি ভাবলাম তুই তোর নতুন বন্ধুদের সঙ্গে ব্যস্ত।
7: ও কারণে এত কিছু না ভেবে একবার ফোন তো করতে পারতিস।
4: সে তো তুইও একবার করতে পারতিস।

0: তারপর দুজনেই হেসে ফেলল। অভিমানটা খুব ছোট ছিল, কিন্তু সেই ছোট্ট অভিমানের মধ্যেই লুকিয়েছিল একে অপরকে হারিয়ে ফেলার অদ্ভুত এক ভয়। সেদিন রাতে সৌমিক পল্লবীকে মেসেজ করল,
1: কাল সকাল 9টায় গেটের সামনে দাঁড়াবি কলেজের, আজকের মতো আর দেরি হবে না।
0: পল্লবী সঙ্গে সঙ্গে উত্তর দিল,
2: ঠিক আছে, তবে 5 মিনিট দেরি করলে কফি কিন্তু তোর।
1: ওকে, ডিল ডান।
0: আজ কলেজের নবীনবরণ, মঞ্চে লাইট, মাইকের শব্দ আর ছাত্রছাত্রীদের কোলাহল। পল্লবী আবৃত্তি করতে উঠেছে রবীন্দ্রনাথের কবিতা। কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে অদ্ভুত এক নরম ভাব। সামনের সারিতে বসে সৌমিক তাকিয়েছিল তার দিকে। হঠাৎই বুঝতে পারল, এ যেন শুধু কবিতা নয়, তার সব অসম্পূর্ণ কথাও কোথাও মিশে আছে। কবিতা শেষ হতেই অডিটোরিয়াম হাততালিতে ভরে গেল। পল্লবী নিচে নেমে এলে সৌমিক পল্লবীর কাছে গেল। এমন সময় থার্ড সেমের টপার শাগনিক পল্লবীর কাছে এসে বলল,
3: পল্লবী, তুই আমার বৃহস্পতি আর আমি তোর বলয় হতে চাই।
0: পল্লবী কি বলবে বুঝতে না পেরে একবার শুধু সৌমিকের দিকে তাকায়। সৌমিকও কি বলবে বুঝতে না পেরে অবাক হয়ে দুজনের দিকে তাকায়। পল্লবী নিজেকে কিছুটা ধাতস্থ করে শাগনিককে বলে,
2: বৃহস্পতি তো অনেক দূরের গল্প, আমি পৃথিবী হয়েই আছি, আর আমার চাঁদ ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, আমার সৌমিক।
0: পল্লবী একটা আলতো দুষ্ট মিষ্টি হাসি হেসে সৌমিকের দিকে তাকাল, আর গেটের দিকে এগিয়ে যেতে গিয়ে সৌমিকের ডাকে ঘুরে দাঁড়াল।
1: যা বললি সেটা কি সত্যি?
2: তোর কি মনে হয়?
1: বলতে পারছি না, লজ্জা লাগছে।
2: তাহলে বলছিস বৃহস্পতি হওয়ার অফারটা অ্যাকসেপ্ট করলে ভালো হতো?
1: তোকে নতুন করে চিনছি, আজ তোকে এই আকাশ নীল রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে রে।
0: পল্লবী কিছু বলল না, শুধু চোখ নামিয়ে নিল। সেই নীরবতায় অচেনা এক উষ্ণতা ছিল। সামনে দাঁড়িয়েছিল শুধু দুই বন্ধু নয়, সদ্য প্রেমে পড়া দুজন মানুষ, যাদের ভেতরে নীরবে একটা নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল। ক্যাম্পাসের লাইট ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। পল্লবী আর সৌমিক পাশাপাশি হাঁটছে। আজ আর কোনো কথা নেই, কিন্তু নীরবতাটাও কেমন যেন ভালো লাগছে ওদের। সৌমিক আলতো করে পল্লবীর হাতটা ধরল, পল্লবী বাধা দিল না। এভাবেই দুই ছোট্ট বেলার বন্ধু একসাথে অনুভব করতে শুরু করল জীবনের প্রথম প্রেম কেমন হয়।

0: লাভ শর্টসে আজ শুনলে অপরূপার লেখা প্রথম প্রেম, গল্পের নারেশনে রাজীব, পল্লবী বিহু, সৌমিক অনির্বাণ, প্রফেসর উজ্জ্বল, অনন্যা অভিপ্সা, তন্ময় সৌমিক ও শাগনিক আত্রেয়।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশন, তুমি শুনছো অপূর্ব অর্জিতের সঙ্গে স্টুডিও ক্লক। রাত 10:50 হয়ে 60 সেকেন্ড, জাস্ট 51 মিনিটে পড়ল। বাইরে কি হালকা বৃষ্টি, আমি ঠিক জানি না। গাড়ির ওই উইন্ডস্ক্রিনটায় হালকা করে জলের একটা দুটো ফোঁটা। তুমি হয়তো এই মুহূর্তে একটু মা বৃষ্টিতে আসছো, গাড়িতে চলছে তোমারই লাভ জাংশন। কখনো ওয়াইপারটা লাগছে, আবার কখনো লাগছে না। গাড়ির এসিটা বন্ধ করে দিয়ে মনে হচ্ছে একটু কাঁচটা খুলে গাড়িটা চালাই, ঠান্ডা হাওয়াটা গাড়ির ভেতরে আসুক। অনেকটা আমাদের এই ভালোবাসার জীবনের মতো না, কখনো মনে হয় ইয়াস, চোখের ওপরের জলটা যদি ওয়াইপার দিয়ে মুছে দেওয়া যেত, যদি একটুখানি ফ্রেশ এয়ার আসতো ভালোবাসায়। আসলে ভালোবাসা কেন, ওই চার দেওয়ালের মধ্যে এসি দিয়ে বন্দি রাখা যায় না। ভালোবাসা মাঝে মাঝেই তার ডানা নিয়ে উড়তে যায়, আর লাভ জাংশন অলওয়েজ যায় সেই হলুদ ট্যাক্সির প্রেম, এসি ক্যাবের নয়।
2: কি সুন্দর বলতে, হলুদ ট্যাক্সির প্রেম। হ্যাঁ, অনেক কিছু মনে করিয়ে দিবে জানো তো। হলুদ ট্যাক্সির মধ্যে একটা অন্যরকমের নস্টালজিয়া আছে তো। সেই হলুদ ট্যাক্সি এখন আর খুব একটা না দেখা গেলেও যতটুকু দেখা যায় শহরে, সেটাই একটা অন্যরকমের মাধুর্য সৃষ্টি করে কলকাতার রাস্তায়। হ্যাঁ, কখনো কখনো প্রচণ্ড দমবন্ধকর পরিস্থিতিতে যখন তোমার প্রচণ্ড মেজাজটা খিটখিট খিটখিট করছে, সেই সময় হলুদ ট্যাক্সির হর্ন বা প্রচণ্ড ধোঁয়া হয়তো তোমার অসহ্য লাগলেও, আবার মনটা যখন একটু শান্ত, চোখের সামনে দিয়ে হলুদ ট্যাক্সি চলে গেলে মনে হয় যে আরে সত্যি তো, এই হলুদ ট্যাক্সিতে চেপে কত কিছুই না হয়েছে, কত জায়গায় যাওয়া, প্রিয় মানুষের হাত ধরে, কত কত কত স্মৃতি এই হলুদ ট্যাক্সিতে।
1: এরকমই একটা স্মৃতি সমৃদ্ধ মেসেজ আমাদেরকে করেছে উৎপল মাইতি ফ্রম বেহালা, লিখছে লাভ জাংশন, ওই দরজের দেওয়া অপরবাদী, কিছু মানুষকে দেখলে মন সত্যি ভালো হয়ে যায়, আর কিছু মানুষকে ভাবলেই হৃদয় একটা শান্তি নেমে আসে। তুমি আমার জীবনের সেই মানুষ যার উপস্থিতি শব্দে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। হয়তো প্রতিদিন কথা হয় না, হয়তো অনুভূতি সেটা বলা যায় না, তবুও দিনের শেষে আমার ভাবনায় সবচেয়ে বেশি জায়গা জুড়ে থাকো তুমি। তোমাকে ঘিরেই আমার ছোট্ট ছোট্ট স্বপ্ন, নীরব অপেক্ষা আর অগোছালো একটা অনুভূতিগুলো বেঁচে থাকে। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো যে কারো কাছে শান্তি খুঁজে পাওয়া, আর আমার সেই শান্তির নাম করবে উল্টরথের শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ উৎপল, তোমার এই মেসেজটা পড়ে আমার দারুণ লাগলো। এবং এই বললে না, মানে কিছু কথা প্রকাশ করা যায় না, কিছু অনুভূতি প্রকাশ করা যায় না, সেগুলো না, কখনো কখনো কোনো একটা, হয়তো তুমি একটা কোনো গান শুনছো, সেই গানের কোনো একটা লিরিক্স হয়তো মন ছুঁয়ে গেল, হঠাৎ মনে হলো আরে এই গানটাই তো আমি, মানে এই কথাটাই তো মেবি আমি বলতে যাচ্ছিলাম, বা এই কনসেপ্টটাই তো হয়তো আমার মাথার মধ্যে ঘুরছে। আর তাই তো লাভ জাংশনে তোমার সঙ্গে আমাদের কথা, তোমার কথা, তোমার মেসেজ আর সব কিছুর সঙ্গে সাউন্ড ট্র্যাক, এটা না একটা অদ্ভুত ব্যালেন্স তৈরি করে। আমরা মোটামুটি 11টার দিকে যাচ্ছি, তো এই সময় দাঁড়িয়ে তোমাকে আরেকবার একটু মনে করিয়ে দিই আমার অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, সেখানে কিন্তু লাভ মিটার দেওয়া রয়েছে, এবং সেখানে লাভ মিটার একটা সুন্দর টপিক দেওয়া রয়েছে। এখন সুন্দর বা কতটা আমাদের বাস্তব জীবনে অসুন্দর সেটা বলতে পারবো না, তবে এই লাভ মিটারে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ভালোবাসায় আমরা কমছে, বাড়ছে তুমি আমি। এটা নিয়ে তুমি কি মনে করো, মানে বিষয়টা কি হ্যাঁ বা বিষয়টা না, সেটা যেটাই মনে করো না কেন সেখানে ভোট দাও, এবং অবশ্যই তার সপক্ষে বিপক্ষে যা কিছু লেখো সেটা আমাদের ইনস্টা হ্যান্ডেল এসে টুক করে লিখে যাও, কারণ এখন আবারও আমরা সেই ভালোবাসার একটা সাউন্ড ট্র্যাকে যাচ্ছি। ফিরে এসে অবভিয়াসলি যাব তোমার লাভ শটে, না ভুল বললাম, তোমার লাভ মিটে।

लव जंक्शन लव मीटर लव जंक्शन लव मीटर বলেছিলাম এগারোটা যখন ফিরবো তোমার জন্য লাভ মিটার নিয়ে ফিরবো। আর লাভ মিটার আমাদের থাকে প্রত্যেক শুক্রবার, এটা আমাদের অফিসিয়াল যে ইনস্টা হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা, সেখানে এই লাভ মিটার দেওয়া হয়। এবং সেখানে আজকের টপিক ছিল যে ভালোবাসায় আমরা কমছে বাড়ছে তুমি আমি, তার সপক্ষে বলেছো 87% বলেছো হ্যাঁ ভালোবাসায় আমরা কমছে বাড়ছে তুমি আমি, আর না বলেছো 13%। আচ্ছা কী কী লিখোছো এই বিষয়টা একটু।

একটুখানি জানা ভালো। অফিসিয়াল মিষ্টি মেয়ে লিখছে ইয়েস, মানে তুমি জানাচ্ছ তোমার মতামত যে ভালোবাসায় আমরা কমছে, তুমি আমি বাড়ছে। উজ্জ্বল দা লিখছেন, ভালোবাসায় আমরা কমছে বাড়ছে তুমি আমি। আমার পরিচিত চয়নিকা দা, অম্বালিকা দা, অ্যামেলিয়া দা, মধুরিমা দা, অঙ্কিতা দা, নম্রতা দা, আমরা সকলে মিলে থাকবো, কোনো দিনে তুমি আমি থাকবো বলবে না, কোনো কারণে ব্যতিক্রম না ঘটে কোনো দিন।

এর মেন রিজন হলো এক্সেসিভ ইগো, বিজি লাইফস্টাইল আর কম্প্রোমাইজ না করার মেন্টালিটি। মডার্ন লাইফে মানুষ আমরার চেয়ে নিজের ইন্ডিভিজুয়াল প্রায়োরিটি আর পার্সোনাল স্পেসকে বেশি ভ্যালু দিচ্ছে, ফলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ও ইমোশনাল বন্ড কমে গিয়ে রিলেশনশিপে আমি আর তুমির মাঝে একটা দূরত্ব বা ওয়াল তৈরি হচ্ছে। একদম পারফেক্ট, এটা বোধ হয় মেন রিজন। শোভা রাজ্যশাহী আচ্ছা আমাদেরকে লিখছেন যে একক কেন্দ্রিক মানসিকতা এবং পরস্পরের প্রতি চার প্রতি বুঝতে পারলাম না অভাবই মূলত আমরাকে দুর্বল করে ফেলছে। অহংবোধ আর প্রত্যাশার দ্বন্দ্বে ভাগ হয়ে যাচ্ছে ভাগাভাগির সুন্দর আবেগটুকু। অ্যাবসলিউটলি মোহন লিখছে যে আমরা যতটা মনে হয়, মানে আমার যতটা মনে হয় এখন ভালোবাসা পরিণত হয়েছে বন্ধুদের সামনে নিজের গার্লফ্রেন্ড রয়েছে সেটা বলা আর তার ফটো দেখানোয়, যার কারণে আমি এবং তুমি বাড়ছে আর আমরা কমছে। এটাকে ভালোবাসা বলে আমি মনে করি না। যে ভালোবাসায় দুজনের আবেগ এবং পরস্পরকে ভালো রাখার কর্তব্য থাকে না সেটাকে ভালোবাসা বলা উচিতই নয়। বাহ, অনেকগুলো আমরা মেসেজ পেয়েছি এবং তোমাদের যে মতামত তোমরা দিয়েছো তাতে একদম এক পেশে একটা মতামত। এ থেকে এটা প্রমাণিত যে অ্যাটলিস্ট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছি যে প্রবলেমটা কোথায়, মানে অপরূপা প্রবলেমটা কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে এই প্রবলেমটা আদৌ সলভ করতে আমরা কতটা উদ্যোগী, নাকি এইটা নিয়ে এই দু একবার কথা বললাম ব্যাস বিষয়টা সেই ফাইল চাপা দেওয়ার মতো বিষয়টা সাইডে চলে গেল সেরকম। এখন সেটা কোনটা হবে কি না হবে সেটা তো আমাদের ওপর। তবে এই মুহূর্তে অপরূপার অরিজিৎ তোমার জন্য বেশ কিছু মিষ্টি সাউন্ড ট্র্যাক রেখেছে, সেই সাউন্ড ট্র্যাকগুলো তোমাকে শোনাবো, কারণ যেটুকু যা সময় হয়েছে তাতে এখন না একটা একটু মন কেমন করা, মন পাগল করা একটা সাউন্ড ট্র্যাক থাকলো তোমার জন্য। আর ভালোবাসায় মন কেমন করা সাউন্ড ট্র্যাক মানেই কোথায় যেন এটা এ আর রহমান ফিরে ফিরে আসে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
3: শুনছো লাভ জাংশন, অপরূপ আর অর্জিতের সঙ্গে মেসেজগুলো একটু পড়ি। হ্যালো, আমি অভিষেক ঘোষ, লেক টাউন, কালিন্দি। তাকে আর আজকের গল্পটা আরো ভালো হতো, কিছু মিসিং ছিল স্টোরিতে, লাভ স্টোরি মনে হলো না। আচ্ছা, ও কি, বুঝতে পারলাম না, মানে আচ্ছা, মানে তোমার মনে হচ্ছে কিছুটা মিসিং ছিল। আমিও তো চাই যে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো তুমি যদি লিখে আমাদেরকে পাঠাও লাভ শর্টে, তাহলে আমাদেরও চট করে আমাদেরও মানে সুবিধা হবে, তোমার লাভ শর্টটা আমরা প্লে করতে পারবো যদি সিলেক্ট হয়। লাভ জাংশন অরুণী আমাদেরকে মেসেজ করছে, অয়ন ডায়মন্ড হারবার থেকেই মেসেজ করছে এবং তার লেখাটার নাম দিয়েছে অরুণী, এবং বেশ বড়সড় একটা অপরূপ লেখা, বুঝেছ? নৈঃশব্দের গহ্বরে এক অনন্ত তৃষ্ণার্ত সত্তার সাথে পরিচয় ঘটল এক মায়াবী মরীচিকার। আচ্ছা, তাদের এই পরবাস্তব প্রণয় যেন দূরবর্তী নীহারিকার অব্যক্ত কোলাহল, যা কেবল অনুভবের বিমূর্ত ক্যানভাসে বিচিত্র হতে পারে। তাদের এই ধাবমান যাত্রা ছিল মহাকালের এক অদ্ভুত প্রহেলিকা, যেখানে পার্থিব মাধ্যাকর্ষণের কোনো নিয়ম নেই, আছে কেবল এক ব্যাখ্যাহীন চিদাকাশীয় আকর্ষণ। তার চেয়েছিল সময়ের বক্ষ চিরে, তারা চেয়েছিল সময়ের বক্ষ চিরে এক শাশ্বত উপাখ্যান রচনা করতে, কিন্তু তাদের অনুরাগের স্ফুলিঙ্গ যখন চরম উজ্জ্বলে প্রদীপ্ত, তখনই নিয়তির অমোঘ সমীকরণ নিষ্ঠুরতম রূপ ধারণ করল। আলোর প্রবল ছটায় শিশির বিন্দু যেমন অস্তিত্ব হারায়, তেমনি এক সত্তার প্রখরতায় অন্যটি বাষ্পীভূত হয়ে বিলীন হল মহাশূন্যের অন্ধকারে, রয়ে গেল কেবল মহাজাত জাগতিক স্তব্ধ দীর্ঘশ্বাস। অনেকদিন পর এত সাধু ভাষা, এত সুন্দর শব্দ পড়লাম এবং বললাম, এবং এরকম মেসেজ তো আজকে ডিজিটাল যুগে পাওয়া যায় না, ভালো লাগলো। আর এই তোমার মিষ্টি মেসেজের জন্য আমাদের তরফ থেকে একটা তিনটে মিষ্টি উপহার থাকলো, ঠিক আছে, তিনটে মিষ্টি উপহার। সেটা হচ্ছে তিন একে তিন গানের হ্যাট্রিক, ব্যাক টু ব্যাক তিনটে গান, একটা অবভিয়াসলি আলকা ইয়াগনিক এবং অভিজিৎ, একটা আমাদের ক্যাকটাস, সেই আমাদের নস্টালজিয়া হলুদ পাখি, এবং তার সঙ্গে আর একটা গান যেটা ভালোবাসার শোতে না হলেই নয়, সেটা মহিত চৌহানের তুমসে। তারপর ফিরছি তোমার কাছে এই সপ্তাহের লাস্ট আওয়ারের লাভ শর্ট নিয়ে, যেটা তুমি আমাদেরকে বারবার লিখেছো যে তোমার মন ছুঁয়ে গেছে, আবার কখন শুনবো, তো সেইটাই তুমি শুনবে ঠিক ওই অ্যারাউন্ড 11:30 আফটার এই ব্যাক টু ব্যাক তিনটে গান।
4: FM রেনবোতে তিন একে

0: আজকের লাভ শর্টসে অপরূপার লেখা প্রথম প্রেম, গল্পের ন্যারেশনে রাজীব, অন্যান্য চরিত্রে বিহু, অনির্বাণ, আত্রেয়, উজ্জ্বল, অভিপ্সা ও সৌমিক। শুরু হচ্ছে লাভ শর্টস প্রথম প্রেম।
1: কিছু সম্পর্কের শুরুটা ভালোবাসি শব্দ দিয়ে শুরু হয় না, হয় একটা টিফিন ভাগ করে খাওয়া দিয়ে, একসঙ্গে স্কুল বাস মিস করা দিয়ে, কিংবা পরীক্ষার আগে শেষ মুহূর্তের নোটস আদান প্রদান দিয়ে। পল্লবী আর সৌমিকের গল্পটাও ঠিক সেই রকমই। দুজন দুজনকে ক্লাস টু থেকে চেনে, প্রায় ১১ বছরের বন্ধুত্ব। এত বছরে ওদের দুজনের দুজনকে ছাড়া আর কাউকে খুব একটা দরকারও পড়েনি। বেস্ট ফ্রেন্ড, এই পরিচয়টাই যেন যথেষ্ট ছিল। তবে পড়াশোনার ক্ষেত্রে দুজনের কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই যেমন মাত্র এক নম্বরের জন্য কেউ কারো চেয়ে পিছিয়ে থাকতে রাজি নয় যেন। আচ্ছা, এই বন্ধুত্বের আড়ালে কি কোনোদিন পুঞ্জীভূত হবে ভালোবাসার মেঘ? সময়ের হাতেই সবটা ছেড়ে দেওয়া যাক। তবে আজ ওদের কলেজের প্রথম দিন, হয়তো আজ থেকেই বদলে যাবে কিছু সমীকরণ।
2: হ্যালো।
3: কিরে, এখনো ঘুমাচ্ছিস? আজ কলেজের প্রথম দিন।
2: আরে, আমি অনেক আগেই উঠে গেছি। আসলে তোকে একটু টেনশন দিতে মজাই লাগছিল।
3: তুই কোনো দিন বড় হবি না।
2: তুই তো আছিস বড় হওয়ার জন্য।
1: দুজনেই হেসে ওঠে। স্কুলের ইউনিফর্ম নেই, কাঁধে নতুন ব্যাগ, চোখে হাজারটা স্বপ্ন। দুজনেই আজ নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে। কিন্তু একটা জিনিস এখনো বদলায়নি। কলেজের গেটে ঢোকার আগে পল্লবী এখনো অপেক্ষা করছে সৌমিকের।
2: এত দেরি করলি কেন?
3: দেরি? আমি তো ঠিক সময় এসেছি, তুই বরং আধ ঘন্টা আগে চলে এসেছিস।
2: উফ, আজকে প্রথম দিন, আজকে তো একটু আগে আসতেই হয়।
3: ঠিক আছে ম্যাডাম, এবার চলুন।
1: নতুন বন্ধু, নতুন মুখ, নতুন ক্লাসরুম, সবকিছুই নতুন। তবু এই ভিড়ের মাঝেও পল্লবীর চোখ খুঁজছে শুধু একজনকে, আর সৌমিক সে অজান্তেই খেয়াল রাখছে পল্লবী যেন কোথাও হারিয়ে না যায়।
4: তোমরা সবাই আজ নিজেদের পরিচয় দেবে এক এক করে।
2: আমি অনন্যা, আমি ভালোবাসি বাগান সাজাতে আর আমার প্রিয় বিষয় বাংলা সাহিত্য। আমি পল্লবী, বই পড়তে খুব ভালোবাসি, আর আর আমার সবচেয়ে ভালো বন্ধু এই ক্লাসেই আছে।
5: সবচেয়ে ভালো বন্ধু?
1: কথাটা শুনে আজ একটু অন্যরকম লাগলো সৌমিকের। মনের মধ্যে কেমন যেন একটা তড়িৎ খেলে গেল। সেদিন বিকেলে কলেজ থেকে বেরিয়ে দুজনেই আগের মতো পাশাপাশি হাঁটছিল। সবকিছু যেন আগের মতোই, তবু কোথাও যেন খুব সামান্য হলেও বদলাতে শুরু করেছে কিছু। বন্ধুত্বের পাতায় নিঃশব্দে লেখা হচ্ছে আর একটা নতুন অধ্যায়, যার নাম প্রথম প্রেম।

0: কলেজে ভর্তি হওয়ার পর কয়েক সপ্তাহ কেটে গেছে। নতুন ক্লাস, নতুন বন্ধু, সবকিছুই ধীরে ধীরে ওদের জীবনের অংশ হয়ে উঠছে। পল্লবী আর সৌমিক এখনও একসঙ্গেই কলেজে আসে, একসঙ্গেই বাড়ি ফেরে, কিন্তু আগের মতো সারাক্ষণ আর একসঙ্গে থাকা হয় না। কখনো পল্লবী তার নতুন বন্ধুদের সঙ্গে লাইব্রেরিতে ব্যস্ত, কখনো আবার সৌমিক ক্রিকেট টিমের প্র্যাকটিসে। সবটাই খুব স্বাভাবিক, তবুও কোথাও যেন একটা অদৃশ্য শূন্যতা দুজনের মনেই নীরবে জায়গা করে নিতে শুরু করেছে। একদিন ক্লাস শেষে পল্লবী গেটের সামনে দাঁড়িয়ে সৌমিকের জন্য অপেক্ষা করছিল। পাঁচ মিনিট, দশ মিনিট, এমন সময় সৌমিকের এক বন্ধু তন্ময়ের সাথে দেখা হলো পল্লবীর।
1: এই তন্ময়, সৌমিককে দেখেছিস রে?
2: সৌমিক মাঠে প্র্যাকটিস করছে।
1: ও আচ্ছা।
0: মুখে শুধু আচ্ছা বললেও মনটা যেন অকারণেই একটু খারাপ হয়ে গেল। অন্যদিকে মাঠে দাঁড়িয়ে সৌমিকও বারবার কলেজ বিল্ডিংয়ের দিকে তাকাচ্ছিল। মনে মনে ভাবছিল, সারাদিন পল্লবীর সঙ্গে ঠিক করে কথাই হলো না। সন্ধ্যায় বাসস্ট্যান্ডে দেখা হতেই পল্লবী হালকা অভিমানী গলায় বলল,
1: আজ তোকে খুঁজছিলাম।
3: ও হ্যাঁ, আমি ভাবলাম তুই তোর নতুন বন্ধুদের সঙ্গে ব্যস্ত।
1: অকারণে এত কিছু না ভেবে একবার ফোন তো করতে পারতিস।
3: সেটা তুইও একবার করতে পারতিস বল।
0: তারপর দুজনেই হেসে ফেলল। অভিমানটা খুব ছোট ছিল, কিন্তু সেই ছোট্ট অভিমানের মধ্যেই লুকিয়ে ছিল একে অপরকে হারিয়ে ফেলার অদ্ভুত এক ভয়। সেদিন রাতে সৌমিক পল্লবীকে মেসেজ করল,
3: কাল সকাল 9টায় গেটের সামনে দাঁড়াবি কলেজের, আজকের মতো আর দেরি হবে না।
0: পল্লবী সঙ্গে সঙ্গে উত্তর দিল,
1: ঠিক আছে, তবে 5 মিনিট দেরি করলে কফি কিন্তু তোর।
3: ওকে, ডিল ডান।
0: আজ কলেজের নবীন বরণ, মঞ্চে লাইট, মাইকের শব্দ আর ছাত্রছাত্রীদের কোলাহল। পল্লবী আবৃত্তি করতে উঠেছে রবীন্দ্রনাথের কবিতা। কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে অদ্ভুত এক নরম ভাব। সামনের সারিতে বসে সৌমিক তাকিয়েছিল তার দিকে। হঠাৎই বুঝতে পারল, এ যেন শুধু কবিতা নয়, তার সব অসম্পূর্ণ কথাও কোথাও মিশে আছে। কবিতা শেষ হতেই অডিটোরিয়াম হাততালিতে ভরে গেল। পল্লবী নিচে নেমে এলে সৌমিক পল্লবীর কাছে গেল। এমন সময় থার্ড সেমের টপার শাগনিক পল্লবীর কাছে এসে বলল,
4: পল্লবী তুই আমার বৃহস্পতি, আর আমি তোর বলয় হতে চাই।
0: পল্লবী কি বলবে বুঝতে না পেরে একবার শুধু সৌমিকের দিকে তাকায়। সৌমিকও কি বলবে বুঝতে না পেরে অবাক হয়ে দুজনের দিকে তাকায়। পল্লবী নিজেকে কিছুটা ধাতস্থ করে শাগনিককে বলে,
1: বৃহস্পতি তো অনেক দূরের গল্প, আমি পৃথিবী হয়েই আছি, আর আমার চাঁদ ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, আমার সৌমিক।
0: পল্লবী একটা আলতো দুষ্ট মিষ্টি হাসি হেসে সৌমিকের দিকে তাকাল, আর গেটের দিকে এগিয়ে যেতে গিয়ে সৌমিকের ডাকে ঘুরে দাঁড়াল।
3: যা বললি সেটা কি সত্যি?
1: তোর কি মনে হয়?
3: বলতে পারছি না, লজ্জা লাগছে।
1: তাহলে বলছিস বৃহস্পতি হওয়ার অফারটা অ্যাকসেপ্ট করলে ভালো হতো?
3: তোকে নতুন করে চিনছি, আজ তোকে এই আকাশ নীল রঙের শাড়িতে খুব সুন্দর লাগছে রে।
0: পল্লবী কিছু বলল না, শুধু চোখ নামিয়ে নিল। সেই নীরবতায় অচেনা এক উষ্ণতা ছিল। সামনে দাঁড়িয়েছিল শুধু দুই বন্ধু নয়,

সদ্য প্রেমে পড়া দুজন মানুষ, যাদের ভেতরে নীরবে একটা নতুন অনুভূতি জন্ম নিচ্ছিল। ক্যাম্পাসের লাইট ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, পল্লবী আর শৌমিক পাশাপাশি হাঁটছে। আজ আর কোনো কথা নেই, কিন্তু নীরবতাটাও কেমন যেন ভালো লাগছে ওদের। শৌমিক আলতো করে পল্লবীর হাতটা ধরল, পল্লবী বাধা দিল না। এভাবেই দুই ছোট্টবেলার বন্ধু একসাথে অনুভব করতে শুরু করল জীবনের প্রথম প্রেম কেমন হয়।

0: লাভ শর্টসে আজ শুনলে অপরূপার লেখা প্রথম প্রেম, গল্পের নারেশনে রাজীব, পল্লবী বিহু, সৌমিক অনির্বাণ, প্রফেসর উজ্জ্বল, অনন্যা অভিপ্সা, তন্ময় সৌমিক ও শাগনিক আত্রেয়।
1: Love Junction, every Friday at 9 p.m. only on 107 FM Rainbow.

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: অভিজিৎ অপূর্ব তোমার সঙ্গে, মেসেজ নিই অবভিয়াসলি, আর কেমন লাগলো লাভ শহর সেটাও টুক করে জানিও। কিন্তু প্রিয় লাভ জাংশন, তোমার সকল কলকুশলী এবং শুভানুথাইকে জানাই উল্টো রথের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজ বিকেলে আমাদের এখানে রথের মেলায় গেলাম, জিলাপি পাপড় ভাজা খেলাম আর জিলাপি বাড়ির জন্য আনলাম। তারপর এখন শুনছি লাভ জাংশন, অনেকদিন পর লাভ জাংশনে লেখা পাঠালাম শুধু ভালো লাগাটুকু জানতে। লাভ জাংশন অত্যন্ত ক্ষুরধার অনুষ্ঠান, যেটা শুনলে মন ভালো হয়ে যায়। জিন্দাবাদ লাভ জাংশন, মাধাই দাস, মহর ঘোষপাড়া, থ্যাংক ইউ সো মাচ মাধাই দা। এইভাবে আপনারা পাশে থাকেন বলে আমরাও এগোতে পারি। অরিজিৎদা, আজকের চুপ কথায় কে বা কারা থাকবে একটু বলো। আছি তিনটে পর্যন্ত। হিমল মান্ডি ফ্রম টালিগঞ্জ লাইট হাউস ফর দি ব্লাইন্ড স্কুল। ওকে, আজকের চুপ কথায় আমি থাকছি না, আর যে দুজন থাকছে তারা দুজন তোমাদের অত্যন্ত কাছের মানুষ, একজন দীপ আর একজন অপরূপা। অপরূপা, আজকে কিন্তু তোমার জন্যে 6 ঘন্টা রাত জাগবে। গানের ভেলা ভাসালে তুমি হৃদয় সাগর কুলে, ছন্দের নেশা লাগিয়ে রঙিন ফুলে ফুলে, সুরের খেয়া ভিড়লো এসে দিল দড়িয়ার পারে, মেঘমল্লার বাজে আজি অগ্নিবীণার তারে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘরিয়া। থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ সো মাচ। হাই লাভ জাংশন, প্রোগ্রাম শুনতে খুব ভালো লাগছে, অনেক কিছু ভাবতে শুরু করেছি, শিখেছি অনেক কিছু। মনের মাঝে যেসব প্রশ্নগুলো উত্তর খুঁজে বেড়াতো তার উত্তর খুঁজে পাই, বেশ লাগে। তোমরা, তোমাদের খুব ভালো থেকো, অনেক শুভেচ্ছা, নাম নেই বাট আপনাকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। হাই স্টার্লিং, অপরূপা হ্যান্ডসাম, এটা তো অ্যান্ডির মেসেজ, উল্টো রথের শুভেচ্ছা জানিয়েছে তোমাকেও তাই। রাজু দাস আন্দুল মৌরিগ্রাম থেকে আমাদের একটা গানের রিকোয়েস্ট পাঠিয়েছে, তার সঙ্গে পূর্ণিমাকে বলেছে মিস ইউ, তুমি ভালো থেকো। রাইট, হাই লাভ জাংশন, কি তোমার মিলন রোদ্দুর আজ শান্ত নদীর বুকে, আমার মুখের হাসি হয়ে আসছে আজই সুখে, তোমার সোহাগ ঢেউ আজ আমার হৃদয়ে পড়ে, ছুপি ছুপি জড়াতে চায় হৃদয় আপন করে, দু চোখের এই শান্ত মায়া তোমার মিলন রাখে হৃদয় মাঝে, মিলন মেলায় যত্নে আগলে রাখি। পায়েল ফ্রম বেলগুড়িয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো মেসেজ পড়লাম তোমাদের লাভ জাংশনের, মোটামুটি আমরা একদম শেষের দিকে রয়েছি, প্রায় শেষ। আর এই সময়ে দাঁড়িয়ে একটা সাউন্ড ট্র্যাক থাকবে তোমার জন্য, তারপর ফিরছি এই সপ্তাহে লাভ কোট নিয়ে।

0: Love Junction A, Love Quote of the Week, Love Quote of the Week, Love Quote of the Week.
1: আজকের এই সপ্তাহের যে লাভ কোটটা থাকলো সেই লাভ কোটটা অপরূপাই বলুক।
2: আজকে লাভ জাংশনের আমরা লাভ কোট যেটা ঠিক করলাম তোমাকে জানাবো বলি, সেটা হলো ভালোবাসা সেই গল্প যার শেষ নেই।
1: আচ্ছা, ভালোবাসা সেই গল্প যার শেষ নেই। সত্যি সত্যি ভালোবাসার তো শেষ হয় না, এই গল্পর শেষ হয় না। আর এই গল্প আজ ঠিক যেখানে শেষ হলো সেখান থেকেই আবার পরের শুক্রবার রাত 9টায় এই গল্পটাই শুরু হবে লাভ জাংশনে। আর আজকের মতো অপরূপার অর্জিত লাভ জাংশন থেকে টাটা বাই বাই বলছে, কিন্তু চুপ কথা, তোমাকে একটুখানি আগ বললাম যে অপরূপা থাকছে আর দীপ থাকছে, সো দ্যাট আরও একবার শুক্রবার রাতেই যে শহর কলকাতা জাগবে চুপ কথার সঙ্গে, তার দুজন মেন হট সিটে যারা থাকছে দীপ আর অপরূপা তাদের সঙ্গে রাত 3টে পর্যন্ত। আর আমি এখন চললাম, টাটা বাই বাই, টেক কেয়ার।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: যে আমরা তার উত্তর দিই না, বা এমন কোনো টেক্সট মেসেজ হোক বা হোয়াটসঅ্যাপ মেসেজ আমরা যত্ন করে পড়ি না, তাই আমাদের এখানে এই প্রসঙ্গটাই ওঠে না, এই আলোচনাই ওঠে না যে এখানে বেজে যায় টেলিফোন বা বেজে যায় SMS টোন, এরকম এখানে হয় না। তুমি শুনছো চুপ কথা 107 FM রেইনবোতে অপরূপা আর দীপের সঙ্গে। অনেকদিন পর আবার আমি আর অপরূপা একসঙ্গে শো করছি। আমি সবসময় এরকম একটা শো করার জন্য খুব এক্সাইটেড থাকি যেখানে অরিজিৎ থাকবে, অপরূপা থাকবে। তো এক্ষুনি আমার সঙ্গে অরিজিতের কথা হচ্ছিল, তারপর অপরূপার সঙ্গে এখন আমার শোজ রয়েছে গোটাটা। তো খুব এক্সাইটিং এবং খুব একটা কমফোর্ট জোন আমাদের চুপ কথা। নাম্বারটা আরেকবার তোমাদের মনে করে দিই, যারা দীপ আর অপরূপার সঙ্গে এই আড্ডা এই কমফোর্ট জোনে আসতে চাও তাদের জন্য 9903653992 এই নম্বরে আগামী কয়েক ঘন্টা তুমি কেমন আছো, তোমার মন কেমন আছে, তোমার কোনো মন খারাপ হচ্ছে কি, এমন কোনো জিনিস এমন কোনো চিন্তা তোমাকে ভাবাচ্ছে যেটা তুমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছো না, যদি থাকে তোমার মনে এমন কোনো ভাবনা কোনো চিন্তা এমন কোনো আলোচনা এমন কোনো বক্তব্য বা কোনো সাফল্যের কথা বা তোমার ব্যর্থতার কথা, তুমি নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। নাম্বারটা মনে করে দিলাম, 9903653992 এই নম্বরে আগামী কয়েক ঘন্টা আমরা পড়বো তোমার পাঠানো SMS, আর তার ফাঁকে ফাঁকে শুনবো এইরকমই কিছু মন ভালো করা গান, যেমন মন ভালো করা একটা গান দিয়ে আজকে আমরা এই চুপ কথা শুরু করলাম।
1: একদম। আর গত মাসেও যখন আমরা একসাথে এসেছিলাম সেই সময়ও কিন্তু আমরা তিনজনই ছিলাম মোটামুটি, লাভ জাংশন করছিলাম আমি অরিজিৎ।
0: তুমি আর অরিজিৎ একসঙ্গে লাভ জাংশন করো জেনারেলি না, মানে বেশ কিছু লাভ জাংশন।
1: হ্যাঁ হ্যাঁ। আর ঠিক তারপরেই তুমি আমি একসাথে আমরা
0: লাভ জাংশন কথা করি। এটা একটা পারমুটেশন কম্বিনেশন অঙ্কের মতন হয়ে গেছে, এবং এই অঙ্কটা সবসময় এর উত্তর ঠিক মিলে যায়। মানে এটা সেরকম অঙ্ক না যার উত্তর মিলে না, এটা সেরকম অঙ্ক যার উত্তর মিলেই সবসময়।
1: সত্যি তাই। এবং এই যে রাত 12টা থেকে 3টের যে চুপ কথার জার্নি, এটা মোটামুটি তোমার মনটা অনেকটাই হালকা করে দেবে, এই কথা আমরা দিতে পারি। তাই মনের মধ্যে জমে থাকা যে কোনো কিছু, ভালো কিছু হলে প্লিজ শেয়ার করো, তাতে আরও যারা শুনছেন তারা হয়তো অনুপ্রেরণা পাবেন তোমার কথা শুনে। আবার পাশাপাশি যদি কোথাও মন ভারী করা কোনো কথা থাকে, সেটা অনেকটা হালকা হয়ে যাবে শেয়ার করলে। তাই এখানে মোটামুটি কোনো ফিল্টারের প্রয়োজন হয় না, এখানে কেউ তোমায় জাজ করবে না, মন খুলে তুমি তোমার এখন কেমন আছো সেটা কিন্তু জানিয়ে দিতে পারো।
0: আর আমাদের কাছে কোনো স্ক্রিপ্টও নেই, তাই আমরা যে কিছু স্ক্রিপ্টেড বলবো তেমনও কোনো অপশন আমাদের কাছে নেই। আমাদের কাছে শুধু তোমার পাঠানো টেক্সট আর হোয়াটসঅ্যাপ মেসেজই থাকে, আর আমরা সেগুলোকেই পড়ি, এবং তাই এখানে না কোনো সাবজেক্টের প্রয়োজন হয় না। আমরা যেমন যেমন কথা আমরা বলতে থাকি, যেমন যেমন মেসেজ আসতে থাকে সেগুলো পড়তে থাকি, কথার পিঠে কথা হতে থাকে, কথা এগোতে থাকে, এইভাবেই আমাদের এই শোজ এগিয়ে যায়। এতদিন ধরে সেভাবেই এগিয়ে গেছে, বাংলার তো বটেই, দেশের নানা প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও বহু মানুষ আমাদের এই শোকে একেবারে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন, ভালোবাসা দিয়েছেন। তোমাদের সেই ভালোবাসা নিয়ে আজ আমরা এই শোটাকে আরও সামনে নিয়ে যাব। নাম্বারটা আরও একবার বলছি, যারা প্রথমবার 107 FM টিউন করলে তাদের জন্য 9903653992 এই নম্বরে অপরূপা আর দীপ তোমার লেট নাইট দুজন বন্ধু রয়েছে তোমার সঙ্গে। ফটাফট একটা গান শুনে নি, গানের ঠিক পরে তোমার পাঠানো মেসেজ নিয়ে এক্ষুনি ফিরে আসছি।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: সৌভিক আমাদের মেসেজ পাঠিয়েছে, সৌভিক আমাদের রেগুলার লিসেনার, সৌভিক ঢাকুরিয়া থেকে।

0: লিখেছে, দেখো জীবনে চলার পথে বাধা আসবেই, সমালোচনাও করবে অনেকে, অনেকেই তোমার স্বপ্নকে ছোট করে দেখবে, কিন্তু যারা শেষ পর্যন্ত নিজের লক্ষ্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে শেষ পর্যন্ত তারাই সফলতার শিখরে পৌঁছয়। অন্যের কথায় নয়, নিজের বিশ্বাসে এগিয়ে চলো, প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। মনে রাখবে ব্যর্থতা মানেই শেষ নয়, বরং আরও কিছু নতুন করে শেখার সুযোগ। শুধু মনে রেখো, ধৈর্য, পরিশ্রম আর আত্মবিশ্বাস, এই তিনটেই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় শক্তি। তাই পথ যতই কঠিন হোক থেমে যেও না, নিজের লক্ষ্যে স্থির থাকো, মনোবল অটুট রাখো আর বিশ্বাস রাখো, একদিন তোমার পরিশ্রমই তোমার সব থেকে বড় পরিচয় হয়ে উঠবে। সৌভিক এই সুন্দর ভীষণ ইন্সপিরেশনাল মেসেজটা পাঠিয়েছে আমাদের। এটা তো একদম খাঁটি কথা সৌভিক, এটা নিয়ে কোনো দ্বিধা নেই যে পরিশ্রমের কোনো বিকল্প হয় না। কনসিস্টেন্সি ইজ দ্য কি একটা কথা বলে জানো তো, যে তুমি যে কাজে ভালো হতে চাও, মানে এক্সেলেন্ট হতে চাও, সেই কাজটা তোমাকে রোজ করতে হবে এবং ধারাবাহিকভাবে উইদাউট ফেল করতে হবে। এমন না যে একদিন আকাশে মেঘ করেছে দেখে আর ইচ্ছে করলো না কাজটা করতে, না আজ এটা একটু রেনি সিজন, আজ রেনি ওয়েদার, আজই করলাম না, এটা ভাবলে চলবে না, রোজ করতে হবে। যেমন সচিন টেন্ডুলকার প্রত্যেক দিন প্র্যাকটিস করতেন যখন ক্রিকেট খেলতেন, এখন বিরাট কোহলি দেখো প্রত্যেক দিন প্র্যাকটিস করেন। হালান্ডকে ওয়ার্ল্ড কাপের পর প্রচুর মানুষ প্রচুর ভালোবাসা দিচ্ছে, হালান্ডকেও যদি তোমরা হালান্ডের ব্লগ দেখে থাকো দেখবে যে হালান্ড প্রত্যেক দিন প্র্যাকটিস করে। তো কোনো মানুষ রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অনেক ভালোবাসার মানুষ, অনেকের ইন্সপিরেশন, তিনিও তাই, যে এই সাফল্য এরা সবাই পেয়েছেন যাদের নাম বললাম, তারা প্রত্যেকেই এত সফল। তার কারণ শুধু এটা নয় যে তারা ইনবর্ন ট্যালেন্ট নিয়ে জন্মেছিলেন, তার একটা অন্যতম কারণ হচ্ছে তারা প্রত্যেক দিন তাদের যেটা কাজ সেটা নিয়ম করে করেছেন, ফাঁকি দেননি। দেখো ফাঁকি আমরা যে কেউ দিতে পারি, কিন্তু ছোটোবেলায় মা বাবা একটা কথা বলতো না যে ফাঁকি দিলে ফাঁকে পড়বে, ফাঁকিটা তুমি দিচ্ছ কাকে? তুমি তোমার টিচারকে দিতে পারো, তুমি তোমার অফিসার বসকে দিতে পারো, তুমি তোমার ট্রেনারকে দিতে পারো, যারা চান যে তুমি পারফর্ম করো তাদের আমরা একটু ফাঁকি দিই মাঝে মধ্যে, কিন্তু এই ফাঁকি দেওয়াটায় তাদের কোনো ক্ষতি হচ্ছে না, ক্ষতি হবে তোমারই। তো যদি নিজেকে নিজে প্রমিস করতে পারো যে আমি আমার কাজটা নিষ্ঠা ভরে করব, তাহলে দেখবে সাফল্য তোমার একদিন জীবনে আসবেই। এটা খুব খুব খাঁটি কথা সৌভিক, থ্যাংক ইউ সো মাচ আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য।
1: এবং এই যে ইনবর্ন ট্যালেন্টের কথা বলছে না বলছো না, এই ট্যালেন্ট অনেক সময় জানো তো শুধুমাত্র প্র্যাকটিসের অভাবে বা ঘষা মাজার অভাবে অনেক সুন্দর সুন্দর ট্যালেন্ট কিন্তু হারিয়ে যায়।
0: আমাদের হাতের কাছে সব থেকে বড় উদাহরণ সচিন টেন্ডুলকার, বিনোদ কাম্বলি, দুজনেই কিন্তু একই সময় ক্রিকেট খেলতে শুরু করেছেন, দুজনেই ভালো ভাবে নাম করছিলেন, সফল হচ্ছিলেন, কিন্তু সচিন টেন্ডুলকার যে ফোকাস ধরে রাখতে পেরেছিলেন, বিনোদ কাম্বলি সেই ফোকাস ধরে রাখতে পারেননি, যার ফলে তিনি ডিরেইলড হয়ে যান তার জায়গা থেকে। সেই রকম মানে সবাই ইনবর্ন ট্যালেন্ট নিয়ে জন্মায় না, কিন্তু যারা ট্যালেন্ট নিয়ে জন্মায় না তাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্রত্যেক দিন সেই একই কাজ পারফর্ম করতে হয়, প্র্যাকটিস করতে হয়।
1: এবং তাতে দেখা যাবে যে হয়তো অনেক ট্যালেন্টেড যারা ইনবর্ন ট্যালেন্ট নিয়ে এসেছে তার থেকে হয়তো অনেকটা এগিয়ে গেলেন,
0: যাবে তো,
1: কারণ প্র্যাকটিস
0: প্র্যাকটিস একদম, প্র্যাকটিস অলওয়েজ মেক্স আ ম্যান এন্ড উমেন বোথ পারফেক্ট,
1: পারফেক্ট রাইট।
0: শ্রেয়া ঘোষালকে বলো, তুমি শ্রেয়া ঘোষাল গান, অরিজিৎ সিং এর গান তোমাদের শুনতে এত ভালো লাগে কেন? এত আরো অনেক গায়ক গায়িকা রয়েছেন, বাঙালি রয়েছেন, অবাঙালি রয়েছেন, কিন্তু এরা অনন্য কেন? তার কারণ প্র্যাকটিস। কৌশিক চক্রবর্তী প্র্যাকটিস, এরা প্রত্যেক দিন প্র্যাকটিস করেন, যে যতই ভালো হোক না কেন প্র্যাকটিস করতেই হয়। আমরা কি হয় আমাদের মধ্যে না, একটা কনসিস্টেন্সির অভাব চলে আসে, আমরা বোর হয়ে যাই এক কাজ একটানা করতে করতে, তখন আমাদের মনে হয় একটু ব্রেক দরকার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আমি এটা প্রায় দিন আমার সাথে বলি, কারণ এই ইন্টারভিউটা আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে এই ধরনের ইন্টারভিউতে, যে রোনাল্ডো বলেছে যে সবাই তো রোনাল্ডোর ফিজিকের এত প্রশংসা করে যে এত সুন্দর দেখতে, গোটা শরীরে কোথাও কোনো মেয়েদে নেই। রোনাল্ডো বলেছিল যে আমি যদি আমার ডায়েট চার্টটা পৃথিবীর সামনে রেখে দিই, সবাইকে বলে দিই, তাতেও 99% মানুষ সেটা ফলো করতে পারবে না, তার কারণ কনসিস্টেন্সির অভাব। প্রত্যেক দিন একই খাবার খেতে তোমার ভালো লাগবে না, যদি না তুমি অতটাই ফোকাসড হও সফল হওয়ার বিষয়ে,
1: ঠিক,
0: যে আমাকে সাকসেসফুল হতে হবে, আমাকে ওই জায়গাটায় পৌঁছতে হবে। একই খাবার প্রত্যেক দিন খাওয়া, একই রেওয়াজ প্রত্যেক দিন করা, একই প্র্যাকটিস প্রত্যেক দিন করা, এটা একটা না মানসিকতা, এটাকে বলে মন্ত্রা অফ আ সাকসেসফুল পারসন। যদি এই মন্ত্রটা তোমার মনের মধ্যে, তোমার মগজের মধ্যে আত্মস্থ করতে পারো, তাহলে তুমি দেখবে তুমি নিজেই আর কাউকে ফাঁকি দিচ্ছ না, কারণ তুমি জানবে যে তুমি ফাঁকি দিচ্ছ। তুমি জানো তুমি ফাঁকি দিচ্ছ, তুমি গোটা পৃথিবীর কাউকে বোকা বানাতে পারো, নিজেকে তো বানাতে পারো না, তাই না? ওকে, পরের মেসেজ নদিয়া থেকে পাঠিয়েছে দীপ জ্যোতি অধিকারী। ও আমাদের রেগুলার লিসেনার। ও আমাকে লিখেছে যে একজন বয়স্ক মহিলা রাধাকৃষ্ণের মূর্তির সামনে মাথা নিচু করে প্রণাম করছিলেন, পিছনে আরও অনেক মহিলা হাত জোর করে বসেছিলেন। আমি এরকম দৃশ্য দেখে ভীষণ মুগ্ধ হয়ে যাই। শ্রীকৃষ্ণের নামগান করছিলেন তারা একসঙ্গে সবাই মিলে, তাদের গলার মধ্যে গানের মধ্যে একটা এমন কিছু ছিল যেটা আমার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে দিচ্ছিল। খুব সুন্দর একটা টাচি মেসেজ। পরের মেসেজ পাঠিয়েছে সৌগত। সৌগত লিখেছে বেহালা থেকে, আমি মানুষকে বাইরে থেকে দেখে খারাপ বা ভালো কি করে বুঝবো? এটা একটা লাখ লাখ না, আমি বলবো এটা কোটি টাকার প্রশ্ন।
1: দেখো, বাইরে থেকে দেখে তো সেইভাবে বোঝা যায় না, আমরা অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ জেস্টারে, যে ধরো
0: তোমার কোনো দিন ডেটে গেছো, আমি জিজ্ঞেস করছি, মানে একটা
1: রিলেশনশিপ ডেটে নয়,
0: ব্লাইন্ড ডেটে না, আমি বলছি তোমার সঙ্গে কারোর একটা ধরো সোশ্যাল মিডিয়াতে বা ফোনে বা কোথাও একটা আলাপ হয়েছে, তার সঙ্গে তুমি ডেটে গেছো কখন?
1: না,
0: যাওনি। এই এই ধরনের একটা কনসেপ্ট আছে যে আমরা কাউকে সোশ্যাল মিডিয়ায় দেখলে, তার একটা প্রোফাইলে দেখলে, ব্লাইন্ড ডেট এখন আর বলে না, মানে এগুলো খুব ওল্ড স্কুল কথা হয়ে গেছে, মানে কারোটা প্রোফাইল দেখলে তোমার তার সঙ্গে ভালো লাগলো, কথা বললে, তারপরে তোমরা একটা কোথাও মিট করলে, মিট করলে তোমার মানুষটাকে খুব ভালো লাগলো, একবার মিট করলে, দুবার মিট করলে, তিনবার মিট করলে ভালো লাগলো, কিন্তু তারপরে যখন একটা সিরিয়াস রিলেশনশিপে গেলে তখন দেখলে যে যে মানুষটাকে তুমি সোশ্যাল মিডিয়ায় যেভাবে চিনেছিলে আর সেই মানুষটা আসলে যেরকম, দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স রয়েছে। তখন তোমার সেই মুহূর্তে যে একটা হার্ট ব্রেক হবে, তোমার সেই মুহূর্তে যে একটা ধাক্কা এসে লাগবে, তোমার আর এই ধরনের মানুষকে বিশ্বাস করতে ইচ্ছা করবে না। আমি এই কথাটা এই জন্যই বললাম, সৌগতরই কথা রেস্ট নিয়ে এটা আমার বলতে ইচ্ছে করলো, যে কোনো মানুষকে বাইরে থেকে দেখে, তার ফার্স্ট লুক জাজ করে, তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে, তার আউটলুক দেখে, সে কি পড়েছে দেখে, তার ভিতরটা জাজ করা যায় না, তাকে চেনা যায় না। তাকে চিনতে জানতে গেলে একাধিকবার তার সঙ্গে কথা বলতে হয়, তার ঘনিষ্ঠ মহলে, তার ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ঢুকতে হয়, সে যাদের সঙ্গে মেশে তাদের সঙ্গে মিশতে হয়, সে কি খায়, সে কি পরে, সে কাদের সঙ্গে মেশে, কিভাবে কথা বলে, সেগুলো সব মেটিকিউলাসলি জানতে হয়, তাহলে একটা মানুষকে কিছুটা হলেও চিনতে পারা যায়। কিন্তু এটাও আমি বলবো খুব অত্যুক্তি, কারণ এমন বহু মানুষের সঙ্গে আমরা বহু সময় কাটাই অপরূপা, যাদের সঙ্গে থাকতে থাকতে আমরা বুঝি না আসলে মানুষটা ভিতরে তার কি চলছে।
1: ঠিক ঠিক ঠিক, মানুষ চেনা বড় দায়,
0: বড় দায়।
1: তাই দেখে তো আমার মনে হয় যে ওইভাবে মানুষ চেনা যাবে না। তুমি খুব বেশি হলে একজন মানুষকে দিন কয়েক অবজার্ভ করার পর তার কিছু ভালো লাগা খারাপ লাগাগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে, যে এই মানুষটা লাল রং পছন্দ করে, এই মানুষটা ফুচকা খেতে ভালোবাসে, কিন্তু মানুষটি কেমন সেটা জানতে তো অনেকগুলো দিন যাপনের ব্যাপার আছে।
0: এবং অনেকগুলো দিন কাটানোর পরেও মানুষটা আসলে কেমন তার যে সবসময় খোঁজ পাওয়া যাবে হয় না এমনটা। আমি একটা কথাও পড়েছিলাম যে কোনো মানুষকে চেনার জন্য দুভাবে, তার থেকে তুমি তার যেটা র তার আচরণ, যেটা একদম তার একদম আদিম আচরণ, সেটা টের পাওয়া যায়। এক, যখন সে খুব রেগে যাবে, আর দুই, যখন তোমার কাছে পয়সা থাকবে না। এই দুটো সময় তোমার সঙ্গে যে মানুষ, ধরো তোমার সঙ্গে তিনজন মানুষ আছেন, তুমি তাদের আসল রূপটা জানতে চাও, তখন তুমি তোমার এই দুটো স্টেজে তাদের কাছ থেকে যে আচরণটা পাবে, তাদের সেই আচরণের মাধ্যমে তুমি খানিকটা হলেও বুঝতে পারতে পারো যে তারা কেমন। এক, যখন তোমার পকেটে পয়সা থাকবে না, তখন তুমি যে মানুষগুলোর সঙ্গে তাদের বন্ধু বলে ভাবো, তাদের সঙ্গে কথা বলো, তারা তোমার সঙ্গে কেমন আচরণ করছে, আর দুই, কোনো কারণে তোমার উপরে এগিয়ে গেলে তারা কেমন আচরণ করছে। পরের মেসেজ, আমি একটু চাপা স্বভাবের সব সময়, তাই আমার খুব একটা কোনোদিন বন্ধু হয়নি। আমি কোনো প্রেম ভালোবাসা এইসব নিয়ে মাথা ঘামাই না বলে আমার মধ্যে একটা ভয় কাজ করে। আমার বিপরীতের জন আমায় যেন ভুল না ভাবে, কিন্তু এখন যখন দেখি আমার কিছু বন্ধু বা ক্লোজ কেউ পার্টনার খুঁজে নিয়েছে বা অনেকেই বিয়ে করে ফেলেছে, তখন আমার কেমন যেন একটা মন খারাপ কাজ করে, কিন্তু সেই ভয়টা আমার এখনও গেল না। আমার থেকে তাই কাউকে আমার তাই কাউকে ভালো লাগলেও তাকে সেই কথা আমার বলা হয়ে ওঠে না। খুব স্বাভাবিক এই ধরনের মেসেজ যে পাঠিয়েছে সে তার নাম পরিচয়

0: লিখেনি, যারা ইন্ট্রোভার্ট হয়, অপরূপা ইন্ট্রোভার্ট, এখন এখন ইন্ট্রোভার্ট হওয়াটা খুব আর কি আনকমন নয়, এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই আমরা টের পাই যে কিছু মানুষ আছে যারা সামনাসামনি খুব একটা কথা বলতে স্বচ্ছন্দ বোধ করে না, কিন্তু তাদের মনের মধ্যে অনেক কথা চলে। তারা কি করে কারোর সঙ্গে কমিউনিকেট করবে, তারা কিভাবে নিজের মনের কথা অন্যকে জানাবে? তুমি কি ইন্ট্রোভার্ট?
1: না না, একদম না।
0: তুমি ইন্ট্রোভার্ট নও? আমিও নই,
1: কিন্তু আমার পরিচিত খুব কাছের মানুষ ইন্ট্রোভার্ট।
0: আচ্ছা,
1: এবং এতে কি হয়?
0: পয়েন্ট টু বি নোটেড।
1: এইতে না সত্যি একটা সমস্যা, মানে ইন্ট্রোভার্ট মানুষরা অনেক কিছু না মনের মধ্যে চেপে রাখেন, বলে উঠতে পারেন না, এর ফলে তাদের মনে তো একটা চাপ সৃষ্টি হয় বটেই, এবং তাদের সঙ্গে যারা আছেন, যারা তাদেরকে ভালোবাসেন, তারাও তো অনেক সময় তাদের মনের হদিশ খুঁজে পাচ্ছেন না, না যে এই মুহূর্তে মানুষটা কেমন আছে না আছে। এটা খুবই বড় একটা সমস্যার, এবং এই যে বাকি বন্ধুরা সবাই কমিটেড আর আমি এখনো সিঙ্গেল, আর আমার সিঙ্গেল হওয়ার অন্যতম কারণ আমি ইন্ট্রোভার্ট, এটা কিন্তু যত বেশি ভাববে তত আরও তোমাকে একটা বড় সড়ো একটা বলয়ের মধ্যে আরও তোমাকে একা করে দেবে। তাই আমার মনে হয় এবার আস্তে আস্তে একটুখানি কারোর সাথে একটুখানি নিজেকে ওপেন আপ করতে হবে।
0: কিন্তু এরকম তো আমরা দেখতে পাই যে ধরো একটা বন্ধুদের গ্রুপ, ধরো একটা পাঁচজনের বন্ধুদের গ্রুপ কোথাও একটা বসে গল্প করছে, তাদের মধ্যে একজন ইন্ট্রোভার্ট বেরিয়েই যায়, বাকিরা তাকে নিয়ে অনেক মজা ঠাট্টাই আর কি করে, কিন্তু সে মনে মনে প্রচুর কথা বলে কিন্তু সে প্রকাশ্যে বলতে পারে না, মানে তাকে একটা কেউ অপমানও করলো একটুখানি হালকা করে, তবু সে তখনই সেটার প্রতিবাদ করতে পারে না। এরকম তো বহু মানুষকে আমরা দেখেছি,
1: আর এখন তো বেশি চোখে পড়ছে।
0: হ্যাঁ, কারণ যারা মুখে বলতে পারে না তারা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে পারে, তো তাদের মনের ভাবটা আমরা বুঝতে পারি। তবে ইন্ট্রোভার্ট সত্যি কথা বলতে আমাদের মধ্যে অনেকেই ইন্ট্রোভার্ট, আমিও যে খুব একটা এক্সট্রোভার্ট তা নই, কিন্তু হ্যাঁ পেশাগত চাপে আমাদের কথা বেশি বলতে হয়। কিন্তু যদি আমাকে পেশা থেকে সরিয়ে রেখে দাও, আমি একটা ঘরে চুপচাপ একা বসে থাকতে খুব প্রেফার করবো, আমি খুব পছন্দ করি। আমি ওভার দ্য ফোন কলস, আমি টেক্সট বেশি প্রেফার করি। কেউ যদি আমাকে ফোন না করে টেক্সট করে আমার খুব ভালো লাগে, আমার মনে হয় বাবা এটা অনেক সেফ কথা বলা, মানে কমিউনিকেশন করার জন্য। কিন্তু কি হয়, যখন তুমি একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে তখন দেখবে যে এই ইন্ট্রোভার্ট ব্যাপারটা কেটে যায়। ইন্ট্রোভার্টরা মানিয়ে নেয় পরিস্থিতির সঙ্গে, তারা ইন্ট্রোভার্ট কিন্তু খুব ইন্টেলিজেন্ট হয়, এটা কিন্তু রিসার্চে প্রমাণিত। এক্সট্রোভার্টদের থেকে যারা বেশি কথা বলে, তাদের থেকে যারা কম কথা বলে তারা কিন্তু বেশি ইন্টেলিজেন্ট হয়, তাদের মস্তিষ্কের বিচার বুদ্ধি বিশ্লেষণ করার ক্ষমতা, হিউম্যানিটি, যুক্তি সব কিছুই কিন্তু তাদের মধ্যে বেশি থাকে, কিন্তু তারা মনের ভাব সবসময় প্রকাশ করতে পারে না, ইভেন আবেগ ইমোশন সেটাও তাদের মধ্যে বেশি থাকে কিন্তু তারা প্রকাশ করতে পারে না। এবার এখন তো এমন নয় যে আমাদের সব কথা মুখেই বলতে হয়, এখন আমাদের কাছে অনেক অপশনস রয়েছে, লেখালেখি রয়েছে, সোশ্যাল মিডিয়ায় আমরা বলতে পারি। তো ইন্ট্রোভার্টরা যারা হয় তাদের আমার মতে, যদি তোমাকে কাউকে ভালো লাগে মুখে না বলতে পারো, কোনো বন্ধুদের গ্রুপেও যদি এমন হয় যে গল্প হচ্ছে কিন্তু তোমার মনের কথাটা তুমি তাদের মুখের ওপরে বলতে পারছো না, আমার মতে সেটা টেক্সট করে বলে দেওয়া বেটার। কাউকে ভালো লাগে সেটাও একটা টেক্সট করে বলে দেওয়া বেটার, এবং তার সঙ্গে এটাও বলে দেওয়া বেটার যে দেখো আমার তোমাকে ভালো লাগে কিন্তু আমি মুখ ফুটে বলতে পারি না কারণ আমি ইন্ট্রোভার্ট। পরের মেসেজ পাঠিয়েছে, আচ্ছা অনেকগুলো মেসেজ পরপর আমাদের পড়া হয়ে গেছে, ইনফ্যাক্ট আমাদের হাফ অ্যান আওয়ার টাইম বেরিয়ে গেছে কোথা থেকে, আরও অনেকগুলো মেসেজ রয়েছে, সব মেসেজ পড়বো, তবে আবার একটু গান শুনি। শহরে হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বৃষ্টি হঠাৎ হচ্ছে বলবো না, আমি বলবো টানা তো লাস্ট মনে হয় চার পাঁচ দিন ধরে শুধু বৃষ্টি হয়ে চলেছে। এই বৃষ্টির মধ্যে এই গানটা শুনতে আমার খুব পছন্দ হয়, আমার খুব ভালো লাগে, দেখো তোমাদেরও ভালো লাগে কি না। তারপর আসি ফিরে এক্ষুনি 9903655992 নম্বরে, অপরূপা আর দীপের সঙ্গে তুমি শুনছো চুপ কথা।

0: সত্যি তো মনের মধ্যে যা আছে, তোমার মনের মধ্যে যা চলছে, সেই সব তুমি নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের দুজনের সঙ্গে শেয়ার করতে পারো। আর তার সঙ্গে যারা এই মুহূর্তে চুপ কথা শুনছে, সেই সমস্ত চুপ কথা লিসেনার্সরা, সেই সমস্ত আমাদের এই গোটা FM রেইনবোর বিশাল যে পরিবার আমরা একসঙ্গে রাত জাগছি এই মুহূর্তে, তারা প্রত্যেকে তোমার সঙ্গে আছে। পরের মেসেজ কে পাঠিয়েছে? হাই প্রিয় চুপ কথা, আমাদের ভীষণ প্রিয় দাদা আর দিদি, নতুন করে কি বলবো, দেখো অপু দিদি ভাইয়ের গলা মিষ্টি কোকিলের চেয়েও মিষ্টি, শুনলেই মনটা ভালো হয়ে যায়। গত সপ্তাহে আমার শরীরটা ভালো ছিল না, তাই শো ভালো করে শোনা হয়নি, আর আমার ভীষণ প্রিয় মানুষটার সঙ্গে ঘুরতে যেতে পারিনি, মেলায় যাওয়ার কথা ছিল একসঙ্গে, আজ একসঙ্গে মেলায় ঘুরলাম, ফুচকা খেলাম, আর যেটুকু অভিমান ছিল হাসি খুশিতে মিটে গেল। তোমরা বলো, তোমরা কি রথের মেলায় ঘুরলে? আর যদি না ঘুরে থাকো তাহলে সুযোগ পেলে দমদমের যে রথের মেলাটা হয়েছে অবশ্যই চলে এসো। তোমাদের ভাই স্পন্দন, অনেক অনেক ভালোবাসানিও। তোমার কি রথের মেলায় ঘোরা হয়েছে?
1: না গো, ঘোরা হয়নি। গতকাল ঘোরার কথা ছিল, কিন্তু আমি একটা ভুল ক্যালকুলেশন করেছিলাম। ওই ঢাকুরিয়াতে একটা মেলা হয় যেটা তোমার সোজা রথের দিন হয় এবং উল্টো রথের দিন হয়। আমি ক্যালকুলেশনে করি কি দেখেছি, আমি দেখেছি যে উল্টো রথটা বোধহয় গতকাল ছিল, সেই অনুযায়ী প্ল্যান করে নিয়েছি বন্ধুর সাথে, কিন্তু তারপরে জানা গেল যে উল্টো রথ আজ, আর আজ তো কোনোভাবেই ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না।
0: ভীষণ ভালো ফুচকার দোকান আছে, আই লাভ দ্যাট ফুচকা না আলুর দম, একদম ওই
1: দক্ষিণাপন
0: আমি গিয়েছিলাম দোকানটা, তো আলুর দম তো আমার হেভি লেগেছিল খেতে। যদি আমার সঙ্গে যে গিয়েছিল সে বলেছিল এটা খুবই মানে অ্যাভারেজ খেতে, এমন কিছু ভালো নয়, কিন্তু জানি আমার রাস্তার খাবারের উপর একটা না একটা সফট কর্নার রয়েছে, রাস্তার খাবার আমার বেশ ভালো লাগে খেতে। না রথের মেলা আমারও বাইদেবে যাওয়া হয়নি। আমি যখন আজকে ফিরছিলাম একটা গাছ থেকে, তখন দেখলাম যে চারদিকেই বেশ একটা উল্টো রথ একটা মেজাজ রয়েছে, মানে প্রচুর রাস্তায় রথের মেলা একটা স্পেশালিটি আছে, দেখলেই বোঝা যায় এটা রথের মেলা। প্রচুর পাঁপড়ের দোকান দেখতে পাওয়া যায় এবং মেকশিফট দোকান আর কি, মানে মিষ্টির দোকানে এক্সটেনশনে পাঁপড় ভাজা হচ্ছে, কোন একটা ফুটপাতের ধারে ছোট্ট একটা উনুন টুনুন যে বসিয়ে সেখানে পাঁপড় ভাজা হচ্ছে, এটা দেখলেই বোঝা যায় যে এটা আর পাঁচটা মেলার থেকে আলাদা।
1: ঠিক, দারুন বলছো।
0: পরের মেসেজ পাঠিয়েছে কৃষ্ণা গুছাইত এবং তার সঙ্গে সুদেশনা গুছাইত, কুলগাছিয়া উলুবেড়ি হাওড়া থেকে লিখেছে, হাই চুপ কথা, আর 24 জুলাই মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস। অনেকগুলো বছর পেরিয়ে এসে স্কুল লাইফের কথা মনে পড়ছে। প্রথম নায়ক হিসাবে উত্তম কুমারকেই চিনেছিলাম আর ভীষণ ভালোবেসেছিলাম। টিভিতে যখন ডিডি বাংলা আসে, কয়েক বছর আগের কথা, তখন সপ্তাহে একটা বাংলা সিনেমা হতো, তোমরা জানো কিনা জানি না, কিন্তু পরীক্ষার রুটিন দেওয়া হলে তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, হে ঠাকুর উত্তম কুমারের সিনেমা যেন পরীক্ষার দিন না পড়ে। একটা সিনেমা টিভিতে যতবার দেখানো হতো ততবারই দেখতাম। উত্তম কুমারকে তোমাদের কেমন লাগে প্লিজ বলো, আমরা একসঙ্গে মা আর মেয়ে তোমাদের চুপ কথা শুনছি।
1: ওরে বাবা, উত্তম কুমারকে কেমন লাগে, এইটা যদি আমরা এখন আলোচনা করতে বসি তাহলে মনে হয় 3টে ঘন্টা কম পড়বে। উত্তম কুমার তো উত্তম কুমার বলো, মহানায়ক বলে কথা।
0: আমার মনে হয় ছোট্ট আমি একটা এক্সাম্পল দিয়ে শুধু বলবো আজকের উত্তম কুমারের ক্রেজ কোন জায়গায়। আমি একটা টিকিট কাটার ওয়েবসাইটে আমি ক্রিস্টোফার নোলানের ওডিসির টিকিট কেটেছি। ঠিক ক্রিস্টোফার নোলানের সিনেমাটার 2-3 স্লাইড পরেই যে বিজ্ঞাপনটা চলছে ওখানে, সেটা হচ্ছে উত্তম কুমারের নায়ক সিনেমাটা যে রিস্টোর্ড ভার্সনটা, সেটা আবার রিলিজ করা হচ্ছে কলকাতা শহরে এবং মনে হয় আরও অন্যান্য জায়গাতেও চলছে। তো আজকের দিনে দাঁড়িয়ে, মানে 2026 দাঁড়িয়ে, উত্তম কুমারের একটা সিনেমা রিলিজ করা হচ্ছে, এবং শুধু রিলিজ করা হচ্ছে না, সেটা একটা কলকাতা শহরের সবথেকে নামি সিনেমা হলগুলোতে সেটা চলবে। এর থেকেই বোধহয় আর নতুন করে কিছু বলতে হয় না যে উত্তম কুমার কতটা আজও আমাদের বাংলার মানুষের কাছে, বাঙালির কাছে ম্যাটিনি আইডল। না হলে তার প্রয়াণের এত বছর পরেও তাঁর সিনেমা আবার সিনেমা হলেও লোকে পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে যাবে, যেখানে হাতের কাছে এত এত ভিডিও স্ট্রিমিং সাইট রয়েছে, যেখানে আমরা চাইলেই একটু

0: টাইপ করেই সার্চ করে দেখে নিতে পারি সিনেমা। এতেই বোঝা যায় যে কেন উত্তম কুমার এই এই প্রশ্নটা, এই মেসেজ যেটা আমরা পেলাম এই মাত্র, সেই মেসেজের উত্তর আমার মনে হয় এর থেকে আমি প্রমাণিত হয় যে উত্তম কুমারের ক্রেজ, তার বাণিজ্যিক সাফল্য বা সফলতা এখনো কতটা আমাদের মধ্যে রয়েছে।
1: এবং আগামী 100, 200, 300 বছর যদি এক থেকে যায় আমরা খুব একটা অবাক অবাক হব না।
0: এই প্রসঙ্গে আজকে আমরা প্রাপ্তি হয়েছে সেটা বলে দিই, ঠিক এই প্রসঙ্গে আমি যখন লাস্ট বইমেলায় গেলাম, বইমেলাতে উত্তম কুমারকে নিয়ে একটা স্টল হয়েছিল যেখানে শুধু উত্তম বা অতি উত্তম কিছু একটা নাম ছিল, আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না, যদি তোমরা কেউ বইমেলায় গিয়ে সেই স্টলটা ভিজিট করে থাকো তাহলে প্লিজ তার নামটা যদি মনে পড়ো আমাদের পাঠিও মেসেজে। তো সেখানে আমি উত্তম কুমারের বেশ কয়েকটা জিনিস দেখেছিলাম, যার মধ্যে অবভিয়াসলি কফি মগ ছিল, রাইটিং প্যাড ছিল, ক্যালেন্ডার ছিল, কিন্তু আমার যেটা সব থেকে চোখ টেনেছিল সেটা হচ্ছে উত্তম কুমারকে নিয়ে একটা তাসের সেট, পুরো তাসের সেট, তাতে সব কটাই 52 না 54টা তাস থাকে একটা সেটে, পুরোটাই উত্তম কুমারের সিনেমার তাস, প্রত্যেকটা তাস, প্রত্যেকটা তাসে উত্তম কুমারের এক একটা করে সিনেমা, এক একটা করে চরিত্র, সেগুলো আঁকা। আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি অলরেডি প্রচুর টাকার বই কিনে ফেলেছিলাম এবং তাসের সেটটা বেশ ভালো দাম ছিল, থাক পরে কিন অন্য কোনো সময় কিনে নেবো, ওদের ওয়েবসাইটও আছে সেখান থেকেও কিনতে পাওয়া যায়। তারপর আমি যথারীতি ভুলে গিয়েছি। আজকে দুপুরবেলা আমি তখন বাড়িতে, আমাকে যেটা ফোন এলো যে আমার এক সহকর্মী, প্রাক্তন সহকর্মী আমাকে ফোন করে বললেন যে ওই যে তাসের স্টলটার কথা তুমি বলেছিলে না, সেই তাসটা আবার স্টকে এসছে, ওটা আউট অফ স্টক থাকে জেনারেলি, তো ওটা আমি তোমার জন্য একটা নিয়ে রেখেছি, তুমি কি আজ অফিসে আছো? আইলাম না, আজ তো আমি অফিসে নেই, আমি কালকে যাবো। তাহলে কালকে আমার থেকে নিয়ে নিই অবশ্যই। তো এটা একটা প্রাপ্তি আমার কাছে, একদম মানে আউট অফ দ্য ব্লু, আমি এক্সপেক্ট করিনি, আমি নিজে ভুলেও গিয়েছিলাম, কিন্তু এটা এত সুন্দর একটা কালেক্টার্স আইটেমের মতন। হ্যাঁ, আমার বাড়িতে যে আলমারিটা, যে কাভার্ডটা আমি সব থেকে বেশি ব্যবহার করি, সেই কাভার্ডে 3-4 জন মানুষের আমার ছবি, একটু ভালো একটু অন্যরকম ছবি আটকানো থাকে। আমাদের একটা সত্যজিৎ রায়, তার ফেলুদার একটা খুব স্পেশাল একটা মোমেন্ট আমার কাছে ওখানে রয়েছে, আর একজন উত্তম কুমার।
1: বাহ,
0: কারণ মানে নায়ক সিনেমাটা দেখলে বোঝা যায় যে উত্তম কুমার কেন উত্তম কুমার। শর্মিলা ট্যাগোর এত বিশ্ববন্দিত, তাকে ওই সিনেমাটা উত্তম কুমারের কাছে কেমন সত্যি সত্যি ফ্যান গার্ল মনে হচ্ছিল। মানে ফ্যান গার্ল বলতে যেরকম বোঝায়, মানে গোটা বিশ্ব যার ফ্যান, প্রচুর বাঙালি শর্মিলা ট্যাগোরের ফ্যান, কিন্তু শর্মিলা ট্যাগোরকে যার কাছে ফ্যান গার্ল মনে হচ্ছিল তার নাম উত্তম কুমার। তো এর থেকে বেশি এটা নিয়ে সত্যি কথা বলতে থাকলে প্রচুর কথা বলা হয়ে যাবে। সৌর্য পরে মেসেজ পাঠিয়েছে, লিখেছে আমাদের বাড়িতে জানো তো বেশ কয়েকদিন ধরে কাঠের কাজ হচ্ছে, চারদিকে এত কাঠের গুঁড়ো, মনে হচ্ছে যা খাচ্ছি, যেখানে ঘুমোচ্ছি, যার গন্ধ পাচ্ছি, সবটাই কেমন কাঠ কাঠ, সব এলোমেলো হয়ে আছে, মনটা একদম ভালো নেই, এত ঘেঁটে থাকলে কি আর কোনো কাজ হয়? তোমরা ভালো থেকো, তোমাদের ভাই সৌর্য মেসেজ পাঠিয়েছে।
1: সৌর্য, বাড়িতে কাজ হলে এটা তো হবেই, তবে একটা কথা আমি বলতে পারি, তোমাকে একটু হাত লাগাতে হবে বস, কারণ কাজটা তো একটা সময় থেমে যাচ্ছে সন্ধেবেলা, তারপরে একটু হাত লাগিয়ে অন্তত।
0: এটা কিন্তু খুব কঠিন কাজ, মানে বাড়িতে কাজ হয়ে যাওয়ার পরে বাড়িটা পরিষ্কার করাটা খুব কঠিন একটা কাজ,
1: খুবই কঠিন কাজ, কিন্তু যদি মনই খারাপ থাকে তার কারণে, তাহলে মন ভালো করার একটাই উপায়, হাত লাগাতে হবে। মানে শুধু দূর থেকে দেখলে আর বিরক্ত হলে হবে না, একটু হাত লাগিয়ে একটু একটুখানি সাইট করতে থাকো সব কিছু, তাহলে দেখবে যে অনেকটা বেটার লাগে।
0: প্রিয়াঙ্কা আমাদের রেগুলার লিসনার মেসেজ পাঠিয়েছে গড়িয়া থেকে, লিখেছে রথ, এই বৃষ্টি রথের মেলায় দেখতে যাবি? গজা জিলিপি খাবি? চিনি কলা নিবি? কিনবি নাকি রঙিন চুড়ি? আমার জন্য নিয়ে আসিস লটকা আর পাঁপড়? হরেক রঙের পশা সাজিয়ে বসে আছে ক্লান্ত কিছু মানুষ, রথের দড়ি টান দেওয়ার এই বাহানায় নতুন বায়নায় মিথেছে দুরন্ত শৈশব। এই বৃষ্টি তুই আসিস নি ওদের পিছু পিছু, মেলা শেষে দুমুঠো হাসি নিয়ে ফিরবে তারা আজ রাতটুকু, হয়তো একটু স্বপ্নে ভরবে ওদের কাঁচা ঘরটুকু। প্রিয়াঙ্কা লিখে পাঠিয়েছে খুব মিষ্টি একটা মেসেজ, থ্যাংক ইউ সো মাচ। পরে একটা মেসেজ পাঠিয়েছে যে কীভাবে বলবো জানি না, ভালো লাগা না ভালোবাসা নাকি অজানা কোনো আকর্ষণ, সেটাও আমি জানি না। দেখো সময়টা খুব কম, মাত্র 6 মাস, কিন্তু তার সঙ্গে কাটানো কিছু সময় আমার আজও মনে আছে, কারণ তার আগে বা তার পরে এই একই রকম অদ্ভুত টান আমি অন্য কারোর প্রতি অনুভব করিনি, আর কোনোদিন করতে পারবো বলেও মনে হয় না। দুঃখ ভরা দিল সে নিকলা এক আশিক কা দিল সে নিকলা হুয়া দুঃখ ভরা এক সন্দেশ, কি বলে হিন্দিতে তাই তো বলে মনে হয়।
1: এবং

0: ये दुख भरा जो बात
1: गम,
0: है
1: गम गम गम गम आशिक का गम निकला हुआ है
0: সেটাবার 6 মাসের মধ্যেই তো কাজেই এইটা যদি আরেকটু পরিণত হয় তাহলে কিন্তু যন্ত্রণা কোন জায়গায় যাবে সেটাই বোঝার চেষ্টা করছি।
1: কাউকে ভালো লাগার জন্য কি 6 মাস যথেষ্ট?
0: ভালো লাগার জন্য যথেষ্ট, ভালোবাসার জন্য নয়। ভালো তো লেগে যেতেই পারে 6 দিনেও।
1: কারোর মানে ধরো আমি বলতে চাইছি যে কাউকে নিয়ে প্রচুর স্মৃতি আমার মনের মধ্যে জমে যাবে, তার জন্য কি 6 মাস যথেষ্ট? 6 মাস একটা মানুষের সঙ্গে থাকার পর তার সঙ্গে আলাদা হয়ে গেলাম, তো সেই 6 মাসে কি মানুষটার সম্পর্কে এত স্মৃতি জমে যেতে পারে যে আগামী 6টা বছর আমি কাটিয়ে ফেলতে পারবো?
0: ডিপেন্ড করছে সম্পর্কটার সমীকরণের উপর।
1: এই সমস্ত কঠিন প্রশ্নের হ্যাঁ বা না উত্তর হয় না, ডিটেইলস তো দিতে হয়।
0: হ্যাঁ, এটা সমীকরণের উপর নির্ভর করছে এবং মানুষে মানুষে না নির্ভর করে, কারণ প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, প্রত্যেকের ভালো লাগা মন্দ লাগা ভালোবাসা মন্দ বাসা সব আলাদা আলাদা, তো কার কাছে যে 6 দিনের ভালোবাসা কি রূপ নেবে সেটা সত্যি বোঝা খুব মুশকিল।
1: আমি বলতে চাইছি এখনকার জেনারেশন যারা জেন জি জেন আলফা যাই বলো না কেন, তুমি সব নামও জানো, আমি তো নামও অনেক জানি না এগুলোর, তো আমি বলছি তাদের কাছে কি 6 মাসের ভালোবাসার ভ্যালিডিটি বা কাউকে একটানা ভালো লাগা মানে তার প্রতি শুধুই ভালো লাগা আছে, কোনো খারাপ লাগা জন্মায়নি, তার ভ্যালিডিটি কি 6 মাস?
0: এটা তাহলে একদমই মানে সময়ের বিপরীতে যাওয়ার মতো ব্যাপার। একদমই আমার মনে হয় না জেন জি বা আলফা যারা রয়েছেন তারা এইভাবে ভাবতে পারছে বলে। তাদের কাছে 6 মাসে আমার মনে হয় অন্তত 6-7 বার মন্দ লাগাগুলো জানান দিয়ে যাচ্ছে। আমার আমার যথেষ্ট ডাউট আছে জেন জি বা আলফার ক্ষেত্রে আছে, কারণ ওরা না ভালোবাসায় দেখছি তো আমি আর কাজ থেকেও প্রচুর মানুষকে, ওদের কাছে না ভালোবাসায় আবেগের চেয়ে লজিক বেশি কাজ করছে।
1: দ্যাটস অ্যাবসলিউটলি কারেক্ট, আই মাস্ট অ্যাডমিট এটা অ্যাবসলিউটলি কারেক্ট। আমি এরকম অনেক ছোট ছোট ভাই বোনদের সঙ্গে মিশি, আমি তাদের কাছে জীবন সম্পর্কে তাদের এত স্পষ্ট ধারণা আছে, আমি মাঝে মাঝে অবাক হয়ে শুনি ওদের কথা, আমার এত গিল্টি ফিল হয় নিজের প্রতি যে আমি কেন এই বয়সে এতটা ম্যাচিওর ছিলাম না। আজকে একটা 22-24 বছরের বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে যখন আমাকে তার জীবন দর্শন বোঝাচ্ছে তখন আমি এত মুগ্ধ হয়ে শুনছি, আমার মনে হচ্ছে ভাই আমি তো 24 বছর বা তোর মতো 22 বছর বয়সে এত ভুলভাল সমস্ত কাজ করেছি, হ্যাঁ মানে সেই সব কাজ আমি এখানে রিপিট করতে পারবো না, এত ভুলভাল কাজ করেছি প্রেমে পড়ে বা প্রেম দেখাতে চেয়ে, সেগুলো তো এখানে বলতে পারবো না আমি, মানে খুব বোকা বোকা কাজ করেছি। আজকে এসে যখন আমি ভাবি আমার নিজের প্রচণ্ড মানে নিজের কথা ভেবে হাসি পায়, আমার মনে হয় আমি যদি আজকে ওই 22 বছর বা 24 বছর ছেলেটার মতন ম্যাচিওর হতাম আমার 22-24 বছর বয়সে তাহলে ভালো হতো। আমি সত্যি সত্যি ভীষণ এদের জীবন দর্শনকে মানে আমি এদের ভালোবাসার ভ্যালিডিটির কথা বলছি না, সেটা আমারও মনে হয় যে একটু এদের কমই, কিন্তু এদের যে জীবন দেখার এটা আমার মনে হয় না তো স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আই গেস, এদেরই আমরা অনেক কিছু মুখ বুঝে মেনে নিয়েছি আমাদের সময়, এরা সেটা মানে না,
0: আমরা মানিয়ে নিয়েছি।
1: আমি একটা মেসেজ সেদিনকে পড়ছিলাম হোয়াটসঅ্যাপে মনে হয় ফরওয়ার্ড হয়ে এসেছিল যে একজন জেন জি তার অফিসের বসকে মেসেজ করে, তার বসকে মেসেজ করেছে যে আমি অফিস যাব না, বস বলছে কেন, তো বলছে আমার শরীর খারাপ আছে ভালো না, বস বলেছে শরীর যদি খারাপ হয় তাহলে কালকে ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে আসবে। তখন জেন জি ছেলেটি তাকে মেসেজ করেছে যে দেখুন স্যার আপনিও বাচ্চা নন আমিও বাচ্চা নন, আমার শরীরটা খারাপ আপনি ডাক্তার নন, আমার শরীর যখন ভালো হয়ে যাবে কী নিয়ে আমাকে অফিসে যেতে হবে আমি ঠিক জানি, আপনাকে নিয়ে মাথা ঘামাতে হবে না, প্লিজ আমাকে ফোন বা টেক্সট করবেন না, আমার শরীর খারাপ আমি রেস্ট করছি। আমি বলছি এতটা সোজাসুজি কথা আমি যদি আমার ওই বয়সে বলতে পারতাম, আমার মনে হয় আমি বলতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আমি শিখি এখন জেন্সিদের কাছ থেকে যে নিজেদের অধিকার নিজেদের দাবি দেওয়া নিজেদের বক্তব্য কী করে এত ক্লিনলি প্লেস করতে হয়, হ্যাটস অফ টু দেম। আর অনেক মেসেজ রয়েছে আর অনেক গল্প রয়েছে, সব গল্প করবো তখন, যদি একটা আশিকের মন নিয়ে যখন কথা হচ্ছিল তখন একটা প্রেমের গান একদম একজন আশিকের দুঃখ দর্দওয়ালা গান যাকে বলে আর কি, সেরকম একটা গান শুনি। গানের পর এক্ষুনি ফিরে আসছি 107 FM রেইনবোতে, আজকে তো রাত জাগা রাত, তার কারণ অপরূপা দীপ রয়েছে তোমার সঙ্গে, আজ চুপ কথা চলবে রাত 3টে পর্যন্ত, প্রচুর গল্প প্রচুর আড্ডা প্রচুর গান নিয়ে এক্ষুনি ফিরে আসছি। নাম্বারটা মনে করি দিয়ে আরেকবার 9903655992।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপকথাতে দুর্দান্ত শ্রেয়া ঘোষালের একটা গান শুনতে শুনতে আমরা আবার ফিরে চলে এসেছি, যেখানে আমরা এক এক করে তোমাদের পাঠানো মেসেজ পড়ছি। 9903659992 এই নম্বরে তুমি তোমার মনের কথা লিখে পাঠাচ্ছ, অপরূপার দীপ সেগুলো পড়ছে। পারিজাত উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছে, দীপদা অনেকদিন পর তোমার গলার আওয়াজ পেলাম, আজ অনেকদিন পর চুপ কথা শুনছি, অ্যান্ড ওয়াট আ সারপ্রাইজ, তুমি রয়েছে সঙ্গে অপরূপাদি রয়েছে, আদর ভালো আছে তো? পারিজাত মেসেজ করেছে।
2: পারিজাত নামটা কি সুন্দর!
1: পারিজাত নামটা ভীষণ সুন্দর। এরকম কিছু ইউনিক ইউনিক নামের মেসেজ আমাদের কাছে আসে যারা পাঠায়, আমার নামগুলো সত্যি খুব ভালো লাগে, আমি মনে রেখে দিই নামগুলো।
2: সত্যি সত্যি নামটা ভারী মিষ্টি। আর আজকে তোমার এতদিন পর মেসেজ পেয়ে আমরাও খুব খুশি হলাম। আমরা তো আপাতত ভালো আছি, আদর কেমন আছে জানতে চেয়েছে।
1: হ্যাঁ, আদর আছে, ও মানে পাগল করে রাখছে বাড়ির সবাইকে, অবভিয়াসলি এই বয়সটাই এরকম। হ্যাঁ, আমি একটু আগে অপরূপাকে বলছিলাম যে এখন আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আদরকে কার্সিভ শেখানো, কারণ ওর অভ্যেস হচ্ছে যে খুব তাড়াতাড়ি পড়বো, পড়া হয়ে গেছে বই খাতা তুলে দেবো, তারপরে একটু কার্টুন দেখবো বা টিভি দেখবো বা কিছু একটা করবো, অন্য কিছু করবো, খেলবো, এই সমস্ত প্ল্যান। কিন্তু কার্সিভ রাইটিংটা তো খুব ধৈর্য ধরে লিখতে হয় এবং সেটা নতুন করে শিখতে হচ্ছে ওকে, তো যার ফলে আমাদের এখন প্রচণ্ড চাপ যাচ্ছে। অবভিয়াসলি আমার উপর যাচ্ছে না, কিন্তু আমাকে প্যাসিভলি চাপটা সামলাতে হয়, কারণ ওর মাকে যখন লেখাতে হয় ওকে কার্সিভ রাইটিং, তো ওর ধৈর্য ফুরিয়ে যায়, আরও ধৈর্য ফুরিয়ে যায়, ও মায়ের ওপরে রেগে যায়, ওর মা আমার ওপরে রেগে যায়, একটা চেন সিস্টেমে আলটিমেটলি আমার ওপরে এসে পড়ে সব কিছু। বাট না, ঠিক আছে, বাদ বাকি তো চলছে। সব থেকে বড় মুশকিল হয়ে গেছে এখন যে ও না এখন ফোন মানে আনলক করে টাক টাক টাক টাক করে মেসেজ ফোন সব করতে পারে, তো যে কোনো সময় আমাকে ফোন করে। আজকে সকালবেলা আমাকে ফোন করে বলছে যে জানো মা, জানো বাবা কালকে কি হয়েছে রাতের বেলায়। আমি বলছি কি হয়েছে? বলছে এখন সবাই ঘুমোচ্ছিল, মা রান্নাঘরে উঠে গিয়ে ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছে। আমি বলছি তো তুই কি করছিলি? বলছে আমি তো শুয়েছিলাম, আমি দেখতে পেয়েছি কিন্তু কিছু বলিনি, চুপ করে শুয়েছিলাম। আমি বলছি কি বদমাইশ রে তুই। তারপরে এই এই একটা হচ্ছে কথা, পরে ও দুপুরের দিকে যখন ফোন করে আমি জানি তখন একটা অন্য কিছুর ডিমান্ড আছে। তো একদিন দুপুরে, আজকে দুপুরে আমাকে ফোন করে বলছে শোনো না, অনেকদিন আইসক্রিম খাওয়া হয়নি জানো তো, একটা কি আইসক্রিম অর্ডার করে দেবে নাকি? মানে এটাও জানে যে আইসক্রিম বাবা হাতে করে নিয়ে আসার আগেও বাড়িতে পৌঁছে যায়, তার জন্য অর্ডার করলেই চলবে, তার অর্ডার করে দেবে নাকি একটা, মানে মানে ভীষণ পাকা মানে। এবং মার কথা রিপিট করে, ওর মা যেগুলো বলে, হ্যাঁ ওর মা রেগে গিয়ে বললো যে কিছু একটা, রেগে গিয়ে বললো দূর ভাল লাগে না আমি সব ছেড়ে ছুড়ে চলে যাবো, ও না ওইটাকে শোনে তখন, অ্যাবজর্ব করে নেয়, নিয়ে পরে অন্য কোনো সময় ওটাকে প্লেস করে যে আমি না সব ছেড়ে ছুড়ে চলে যাবো। হ্যাঁ মানে বিচিত্র কাণ্ড, এই কাণ্ডের কোনো শেষ নেই। পরের মেসেজ আমরা পড়বো, কে পাঠিয়েছে দেখি, অনেকগুলো মেসেজ। আচ্ছা, হাই চুপ কথা, স্যার আর ম্যামের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমি ক্লাস টুয়েলভে পড়ি, আমি রিকোয়েস্ট করছি চুপ কথা যেন দুবার, চুপ কথা যেমন দুবার হয়, তোমরা কি প্লিজ চুপ কথা ঠিক আগে যে প্রোগ্রামটা তোমরা করছিলে লাভ জাংশন, সেটাও দুবার করতে পারো, লিখে পাঠিয়েছে একজন লিসেনার।
2: লাভ জাংশন দুবার করতে পারি কি না এটা তো জানাতে হবে একবার শুভদাকে। আর পাশাপাশি একটা কথা ঠিক, যে ভালোবাসার ওই একটা দিন যখন উদযাপন করা হয় না ভালোবাসাকে, সেটা কিন্তু খুব একটা মন্দ হয় না। তবে আরেকটা দিন সপ্তাহের কোনো মাঝামাঝি একটা দিন দেখে যদি করা যায় বা উইকেন্ডে করা যায়, সে এই প্রস্তাবটা আমরা অবশ্যই তোমার তরফ থেকে শুভদার কাছে পৌঁছে দেব।
1: হাই অপরূপাদি, দীপদা, আশা করি তোমরা দুজনেই ভীষণ ভালো আছো। তোমরা হয়তো আমাকে চেনো, কারণ অনেক বছরের আমি একজন ওল্ড লিসনার, জীবনের অনেক ছোট বড় ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমি নাম বলছি না, অনেকদিন পরে আজকে টেক্সট করলাম। আমার কলেজের একদম প্রথম দিকে একটা অ্যান্ড্রয়েড ফোন আমি

0: টাকায় কিনেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো সেই অভিজ্ঞতাটার কথা মনে করতে করতে তোমাদের প্রথম মেসেজে একজন বলছিল যে জীবনে সৎ থাকাটা খুব জরুরি এবং পরিশ্রম করাটা, কনসিস্টেন্ট থাকাটা খুব জরুরি। আমারও ঠিক এই একই কথা মনে হয়। তোমরা ভীষণ দুজনে ভালো থেকো। থ্যাংক ইউ, একদম ঠিক কথা এটা। বারসা থেকে সৌরভ লিখে পাঠিয়েছে, অনেকদিন পর, ইনফ্যাক্ট প্রায় দেড় বছরের পর মেসেজ করছি তোমাদের। জীবনে অনেক চেঞ্জেস এসেছে। আমি এখন একটা কলেজে পড়ছি। আমি আমার নিজের স্বপ্নের জন্য চেষ্টা করছিলাম একটা এন্ট্রান্স এক্সামের মধ্যে দিয়ে, কিন্তু প্রায় দুবার চেষ্টা করুম আমি এন্ট্রান্সটা ক্র্যাক করতে পারিনি। তাই আর চেষ্টা করার ইচ্ছে বা সাহস নেই। আমি কলেজে যে জেনারেল পড়াশোনা করছি সেটা নিয়ে এগোতে চাই। না পাওয়ার অনেক খারাপ লাগা বা ব্যর্থতা আছে যা মনকে বিষণ্ণ করে, তবে এই প্রিপারেশনটা নিতে গিয়ে আমি অনেক অভিজ্ঞতা পেয়েছি যেটা আমাকে সমৃদ্ধ করতে পেরেছে। বারাসাত থেকে সৌরভ লিখে পাঠিয়েছে। সৌরভের কথাটা আমাকে না একটা খুব বিখ্যাত মানুষের কথা মনে করিয়ে দিল, যেখানে বলা হয়েছে যে ধরো তুমি একটা কাজকে 100 বার চেষ্টা করলে, একবার সফল হলে জেনারেলি বাকিরা কি বলবে, যে বাকি 99 বার তুমি ব্যর্থ হয়েছো। কিন্তু একজন ভীষণ বিখ্যাত মানুষ বলেন যে বাকি 99 বার তুমি জীবনে একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছো, সেই অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে তুমি এত সমৃদ্ধ হয়েছো যে 100তম বার তুমি সফল হয়েছো। তো জীবনে ব্যর্থতাটাকে কখনো খাটো করে দেখতে নেই, প্রত্যেকটা ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়।
1: ঠিক,
0: আমরা আমাদের ব্যর্থতা থেকে শিক্ষা নিই। কোন একটা ভালো ইন্টারভিউ ক্র্যাক করতে পারলাম না, সেই ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করেছিল পরে সে প্রশ্নগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করি বাড়িতে, যে কেন কি উত্তর দিয়েছিলাম যার জন্য আমি সিলেক্ট হলাম না। তার মানে এটা আমার ব্যর্থতা নয়, এটা আমার একটা অভিজ্ঞতা। আমি সেই অভিজ্ঞতা থেকে শিখলাম যে এর পরের ইন্টারভিউতে আমি এই প্রশ্নগুলোর এই উত্তর দেব না। তো প্রত্যেকটা ব্যর্থতাই আমাদের শেখায়। ভীষণ ভালো দেবো, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য, খুব ভালো লাগলো সব। পরের মেসেজ পাঠিয়েছে শ্যামাপ্রসাদ পাল, লিখেছেন যে গত 2 বছরে রথের সময় বাড়ি যাওয়া হয়নি। কাজের সূত্রে প্রথমে পুনেতে থাকতাম আর এখন সিকিমের রোরাথাং বলে একটা জায়গায় থাকি। তবে সব আক্ষেপ মিটিয়ে এবারে 15 অগস্টের ছুটিতে নিজের বাড়ি বাঁকুড়ার জয়পুর থানার সুপুর গ্রামে ফিরব। বিশেষ করে যাত্রার আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়, কারণ ঠিক এই সময় আমাদের বাড়িতে মহাসমারোহে মনসা পুজো উপলক্ষে রান্না পুজোর অনুষ্ঠান থাকে। তোমরা অনুষ্ঠান চালিয়ে যাও, তোমাদের সঙ্গে রাত 3টে পর্যন্ত আছি। মাঝখানে মাঝখানে কফি ব্রেক কিন্তু তোমরা দুজনে ডিজার্ভ করো। মেসেজটা পাঠিয়েছে শ্যামাপ্রসাদ পাল, কোথা থেকে, সিকিমের রোরাথাং থেকে। থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে। এবং সিকিমের ওয়েদার আমি শুনেছি এখনও ভালো নয়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট সিকিমে কয়েকদিন আগে একটা টানেল তৈরি হচ্ছিলো, সেই টানেলের ভেতরে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে সিকিম জুড়ে প্রচুর জায়গায়। বড় বড় মানে হঠাৎ হঠাৎ বান বা বন্যার মতন জল বয়ে আসছে। ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য, খুব ভালো লাগলো। বাড়িতে যখন যাচ্ছ একদম মন খুলে আনন্দ করবে, তখন আর কাজের কথা ভাববেই না।
1: একদমই, অনেকদিন পর তুমি ফিরছো বাড়ি, খুব খুব খুব আনন্দ করো।
0: আমি না একটা ভিডিও দেখছিলাম আজকে, সেই ভিডিওটা দেখতে দেখতে আমার এই মেসেজটার কথা মনে পড়ে গেল। কারণ আমি ভিডিওটা দেখছিলাম যে একটা স্কুল, সরকারি স্কুল, বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, স্কুল ছুটি হয়েছে, স্কুলের সামনে জল জমে আছে, বাচ্চারা লাফাতে লাফাতে বাড়ি ফিরছে। হ্যাঁ, মানে জুতো মোজা জামা প্যান্ট সব ভিজিয়ে ফেলেছে, লাফাতে লাফাতে ওই আনন্দে বাড়ি ফিরছে। ওই ওই ছবিটার কথা আমার মনে পড়ে গেল। সঞ্চয় একটা মেসেজ পাঠিয়েছে আমাদের, লিখেছে যে তোমরা কেমন আছো, বৃষ্টি দেখলে আমার ভিতরে একটা শূন্যতা কাজ করে, ঠান্ডা বাতাস, একটা উদাসীন শব্দ এক ধাক্কায় অনেক স্মৃতি উস্কে দেয়। ছোটবেলায় অনায়াসে বৃষ্টির মধ্যে সমস্ত আগুল ভাসিয়ে দিয়ে ভিজতে পারতাম, কিন্তু এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই সমস্যা তো হয় না। তখন মাথায় ছাতা দিয়ে বৃষ্টির মধ্যে খেলতে থাকা বাচ্চাদের দিকে ভাব এখন মাথায় ছাতা দিয়ে বৃষ্টির মধ্যে খেলতে থাকা বাচ্চাদের দিকে ভাবতে থাকি যে আমরা কেমন প্রতিটা দিন, তখন কেমন প্রত্যেকটা দিন আমাদের নিশ্চিন্তে কাটত, হাজারো বৃষ্টি হোক মাথায় কোনো চিন্তা ছিল না। সত্যি বৃষ্টির একটা অদ্ভুত ক্ষমতা আছে। তোমরা খুব ভালো, ভালো থেকো তোমরা দুজনেই।
1: বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঞ্চারি। আর এই যে ছেলেবেলার দিকে ফিরে তাকানো, না এইটা সত্যি, মানে যখন আমরা ছোট থাকি তখন মনে হয় কখন বড় হব, আর বড় হওয়ার পর যেন মনে হয় যে এই দায়িত্ব, এই কর্তব্য, সব কিছুর ভিড়ে ছেলেবেলাটাই ভালো ছিল। কারণ আর যাই হোক, ছেলেবেলায় বড় হওয়ার ইচ্ছে, কাঁধে ব্যাগ নিয়ে অফিস যাওয়ার ইচ্ছে থাকলেও দায়িত্ব বলে কিছু ছিল না, যে দায়িত্ব এখন অসীম এবং যে দায়িত্ব নেয় নিতে জানে।
0: কিছু কিছু জিনিসের প্রতি ভালো লাগাটা কখনো যায় না। এই যেমন ধরো কাউকে বৃষ্টিতে ভিজতে দেখলে যে অদ্ভুত একটা ভালো লাগা আসে, বিশেষ করে ছোটদের স্কুল ইউনিফর্মে, এই ভালো লাগার কোনো বিকল্প নেই। মানে এটা তুমি আজকে দেখছো ভালো লাগছে, আজকে দশ বছর পরও তুমি যদি দেখো এই একই দৃশ্য তোমার একই রকম ভালো লাগবে। একটা ভীষণ ভালো সূর্য, মানে যখন সূর্যোদয় দেখতে যেমন ভালো লাগে, ভীষণ ক্লিন একটা নীল ঝকঝকে আকাশ দেখতে যেমন ভালো লাগে, তেমনই কেউ বৃষ্টিতে ভিজছে আনন্দ করছে এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে যদি খুব জোরে ঝড় হয় তখন মাথায় যে ছাতাটা আছে, প্রেমিক প্রেমিকা একটা ছাতার তলে হাঁটছিল, সেই ছাতা যদি উড়ে যায় হঠাৎ দমকা একটা ঝোড়ো হাওয়ায়, তখন আমার ভীষণ দেখতে ভালো লাগে। এগুলো এই রকম অনেক ছোটো ছোটো ছোটো ছোটো টুকরো টুকরো ভালোবাসা, ভালোবাসার ছবি নিয়েই আমাদের এই সুন্দর শহর কলকাতাটা বৃষ্টির মধ্যে আরও সুন্দর হয়ে ওঠে। হ্যাঁ, তবে এটাও ঠিক যে বৃষ্টির মধ্যে মাঝে মাঝে ভীষণ আনরোম্যান্টিক কিছু সিচুয়েশনও তৈরি হয়, যখন প্রচণ্ড জল জমে যায়, যেটা আমার একদম ভালো লাগে না। আরেকটা মেসেজও আমাদের কাছে রয়েছে, কিন্তু বৃষ্টির কথা মনে হলেই মনটা না কেমন একটা আর্দ্র হয়ে ওঠে। আর বৃষ্টি মানেই আমার কাছে ভীষণ একটা প্রিয় সিনেমা, সিনেমাটার নাম হচ্ছে লাইফ ইন আ মেট্রো। নতুনটার কথা বলছি না, পুরনোটার কথা বলছি, লাইফ ইন আ মেট্রো যেটা, সেই সিনেমার সেই এই সিনেমাটা যখন বেরিয়েছিল তখন অডিও সিডি ছিল, আমি এই না অপূর্ব তোমার মনে আছে কিনা, আমার মনে আছে কারণ আমার কাছে এটার অডিও সিডি ছিল। তখন অডিও সিডিতে দশটার মতো গান থাকতো, তখন আমি এই না অডিও সিডির কথাও তোমরা যারা শুনছো, একটু নতুন বয়সের লিসেনার যারা তারা দেখেছো কি না, কিন্তু অডিও সিডিতে দশটা করে গান থাকতো, তখন MP3 আসেনি, MP3 একশোটা গান থাকতো, তার আগে যখন অডিও সিডি প্রথম এসেছিলো তাতে দশটা গান থাকতো। এই লাইফ ইন এ মেট্রো সিনেমার অডিও সিডিটার ভীষণ আমার ভীষণ ভালো লাগে, ভালো লাগতো, তার কারণে এই দশটা গানের মধ্যে দশটা গানই ছিল এমন যেগুলো যে কোনো দিন যে কোনো সিচুয়েশানে যে কোনো সময় শুনতে ভালো লাগতো চালিয়ে। আজ থেকে বহু বছর আগের কথা বলছি, কিন্তু এই গানটা তুমি একবার শুনে দেখো ঠিক ততটাই ভালো লাগবে। গানটা গাওয়া একজন বাংলাদেশি শিল্পীর, কিন্তু গানটা এত সুন্দর, এত ভালো, এত আন্তরিক, এত দরদ দিয়ে গাওয়া গানটা। আর বাংলাদেশি শিল্পীরা কিন্তু খুব বেশি বলিউডে, মেইনস্ট্রিম বলিউডের সিনেমাতে গান করেনি। প্রীতমের হাত ধরে অনেক এই ধরনের শিল্পীরা, একটু অফবিট শিল্পী যারা সচরাচর বলিউডি সিনেমায় মিউজিক করেননি, গান করেননি, তারা গান করতেন, করেছিলেন সেই সময়টা, সেরকম একটা গান এটা, জেমসের গলায় রিশতে, লাইফ ইন এ মেট্রো সিনেমা থেকে। শুনি, গানের পরে ফিরে আসছি।

0: যে গান দুটো ব্যাক টু ব্যাক শোনালাম, এই গান দুটো আজ থেকে কত বছর আগের গান সেটা আমি নিজেও একটু কনফিউজড ছিলাম। আমি ভেবেছিলাম 10-15 বছর হবে। হিস্ট্রিতে গিয়ে দেখলাম দুটো গানই 20 বছরের পুরনো, দুটো গানই 2007-এ রিলিজ করা দুটো সিনেমার গান, একটা আওয়ারাপন আর একটা একটু আগে বললাম লাইফ ইন এ মেট্রো। 20 বছর আগের গান, কিন্তু আনডাউটেডলি যারা গান শুনতে ভালোবাসে আমার মনে হয় তাদের প্লেলিস্টে এই গানগুলো এভারগ্রিন, তার এখনও শোনে গানগুলো, কারণ আমার প্লেলিস্টে গানগুলো থাকে। আর একটা কথা আমি অপরূপাকে বলছিলাম, আমি জানতাম অবভিয়াসলি ও কানেক্ট করতে পারবে না, অনেক ছোট, কিন্তু আমাদের সময় এই সময়টা 2007 এই সময়টা, তখন পুরো দমে অডিও সিডি চলছে এবং পার্ক স্ট্রিটে একটা ভীষণ বিখ্যাত দোকান ছিল, আমি নাম বলছি না, তোমরা প্রত্যেকেই জানবে যারা নিশ্চয়ই সেই সময় গান বাজনা চর্চা করতে শুনতে টুনতে। পার্ক স্ট্রিটে একটা ভীষণ বিখ্যাত মিউজিক একটা মিউজিকের সিডি শপ ছিল, সেই দোকানের একটা অন্যতম আকর্ষণ ছিল সেই দোকানে ঢুকে নিজের পছন্দ মতো তাক থেকে যে কোনো একটা সিডি নামিয়ে এনে একটা সিডি প্লেয়ার, ওখানে একাধিক সিডি প্লেয়ার রাখা থাকতো এবং প্রত্যেক সিডি প্লেয়ারের সঙ্গে একটা করে হেডফোন থাকতো এবং সেটা সেই ওভার দ্য ইয়ার হেডফোন, মানে বড় বড় দামড়া দামড়া দেখতে কান ঢাকা হেডফোন, সেই হেডফোনটা কানে দিয়ে সিডি প্লেয়ারের সিডিটা চালিয়ে পছন্দের গান শোনা যেত। এটা আমাদের কাছে একটা হেপ কনসেপ্ট ছিল, মানে হেপ সুপার হেপ কনসেপ্ট একেবারে। আমরা মানে কত কায়দা যে করেছি, মানে সিডি কেনার পয়সা পকেটে নেই, অবভিয়াসলি অনেক দাম অরিজিনাল সিডির ছিল, কিন্তু এই কায়দাটা মারবো, এই কেতাটা মারবো, এটা মারতে যে আমরা কতবার পার্ক স্ট্রিটে গেছি, ও মাই গড। সেটাই অপূর্বকে জিজ্ঞেস করলাম যে অপূর্ব তুমি কি এই গানগুলো সেই সময় শুনেছো, তাতে ও যে উত্তরটা দিল সেই সময় ও যে ক্লাসে পড়তো বললো সেটা আমি আর লজ্জায় এখানে বলবো না, কারণ তাহলে আমাদের দুজনের বয়সের পার্থক্যটা বড্ড বেশি প্রকট হয়ে যাবে। পরের মেসেজ যে পাঠিয়েছে লিখেছে যে হাই তোমরা কেমন আছো, জানো তো শহর যখন বিশ্রাম করে আস্তে আস্তে রাত যখন গভীর হয় তখন মনের কথা শোনার লোক থাকে না, তখন চুপ করে চুপ কথা মনের সব গভীর প্রশ্নগুলো একজন বেস্ট ফ্রেন্ডের মতন শোনে আর অ্যাডভাইস দেয় সব বন্ধুদের, তাই তো আমার কাছে চুপ কথা একটা ভীষণ ভালো বন্ধু। তোমরা ভীষণ ভালো থেকো, মনোয়ার লিখে পাঠিয়েছে পিকনিক গার্ডেন থেকে। থ্যাংক ইউ সো মাচ
1: মনোয়ার, আমরা ভালো আছি, তুমিও ভালো আছো নিশ্চয়ই।
0: স্বস্তিকা অশোকনগর থেকে একটা লাখ টাকার প্রশ্ন পাঠিয়েছে, লাখ টাকার প্রশ্ন,
1: কিরকম?
0: পূজো আসলেই মনে হয় যে কি নেই মনটা খারাপ হয়ে যায়। আচ্ছা আমি কি সিঙ্গেল বলে এরকম হয়? এর উত্তরটা অপরূপা দেবে।
1: হ্যাঁ হ্যাঁ একদমই, তুমি একদম ঠিক ট্র্যাকেই হাঁটছ, কারণ পূজো আসলে কিনেই মানে হচ্ছে এই যে সিঙ্গেলহুডে রয়েছি আমরা, যদিও বা কেউ কেউ যদি মিঙ্গেল থাকি কিন্তু পার্টনার থেকে দূরে থাকি, তাহলে কিন্তু প্রত্যেকের নিজের ভালোবাসার মানুষের থেকে দূরে থাকলে বা ভালোবাসার মানুষ জীবনে এখনো এন্ট্রি না নিয়ে থাকলে এই শূন্যতাটা বোধ হয়।
0: এখানে কি কোথাও একটা অপরূপা পিয়ার প্রেশার যেটাকে বলে, পিয়ার প্রেশার মানে পূজোর সময় প্রচুর হাত ধরে কাপলসরা বেরোচ্ছে, আমি একা বেরিয়ে কি করব, এই চাপে কি মানুষ আরো বেশি চাপ ফিল করে, মানে এই এই ভয়ে এই আতঙ্কে এই আশঙ্কায়?
1: এই আশঙ্কাটা আমি একদম উড়িয়ে দেব না, হয়তো কিছু সংখ্যক মানুষের এই আশঙ্কাটা আছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা এইটা ভাবে যে কে কি ভাবলো কে কি করলো তাতে যায় আসে না, আমার কি লাগছে বা আমি কি ফিল করছি সেটা বেশি ইম্পর্টেন্ট, সেই সংখ্যক মানুষের কিন্তু বন্ধুবান্ধব বেরোলেও নিজের শূন্যতাটা যে নিজে ভালো নেই তার জন্যে হয়। আবার একটা সংখ্যক মানুষ,
0: ধর এরকম একটা গ্রুপের সঙ্গে বেরোলাম যে গ্রুপের অধিকাংশ বন্ধুরই বান্ধবী আছে বা বান্ধবীদের বন্ধু আছে, তখন আমার নিজেকে ভীষণ একটা লোনলি এটা ফিল হবে না?
1: হবে, ডেফিনেটলি হবে,
0: হবে তো,
1: হবে হবে। সেই সব ক্ষেত্রে সেই গ্রুপগুলোকে অ্যাভয়েড করা ভালো।
0: তাহলে করো এটা কি পূজোর সময় স্বস্তিকার মতন সিঙ্গেল, আশ্চর্য কথা তো, বলে গ্রুপ অ্যাভয়েড করো বেরোলে কষ্ট হবে, তাহলে করো এটা কি পূজোর সময়?
1: ফিল করছি আমি তো স্বস্তিকার কথাগুলো ভীষণ ভাবে,
0: এই সমস্ত অনিয়ারে বলে কোনো লাভ নেই, এই সমস্ত মিথ্যে কথায় ছিঁড়ে ভিজে না।
1: ওই যে আমি আগেই সারেন্ডার করেছি যে যদি মিঙ্গেল হও কিন্তু পার্টনারের থেকে দূরে থাকো, আমার কথা তো ওখানেই লুকিয়ে,
0: টার্মস এন্ড কন্ডিশনসটা এরকম করে লেখা। ওকে, পরে মেসেজ পাঠিয়েছে অনুষ্কা, লিখেছে হাই ডিয়ার চুপ কথা, পরে শনিবার থেকে আমার এক্সাম শুরু হচ্ছে, তাই আজ থেকে হয়তো তোমাদের চুপ কথা রেগুলার শোনার যে অভ্যেসটা আছে সেই অভ্যেসটা একটু ব্রেক হবে। আমার আগের এক্সামটা ভালো হয়নি, সেবার দেবদার দেওয়া অ্যাডভাইসগুলো নিয়েছিলাম সেগুলো এবার অ্যাপ্লাই করবো। আমি জানি না দেব কি অ্যাডভাইস দিয়েছিল, বাট দেব দিয়েছিল মানে নিশ্চয়ই খুব গভীর কিছু অ্যাডভাইস দিয়েছিল। দেব ইনফ্যাক্ট আমাদেরও অ্যাডভাইসই দেয়। হ্যাঁ, এই যে মাঝরাতে শো চলছে, এখন রাত 1:30 কাছাকাছি বাজে, 1:45 বাজে ইনফ্যাক্ট এখন প্রায়। আমি জানি, আমরা জানি ইনফ্যাক্ট, যে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় এই মুহূর্তে, যে কজন মানুষ আমাদের শুনছে এবং ধরিয়ে দিতে পারে সেই ভুল ত্রুটিগুলো, তার মধ্যে একজন হচ্ছে দেব।
1: ঠিক ঠিক।
0: এবং এরকমও হয় কোনো কোনো দিন ধরে একটু ডাউন মুড, ভালো নেই, একটু একটু ডাউন চলছে শোটা, সেদিনকে দেব ঠিক একটা এমন মেসেজ পাঠায় যার পরে একটা টপ আপের মতন আমাদের এনার্জি বেড়ে যায়। আবার ভালো শো চলছে তখনও দেব একটা এমন মেসেজ পাঠায় যে শো আরও ভালো করার একটা তাগিদ জন্মায়। তো দেব যখন একটা অ্যাডভাইস দিয়েছে অনুষ্কাকে, তো নিশ্চয়ই ভালো অ্যাডভাইস দিয়েছে। দীপদা লিখেছে, দীপদা তোমার জন্য আমার খবর দেখার হ্যাবিট হয়ে গেছে, কিছু খেয়ে নিই অবশ্যই, আর বার্থডে রয়েছে এক্সামের পরে, তাই তার জন্য আমরা অলরেডি আমি একটু এক্সাইটেডও রয়েছি।
1: ও মিষ্টি তো।
0: এ বোঝাই যাচ্ছে অনুষ্কার বয়স খুব কম।
1: হ্যাঁ,
0: বোঝাই যাচ্ছে বয়স খুব কম, কারণ আমরা যে আমি যে বয়সে এসে পৌঁছে গেছি এখন বার্থডে এলে এক্সাইটমেন্টটা থেকে আশঙ্কা বেশি হয় যে এই বার্থডেটা ঠিকঠাক কাটিয়ে নিতে পারবো তো। কিন্তু যাদের এখনো বার্থডে এলে এক্সাইটমেন্ট হয় আমি তাদের জন্য খুব খুব খুশি। আমার খুব ভালো লাগে কাউকে আনন্দ করতে দেখলে।
1: ঠিক। এবং আমার এটাও খুব ভালো লাগে যে যারা মোটামুটি একটা সময়ের পর এটা ডিসাইড করে যে না, বেশি কোল্ড ড্রিঙ্কটা খাবো না, জিমটা কন্টিনিউ করবো, এবং যারা ইন্সপায়ার করে মানুষকে, আমার কিন্তু তাদেরকেও ভালো লাগে। তাই তোমার আগামী প্রত্যেক কটা জন্মদিন খুব ভালো কাটবে দীপ, এটা আমি বলতে পারি। আর কারণ তুমি যেভাবে মোড় ঘুরিয়েছো না, মানে আমি বলছি এইদিকে তোমার টেবিলের এপাশে বসে যে আমিও ইন্সপায়ার হচ্ছি। আমি হয়তো এখনো ঠিকভাবে তোমার ট্র্যাকে আসতে পারিনি, কিন্তু আমি সেই দিকে এগোচ্ছি।
0: আমি না একটা জিনিস খুব ফিল করি জানো তো, সেটা হচ্ছে যে আজ থেকে 6 মাসের আগের আমি আর এখনকার আমির মধ্যে আমি নিজে একটা লাইটার ভাব ফিল করি। লাইটার মানে একটু হালকা, মানে এমন না যে আমি ভীষণ স্ট্রিক্ট ডায়েট ফলো করি, বাট স্টিল আমি ক্লিন ডায়েট মেনে চলি এখন, অনেকটা পর্যন্ত ক্লিন ডায়েট মেনে চলি। আর আরেকটা কথা, অনেকে না, আমি এই নিয়ে আমার মতো নিশ্চয়ই অনেকে এখন আছে যারা শো শুনছে, আমরা যারা এক্সারসাইজ করছি এখন বা জিমে টিমে যাচ্ছি, একটা সময়ের পরে না আমরা মাসেল বিল্ডিংয়ের জন্য এক্সারসাইজটা করি না, করি হচ্ছে মেন্টাল ফ্রিডমের জন্য। আমি একটু আগে তোমাকে বলছিলাম যে ইটস এ কাইন্ড অফ আ মেন্টাল, এটা আমাকে আমার ট্রেনার একটা কথা বলেছিল, আমার ভীষণ ভালো লেগেছিল, যে দেখো একজন পুরুষ মানুষের 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টাই, ম্যাক্সিমাম টাইমটাই রেসপন্সিবিলিটিতে চলে যায়, তার বাড়ির প্রতি, তার অফিসের প্রতি, তার উপর যারা ডিপেন্ডেন্ট তাদের প্রতি, পুরোটাই রেসপন্সিবিলিটিতে একজন পুরুষ মানুষকে থাকতে হয়। একমাত্র জিমের ওই 1.5-2 ঘন্টা সময় হচ্ছে তুমি তোমার জন্য ইনভেস্ট করছো। এক্সারসাইজ যখন তুমি করছো, তুমি দৌড়াও, তুমি যাই করো, ওয়েট লিফ্ট করো বা না করো, যেটাই করো না কেন, তুমি শুধুমাত্র নিজের জন্য ইনভেস্ট করছো, নিজের মেন্টাল পিস এবং নিজের হেলথের জন্য ইনভেস্ট করছো। তো এটা হচ্ছে সব থেকে দামি ইনভেস্টমেন্ট, কারণ আবারও বলছি এটা আজকে আমি আমার জীবনের প্রায় কি বলবো অনেকগুলো বসন্ত কাটিয়ে আসার পরে রিয়েলাইজ করি যে তুমি যদি একটু ভালো না থাকো, মিনিমাম একটা মিনিমাম ভালো যদি তুমি নিজেকে না রাখতে পারো, তাহলে তোমার সঙ্গে যারা রয়েছেন, যারা তোমার উপর ডিপেন্ডেন্ট, যারা তোমার দিকে তাকিয়ে বেঁচে রয়েছে, তোমার সঙ্গে থাকে, তুমি তাদেরও ভালো রাখতে পারবে না। আমরা অনেক সময় নিজেদের বলি যে পুরোটা দিয়ে দিয়েছি আর কত করব তোমার জন্য, তাও তুমি কেন খুশি হচ্ছ না, তখন আমরা প্রশ্নটা নিজেদের করি না যে আমি খুশি কি না, এটা খুব ইম্পর্টেন্ট। তাই সারাদিনে একটু সময়, এই এইখানেও আমি জেনজিদের এই ডেডিকেশনটা ভীষণ, আমি এই প্রিন্সিপাল তাদের লাইফের প্রতি জীবন দর্শনটা তাদের আমি খুব ভক্ত, যে তারা কিন্তু নিজেদের মেন্টাল হেলথকে খুব প্রায়োরিটি দেয়। আমরা মিলেনিয়ালসরা মেন্টাল হেলথকে কখনো প্রায়োরিটি দিইনি, যেটা আমরা খুব ভুল করেছি সেটা আমরা এখন এসে বুঝতে পারি।
1: আমরা মেন্টাল হেলথ এই শব্দটার সাথে পরিচিত হয়েছি ধরো বছর 5-10 আগে,
0: অনেক পরে।
1: তো কারণ আমরা তখন সবকিছুই ঢোকিলে চেপে দিতে শিখেছি।
0: আরেকটা কথা আমাকে ভীষণ ইন্সপায়ার করে, এখন আমি চারদিকেও দেখি যে 40 ইজ আ নিউ 20, তো এটা আমার খুব ভালো লাগে এই কথাটা শুনতে। ওকে, পরের মেসেজ ডোরা পাঠিয়েছে, লিখেছে যে আমার ভীষণ প্রিয় অপরূপাদি, তোমাকে তো অবভিয়াসলি শুনতে খুব ভালো লাগছে, গানগুলো খুব সুন্দর হচ্ছে, তুমি আজকে অনেকক্ষণ শো করছো একটা না, একটু বিশ্রাম নিয়ে নিয়ে করো, দীপদাও তো আছে, একটু ওকেও কাজ করতে দাও, আমার মনটা খুব একটা ভালো নেই, তোমাদের শুনে এখন বেশ খানিকটা ভালো লাগছে, সবাই খুব ভালো থেকো, দীপদা আদর আর পান্তকে অনেক অনেক ভালোবাসা দিও, ভালোবাসা নিও তোমরা প্রত্যেকে।
1: থ্যাংক ইউ।

0: করলে, মানে আমি পেলাম তোমার মেসেজ। আর হ্যাঁ, দীপ যখন টেবিলের ওপারটায় আছে তখন আমি অনেকটাই নিশ্চিন্ত। আমরা দুজন মিলে একটা নিজেদের একটা কমফর্ট জোনে থাকি, সেখান থেকে শো করা তো একটা মানে অন্যরকমের ভালো লাগে।
1: অপূর্ব থাকলে একটা পজিটিভ ভাইব থাকে স্টুডিওর মধ্যে, ওকে সামনে দেখলেই আমার ভালো লাগে। আমি তোমাকে দেখবে এনার্জেটিক রাখবে। অবভিয়াসলি এখন মানে প্রায় রাত 2 বাজে চললো, মধ্যরাত, অবভিয়াসলি আমাদেরও টায়ার্ডনেস আসে সারাদিনের পর, আসে নাকি? কিন্তু এই ভালো মানুষদের মধ্যে থাকার একটা সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে তারা তোমার দুর্বল সময়গুলো তোমাকে ব্যাক আপ দেয়। তো এটাই হচ্ছে আমরা বলি না যে ভালো মানুষদের মধ্যে থাকার কিছু প্লাস পয়েন্ট হচ্ছে যে তারা তোমার দুর্বল মুহূর্তগুলোতে তোমাকে একটু ব্যাক আপ দেবে, তোমাকে একটু ঠেলা দেবে যে ভাই আমি আছি, ইউ ক্যারি অন।
0: ঠিক।
1: আচ্ছা, আমাদের স্বস্তিকার জন্য একটা মেসেজ এখন শান্তনু বলে একজন পাঠিয়েছেন, লিখেছে যে আমার এখন 42 বছর বয়স, আমি 1998 থেকে পুজোতে একা একা ঠাকুর দেখি, আমার কোনো প্রবলেম হয় না।
0: এই তো স্বস্তিকা,
1: যারা একা একা ঠাকুর দেখে, যারা একা একা হোটেলে বা রেস্তোরাঁতে বসে খেতে পারে,
0: আমি,
1: যারা একা সিনেমা দেখতে পারে,
0: আমি
1: তাদের ভীষণ রেসপেক্ট করি, এবং যারা সোলো ট্রিপে যেতে পারে ভীষণ ভীষণ রেসপেক্ট করি, কারণ এগুলো একটাও আমি পারি না। আমি এত ডিপেন্ডেন্ট যে মানে আমি 1 ঘন্টা যদি কোথাও যাই ড্রাইভ করি তো আমাকে ফোনে কথা বলতে বলতে যেতে হবে, কারণ আমি মাঝে রাস্তার যে একাকিত্বটা, যে নিঃসঙ্গতাটা আমি নিতে পারবো না। একা সিনেমা দেখতে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। ইভেন আমার খুব পছন্দের জনার হচ্ছে কখনো অ্যাকশন হতে পারে, কখনো সেটা লেয়ারিং হতে পারে, কখনো সেটা মানে ক্রাইম থ্রিলার হতে পারে, ফ্যান্টাসি হতে পারে, এগুলো আমার পছন্দের জনার। তো আমি যখনই সিনেমা দেখতে যাই, যার সঙ্গে যাই আর কি, মানে একমাত্র যার সঙ্গে যাই, অনেক সময় হয় যে তার আর আমার পছন্দ মেলে না, তো অবভিয়াসলি আমাকে তখন কী করতে হয়, হাফ কনসেন্ট্রেশন আমার সিনেমা দেখাতে আর হাফ কনসেন্ট্রেশন তাকে সিনেমাটা বোঝাতে যে কেন দেখতে এসেছি, এই দুটোতে খরচ করতে হয়। কিন্তু আমি তাতেও যাই, কিন্তু আমি একা যেতে পারবো না। আমি জানি কিন্তু একা গেলে আমি একদম নিরবিচ্ছিন্ন, একদম ব্রেকলেস, ফুল অ্যাটেনশন দিয়ে সিনেমাটা দেখতে পারবো, কিন্তু আমি তাও যাই না, আমি যেতে পারবোই না, আমার সেই মানে সাহসই নেই আমি যাবো একা সিনেমা দেখতে, রেস্তোরাঁতে একা খাওয়ার ক্ষেত্রে যেতে আমি আজ পর্যন্ত কোনো দিন যাইনি। আমি এত রেস্টুরেন্টে খেয়েছি, এত জায়গায় খেয়েছি, মানে 1 স্টার থেকে শুরু করে, 5 হোটেল থেকে শুরু করে 5 স্টার সব জায়গাতে আমি একা নেভার পারবো না, আমি পারবো না। তাই যারা পারে আমি তাদের খুব খুব, তাদের যে ক্ষমতা, যে কন্ট্রোল, যে আত্মনিয়ন্ত্রণ, যে আত্মবিশ্বাস আছে, আমি খুব সম্মান করি তার। ঠাকুর দেখা, আমি বাড়িতে বসে থাকবো তবেই আচ্ছা, কিন্তু আমি একা একা ঠাকুর দেখতে যেতে পারবো না। আমার মনে হবে পৃথিবীর সব মানুষজন আমাকে দেখছে যে দেখো একা এসছে, এটা আমি মানতে পারবো না।
0: আরে আমি একা একা ঠাকুর দেখিনি আর সোলো ট্রিপ করিনি, বাকি দুটো করেছি। এবং আমি জানো তো একদিন একটা রেস্টুরেন্টে খেতে গেছি, তো আমার একটাই ব্যাগ, এবার আমি ব্যাগটা রেখে হাত ধুতে গেছি যথারীতি। আমি এমনি একা যেহেতু মাঝে মধ্যেই আমায় যেতে হয়, তো আমি প্রেফার করি যে দুজনের সিটটা নেওয়া, অন্তত চারজনের সিট,
1: যেটা সবথেকে, হ্যাঁ, যেটা সবথেকে ছোট সিট,
0: ছোট সিট, কারণ চারজনেরটা নেওয়া
1: অকুপাই করার মানে হয় না, রাইট?
0: এবার আমি হাতটা ধুয়ে এসে দেখছি যে একজন ওয়েটার দাদা, তিনি আমার ব্যাগটা নিয়ে চলে যাচ্ছিলেন, মানে কি ব্যাপার, এখানে হয়তো ব্যাগটা কেউ রেখে চলে গেছে, আর আমি এখানে বসেছি, ওটা আমারই ব্যাগ। বললেন, ও আচ্ছা, আর সাথে
1: আমি বলছি দেখো এটা কিন্তু খুব রিলিশ করার মতন একটা বিষয়। ধরো আমি আবারও বলছি, আমার তো যাওয়ার একজনই পার্টনার রয়েছে, আমি যখন তার সঙ্গে খেতে যাই তো কখনো কখনো হয় যে আমি আমার চয়েস অফ ফুড অর্ডার করতে একটু কম্প্রোমাইজ করতে হয়, যে না আজকে মোগলাই খাওয়া যাবে না, আজকে একটু সেমি চাইনিজ খেতে হবে। সব থেকে তো আমার বিরক্ত লাগে এই ক্যাফেগুলোতে খেতে যেতে, অ্যাস্থেটিক ক্যাফের নামে, হ্যাঁ, 30 টাকার কফি যারা 300 টাকা 500 টাকায় বিক্রি করে, আমার যে কি স্ক্যাম মনে হয় এটা, কিন্তু আমাকে যেতে হয় মাঝে মধ্যে। তো তো আমি বলছি যে আমি জানি আমি বোকা বনছি, বসে বসে একটা 30 টাকার কফিতে কয়েকটা আইস কিউব আর 2 টাকার একটু ক্রিম মাখিয়ে মুখিয়ে এনে দিয়ে দেয়, দিয়ে বলে এটার দাম 300 টাকা, আমি জানি আমি বোকা।

0: হচ্ছি আমি, আমাকে বোকা বানানো হচ্ছে, বাট তাও আমাকে কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু দেখো একা যদি আমি যেতাম তো অবভিয়াসলি আমি আমার সব থেকে পছন্দের খাবারের আইটেমটা একা খেতাম, ভাগ কাউকে দিতে হতো না। কিন্তু তাও আমি যাওয়ার সাহস পাই না, আজ পর্যন্ত পেলাম না সাহস। ওকে, সোহিনী পুরকাইত পরের মেসেজ পাঠিয়েছে যে তোমরা কেমন আছো, আজ আমি চুপ কথা শুনছি। আচ্ছা সত্যি কি ভূত আছে? আরো একটা এত প্রশ্ন, আমি বুঝতে পারছি না তোমাদের কি মনে হচ্ছে যে আমরা উইকিপিডিয়া বসে আছি দুজন, মানে যার যত প্রশ্ন আছে এবং যেগুলোর কোনো এক কথায় উত্তর হয় না, ভীষণ ব্যাখ্যার প্রয়োজন আছে, সেগুলো সব প্রশ্ন করছে ভূত আছে কি নেই, এটা এখন আমি তোমাকে বলতে বসবো এই রাতের বেলা রাত দুটোর সময়? হ্যাঁ এটা কোনো কথা? হ্যাঁ
1: এবং দীপের তো ভূতে একদম ভয় নেই।
0: হ্যাঁ মানে এটা ভীষণ আনকাইন্ড একটা টপিক, একটা চ্যাটচ্যাটে গন্ধওয়ালা স্যাঁত স্যাঁতে একটা ক্যারেক্টার ভূত, তাকে নিয়ে কথা। আমি একটা খবর এর মধ্যে একদিন করছিলাম, মানে আমারই প্রোডাকশন, জাপানে একটা নতুন প্রফেশন এসছে। প্রফেশনটা হচ্ছে যে ধরো একটা বাড়িতে কেউ মারা গেছে, সুইসাইড করেছে বা মার্ডার হয়েছে একটা বাড়িতে, তো তো সেই বাড়িটাকে হন্টেড হাউস হিসাবে সেই বাড়িটা চিহ্নিত হয়ে গেছে। তো ওই বাড়িটা কেউ কিনতে চায় না, কেউ ভাড়াও নিতে চায় না, কেউ থাকতে চায় না বাড়িটায়। তো সেই বাড়িটার যে মালিক ল্যান্ডলর্ড, তার তো লোকসান, বাড়িটি কেউ থাকছে না, বাড়িটি কেউ ভাড়াও নিচ্ছে না। জাপানে বাড়ির অনেক দাম, মানে জাপানে থাকাটা এক্সপেন্সিভ, বিশেষ করে টোকিওর মতন ক্যাপিটালে। তো ওখানে একটা প্রফেশন আছে, অদ্ভুত একটা নাম আছে, আমার নামটা এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু মধ্যে কথা হচ্ছে যে কেটে জিকো বুকো টাইপের একটা কিছু নাম আছে, জিকো বুকো এরম একটা কিছু নাম। কিন্তু মোদ্দা কাজ হচ্ছে যে তোমাকে প্রফেশনাল ঘোস্ট ইনভেস্টিগেটর আছে, তাদের হায়ার করতে হবে, দু তিনজন তাদের টিম থেকে আসবে, তাদের কাছে প্রচুর যন্ত্রপাতি থাকবে, সেখানে সাউন্ড রেকর্ডার থাকবে, সেখানে কম্পন মাপার যন্ত্র থাকবে, সেগুলো নিয়ে তারা সারা রাত ওই বাড়িতে থাকবে, গোটা রাত কাটাবে, কোনো আনন্যাচুরাল অ্যাক্টিভিটিস যদি হয় তারা সেটা রেকর্ড করবে, যদি না হয় তাহলে পরের দিন সকালবেলা তার একটা ক্লিন সার্টিফিকেট দেবে যে ভাই এই বাড়িতে রাতেরবেলা কোনো আনন্যাচুরাল অ্যাক্টিভিটি দেখা যায়নি। তো সেই সার্টিফিকেটটা যদি বাড়ির মালিক পেয়ে যায় তাহলে সেই বাড়িটা হন্টেড নয়। আর খুব অদ্ভুত একটা প্রফেশন, এবং এক এক রাত কাটানোর জন্য ভারতীয় মুদ্রায় 60,000 টাকা করে এই ইনভেস্টিগেটাররা নেয়। তো আমার মতে এই ধরনের মেসেজ যারা পাঠিয়েছে বা যারা ভূত ভালোবাসে, আমার মনে হয় তারা কিন্তু এই প্রফেশনটা নিয়ে ভাবতে পারে। এখন দেখো অনেক রকম অফবিট প্রফেশন লোকে গ্রহণ করছে, যদি ভূত এত ভালো লাগে কোনো একটা ভূতুরে বাড়িতে গিয়ে সারা রাত কাটিয়ে একা একা, বা কাউকে নিয়েও যেতে পারো সারা রাত কাটাবে, কোনো আনন্যাচুরাল অ্যাক্টিভিটি যদি না দেখতে পাও পরের দিন একটা ক্লিন সার্টিফিকেট ওই বাড়ির দেওয়ালের বাইরে লিখে রেখে দেবে যে এই বাড়িতে ভূত নাই, আমি সার্টিফাই করিলাম, ডান। পরের মেসেজ পাঠিয়েছে, কী হলো হাসছো কেন? তুমি বলো যাদের ভূত ভালো লাগে তারা তো এটা করতে পারে, তাদের কাছে ভালো প্রফেশন হতেই পারে। একটু আগে আমি আর তুমি কথা বলছিলাম যে সিটি ওয়াক, শহরকে চেনাবো হাঁটতে হাঁটতে।
1: হ্যাঁ
0: হ্যাঁ, চাইনা টাউনে নিয়ে যাব, নদীর ধারে নিয়ে যাব, কলকাতার পুরনো চার্চে নিয়ে যাব, সেখানকার গল্প শোনাবো মানুষকে, এটা যদি প্রফেশন হতে পারে এটা কেন নয়?
1: ঠিক,
0: একটা অদ্ভুত সে। আর একটা সিঙ্গার একটা সিঙ্গার একটা প্রফেশন দেখলাম হচ্ছে যে তোমার প্রাইভেট সিনেমা হল, একটা বাড়িতে বেশ লাল হলুদ কালো বেলুন দিয়ে সাজিয়ে দেবো, একটা বড় স্ক্রিন থাকবে, তুমি তোমার পছন্দের নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম চালিয়ে সিনেমা দেখবে, প্রাইভেট সিনেমা হল, তার নামে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে, একটা সোফাতে বসে সিনেমা দেখবে। আরে ভাই আমার বাড়িতেই আছে এই সিস্টেম, আমি বাড়িতে বসে দেখি, আমার টিভিতে আমি প্রায় দিন দেখি, তো কি আমি আমার বাড়িটাকে প্রাইভেট সিনেমা হল বলে ঘোষণা করে দেবো? আরে সব কিছুর একটা ডিসেন্সি আছে। পরের মেসেজ পাঠিয়েছে সিনচন, এটাও একটা খুব মিষ্টি নাম, দেখো সিনচন খুব পছন্দের একটা নাম, লিখেছে আজকে আমাদের ক্রিকেট ম্যাচ ছিল যেখানে আমাদের টিম 75 রান বানিয়েছিল, খুবই কম রান বানিয়েছিল তোমার টিম, কিন্তু অপোনেন্ট টিম 54 রানেই অল আউট হয়ে গেছে, তাই আমরা ম্যাচ জিতে গেছি। দেখো আজকে আমি ভীষণ খুশি, তোমার টিমের এবং তোমাদের প্রত্যেকের উচিত নিজেদের ম্যাচ ক্রিকেটটাকে আর একটুখানি ঝাড়াই বাছাই করা, নিজেদের একটু পলিশ করা। 75 রানে কেউ একটা 75টা রান হলো 10 জন মিলে খেলে করার জন্য? খত গানটা শোনার জন্য মেসেজ পাঠিয়েছে রিক সোনারপুর থেকে। রিক আই অ্যাপোলজাইজ, আমার মনে হয় খত গানটা আমাদের কাছে এখানে এই মুহূর্তে নেই। খত গানটা ভীষণ পছন্দের গান, আমার ভীষণ পছন্দের একটা গান খত। আমি অন্তত নবজোৎ আহুজা সম্ভবত, যদি আমি খুব ভুল না করি, তার গাওয়া আমার ভীষণ পছন্দের একটা গান,

0: আঘাত, যেমন তার লিরিক্সগুলো সুন্দর, তেমন গানটা ওভারঅল সুন্দর, কিন্তু আই গেস আমাদের কাছে গানটা নেই। বাট আমি তোমার কথা মাথায় রাখবো। সৃজিতা পরে মেসেজ পাঠিয়েছে, লিখেছে, ক্লাস নাইনে পড়ি, প্রথমবার 100 নম্বরের কমার্সের পরীক্ষা দেবো, খুব টেনশন হচ্ছে, বুঝতে পারছি না কি করবো।
1: সৃজিতা,
0: সৃজিতা, উই কান্ট হেল্প, কারণ আমাদের জীবনে কারোর কমার্স ছিল না।
1: পয়েন্ট, তবে প্রিপারেশন ভালো থাকলে টেনশনের কোনো ব্যাপার নেই, প্রিপারেশনটাই কথা বলবে। তুমি নিজেই জানো, তুমি নিজেই এর উত্তর পেয়ে যাবে যে তোমার প্রিপারেশন কেমন আছে। আর যদি ধরে নাও কোনো কারণে যে এবারটা মোটের ওপর একটা প্রিপারেশন হয়েছে, তাহলে পরের বারটা বেটার হবে। কারণ জীবনের একটা পয়েন্টে দাঁড়িয়ে এইটুকু পরিষ্কার বুঝে গেছি ভাই, যে পড়াশোনাটা যে সময় করার কথা ছিল সেই সময় সঠিকভাবে পড়লে আজকে
0: আজকেই রাতে জেগে থাকতে হতো না,
1: আর একটু বেটার পজিশনে পাওয়া যাওয়া যেত,
0: আর শনি রবিবার অফিস যেতে হতো না।
1: কারেক্ট, কারেক্ট।
0: দেখো, এর থেকে প্র্যাকটিক্যালি ইন্সপায়ার করা আর হতে পারে না। যারা যারা এখনো পড়াশোনার সময় আছে, সুযোগ আছে, কিন্তু পড়াশোনা করছো না, তাদের জন্য আমরা দুজনেই দুটো খুব প্রপার এক্সাম্পল। অপরূপাকে সোম থেকে শনিবার অবধি খাটতে হয়, ঠিক আছে, সপ্তাহে 6 দিন কাজ করতে হয়, কাজের কোনো টাইমের মা বাপ নেই, সকাল 6টাতেও থাকতে পারে, সন্ধ্যে 6টাতেও থাকতে পারে, এবং আমি বসে রয়েছি, ভোর 4টেতেও অফিস যেতে হয়, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারদিকে কিছু দেখা যাচ্ছে না, তার মাঝখানেও চালিয়ে যেতে হয়, আবার রাত 12টাতেও যখন সবাই নিউ ইয়ার পালন করছে, বাজি ফাজি ফাটছে চারদিকে, তখনও স্টুডিওতে গম্ভীর মুখে বসে খবর করতে হয়। তো যদি আমাদের মতন না হতে চাও, সোম থেকে শুক্র অবধি কাজ করবে, শনি রোববার পুরোটা আরাম করে কাটাবে, সকাল 9টায় অফিস যাবে, বিকেল 4টায় বাড়ি চলে আসবে, যদি কমফর্টেড জীবন চাও, শান্তির জীবন চাও, জীবনে কোনো চাপ নিতে না চাও,
1: তাহলে ছুটি চাও,
0: এবং হ্যাঁ, এবং বছরে বছরে বছরে যদি 100 দিনের কাছাকাছি ছুটিও চাও, তাহলে কিন্তু এখন একটু কষ্ট করে পড়াশোনা করতে হবে। আমার মতে সৃজিতা, এর থেকে বেটার প্র্যাকটিক্যাল ইন্সপিরেশন আর কেউ তোমাকে দেবে না।
1: তবে একটা কথা আমি এর সাথে অ্যাডও করতে চাই, যারা আমাদের মতো প্রফেশনকে ভালোবেসে এগোচ্ছ, দিনের শেষে আমার বা দীপের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন। যে স্যাটিসফ্যাকশনটা আমাদের মোটামুটি রাতে শুতে যাওয়ার সময়, ঘুমোতে যাওয়ার সময় এটা ফিল করিয়ে দেয় যে চলো আজকে দিনটা ভালো গেল, আবার কালকে নতুন লড়াই, এবং সেই লড়াইতে জেতার একটা অনুপ্রেরণাও আমরা নিজেদের প্রত্যেক দিনের কাজের মধ্যে দিয়েই পাই। এটা একটা আছে বস, বাকি নেই হচ্ছে বন্ধু বান্ধবদের যে ছুটিগুলো আছে, এই স্টেট গভর্নমেন্টের ছুটি, এই সেন্ট্রাল গভর্নমেন্টের ছুটি, ছুটি ছাটাগুলো নেই, যার জন্য বড্ড হিংসে হয় আর মনে হয় যে তখন ভালো করে পড়ি। বিশেষ করে
0: আমি যদি আমার বসকে বলি 10 দিনের জন্য একটা লম্বা ছুটি দিন,
1: সম্ভবই না,
0: তো বুকের বাঁদিক ধরে বসে পড়বে, মনে হবে তার কিডনি চেয়ে নিয়েছি, চেয়েছি 10 দিনের ছুটি। হ্যাঁ, রাজ্য সরকারি কর্মীরা বা কেন্দ্রীয় সরকারি কর্মীরা, এদের কাছে এটা কোনো ব্যাপারই নয়, তারা 14-15 দিনের ছুটি তো লম্বা লম্বা চলে যায় পাহাড় টাহাড়ে ঘুরতে। হ্যাঁ, কিন্তু আমি যদি কোনোদিন 10 দিন, আমি বেশি বললাম 7 দিনে যদি একসঙ্গে চেয়ে নিই, তাতেই কত আর্গুমেন্ট, কিভাবে চলবে জানো, এন্টায়ার সবকিছু আমার উপর নির্ভর করেই চলছে, কিন্তু পয়সা দেওয়ার বেলায় নেই। এনিওয়ে, তো চলো, এরকম গল্প আড্ডা আমাদের চলতে থাকবে। স্টুডেন্টদের নিয়ে যখন কথা হচ্ছে, তখন আবারও একটা স্টুডেন্ট কেন্দ্রিক সিনেমার গান শুনবো, আমার খুব পছন্দের সিনেমা, ইয়ার রহমানের মিউজিক, মানে খুব, মানে কি বলবো, খুব আনকনভেনশনাল মিউজিক ইয়ার রহমানের। গানটার গলাটাও যখন আমরা প্রথম শুনেছিলাম, কানে একটু বেশ ধাক্কা লেগেছিল, কিন্তু তারপরে প্রচণ্ড একটা জনপ্রিয় গান, প্রচণ্ড ভালো সিনেমা, এবং সিনেমার একটা অদ্ভুত ক্যারেক্টার ছিল, যেখানে জেনেলিয়ার দাদা হয়েছিল প্রতীক বব্বর। প্রতীক বব্বরের ক্যারেক্টারটা এই সিনেমাতে একটা অদ্ভুত ক্রিয়েটিভ ক্যারেক্টার ছিল, কিন্তু একটু আধখ্যাপা টাইপের ক্যারেক্টার ছিল। তো প্রতীক বব্বরকে আজও যখন আমি দেখি, আমার কিন্তু সেই ওই মানে মানে ওই ক্যারেক্টারটার কথাই মনে পড়ে, জেনেলিয়ার দাদার যে ক্যারেক্টারটা ও এই সিনেমাতে প্লে করেছিল। গানটা শুনি, আর অনেক গল্প আছে, সমস্ত গল্প নিয়ে এক্ষুনি ফিরে আসছি দীপ আর অপরূপার সঙ্গে। আমি না, আমার নামটা ভুলে গেছিলাম বোধ হয়, দীপ আর অপরূপার সঙ্গে 107 FM রেনবোতে। তুমি এখন শুনছো চুপ কথা।

0: একটু আগেই আমাদের কাছে একটা মেসেজ এসেছিল যে উত্তম কুমারকে তোমাদের পছন্দ কিনা, বা উত্তম কুমারকে নিয়ে কেমন এখন, আজকে যেহেতু তার প্রয়াণ দিবস, তোমাদের অভিজ্ঞতার কথা শেয়ার করো। একটু আগেই একজন লিখে পাঠিয়েছিলেন, একজন এই মুহূর্তে আমাদের মেসেজ পাঠিয়েছেন, শান্তনু। শান্তনু লিখেছেন যে আজ যে নন্দনে সপ্তপদী সিনেমাটা দেখলাম, এটাও রিলিজ হয়েছে, দুর্দান্ত সিনেমা, বিশ্বাস করো। অবশ্যই তোমাদের সঙ্গে রাত 3টা পর্যন্ত আছি, প্রোগ্রাম ভীষণ ভালো হচ্ছে। থ্যাংক ইউ। এই এই মেসেজগুলো, এই ধরনের মানুষ যারা সিনেমা দেখতে ভালোবাসেন, তারা জানেন যে এগুলো টাইমলেস ক্লাসিক। এই সিনেমা যে কোনো সময়, যে কোনো সিচুয়েশানে, যে কোনো জায়গাতে দেখতে ভালো লাগবেই, আর তাই এগুলো রিলিজ হচ্ছে এই মুহূর্তে গোটা কলকাতা শহর জুড়ে। তোমরা কেমন আছো? তোমাদের শো শুনতে ভীষণ ভালো লাগছে, আজ গানগুলো ভীষণ ভালো হচ্ছে, এইরকম ওয়েদারে এইরকম গান শুনতে ভীষণ ভালো লাগছে।
1: দেখো, দীপ থাকবে আর গানের যে প্লেলিস্ট সেটা দারুণ হবে না, এটা কিন্তু হয়নি, বিরলতম ঘটনা। আমার মনে হয় না আজ অবধি আমাদের রেডিওতে এরকম কোনো দিন হয়েছে যে দীপ এসছে আর ভালো গান হচ্ছে না। তো কাজেই দারুণ দারুণ গান, এটা আমি নিজেও বলছিলাম যে আজকের গানগুলো জাস্ট ফাটাফাটি। থ্যাংক ইউ দীপ। মানে আমি কোন অবস্থায় ছিলাম কিছুক্ষণ আগেও শারীরিক নানা রকম যন্ত্রণার মধ্যে দিয়ে, কিন্তু এখন অনেকটা রিলিফড, কারণ মিউজিকও তো কিছুটা থেরাপির কাজ করে,
0: ভীষণ ভালো থেরাপির কাজ করে। এবং আমি বলছি, এখন আমি কি করি জানো, যেহেতু এখন আমি কানে হেডফোন দিয়ে গান একটু বেশি সময় শুনি অবসর পেলে, কোনো গান হঠাৎ কোথাও শুনছি, ধরো রাস্তায় যেতে যেতে শুনছি কোনো একটা চায়ের দোকানে বাজলো, আমি টুক করে মোবাইলটা বার করে ওই গানটা খুঁজে ওটাকে প্লেলিস্টে আলাদা করে সেভ করে রাখি। পরে একটা সময় বাড়িতে বসে যখন গানটার কথা একজন লিখলো, এই ধরনের নতুন জেনারেশনের গান আর তার সঙ্গে পুরনো দিনের গান, এই দুটোই আমার প্লেলিস্টে থাকে, বিভিন্ন বিভিন্ন মুডে, বিভিন্ন বিভিন্ন সময়, কিছু কিছু ভালো গান সত্যি। এবং গানের, আমি একটা কথা আমরা বলি না, যে গানের লিরিক্সের সঙ্গে তুমি খুব ভালো কানেক্ট করতে পারবে, এবং দেখবে প্রতি অনেক ভালো গানের সঙ্গে তোমার একটা স্মৃতি জড়িয়ে থাকে, সেই স্মৃতিগুলোর কথাই গানটা শুনলে মনে পড়ে।
1: একদম একদম একদম।
0: এই যেমন ধরো, আমি একটা সিনেমা, আমি জানি না সিনেমাটা কত লোক দেখেছে, বললাম হ্যাঁ সিনেমাটার নাম, সিনেমাটা খুব একটা ফেমাস সিনেমা নয় অবভিয়াসলি, কিন্তু আমি সিনেমাটা দেখতে গিয়েছিলাম একটা দুর্গাপুজোয়, অষ্টমীর দিন বৃষ্টি পড়ছিল, বেরিয়েছিলাম, কিন্তু বৃষ্টি পড়ছে এত যে কোথায় যাব, ঠাকুর দেখব কি হবে, তো সিনেমা চলছিল, চলো সিনেমাটা দেখে নি। সেই সিনেমার গানগুলো এত ভালো লেগেছিল ওই সময় শুনতে, যে এখনও একটা অষ্টমীর সকালে বৃষ্টি হলে আমার ওই সিনেমার ওই গানটার কথা মনে পড়ে, বললাম হ্যাঁ সিনেমাটার নাম ছিল। তো এরকমই গানের সঙ্গে আমাদের বিভিন্ন সময়, বিভিন্ন স্মৃতি জড়িয়ে থাকে। একজন আমাদের লিখেছে এই মুহূর্তে যে নিমকরোলি বাবার আশ্রমে গিয়েছিলাম, সে যে কি ভালো লাগলো দীপদা কি করে বোঝাবো, এক অদ্ভুত মোহময় পরিবেশ, পাহাড়ের মাঝখানে একটা আশ্রম, এবং সেখানে কারোর যেতে বা আসতে কোনো বাধা নেই, খুব সুন্দর একটা মেসেজ, থ্যাংক ইউ সো মাচ। আমিও গিয়েছি, সত্যিই খুব সুন্দর জায়গা। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা গিয়েছিল, তারাও অবভিয়াসলি তাদের স্পিরিচুয়াল জার্নির পথে, সত্যি সত্যি খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছিল। পরের মেসেজ লিখেছে যে ওকে, একজন নিজের ইনস্টাগ্রাম আইডি দিয়ে বলেছে, আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, এটা আমার ইনস্টাগ্রাম আইডি, প্লিজ তোমরা লাইক করে দিও, তোমরা লাইক করলে দেখবে অনেকের কাছে আমার ভিডিও পৌঁছে যাবে। কুন্তিঘাট তো লিখেছেন উনি, কিন্তু একটা কুন্তঘাট কিছু একটা, যাই হোক, হ্যাঁ উনি কুন্তিঘাটই লিখেছেন, কিন্তু আমি আরেকটা জায়গার নাম আমার কথা মনে পড়ছে, এটা কি কুন্তঘাট, বোধহয় কুন্তঘাটই হবে মেবি। মেসেজটা পাঠিয়েছেন সঞ্জিত, সঞ্জিত মজুমদার লিখেছেন, সফলতা নিয়ে অনেক কথা অনেকে বলছে, আমি শুনছি সফলতা পাওয়া এক জিনিস, সাফল্য ধরে রাখাটা কিন্তু অনেক বড় কথা। অনেকে সফল হওয়ার পরে, রাতারাতি সফল হওয়ার পরে আবার নিচে নেমে যায়। জীবনে সফল হতে গেলে অনেক বাধা বিঘ্ন আসে, বাধা বিঘ্ন ছাড়া সাফল্য আসে না। কুন্তিঘাট থেকে লিখে পাঠিয়েছেন সঞ্জিত মজুমদার। খাঁটি কথা, অস্বীকার করার কোনো জায়গা নেই, অনেকে রাতারাতি সাফল্য পেয়ে যান কিন্তু সেই সাফল্য তারা ধরে রাখতে পারেন না। এই রাতারাতি মানে ভাইরাল ফেমাস আর লেজেন্ডারি ফেমাস, এই দুটোর মধ্যে এটাই পার্থক্য।
1: ঠিক ঠিক।
0: পরে মেসেজ পাঠিয়েছে মধ্যমগ্রাম থেকে জয়ন্ত, লিখেছে শো ভীষণ ভালো হচ্ছে, অবশ্যই তোমাদের সঙ্গে আছি।

0: সিনেমা দেখতে আমিও ভীষণ ভালোবাসি। দীপ, তুমি লাস্ট কোন সিনেমা দেখলে? লাস্ট আমি দেখলাম, একটু আগে বলছিলাম, আমি ক্রিস্টোফার নোলানের ওডিসি দেখতে গিয়েছিলাম, গ্রিক মহাকাব্য ইলিয়াড আর ওডিসি। ইলিয়াড নিয়ে এর আগে অনেক সিনেমা হয়েছে, ওডিসি নিয়ে খুব বেশি সিনেমা হয়নি। তো ক্রিস্টোফার নোলান ওডিসি নিয়ে সিনেমাটা বানিয়েছেন। অবভিয়াসলি যারা সিনেমা দেখতে ভালোবাসো, যারা ক্রিস্টোফার নোলানের ফ্যান, যাদের ব্যাটম্যান ভালো লেগেছে, ইন্টারস্টেলার ভালো লেগেছে, তারা গিয়ে নোলানের এই সিনেমাটা অবশ্যই দেখবে। পুরো সিনেমাটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স একদিকে, আর এই সিনেমাটা বানানোর জন্য যে ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছে, যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, তার এক্সপিরিয়েন্স আর একরকম। সেটা তোমরা হলে গিয়ে সিনেমাটা দেখলে বুঝতে পারবে। বিশ্বনাথ কুণ্ডু আমাদের প্রাইম মেসেজ পাঠান সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়া থেকে, লিখেছেন, হাই দীপ আর অপরূপা, দীপের ভয়েসটা একদম আমার ভৌত বিজ্ঞানের টিচার শুভ্র স্যারের মতন। এটা আমি দীপকে আগেও বলেছি, মানে আমি এটাকে কমপ্লিমেন্ট হিসাবে বললেন নাকি ঠাট্টা করে বললেন নাকি আগে স্যারকে ভয় পেতেন বলে বললেন, কি বলবো বিশ্বনাথবাবু, আপনি এত সিনিয়র একজন মানুষ, কিন্তু আমি এই না আপনার শুভ্র স্যার তার গলা কেমন ছিল, ভৌত বিজ্ঞান স্যারেদের গলাও কেউ মনে রাখে, এটা আমি জীবনে প্রথম শুনলাম। হ্যাঁ, আমি আমার সংস্কৃত টিচারের গলা মনে রেখেছিলাম, ভীষণ কিউট দেখতে ছিলেন বলে, কিন্তু ভৌত বিজ্ঞান টিচার, আমার আসলে খুব খারাপ অভিজ্ঞতা ছোটবেলারই ভৌত বিজ্ঞান টিচারকে নিয়ে। ও আচ্ছা, উনি আমার সাথে পরে পাঠে লিখেছেন যে অশোকনগর থেকে স্বস্তিকে যখন লিখলো না, যে দুর্গাপুজো, ও যখন দুর্গাপুজোর কথাটা লিখলো, তখন আমার মনে পড়ে গেলো জানো তো, যে আমার ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে পুজোর সময় ভীষণ ভালো লাগে। আমার এক ছেলের বয়স 3 আর একজনের বয়স 2, ওদের কিউরিয়াসিটি আর উৎসাহ দেখলে আমার ভীষণ আনন্দ হয়। আমি অশোকনগরেই বড় হয়েছি। আর অপরূপা, এবারে দুর্গাপুজোতে তুমি ভালো নাটক করবে, কিন্তু লাস্ট ইয়ারের মতন কোনো গোয়েন্দা স্পেশাল করবে, এই বর্ষাকাল চলে গেলেই কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়ে যাবে।
1: ঠিক ঠিক ঠিক, পুজোর প্রস্তুতি শুরু হবে। এবার ডিপার্টমেন্ট দেখি আমাকে কেমন চরিত্র দেয়, না দেয়, আদৌ দেয় কিনা, কারণ সব গল্পে তো সবসময়
0: না। আমি কিন্তু অনেক, মানে অপরূপা অবভিয়াসলি যে অডিও চ্যানেল প্লাস আরও বেশ কিছু জায়গায় অপরূপার গলা শুনতে পাই, আমি কিন্তু সবকটা অপরূপার গল্প আমার কাছে সেভ করা আছে। আমি ইউটিউবে গল্পগুলো পেলেই অপরূপার নাম দেখলে আমি সেভ করে রাখি, আমি গল্পগুলো শুনি, ভীষণ ভালো লাগে শুনতে। আমার সব থেকে যেটা ইন্টারেস্টিং লাগে, ওর গল্প শুরুর যে যে প্রিলিউড যেটা দেয় আর কি, অসাধারণ। সাহিত্য সত্যি সত্যি দীর্ঘজীবী হোক অপরূপা। পরের মেসেজ, হাই দাদা আর দিদি, তোমরা কেমন আছো? অনেকদিন হলো চুপ কথা শুনতে পাইনি, নিজের বিয়ের জন্য ভীষণ বিজি ছিলাম। ও কংগ্রাচুলেশনস, জীবনের আচ্ছা দিন শেষ হয়ে গেল, এবার সামনে জীবনের কঠিন দিনগুলো, আমাদের সমবেদনা রইল তোমার প্রতি। জোকস অ্যাপার্ট, আমাদের সঙ্গে তোমাদের খুব মিস করছিলাম চুপ কথার জন্য, দীপদার কথা যত শুনছি তত ইন্সপায়ার্ড হচ্ছি, দাদা তোমাকে প্রণাম, সিরিয়াসলি। আর দিদি তোমার কেউ অনেকদিন পরে শুনলাম, রাত 3 অবধি আছি তোমার সঙ্গে, সাবধানে বাড়ি ফিরে যাও। থ্যাংক ইউ সো মাচ,
1: থ্যাংক ইউ,
0: এত মিষ্টি একটা মেসেজ করার জন্য।
1: সেইটাই,
0: নামটা তো আমাদের লেখা নেই, এটাই হচ্ছে মুশকিল। বাট এনিওয়ে, খুব মিষ্টি একটা মেসেজ, তোমার আগামী দিনগুলো খুব ভালো হোক। স্ট্রাগল পিরিয়ড শুরু হলো জীবনে নতুন করে, মানে পড়াশোনা একটা স্ট্রাগল পিরিয়ড, সেটা শেষ করার পর আরেকটা স্ট্রাগল পিরিয়ড হচ্ছে বিয়ের পরের পিরিয়ডটা। বাট এনিওয়ে, যতটা সম্ভব আনন্দ করার চেষ্টা করো। পরের মেসেজ, অপরূপাদি ভীষণ ভালো গল্প পড়ে, অপরূপাদি তুমি লাভ শর্টস আরও বেশি করে করো, অপরূপাদি তুমি প্লিজ বেশি করে শোজ করো, তোমার গলা শুনতে ভীষণ ভালো লাগে। নাম লেখে নিজে মেসেজ পাঠিয়েছে অপরূপার আর এক ফ্যান, মানে একজন ফ্যান এখানে বসে আছে, এটা আর একজন ফ্যান যে রেডিও শুনছে ওপারে বসে আছে।
1: কি বলছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, দেখা যাক দেখা যাক। কাজ করতে তো আমাদের সবার খুব ভালো লাগে, আমরা তো ওয়ার্কহলিক বলেই এই মাঝরাতে বসে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, কিন্তু দেখা যাক এবার আগামী দিনে কবে কীভাবে আসা হচ্ছে সেটা ক্রমশ প্রকাশ। আপাতত তো তোমার এই ভালোবাসা পেয়ে আমি অনেকটা অনেকটা অনেকটা কনফিডেন্স পেলাম, এবং আমার মনে হলো যে চলো এই উইকেন্ডটা আমার তো সর্টেড।
0: না, আমি কেন অপরূপাকে এত পছন্দ করি বা আমার কমফর্ট জোন অরিজিৎ অপরূপার সঙ্গে এত বেশি কেন, তার কারণটা হচ্ছে অপূর্বা অনেক ধরনের কাজ করে যেটা আমার ভীষণ ভালো লাগে, এবং ভার্সেটাইল ক্যারেক্টারের কাজ করে, মানে ও কখনো গল্পের সূত্রধর হয়, ও কখনো ভীষণ সিরিয়াস একজন প্রেমিকা হয়, মানে অনেক রকম, মানে ভার্সেটাইল ক্যারেক্টার প্লে করে। আর ওর এত মিষ্টি গলা, তো শুনতে ভালো লাগে গল্পের সময়। প্লাস ও, আমি তো বলেছি আগেও বলেছি, যে টিভি খুললেই আজকে মহা এপিসোড 7 ঘন্টার অপরূপার গলা, আমি শুনেই বলি এর অপরূপার গলা এটা শিওর। হ্যাঁ, তো মানে বিভিন্ন ফরম্যাটেও কাজ করে, ভীষণ পরিশ্রমী। এই এই যে একটু আগেও আমাদের একজন মেসেজ করলেন যে দীপদা তোমাকে দেখে ইন্সপায়ার্ড হই, আমি কিন্তু অপরূপার মতন মানুষ।

0: অবস্থা দেখলে ইন্সপায়ার্ড হই, কারণ দিন সকাল থেকে রাত পর্যন্ত ভীষণ ক্যালকুলেটিভ টাইম ম্যানেজমেন্ট করে যারা অনেক রকম কাজ করে আমি সত্যি সত্যি তাদের ভীষণ সম্মান করি। এবং ওর বয়স অনেক কম, তার মধ্যে এত ভালো ভালো কাজ করে, অনেক ভালো ভালো কথা বলে দিয়েছি তোমার নামে।
1: এটাই ভাবছি যে কতটা যোগ্য আমি জানি না, তবে এইগুলোতে না মনে হয় আরো খিদে বেড়ে যায় জানো তো। আমার মনে হয় যে তোমার মতো এত গুণী মানুষ যখন এই কথাগুলো বলছেন, আমার সবার আগে যেটা করা দরকার শরীর চর্চা, যেটা তুমি ভীষণ ভাবে আমাকে ইন্সপায়ার করছো, ভীষণ ভাবে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। একদম তোমার এই নিউ টোয়েন্টির জার্নি একদম ফাড়াফাড়ি কাটুক।
0: ভাগ্যিস ভালো করে পড়াশোনা করনি তোমরা দুজন, না হলে এত লোকের ভালোবাসা তোমরা পেতে না। তোমরা তোমাদের কাজ ভালোবেসে করো, এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। তাই কাজও তোমাদের আরেকটা ভালোবাসা, সেটা আমরা বুঝি, তোমরা যতই খুনসুটি করো না কেন।
1: হ্যাঁ তা ঠিক, ওই যে বললাম না যে দিন এই যে বাড়ি ফিরে যখন দীপ ঘুমাবে বা আমি ঘুমাবো, পরের দিন সকালে ধরো আর যদি দু ঘন্টা পরও উঠে পড়তে হয় কাজের জন্যে, তারপরেও কোথাও একটা স্যাটিসফ্যাকশন আছে। এই স্যাটিসফ্যাকশনটাই বোধহয় আমাদেরকে প্রতিদিনের রসদ যোগাচ্ছে, প্রতিদিনের ইঞ্জিনটাকে চালানোর জন্যে যে যে কি বলবো যে
0: আরেকটা জিনিস আমি যেটা মনে করি অপরূপা, নিজের প্রোডাকশন একটা যে কোনো আমার কাছে না সেটা সন্তান সম।
1: ঠিক ঠিক,
0: মানে আমি যদি একটা ভালো প্রোডাকশন করি, আমি সেই আমার একটা না খুঁতখুঁতানি স্বভাব আছে যে কোনো একটা ভালো প্রোডাকশন করার পরে আমি কিছু কিছু ক্রিটিক্যাল লোকেদের কাছে যেচে তার থেকে রিভিউ নিই যে এটা কেমন হয়েছে। আমি জানি সে দেখেছে, তারপরেই তার কাছ থেকে রিভিউটা নিই, কিন্তু আমার এই খুঁতখুঁতানিটা একটা না ভালো লাগে যখন কেউ একজনও বলে যে এটা না ভীষণ প্রপার হয়েছে, এরকম এক্সপেক্ট করেছিলাম এরকমই হয়েছে, তখন আমার একটা অদ্ভুত তৃপ্তি হয়। আমার মতে এটা যে কোনো যারাই কিছু ক্রিয়েটিভ কাজ করে তাদের এই তৃপ্তিটার জন্যই আমাদের এই পরিশ্রম, এই খাটাখাটনি, খুঁতখুঁতানি, হ্যাঁ এডিট টেবিলে বসা, 50 বার এডিট করা, একই জিনিস বারবার এডিট করা। এমনও হয়েছে যে বাড়ি চলে গেছি, মোবাইল ফোনে রেকর্ড করে পাঠিয়েছে, অপরূপা অনেকবার এটা করেছে, ওই ইনফ্যাক্ট আমাকে শিখিয়েছে এটা করা যায় বলে। তো এইগুলোর শেষে এই প্রাপ্তি হচ্ছে স্যাটিসফ্যাকশন, এবং এই তোমাদের ভালোবাসা, এই যে মাঝরাতে যে ভালোবাসাগুলো বর্ষিত হচ্ছে,
1: বর্ষিত হচ্ছে, সত্যি কথা।
0: একজন মানুষের জীবনে যদি আমরা কানেক্ট করতে পারি, কোনো একজন মানুষের জীবন, আমি 100 জনের কথা ছেড়েই দিচ্ছি, একজন মানুষ যদি ইন্সপায়ার্ড হয়, একজন মানুষের যদি মন খারাপ ছিল সেখান থেকে একটু কম খারাপ হয়েছে, একটু বেটার হয়েছে, আমাদের কাছে এটাই প্রাপ্তি। চুপ কথার কাছেই এটা প্রাপ্তি। চুপ কথা এরকমই একটা প্রোগ্রাম, শুরুতেই বলেছিলাম তোমাদের কোনো স্ক্রিপ্ট নেই, কোনো প্ল্যান নেই, কোনো কিছু নিয়ে বসিনি, শুধু তোমাদের মেসেজ আসছে আর আমরা পড়ছি। বেশ কয়েকটা হিন্দি গান শুনলাম, এবার একটা অরিজিৎ সিং এর ভীষণ ভালো বাংলা গান শুনবো। অরিজিৎ সিং, আমি অরিজিৎ সিংকে শুধুমাত্র গায়ক হিসাবে পছন্দ করি না, আমি অরিজিৎ সিংকে পছন্দ করি তার সিম্পল লাইফস্টাইল এবং তার স্ট্রং পয়েন্ট অফ ভিউর জন্য, যে কোনো বিষয়ে যেগুলো অবশ্যই রেলেভেন্ট সেই বিষয়ে অরিজিৎ সিং এর খুব স্পষ্ট বক্তব্য থাকে। আমার মতে শিল্পীদের এটা থাকা খুব জরুরি। খাদ সিনেমার সাউন্ড ট্র্যাক প্রচণ্ড ভালো গান, দুটো গান শুনবো। সেকেন্ড শিল্পী, তিনিও প্রচণ্ড পছন্দের আমার, তার গান আমার রাতেরবেলা শুনতে ভীষণ ভালো লাগে। গান শুনছি, গানের ওপরে এক্ষুনি ফিরে আসছি অপরূপা দ্বীপের সঙ্গে। তুমি 107 FM এ এই মুহূর্তে শুনছো চুপ কথা।

0: গল্প করতে করতে অনেকগুলো মেসেজ পড়তে পড়তে আর তোমাদের অনেক মেসেজের উত্তর দিতে দিতে আমাদের কিন্তু এবার চুপ কথা শেষ করার সময় হয়ে গেছে। ঘড়িতে সময় বলছে 2:00 প্রায় 45 মিনিট হয়ে গেছে। একদম শেষের দিকেও একটা মেসেজ রয়েছে যে দীপদা, তুমি আগের দিন আমার মেসেজটা পড়োনি, প্লিজ আজকে মেসেজটা পড়বে। আমি রান্না করতে খুব ভালোবাসি, কিভাবে রান্না নিয়ে কেরিয়ারে এগোবো জানতে চাই। আমি হিস্ট্রি অনার্স পড়ছি, ফাইনাল ইয়ার।
1: রান্না নিয়ে কেরিয়ারে এগোনোর এখন তো অনেক অপশন।
0: আমার মতে রান্না নিয়েই কেরিয়ার এখন সব থেকে ভালো এগোনোর সময়।
1: প্রথম কথা, তুমি তোমার পরিচিতিটা বাড়ানোর জন্যে তুমি সোশ্যাল মিডিয়াটাকে আগে ইউজ করতে পারো। সোশ্যাল মিডিয়ায় এখন রান্নার ছোট ছোট রিল, রান্নার ভিডিও আমরা প্রত্যেকে কম বেশি দেখি, তো কাজেই পরিচিতিটা তৈরি করতে হলে, যদি তোমার মনে হয় যে তোমার খুব বৃহৎ স্কেলে তোমার পরিচিতি নেই, আগে পরিচিতি তৈরি করতে চাও, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে পরিচিতি বাড়াও।
0: হ্যাঁ, নিয়ম করে রান্নার ভিডিও পোস্ট করো। অ্যালগোরিদম যদি তোমার ভালো প্রেজেন্টেশন ভালো হয়, তোমার রান্না ইউনিক হয়, তাহলে দেখবে অটোমেটিক্যালি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তোমাকে মাসখানেকের মধ্যে বেশ কিছু ভিউয়ার্স এনে দেবে, যারা তোমার একদম একদম তোমার অনেস্ট ভিউয়ার্স হবে আর কি।
1: একদমই। এবং তারপর তুমি বাড়ি থেকে বিভিন্ন ফুড সার্ভিস যারা প্রোভাইড করেন তাদের সাথে,
0: স্বামীও কথা বলেছিলাম যে আমি একটা মোমো বানাবো আর মানে খাওয়াবো আর কি, বেশ ভালো টেস্টি মোমো বা টেস্টি নুডলস বানিয়ে লোককে খাওয়াবো, বাট আনফরচুনেটলি হয়ে উঠলো না।
1: ঠিক আছে, এখনো সময় আছে, আপাতত দেখা যাক না আগামী দিনে কি হয়।
0: আমি বাড়িতে যদি মোমো বানাই আমি নিজেই বেশি খেয়ে ফেলবো, এটা আমার জন্য নয়। অর্ক হাওড়া থেকে মেসেজ পাঠিয়েছে, হাতে যেহেতু সময় খুব কম একটু দ্রুত পড়ছি। অর্ক লিখে পাঠিয়েছে যে এর আগেও অনেকবার বলেছি, আজকে আরও একবার বলছি, চুপ কথা আমার মনের ভীষণ কাছের একটা অনুষ্ঠান, তাই সারা সপ্তাহ পর আমি আমার মেন্টাল হেলথ ঠিক রাখতে চুপ কথা শুনি আর তার সঙ্গে আমি আঁকাআঁকি করি। অর্ক মেসেজটা লিখে পাঠিয়েছে হাওড়া থেকে, থ্যাংক ইউ অর্ক।
1: থ্যাংক ইউ অর্ক।
0: পল্লবী জলপাইগুড়ি থেকে লিখেছে, তোমার মনে থাকার কথা নয় কিন্তু ঘটনাটা বলি। জানুয়ারি মাসে কোনো একটা চুপ কথায় একদম শেষ লগ্নে তোমার কাছে জি নিয়ে আমার দাদার ছেলের নাম জানতে চেয়েছিলাম। তুমি এবং লিসনার্সরা সাজেস্ট করেছিলে, আজ তার 6 মাসের মুখে ভাত হয়ে গেল। কোইনসিডেন্টালি আজ তুমি আছো। আশীর্বাদ করো গৌরীকে যেন এই কঠিন পৃথিবীতে একজন ভালো মানুষ হয়ে থাকে। পল্লবী জলপাইগুড়ি থেকে। অবশ্যই আমার মনে আছে পল্লবী, জি দিয়ে নাম আমি তো মাথা চুলকে খুঁজে পাচ্ছিলাম না, মানে জেনারেলি হট করে জি দিয়ে কারোর নাম মনে পড়ে না, ম্যাক্সিমাম নাম SD আর এই সমস্ত দিয়ে আমাদের মনে পড়ে। বাট গৌরীক নামটা সত্যি সত্যি খুব সুন্দর এবং অনেক সাজেশনসও সেদিনকে এসেছিলো আর ভীষণ ভালো লাগলো সত্যি সত্যি। আজকে খুব শুভ একটা লগ্নে তোমার সঙ্গে আরও একবার আমার কথা হচ্ছে যেদিনকে গৌরীকের মুখে ভাত। গৌরীক ভীষণ ভালো একজন মানুষ হোক, ভীষণ ভীষণ জীবনে বড় হোক, সত্যি সত্যি এই কঠিন পৃথিবীতে, এই কঠোর পৃথিবীতে রাদার বলা ভালো, একজন ভালো মানুষ হয়ে থাকুক এটাই চাইব। থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো মেসেজ পড়লাম কিন্তু স্টিল এখনও অনেক মেসেজ আমাদের পড়া বাকি রয়ে গেল, যেমনটা প্রত্যেক সপ্তাহে চুপ কথাতেই থাকে। কিন্তু ডোন্ট ওয়ারি, আবার নেক্সট উইকের চুপ কথাতে এসে মেসেজগুলো ঠিক পড়বো, কথা দিয়ে গেলাম। তো আজকের মতন
1: এবং যাদের মেসেজ পড়া হলো না তারা প্লিজ মন খারাপ করো না, কারণ জানোই সময়টা হাতে একদম বেঁধে দেওয়া থাকে, তো তাই সব মেসেজ পড়া হয় না, কারণ শুধু মেসেজ পড়বো গান শোনাবো না তাও তো হয় না। এটা তো একটা অদ্ভুত মেলবন্ধন কথার এবং গানের, একে অপরকে এনহ্যান্স করে বলা চলে, তো কাজেই গান কথায় যদি কোনো মেসেজ একটু না পড়া রয়ে গেল তাহলে তাদের মন খারাপের কোনো কারণ নেই। তার একটাই কারণ, আবার আগামী সপ্তাহে দীপ আসছে চুপ কথায়। হ্যাঁ, আগামী সপ্তাহের পরের সপ্তাহে বোধহয় আমিও আসছি।
0: ব্যাস হয়ে গেল, তোমার আগামী দুটো সপ্তাহে চুপ কথা একদম ফিক্সড হয়ে গেল শিডিউল। তো চলো আজকের মতন আমাদের দুজনকে টাটা বাই বাই বলতে হবে। তোমরা ভীষণ ভালো থেকো, আবার পরের চুপ কথাতে তোমাদের সঙ্গে কথা হবে, তখন আবার তোমাদের পাঠানো মেসেজ পড়বো। আপাতত আমরা দুজনেই বলছি, আমাদের ছুটির ঘন্টা বেজে গেল, গুড নাইট, নেক্সট চুপ কথায় আবার কথা হবে।
1: ভীষণ ভালো থেকো, উল্টো দিকের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করো।

वक्त जैसे ठहर गया है यहीं, हर तरफ एक

পরগন জবদলি সদেব এবং ইফরানের কণ্ঠে। তুম মিলে ফিল্ম থেকে।

월일간 매두 단 품택에 하리하란 해방 순위대 저한일 건태 온스탄 순천 107.7 FM 레인보우에

আজকের লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর 4টে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রভাতী, ভোর 5টায় চিরন্তনী, স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন 3টে বেজে 58 মিনিট হয়ে 55 সেকেন্ড।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ঠিক ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন প্রথমে শুনব খেয়াল রাগ জৌনপুরি, শিল্পী মিতা সাহা, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য, তবলায় অশোক মুখার্জি, রাগ জৌনপুরি।

এতক্ষণ জৌনপুরের আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মিতা সাহা, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য এবং তবলায় অশোক মুখার্জি। অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবো। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই

অনুষ্ঠানে এখন সারেঙ্গি বাদন, রাগ ভাটিয়ার, শিল্পী আল্লা রাখা কলবন্ত, তবলায় সুব্রত গুপ্ত, তানপুরায় মীরা চ্যাটার্জি, রাগ ভাটিয়ার।

বাটিয়ার আগে এতক্ষণ সারেঙ্গি বাদন শুনলেন, শিল্পী ছিলেন আল্লা রাখা কালাবান্ত। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 25শে জুলাই, শনিবারের চিরন্তনীর সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তা ভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। আমরা পেরিয়ে এলাম গতকাল উল্টো রথ। সোজা রথের প্রথম দিনে একটা অনুষ্ঠান করেছিলাম, বলেছিলাম উল্টো রথে ফিরে আসব। আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম ভাবে সাজানো হয়েছে, রবীন্দ্রনাথের কিছু কবিতা, কিছু গান এবং কিছু গল্পের একটা কোলাজ। রথ আমাদের জীবনের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে আছে। রথ মানে অগ্রগতি, রথ মানে একটা কৌলিন্য। যখন রথে করে রথারূঢ় কোনো বড় মানুষ যান, তখন আমরা সভয়ে সম্ভ্রমে সেটা দেখি, আর তখন মনে হয় ওই যে তিনি আসছেন ধ্বজা উড়িয়ে রথে চড়ে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ওগুমা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাঁতে কবরী বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস, আমি দাঁড়াবো সেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাঁশি, কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে। তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ওগুমা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে, প্রভাতের আলো ঝুলিল আমার স্বর্ণ শিখর রথে, ঘুমটা খসায় বাতায়ন থেকে নিমিষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়িমণি হার ফেলেছি তাহার পথের ধুলার উপরে। মাগো কি হলো তোমার অবাক নয়নে, চাহিস কিসের তরে, মোর হার ছেঁড়া মুনি ন্যায় নিষ্কুরায়, রথের চাকায় গেছে সে গুড়ায়, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না কুকেও, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে,

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তোমার লাগি অঙ্গ ভরি করবো না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করবো না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদবো না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পরে মানবো না আর লাজ। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়, আমি ছাড়বো সকল ভয়, আমি ছাড়বো সকল ভয়। রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বলল, চলো রথ দেখতে যাই।
2: রাজা বললে, আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোল, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারি সারি সিপাহি সান্ত্রি, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে,
3: ওরে তুই যাবি তো আয়।
2: সে হাত জোর করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথাটা উঠতেই সবাই বলল,
3: সবাই সঙ্গে যাচ্ছে, কেবল সেই দুঃখীটা যায় না।
2: রাজা দয়া করে মন্ত্রীকে বললে,
3: ওকেও ডেকে নিও।
2: রাস্তার ধারে তার বাড়ি, হাতি যখন সেইখানে, তখন মন্ত্রী তাকে বললে,
3: ওরে দুঃখী, ঠাকুর দেখবি তো চল।
2: সে হাত জোরে করে বললে, কত চলব, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই, হেন সাধ্য কি আমার আছে। মন্ত্রী বললে,
3: ভয় কিরে তোর, রাজার সঙ্গে চলবি।
2: সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ। মন্ত্রী বললে,
3: তবে তোর উপায়, তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না।
2: সে বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন।
3: মন্ত্রী হেসে বললে, তোর দুয়ারে, রথের চিহ্ন কই।
2: দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে, কই রে সেই রথ। দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুল ফুটে আছে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: তখন দুঃখী বলল, আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তিনি তখন চলেছিলেন তাঁহার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাই হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রত ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগে তুমি অকস্মাত আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুন ক্ষণকারের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারী ভিক্ষুকের কাছে, হি কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, হে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিনি আমার সকল শূন্য।